চলে গেলেন কোথায় না জঙ্গলে। আমাকে তুমি প্রাসাদে রেখো না, আমি জঙ্গলে চলে যাব, আমি সেখানে গিয়ে সাধনা করব। কিন্তু আমাকে তার দেখা পেতেই হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ধ্রুবর কাছে ওটাই ছিল তার জীবনের সব থেকে বড় মন্ত্র, একই মন্ত্র। সেই হরিনাম মন্ত্রেই তিনি তার জীবনের পরম সত্যকে খুঁজে পেয়েছিলেন, ঠিক যেমন শিবম ওই 22 গজের পিচের মধ্যে পাচ্ছে তার জীবন দর্শন। যে যেভাবে জীবনকে দেখেন, যার কাছে জীবন যেভাবে উঠে আসে, তার ছবি, তার প্রতিচ্ছবি। কোনো একটা শনিবারের সকাল, প্র্যাকটিস চলছে, আর শনিবার দিনকে একটু ভিড় হয়, তার কারণ সেদিনকে যারা গার্জিয়ান আছেন, অভিভাবকরা, তারাও খেলা দেখতে আসেন। মানে কেমন প্র্যাকটিস ম্যাচ চলছে তাদেরকে দেখতে আসার একটা অনুমতি দেওয়া হয়। সেদিন প্র্যাকটিস ম্যাচে গুরু বক্সী অর্থাৎ ব্যাটসম্যান আঘাত পেল, তো ব্যাটসম্যানের আঘাতে টিম নড়বড়। এদিকে বল যে কোথায় গিয়ে পড়েছে তা খুঁজেও পাওয়া যায়নি। তালুকদার স্যার চিন্তায় পড়লেন, সামনে বড় ম্যাচ, তারপর সিলেকশন কি হবে, আগামীকাল রবিবার মিটিং আছে, দল ঘোষণা করতে হবে। এখন সবথেকে চৌখস এবং দক্ষ ব্যাটসম্যান যদি আঘাত পায় তাহলে তার জায়গায় কে খেলবে, কে অত ভালো স্কোয়ার ড্রাইভ মারবে, কি হবে, এরকম 7-5 ভাবতে ভাবতে তিনি তো খুবই চিন্তা করছেন। এবং বল খুঁজে পাওয়ার জন্য এদিক ওদিক সবাইকে পাঠালেন, কিন্তু বলটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনি আর দেখি শেষ পর্যন্ত বল কোথায় খুঁজে পাওয়া গেল, বলটা আদপে খুঁজে পাওয়া গেল কিনা, এবং কার কাছে বলটা আছে।

0: বল খোঁজা চলছে, বোলার অবিনাশ বেশ অনেকক্ষণ পর বলটা খুঁজে নিয়ে এলো। এসে বলল, স্যার এই নিন বল, দূরে ঝোপে নদীর ধারে পড়েছিল, ওই যে যেখানে ওই মাঝি মাল্লারা থাকে ওইখানে স্যার, কিন্তু একজনকে দেখলাম। তালুকদার স্যার বললেন, কি দেখলে? স্যার ওই আমাদের যে গুরু বক্সি আহত হয়েছে না, ওর মতন করে প্র্যাকটিস করছে, মানে ছেলেটা কিন্তু দারুণ ক্রিকেট খেলে, বাচ্চা ছেলে, বেশি বয়স নাই, 14-15 হয়তো হবে, ব্যাটটা যদিও ভাঙা কিন্তু দারুণ গ্রিপ স্যার, নাম জানি না তবে চেহারাটা বেশ সুন্দর, দেখে মনে হলো রীতিমতো এক্সারসাইজ করে, তাই নাকি? স্যারের চোখ মুখ তো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, উনি বললেন, কে রে, চল তো দেখি। পরের গান লোপামুদ্রা মিত্র।
1: যাও পাখি

তালুকদার স্যার ক্লাবের সবাইকে নিয়ে চলে এলেন সেইখানে। দেখলেন সূর্যের প্রখর রোদের তাতকে উপেক্ষা করে শ্যামলা রঙের এক কিশোর হুক পুল আপার ড্রাইভ স্কোয়ার ড্রাইভ প্র্যাকটিস করছে আরো কয়েকজনের সঙ্গে। মুগ্ধ চোখে তিনি দেখলেন 22 গজের পিচের রক্ষাকর্তা এসে গিয়েছেন, তার সামনে দাঁড়িয়ে আছে কোন শ্যামলা রঙের কিশোর নয়, এক বীর, মহাকাব্যের বীর। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? আমি শিবম। কোন স্কুলে পড়ো? কোন ক্লাস? কোন ক্রিকেট কোচিংয়ে যাও? মানে কে তোমাকে শিখিয়েছেন কে? শিবম উত্তর দিল, আমার স্কুলের নাম গোল্ডেন স্টার স্যার, আর আমার স্যারের নাম রামানন্দ তালুকদার। শিবম স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করল, রামানন্দ মাথায় হাত রাখলেন, বললেন, একলব্য মাঠে আয়, প্র্যাকটিস করবি, নদীর পাড়টা ঠিক প্র্যাকটিস করার জায়গা নয়। কখন কি হয়ে যায় স্রোতস্বিনী নদী, আমি চাই না একজন ভালো ব্যাটসম্যান দেশের ভবিষ্যৎ নদী গর্ভে তলিয়ে যাক। আর হ্যাঁ, তোকে কিন্তু কাল থেকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, কারণ এই দেশ আর বিদেশের অনেক বড় বড় মাঠ তোমার জন্য অপেক্ষা করে আছে, সেখানে গিয়ে খেলতে হবে, সকলের সঙ্গে কথা বলতে হবে, তার জন্য পড়াশোনাটা খুব জরুরি। কাল থেকে মাঠে চলে আয়, বাকিটা আমি বুঝে নেব। গল্পটাই পর্যন্তই, এরপর পাখি উড়ে যাবে অনেক দূরে, অসীমে অনন্তে, সেখানে তার নিজস্ব ঠিকানা সে খুঁজে পাবে, অনেক বেশি প্র্যাকটিস করবে, বড় গাছ হবে, মহিরুহ হবে,

যার ছায়ায় ছোট ছোট গাছগুলো থাকবে। নিজে বড় হবে, অন্যকেও বড় হতে সাহায্য করবে। বিদিশা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এবার চিঠি পড়ার পালা। পরপর চিঠি পড়ব, চিঠি পড়ব না, সত্যি চিঠি তো পড়ব। যে মেসেজগুলো এসছে সেগুলো তো চিঠি এক ধরনের, তাই না? আচ্ছা, সুপ্রভাত। ভোরের আকাশ জাগে যখন, শিশির ভেজা ক্ষণে চিরন্তনী আসে তখন মধুর সুরের টানে। শুক্র শনি রবির ভোরে প্রেরণা দেয় প্রাণে, অসাধারণ গানের সুরে মন হারায় গানে। চিরন্তনী নতুন ভোরের নতুন স্বপ্ন নতুন দিনের গানে, সৌভিক ঢাকুরিয়া থেকে। আচ্ছা, এর পরের বন্ধু, সবকটা পরপর চিঠিগুলো পড়তে থাকি, আবার সেই চিঠি হলো মেসেজগুলো পড়তে থাকি। গুড মর্নিং চিরন্তনী, এখন আমি চিরন্তনী শুনছি আর মর্নিং ওয়াক করছি গানে গল্পে অতুলনীয় প্রোগ্রাম মোহাম্মদ আকবর মোল্লা, মহারাষ্ট্র। আচ্ছা, খুব ভালো। এরপর সুপ্রভাত দিদি ভাই, শনিবারের চিরন্তনী, আজকে ছোট্ট শিবমের চরম দারিদ্রতার মধ্যে বড় হওয়ার গল্প শুনছি আর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে। মাধবী শীল, রহিমপুর, হুগলি। পরের বন্ধু কি পাঠিয়েছেন, আজকে চিরন্তনী গান গল্প আসরে শিবমের গল্প, 22 গজের খেলা শোনাচ্ছে, নতুন কণ্ঠ নতুন ভঙ্গিতে ভালো লাগছে দিদি ভাই, দণ্ডবত নমস্কার। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। নমস্কার আমাকে নয়, নমস্কারই এত বড় প্রতিষ্ঠানটিকে যা শতবর্ষের পথে এগিয়ে চলেছে ঝড় ঝঞ্ঝা বিপদ সবকিছুকে উপেক্ষা করে বা সহ্য করে। এরপর নিবেদিতা সেন, শেওড়াফুলি, গুড মর্নিং। শনিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, আজ আপনাকে নতুন পেলাম। 15 বছরের শিবমের গল্প শুনছি, কোনো কাজে লেগে থাকলে এবং চেষ্টা থাকলে সফল হতেই হবে। আজ অনুষ্ঠানটি গানে গল্পে জমজমাট, খুব ভালো লাগছে। ভাদ্র মাসে পাকা তালের মোমো করা গন্ধের শুভেচ্ছা, ভাদ্র মাসা তালের বড়া, ঠিক ঠিক। আপামর চিরন্তনী শ্রোতা বন্ধুদের ইতিহাসকে সাক্ষী রেখে, আচ্ছা উনি চিরন্তনীর, হ্যাঁ চিরন্তনী শ্রোতা বন্ধু জানিয়েছেন এবং আরো লিখছেন কি উনি 26 আগস্ট 2026 আকাশবাণীর শতবর্ষে পদার্পণকে উনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বহুজন হিতায়, বহুজন সুখায়, দূরকে যে কাছে নিয়ে আসে সেই তো আমার আপন। একদিকে যারা অমৃত লোকে চলে গিয়েছেন, বেতার শিল্পী, কলাকুশলী, পাঠক পাঠিকা, সাংবাদিক, অ্যানাউন্সার, সংবাদ পাঠিকা, সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা। আচ্ছা, উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত, আর নেপালের হরপা বাণের দুর্ঘটনায় যারা চলে গিয়েছেন তাদের জন্য উনি 1 মিনিট নীরবতাও পালন করেছেন। আচ্ছা, এর পরের লেখা, সুপ্রভাত চিরন্তনী, শুরু করলে ভাঙা ব্যাট দিয়ে, আমার শুরু হয়েছিল 1970 সালে এমনি করেই ভাঙা পেন্সিল আর ছেঁড়া বই নিয়ে। অনেকদিন পরে তুমি অতীতকে স্মরণ করিয়ে দিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ। ভালো থেকো, নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা, তার মানে ইছামতি নদীর পাড়। আচ্ছা।

এরপর এরপরে আসছে সুপ্রভাত চিরন্তনী, শিবমের এগিয়ে যাওয়ার গল্প শুনছি, খুব ভালো লাগছে, জীবনটা লড়াই, আমরাও শিখছি।

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 26 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 23 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া যা 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে এবং এই দমকা হাওয়া বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছতে পারে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বার্তা, তারা যেন উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্র অভিযানে মৎস্য শিকারে না যান। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল, উড়িষ্যা, বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে মৎস্যজীবীরা যেন কোনো রকম সামুদ্রিক অভিযানে না যান 29/8/2026 থেকে 31/8/2026 পর্যন্ত। শুনলেন মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী সুচিন্তন আচুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
1: ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই

0: চার্চের অনেক পুস্তক পড়ি। তাহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। দুই তিন মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারী ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাঁহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাঁহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোন অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারী ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন, ধর্ম সাধনার্থ তাহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভবানীপুরস্থ খ্রিস্টীয় পাদ্রি বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন। অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কিরূপ, কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হ্যাঁ সেই রূপ, ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি ধারণ করলে ধরবার ছোঁবার মতো হল। যীশু প্রভৃতি মহাজনদের যে কিছু শক্তি সে ঐশী শক্তি, সুতরাং তারা ভগবানের অবতার।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। আর সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে আজ শুনবেন আনন্দ ভৈরব এবং চারুকেশীর আগে সেতার, শিল্পী পণ্ডিত রবি শঙ্কর। এখন সেতার, শিল্পী

0: এতক্ষণ শুনছিলেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত, আজ শুনলেন প্রথম শুনলেন আনন্দ ভৈরব এবং পরে চারুকেশী রাগে সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, 1924 জন নিখোঁজ। বিদেশ মন্ত্রক জানিয়েছে 84 জন ভারতীয়কে নেপালের হড়পাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত, 84টি বিষয়ের 4000 বেশি পরীক্ষার্থী জেআরএফ স্কলারশিপ পেয়েছেন। দেশে চিনির যোগানে কোনো ঘাটতি নেই জানিয়ে দিয়েছে সরকার। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ওড়িশার বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা। ভারতের ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেন খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। এটি হবে উজবেকিস্তানে প্রধানমন্ত্রীর চতুর্থ সফর। সফরকালে তাশখন্দে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত

0: অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। চিকিৎসা, প্রতিরক্ষা, খনি খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলবেন তারা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সফরে প্রধানমন্ত্রী মোদী তাসখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতীয় তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করবেন। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করাও এই কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। সফরের দ্বিতীয় পর্যায়ে কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাদির জাপারভের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বিশকেক সফর করবেন। উল্লেখ্য, ভারত 2017 সাল থেকে এই সংস্থার পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা, সংযোগ ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী এসসিও দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 589, 1924 জন নিখোঁজ। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলি জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে। বন্যার আশঙ্কা দেখা দেওয়ার ফলে ভোটকেশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশুলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশুলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশুলি ও ধোবি নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হড়পাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালের ত্রিশুলি ওয়ান প্রকল্পের 63 জন শ্রমিক রয়েছেন, তামিলনাড়ু থেকে রয়েছেন 21 জন, 320 জন ভারতীয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার এবং সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগ করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে চলেছে। মন্ত্রী জানান, আজ সকালে তিনি নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
1: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
0: এদিকে হড়পাবান বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদেশমন্ত্রী বলেছেন, এই সহায়তার মধ্যে রয়েছে বহনযোগ্য জেনারেটর সেট, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবারের প্যাকেট এবং জল বিশুদ্ধকরণ ট্যাবলেট। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে IMD। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এবং জম্মু কাশ্মীরে লাদাখে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। UGC নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 84টি বিষয়ে 4000-এর বেশি পরীক্ষার্থী গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ JRF স্কলারশিপ পেয়েছেন। ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যা বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি থাকার ফলে NTA আগামী মাসের 9 ও 10 তারিখ পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। উল্লেখ্য, চলতি মাসের 16 তারিখ NTA UGC নেটের উত্তরপত্র প্রকাশ করে।

0: সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্ক ফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800 1804747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্ক ফোর্স @dopt.gov.in এ ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। বাজারে চিনির যোগান বাড়াতে কৃত্রিমভাবে যোগানের ঘাটতি কমানোর জন্য সরকার একের পর এক ব্যবস্থা নিয়েছে। এর ফলে মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চিনির দাম, মজুত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উপর সরকার তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনৌয়ের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি গোমতীনগরের বিশালখণ্ডে বৃদ্ধাশ্রম বা সিনিয়র সিটিজেন্স হোমের উদ্বোধন করবেন। বিকেলে প্রতিরক্ষামন্ত্রী লাজপতনগর স্কোয়ারে ফ্রেগ্রেন্স পার্কের উদ্বোধন এবং লালা লাজপত রায় ও শহীদ ভগৎ সিং এর মূর্তি উন্মোচন করবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 3 দিনের তামিলনাড়ু, কর্ণাটক, কেরলম ও লাক্ষাদ্বীপ সফর শুরু করবেন। সফরকালে তিনি শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, মৎস্যচাষ, সরকারি চাকরিসহ একাধিক বিষয়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর এরোডে কঙ্গু ভেল্লার ইনস্টিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠা দিবস উদযাপন করবেন। এরপর তাঁর বেঙ্গালুরুতে কর্ণাটকের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর 100তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। উপরাষ্ট্রপতি আগামীকাল কেরলাম যাবেন। সেখানে তিনি কেরলাম কৌমুদীর 115তম বর্ষ উদযাপনে সামিল হবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন লাক্ষাদ্বীপের আগাত্তিতে। সেখানে তিনি পশুপালন, মৎস্যচাষ ও দুগ্ধ শিল্প মন্ত্রক দ্বারা আয়োজিত একটি কার্যক্রমে অংশ নেবেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার লাওস সফরের আজ শেষ দিন। ভিয়েন্তিয়েন সফরে গতকাল লাওসের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থাংসাভান ফোমভিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শ্রী মার্গারিটা গতকাল ইন্ডিয়া অ্যান্ড লাও পিডিআর @70 ফ্রম ডেভেলপমেন্ট পার্টনারশিপ টু কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ শীর্ষক এক সম্মেলনে লাওসের বিদেশ মন্ত্রকের সদস্য এবং ঊর্ধ্বতন আধিকারিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে পারস্পরিক বিশ্বাসের উপর গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর আরাধনা পট্টনায়ক 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যমাত্রার অগ্রগতির পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে মূলত 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 33টি উচ্চ ঝুঁকিমুণ্ড জেলার উপর আলোচনা করা হয়। এই এলাকাগুলিতে সারা দেশের সবচেয়ে বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বৈঠকে মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিক, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল এবং সংশ্লিষ্ট রাজ্য ও জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভারতের ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেন খেতাব জিতেছেন। ফাইনালে হাঙ্গেরির বালাজ ফারকাসকে 3-0 পরাজিত করেছেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ কৃতিত্বের নজির তৈরি করেন ভেলাভান। রুদ্ধশ্বাস সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাত্রানিকে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরফাপানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, 1924 জন নিখোঁজ রয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 84 জন ভারতীয়কে নেপালের হরফাপান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হলে এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

1906 সালে পুজোর ছুটিতে সবাই আমরা কাশী বেড়াতে গেলাম। খুব ভালো লাগতো রেলে যেতে আর দেশ দেখতে। বড়দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হল, বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। চমৎকার শিক্ষক ছিলেন, ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এঁর কাছে ঋণী। ছোট ছোট ইংরেজি কথা বলানো ও লেখানো এই তার রীতি ছিল। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তিনি স্কুলে আসতেন রোজই, তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটি করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। যারা এর সুযোগ নিয়েছিল তাদের বড় হয়ে ইংরেজি বলা ও লেখার বিষয়ে কখনো ভাবতে হয়নি। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে, লোকদের রাগিয়ে দিতে একটু একটু মারপিট করতে ভালোই লাগত। অন্য ভাইদের যা হবে আমার তা চাই, তা না হলে খুব রাগারাগি করতাম। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশু পাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম, বেনি বড় দুরন্ত ছেলে ইত্যাদি। সবাই আমাকে খ্যাপাত যে আমি সেই বেনি। আমার একটুও ভালো লাগত না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হল শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হল। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। বাড়ি ফিরে কখনো বড় ক্লান্ত হয়ে পড়তাম। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই, হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই, দুলালবাবু, নগেনবাবু, এইসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন মার দেবার ওস্তাদ। গাঁট্টা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা ইত্যাদি নানা কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন আর আমাদের মন আঁকড়ে বসতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, অনেক কিছু গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। 1908 সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, তা ইতিহাসে লিখিত আছে। কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সেরূপ প্রসিদ্ধ বা ধনবানের বংশজাত না হলেও সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।

0: শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো

টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা? জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী রশ্মিতা নন্দীর কণ্ঠে।

শুনছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেশমিতা নন্দীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লঙ্কার পাতা কোঁকড়ানো ও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন ডক্টর শুভ্রজ্যোতি রায়।
2: লঙ্কা যেহেতু খুব অর্থকরী ফসল, সেহেতু কৃষক ভাইরা লঙ্কা থেকে অনেকটাই ইকোনমিক রিটার্ন, যেটাকে বলে, অনেকটাই লাভ আশা করে থাকেন। কিন্তু এই লাভের প্রায় ছাই দিয়ে বসতে থাকে লঙ্কার পাতা কুঁকড়ানো রোগ। কিন্তু রোগ বলাটা এক্ষেত্রে কতটা ঠিক হবে সেটা আমরা দেখব, কারণ লঙ্কার যখন পাতাটা কুঁকড়ে যায় তখন উপরটা একদম একটা ছোট অবস্থা থেকে দেখা যায় যে কুঁকড়িয়ে গুচ্ছ হয়ে পাতাগুলো ছোট হয়ে একটা অদ্ভুত আকৃতি ধারণ করে এবং লঙ্কার সে গাছটার বার বৃদ্ধি একদম বন্ধ হয়ে যায়, ফলন খুব কমে যায়, প্রায় হয়ই না। এবং দেখা যায় যে একটা গাছই এরকম হলে আস্তে ধীরে ক্ষেতের সমস্ত গাছের একটা বড় অংশই কিন্তু এরকম পাতা কুঁকড়ানো ধরে যায়। এটা একটা বড় চিন্তার ব্যাপার। তো এই এটাকে যদি আমরা একটু গভীরে যাই তাহলে আমাদের

0: চিন্তা করতে হবে যে এই পাতা কুঁকড়ানো রোগটা কিভাবে কুঁকড়ানোটা হয়। যদি আমি কৃষক ভাইকে বলবো, এক্ষেত্রে কিন্তু তিনটে জিনিস একসঙ্গে দেখা যেতে পারে। এটা একটা লিফ কার্ল কমপ্লেক্স বলা হয়, যেটাতে একটা এক ধরনের পোকা, একটা মাকড় এবং এক ধরনের কুটে রোগ বা ভাইরাস একসঙ্গে আক্রমণ করে। প্রথমে আপনি যদি পাতা কুঁকড়ানোটাকে ভালো করে লক্ষ্য করেন, তখন দেখবেন যে এক ধরনের পাতাগুলোর দেখা যায় যে একটু গোলাকৃতি হয়ে যাচ্ছে, লম্বার বদলে একটু গোলাকৃতি হয়ে যাচ্ছে এবং সেখানে কাপের মতো দাবা দাবা অংশ হয়ে যাচ্ছে এবং পাতাটা একটু মোটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লিফ কার্ল বা কুটে রোগ। এছাড়া আরেকটা দেখবেন যে ওই একই কোঁকড়ানো পাতার মধ্যে দেখবেন যে পাশটা মাদুরের মতো গোটানো হচ্ছে, পাতার দুটো পাশ যেন মাদুরের মতো গুটিয়ে রয়েছে। এটা কিন্তু এক ধরনের চিরুনি পোকা বা থ্রিপসের কারণে হয়ে থাকে। এবং এরই মধ্যে দেখবেন যে কিছু পাতা একটু বড় আকৃতি হয়ে উল্টানো নৌকার মতো দেখা যাচ্ছে। এই যে উল্টানো নৌকার মতো পাতাটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাকড়ের জন্য হয়। এবং এই তিনটে কিন্তু সম্পৃক্তভাবে একই সঙ্গে লঙ্কা গাছে দেখা যেতে পারে, যার ফলে এই লিফ কার্ল কমপ্লেক্স বা পাতা কুঁকড়ানোর যে সমাহার, এটা আমরা দেখতে পাই লঙ্কা গাছে, যেটা চাষির ক্ষেত্রে একটা আতঙ্কের কারণ হয়ে যায়। সেজন্য চাষি ভাইকে আমি বলবো যে প্রথমে এই তিনটে জিনিসকে চিনুন। যদি আমরা ঠিকঠাকভাবে চিনতে পারি, অর্থাৎ এই পাশ দিয়ে গোটানো যেটা অংশ সেটা হচ্ছে থ্রিপস, এরা কিন্তু লঙ্কার ওই যে পাতার গোল হয়ে মোটা হয়ে মাঝখানে গর্ত গর্ত একটা ভাব দেবে দেবে যাওয়া, এই লিফ কার্লটাকে, লিফ কার্লের এই কুটে রোগের ভাইরাসটাকে বহন করে এক গাছ থেকে আরেকটা গাছে যায়। এই যে যাওয়াটা, এই যাওয়াটাকে যদি আমরা আটকাতে পারি, তাহলে কিন্তু আমরা পাতার ওই কুঁকড়ানোটাকে বন্ধ করতে পারবো। মাকড়টা সাধারণত একদম নতুন পাতার নিচের দিকে, এবং হলুদ মাকড় বলেন, নতুন পাতার নিচের দিকে যে শিরা উপশিরা থাকে তার খাঁজে খাঁজে খাঁজে খাঁজে থাকে এবং একটু চোখে দেখা যায় না। 0.2 মিলিমিটার মতো এরা আকৃতি, 0.2 মিলিমিটার চোখে দেখার বাইরে, ফলে এটা আমরা বুঝতে পারি এর সিমটমটা দেখে যে উল্টানো নৌকার মতো হয়ে যাচ্ছে। এবং এরা যত বড় হতে থাকে গাছ, তত ওরা আস্তে আস্তে উপরের দিকের পাতাগুলোকে ধরতে থাকে। অর্থাৎ এই কুঁকড়ানোর কিন্তু একটা মূল উপাদান কিন্তু এই মাকড়। তো সাধারণভাবে যখন এই তিনটে হয়, পাতার রস চুষে খায়, পাতাটা শক্ত মোটা হয়ে যায় এবং পাতাতে টোটাল যে লঙ্কার ফুল টুল আসা এবং টোটাল লঙ্কার বার বৃদ্ধিটা একদম কমে যায়, এক্ষেত্রে রক্ষা পেতে গেলে কিন্তু আমাদের ওই চিরুনি পোকা বা থ্রিপসের দিকে নজরটা দিতে হবে। এই চিরুনি পোকা সাধারণভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা কিছু ওষুধ সময় মতো স্প্রে করতে পারি। সেই ওষুধগুলোর মধ্যে মূল হলো প্রোফেনোফস, সেটা 2.5 ml প্রতি লিটার যদি দেই। সেই প্রোফেনোফসটা দেওয়ার একটাই কারণ হচ্ছে প্রোফেনোফস হচ্ছে একারো ইনসেক্টিসাইড, অর্থাৎ ওটাই মাকড় বা মাইট এবং সেই সঙ্গে সঙ্গে যে থ্রিপস বা চিরুনি পোকা, দুটোকেই একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারে। ওটা 2.5 ml প্রতি লিটার জল দিয়ে যদি আমরা ভালো করে স্প্রে করি, ভালো করে বলতে খালি পাতার উপর দিকটা নয়, নজলটাকে ঘুরিয়ে পাতার নিচের দিকটাও যেন এই ওষুধটা রাসায়নিকটা পড়ে, সেটা আমাদের দেখতে হবে। কারণ হলুদ মাকড় কিন্তু পাতার উপরে কখনো আসে না, ওরা ফটো নেগেটিভ, অর্থাৎ সূর্যালোক যেখানে পাতার যে পিঠে পড়ে তার উল্টো দিকের পিঠে, অর্থাৎ পাতার নিচে শিরা উপশিরার ফাঁকে থাকে। সেই প্রোফেনোফস 2.5 ml প্রতি লিটার যদি আমরা ভালো করে দিই, তাহলে কিন্তু এটা আমাদের দিতে হবে 10 থেকে 12 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো।
1: শুনছিলেন লঙ্কার পাতা কোঁকড়ানো ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন ডক্টর শুভ্রজ্যোতি রায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি, অর্থাৎ আজ সারাদিন আপনারা কি কি অনুষ্ঠান শুনতে পারবেন। আজ সকাল 7:05 লোকগীতি, সকাল 7:15 আজ শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশ, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। সকাল 8:20 জানা অজানা খেলাধুলা ডেটা সায়েন্স, শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব, বলবেন পল্লব রায়গুপ্তা। 8:30 পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৈকত গুপ্ত। 8:45 কীর্তন, শিল্পী অনুসোয়া চট্টোপাধ্যায়। আজ সকাল 9টায়।

এই ছোটদের আসর, শুনবেন বিশ্ব নারকেল দিবস বিষয়ে অনুষ্ঠান এবং বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠান আমরা করব জয়। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 10:30 কবিগান, পরিবেশনায় জালাম শেখ ও সহ শিল্পী বৃন্দ। 11:00 আজ শুনবেন শিল্প প্রাঙ্গণ, শুনবেন মিনাগারি ও কাঁথা বয়ন শিল্প নিয়ে অনুষ্ঠান। এ বিষয়ে সাক্ষাৎকার সংগ্রহ করে এনেছেন ত্রিশেতা মুখোপাধ্যায় ও তন্ময়ী ভট্টাচার্য। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় প্রিয়া শাহ চক্রবর্তী। 12:30 নাটক হাঁসুলি বাঁকের উপকথা, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অসিত ভট্টাচার্য, প্রযোজনা স্বর্ণকমল চট্টোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা। দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা আজ ভারতীয় সময় দুপুর 3:30। আজ ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, নিরুপমা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে নিয়েছেন সঙ্গীতা দত্ত, উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা বটব্যাল। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, প্রথমে শুনবেন স্বাস্থ্য সংবাদ, তারপর শুনবেন অন্ধজনে দেহ আলো, এই শিরোনামে বাইরে থেকে রেকর্ড করে আনা নানা অনুষ্ঠান, শব্দগ্রহণ ও সম্পাদনায় অলোক কর। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন রমা ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্র শীল। আজ সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে মাইনর ও মেজর সার্জারি, বলবেন ডাক্তার রাকেশ খান। 7:00 কবিগান, পরিবেশনায় জালাম শেখ ও সহশিল্পী বৃন্দ। 7:45 নস্টালজিয়া, সুনন্দা শেখদারের সাক্ষাৎকার নিয়েছেন পৌলমী ভট্টাচার্য, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 8:15 আজ অনুষ্ঠান শুনবেন শ্রবণী, স্বরচিত কবিতা পাঠে পাপড়ি গুহ এবং প্রবাল কুমার বসু। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 আলোর সন্ধানে বিষয় স্বাবলম্বী, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, সম্পাদনায় অরিজিৎ ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর শরদ, পরিবেশনায় কৌশিক মুখোপাধ্যায়, রাগ ছায়ানট, তবলায় সহযোগিতা করেছেন পিনাকি চক্রবর্তী। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা, শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতির অনুষ্ঠান। আর প্রথম গানটি শুনলেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে, এখন লক্ষণ চন্দ্র দাসের কণ্ঠে এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছিলেন লোকগীতি, গানটি শুনলেন লক্ষণচন্দ্র দাসের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটিতে আজ আপনাদের বলবো বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার, যার প্রকৃত নাম সোমপুর মহাবিহার। এটি নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। পাহাড়পুর বৌদ্ধ বিহার অর্থাৎ সোমপুর মহাবিহার কেবল একটি প্রাচীন কীর্তিই নয়, এটি দক্ষিণ এশিয়ার প্রত্নতাত্ত্বিক ইতিহাসের অন্যতম গৌরবময় নিদর্শন। পাল রাজবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে এটি নির্মাণ করেন। বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার অবস্থিত। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় নামেও আখ্যা দিয়েছেন। আয়তনে এই মহাবিহারের সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা যেতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসেন। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক খনন কার্যকে দুভাগে ভাগ করা হয়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে, মূলত ব্রিটিশ যুগে, এবং দ্বিতীয়ত স্বাধীনতা উত্তরকালে 80-এর দশকে। 1879 সালে ক্যানিংহাম প্রথম উদ্যোগ ছিলেন, কিন্তু বলিহারের জমিদারের বিরোধিতায় কেবলমাত্র কেন্দ্রীয় ঢিপির শীর্ষভাগ খনন করে তাকে থেমে যেতে হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে 1981 থেকে 83 খ্রিস্টাব্দে বাংলাদেশে

প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতোপূর্বে দীক্ষিতের আবিষ্কৃত কক্ষসময়ের প্রাপ্ত নির্দেশনাবলী সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু করে। বৌদ্ধবিহারের চারদিক চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানার দেয়াল বরাবর অভ্যন্তরভাগে সারিবদ্ধভাবে ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং তিন দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলির তিনটি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানা ইটের মতো ইটের উপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে বিশেষজ্ঞরা অনুমান করেন, প্রথম যুগে সবগুলো কক্ষেই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। কক্ষগুলোর প্রতিটিতে দরজা আছে এবং দরজাগুলোর ভিতর দিকে প্রশস্ত কিন্তু বাইরের দিকে সরু হয়ে গেছে। বৌদ্ধ বিহারের উত্তর বাহুর মাঝ বরাবর রয়েছে প্রাচীন প্রধান ফটক। এর বাইরের ও ভিতরের দিকে একটি করে স্তম্ভ সংবলিত হলঘর ও পাশে ছোট ছোট কুঠুরি আছে। কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। 1984-85 সালের খননে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম নির্মাণ যুগের পরবর্তী আমলে পুকুর খনন করা হয় এবং এ সময় এই অংশের শ্রেণীটি ধ্বংস করে দেওয়া হয়। বৌদ্ধবিহারের মধ্যবর্তী উন্মুক্ত অঙ্গনে আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে এদের মাঝে বেশ কিছু ইমারতের বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়নি। অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে ভোজনশালা ও রন্ধনশালা অবস্থিত। মন্দিরের দেওয়াল জুড়ে পাওয়া যায় প্রায় 2000টি অপূর্ব পোড়ামাটির ফলকচিত্র। এতে বিচ্ছুরিত হয়েছে প্রাচীন বাংলার সাধারণ জনজীবনের প্রাত্যহিক প্রতিচ্ছবি, যেমন মানুষ, শিকারী, নৃত্যরত রমণী, রাখাল, গাছপালা, ফুল, পশু পাখি, হাতি ঘোড়া, আরও অনেক কিছু। চারদিকে অকালে চোখে পড়ে নান্দনিক শিল্প সমাহার। বৌদ্ধবিহারের দক্ষিণ দেয়াল হতে 27 মিটার দক্ষিণে অবস্থিত একটি মঞ্চে অনেকগুলো স্নানাগার ও শৌচাগার নির্মাণ করা হয়েছিল। এটি বিহারের 102 নম্বর কক্ষ থেকে একটি উঁচু বাঁধানো পথ দ্বারা সংযুক্ত। এই পথের নিচে বৌদ্ধবিহার দেয়ালের সমান্তরালে একটি ভল্টযুক্ত খিলান রয়েছে। সাধারণত বৌদ্ধবিহারের বহির্ভাগে অবাধে চলাচল ও চারদিকে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এই রূপ করা হয়েছিল। আজ বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। এখন গান শুনতে শুনতে বাংলাদেশের দর্শনীয় স্থান এই অনুষ্ঠানটি থেকে বিদায় নেব। দীপঙ্কর ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

বাংলা আধুনিক গানটি শুনছিলেন দীপঙ্কর ভট্টাচার্যের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, নিখোঁজ 1924 জন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। UGC নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 84টি বিষয়ের 4000-এর বেশি পরীক্ষার্থী JRF স্কলারশিপ পেয়েছেন। দেশের চিনির যোগান পর্যাপ্ত রয়েছে বলে সরকার জানিয়েছে। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ওড়িশায় বেশ কিছু এলাকায় জারি কমলা সতর্কতা। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। এটি হবে উজবেকিস্তানে প্রধানমন্ত্রীর চতুর্থ সফর। দুদিনের সফরকালে তাশখন্দে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকভ মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই বৈঠকের মূল লক্ষ্য। চিকিৎসা, প্রতিরক্ষা, খনি খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলবেন তারা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সফরে প্রধানমন্ত্রী মোদী তাশখন্দে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করবেন। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। সফরের দ্বিতীয় পর্যায়ে কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাদির জাফারোভের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26

শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বিশকেক সফর করবেন। উল্লেখ্য, ভারত 2017 সাল থেকে এই সংস্থার পূর্ণ সদস্য। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরফাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, এখনও 1924 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলিতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে। নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে সৃষ্ট নতুন একটি হ্রদ এবং তিব্বত অংশ থেকে বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশুলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশুলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রিশুলি ও ধোবি নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হরফাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালের ত্রিশুলি ওয়ান প্রকল্পের 63 জন শ্রমিক রয়েছেন, তামিলনাড়ু থেকে রয়েছেন 21 জন, 320 জন ভারতীয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জনের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। ডক্টর জয়শঙ্কর জানান, আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে চলেছে। মন্ত্রী জানান, তিনি নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে হরফাবান বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমানটি ইতিমধ্যেই কাঠমান্ডুর পৌঁছেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে বহনযোগ্য জেনারেটর সেট, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবারের প্যাকেট এবং জল বিশুদ্ধিকরণের ট্যাবলেট। নেপালে বিধ্বংসী হরফাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র আইএএস আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উল্লেখ্য, গত সন্ধ্যায় ভবানী ভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ থেকে সরকারিভাবে নিখোঁজ 39 জনের মধ্যে একটি পরিবারের দুজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তারা সুস্থ রয়েছেন, তবে বাকি 37 জনের এখনও কোনো খোঁজ মেলেনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। সফরকালে তিনি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সংস্থার কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন। কানাডায় 3 দিনের সফর শেষে তিনি গতকাল শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উল্লেখ্য, কানাডা সফরে তিনি প্রথমে ভারত কানাডা অর্থনৈতিক ও আর্থিক সংলাপে অংশ নেন। শিকাগোতে অর্থমন্ত্রী বিশিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বৈঠকে ভারতে বিনিয়োগের সম্ভাবনা, দেশের অর্থনৈতিক পূর্বাভাস এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করার উপর আলোচনা করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 3 দিনের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালাম ও লাক্ষাদ্বীপ সফর শুরু করবেন। সফরকালে তিনি শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, মৎস্যচাষ, সরকারি চাকরিসহ একাধিক বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর এরোডে কঙ্গুভেলালার ইনস্টিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠা দিবসে উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তাঁর বেঙ্গালুরুতে কর্ণাটকের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর 100তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন লাক্ষাদ্বীপের আগাত্তিতে, সেখানে তিনি পশুপালন, মৎস্যচাষ ও দুগ্ধ শিল্প মন্ত্রক দ্বারা আয়োজিত একটি কার্যক্রমে অংশ নেবেন। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতায়। 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এ বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউজিসি নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 84টি বিষয়ে 4,000-এর বেশি পরীক্ষার্থী গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ জেআরএফ স্কলারশিপ পেয়েছেন।

0: ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি থাকার ফলে এনটিএ আগামী মাসের 9-10 তারিখ পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। উল্লেখ্য, চলতি মাসের 16 তারিখ এনটিএ ইউজিসি নেটের উত্তরপত্র প্রকাশ করে। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্ক ফোর্স জানিয়েছে, আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-1800-4747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্ক ফোর্স @dopd.gov.in এ ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। সরকার জানিয়েছে, দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে, সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে এবং সঠিক দামে চিনির সরবরাহ বাড়িতে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। ভোগ্যপণ্য বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গেছে, মিল থেকে বেরোনো চিনির দাম কমেছে 20%। দেশজুড়ে চিনির দাম ও পর্যাপ্ত যোগানের দিকে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানা গেছে। আগামী মাস থেকে চিনি বণ্টনের ক্ষেত্রে সরকার মাসিক কোটার পরিবর্তে একটি পাক্ষিক কোটা ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে চিনি সঠিক সময় বাজারগুলিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতে শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। জুনে আইআইপি বৃদ্ধির হার 7.3% থেকে বাড়িয়ে 8.8% করা হয়। ফলে জুলাইয়ের শুরুতে শিল্পক্ষেত্রে বৃদ্ধির গতিবেগ প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ও জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর আরাধনা পটনায়ক 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যমাত্রার অগ্রগতির পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে মূলত 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 33টি উচ্চ ঝুঁকিমূল্য জেলার উপর আলোচনা করা হয়। এই এলাকাগুলিতে সারা দেশের সবচেয়ে বেশি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিলেন। বৈঠকে মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিক, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল এবং সংশ্লিষ্ট রাজ্য ও জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ওড়িশায় বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে IMD। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এবং জম্মু কাশ্মীর, লাদাখে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হতবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 570, নিখোঁজ 1924 জন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 84 জন ভারতীয়কে নেপালের হতবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান সকালের আড্ডা। সঙ্গে আছি আমি, গোপীনাথ পাল।

0: পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি। আর প্রথমেই বলবো, আজ সকালের আড্ডা অনুষ্ঠানের এক ঝলক, অর্থাৎ গোটা অনুষ্ঠানে আপনারা কি কি শুনতে পাবেন সেটি।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডা অনুষ্ঠানে প্রথমেই বলবো নিমের গুণ নিয়ে, অর্থাৎ নিম গাছের পাতা, মূল থেকে শুরু করে পাতা, ত্বক, ফুল, ফল, কাঠ, প্রত্যেকটিরই অসংখ্য ভেষজ গুণ আছে। সকালে আড্ডা অনুষ্ঠানে বলবো নিমের গুণাগুণ নিয়ে কিছু কথা। সকালে আড্ডা অনুষ্ঠানে বলবো ফিট থাকতে নাচের অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। শুনবেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ, শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

শুনবেন নাজারের দানবীয় ঢেউয়ের কথা, আর সেই সঙ্গে শুনবেন দারুণ দারুণ গান। প্রথম গানটি অপেক্ষা করছে আপনাদের জন্য কিশোর কুমারের কণ্ঠে, তারপর ফিরে আসি গল্প কথায়। সকালে আড্ডা অনুষ্ঠানে প্রথম গানটি কিশোর কুমার।

সকালের আড্ডা অনুষ্ঠানে প্রথম গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। কথাই ফিরে আসি, নিম গাছের মূল থেকে শুরু করে পাতা, ত্বক, ফুল, ফল, কাঠ প্রত্যেকটিরই অসংখ্য ভেষজ গুণ। এছাড়াও ঘরোয়া ওষুধ হিসেবে নিম গাছের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়। আপনারা প্রায় সব প্রত্যেকেই জানেন, অসুখ বিসুখ ছাড়াও নিমের পাতা গাছের সার হিসেবে ব্যবহার হয়। দীর্ঘদিন খাদ্যশস্য সংরক্ষণ করতে এবং পোকা ও ছত্রাক থেকে সুরক্ষিত রাখতে নিম পাতার ব্যবহার অপরিহার্য। নিম তেল, ক্রিম ও সাবান তৈরিতে লাগে। বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রণ, স্কিন ইনফেকশন কমাতে নিম অদ্বিতীয়। নিম অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি অ্যালার্জিক হওয়ায় ত্বকের জীবাণু সংক্রমণ রোধ করে। নিম চুলের জন্য ভালো। মাথার ত্বকের সংক্রমণ, ড্যান্ড্রাফ দূর করে, চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল হয়। টুথব্রাশের বিকল্প হিসেবে এখনও নিমের ডাল ব্যবহৃত হয়। নিম হজমে সাহায্য করে, ওবেসিটি কমায়, ব্লাড সুগার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ নিম গাছের মূল থেকে শুরু করে পাতা, ত্বক, ফুল, ফল, কাঠ প্রত্যেকটিরই অসংখ্য ভেষজ গুণ আছে। যদি বিশেষজ্ঞের মতামত নিয়ে নিমের ব্যবহার প্রাত্যহিক জীবনে করা হয় তাহলে সুফল যে পাবেনই তা বলাই যায়। এখন গান, প্রথম গানটি শৈলেন্দ্র সিং, তারপর শিলাজিৎ মজুমদার, পরপর দুটি গান।

জল ফরিং শিলাজিৎ মজুমদারের কণ্ঠে গানটি শুনছিলেন। শুনছেন সকালের আড্ডা। আরও গল্প আছে, আরও গান আছে, কিন্তু তার মধ্যে আপনাদের আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি একবার বলে দিই। আজ রাতে হারানো দিনের গান রাত 11টায় প্রত্যেক দিনের মতো। আজকে হারানো দিনের গানের বিষয়টি আপনাদের একবার বলি। সে মন্দ্র কণ্ঠ ধ্বনিত হয় যখন হেঁটে যায় অপ্রতিম এক কালো খণ্ড, ভাস্কর্যের মতো থেমে থাকে জীবন তার তর্জনীতে, আনন্দময় জীবন, বিতিকিচ্ছিরি জীবন, গোধূলির মায়াবী জীবন। বাংলা নাটকের সময়লিপিতে অতিলৌকিক সে নাম শম্ভুমিত্র, রঙ্গমঞ্চের শম্ভুমিত্র, চলচ্চিত্রের পর্দাতেও স্মৃতিধার্য, কাহিনী নির্মাতা, চিত্রনাট্যকার, পরিচালক শম্ভুমিত্র। সদ্য পেরোনো জন্মদিনের সাঁঝে জাগবে অল্প আলোর তারা, নান্দিমুখে সৃজিতা রায়। আজ রাত 11টায় হারানো দিনের গানের বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম। এখন গান আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে, এই গানটি আপনাদের জন্য।

0: সকালে আর অনুষ্ঠানে গানটি শুনছিলেন আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
3: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
4: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
0: এখন শুনবেন দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনবেন রাখি বন্ধন।
5: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। পার্বণ মানেই তো প্রাত্যহিকতাকে পাশ কাটিয়ে উৎসবের রাংতা মোড়া দিন, একটা বিস্তৃত সামাজিক সামিয়ানার নিচে এসে দাঁড়ানো যেখানে সবার অবারিত তার। তবু এর মধ্যেও দুটি পার্বণকে একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় ভাই বোনেদের জন্য, একটা ভাইফোঁটা আর একটা রাখি বন্ধন। রাখি বন্ধনে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘ জীবন কামনা করেন, আর ভাইরা অঙ্গীকার করেন আজীবন বোনেদের পাশে থাকার, সব রকম বিপদ থেকে তাদের রক্ষা করার। কিভাবে শুরু হলো রাখি বন্ধন? রাখিকে ভাই বোনের উৎসব হিসেবে মনে করা হলেও ইতিহাসে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তার কবজিতে সুতো বেঁধে দিতেন মহিলারা। এটাই পরে রাখি বন্ধন উৎসবের চেহারা নেয়। পুরাণ বলছে, একবার দেবতা ও রাক্ষসদের যুদ্ধে দেবতারা যখন প্রায় পরাজয়ের মুখে, দেবরাজ ইন্দ্র তখন তার গুরু বৃহস্পতির সাহায্য চান। বৃহস্পতির পরামর্শ মতো শ্রাবণ পূর্ণিমায় ইন্দ্রের স্ত্রী সজী একটি মন্ত্রপুত রাখি ইন্দ্রের হাতে বেঁধে দেন। তারপরই নাকি যুদ্ধে জয়লাভ করেন দেবতারা। আবার বলা হয়, যমের অমরত্বের প্রার্থনা করে তার বোন যমুনা তার হাতে একটি রাখি পরিয়ে দেন। এরপরই যমরাজ কথা দেন যে যার হাতে তার বোন রাখি পরিয়ে দেবেন তাকে তিনি স্বয়ং রক্ষা করবেন।

পারবেন। অন্য একটি কাহিনী বলছে, দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। ভক্তের ডাকে সাড়া দিয়ে বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্যে চলে যান। বিষ্ণু স্ত্রী লক্ষ্মী শ্রাবণ পূর্ণিমা উৎসবে বলিরাজার হাতে রাখি বেঁধে স্বামীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। অনুরোধ রাখেন বলি, লক্ষ্মী ফিরে পান বিষ্ণুকে। মহাভারতেও রাখির উল্লেখ পাওয়া যায়। রাজস্ব যজ্ঞের সময় শিশুপালকে হত্যার পর কৃষ্ণের একটি আঙুল কেটে রক্ত পড়তে থাকে। দ্রৌপদী তখন নিজের শাড়ি ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে দেন। কৃষ্ণ তাকে সব রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ভাই বোনের মধুর সম্পর্ক বাঙালির কাছে চিরকালই বড় সমাদরের। তাই নিয়ে কত কবিতা, কত গান। সলিল চৌধুরীর লেখা এমনই এক গান 1961 সালে রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর, যা সুপার টুপার হিট হয়েছিল।

পুলক বন্দ্যোপাধ্যায় লেখায় সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের গাওয়া এই গান তো বাংলা গানের ইতিহাসে এক চিরন্তন মাইলফলক।

তবে 1905 সালে রাখীবন্ধন উৎসবকে অন্য মাত্রা দিলেন রবীন্দ্রনাথ। বঙ্গভঙ্গের প্রস্তাবের প্রতিবাদে সেদিন জোড়াসাঁকোর বাড়ি থেকে বেরিয়ে পথে নেমে এলেন তিনি। নাখোদা মসজিদে ঢুকে ইমামের হাতে পরিয়ে দিলেন রাখি। তিথি নক্ষত্র মেনে সেদিন শ্রাবণী পূর্ণিমা ছিল না, কিন্তু সেদিনের রাখীবন্ধন হয়ে উঠল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিসত্তার বজ্র নির্ঘোষ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। মুখে মুখে ফিরতে লাগল এই উপলক্ষে তাঁর লেখা গান, যা আজ এই বিভেদকামী সময়েও বাঙালির অন্তরাত্মার আহ্বান, তার চিত্তশুদ্ধির মন্ত্র।

এতক্ষণ শুনছিলেন দৃষ্টিকোণ, দৃষ্টিকোণে আজ শুনলেন রাখি বন্ধন, শুনছেন সকালের আড্ডা। ফিরে যাব গানে, গান মান্না দের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

সকালে একটা অনুষ্ঠানে গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। এবার আপনাদের বলবো, মানুষ এখন প্রচণ্ড ব্যস্ত, সকলেই আমরা জানি, বাড়ি অফিস সব দিক দিয়েই দৌড়ের শেষ নেই। কর্পোরেট পেশায় যন্ত্রের জাঁতাকলে পড়ে নাওয়া খাওয়া ঘুমের সারে সর্বনাশ, ফলও মিলছে হাতে নাতে, অল্প বয়সে ওভারওয়েট, পিসিওডি, হাই কোলেস্ট্রল, কতই না রোগ বাসা বেঁধে ফেলছে শরীরে, ফলত আশ্রয় নিতে হচ্ছে ওষুধের। অবশ্য মানুষ এখন শরীরের প্রতি যথেষ্ট যত্নবান, একদিকে বেড়েছে শরীর চর্চার ঝোঁক, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শরীর সুস্থ রাখার খুব ভালো উপায় হতে পারে নাচ। শরীরের সঙ্গে সঙ্গে মনও থাকবে চাঙ্গা, সে ক্লাসিক্যাল হোক কিংবা জুম্বা। আসলে নাচ হল কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি, এতে হৃৎপিণ্ড যেমন ভালো থাকে তেমনই বাড়ে শরীরের নমনীয়তা ও শক্তি। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন নাচ মানসিক দৃঢ়তা বাড়াতে এবং স্ট্রেস কমাতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে ক্লাসিক্যাল নাচে রয়েছে একাধিক জটিল ভঙ্গি যাতে খুব ভালো কার্ডিও হয়ে যায়, ওজন কমে, কমে রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা, প্রচুর ক্যালোরি বার্ন হয়। এ তো গেল শরীরের কথা, আর মন? হ্যাঁ, বিশেষজ্ঞদের মতে মন সুস্থ রাখতেও ক্লাসিক্যাল নাচের জুড়ি মেলা ভার। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, একা একা বড় হচ্ছে সন্তান, ফলে জগৎটাই ভরে থাকছে আমিত্বে, আমি আমি আমি। এখানেই কিন্তু নাচের একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, নাচ কেন না, নাচ শেখানো হয় গ্রুপে, ফলে বাচ্চারা অনেকের সঙ্গে মিশতে শিখছে, টিম গেম কাকে বলে বুঝছে, তাদের জগৎটাও হয়ে যাচ্ছে বড়, ফলে শরীর ও মন চাঙ্গা রাখতে নিয়মিত নৃত্যের অভ্যাস খুবই অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুনছেন সকালের আড্ডার, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। এখন চলে যাব গানে। আশা ভোঁসলে অমিত কুমারের কণ্ঠে এই গানটি।

0: সকালে আদে অনুষ্ঠানে গানটি শুনছিলেন আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: শুনছেন সকালের আড্ডা, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। সকালের আড্ডা অনুষ্ঠানে এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

0: খেলাধুলোয় ডেটা সায়েন্স শুনছেন জানা অজানায়, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন পল্লব রায়গুপ্ত।
1: খেলায় ডেটা সায়েন্সের ব্যবহার কিভাবে খেলার জগতে এক বিরাট সদর্থক পরিবর্তন এনেছে সেই নিয়ে গল্প করেছি। আজ বলবো দুজন বিজ্ঞানীর গল্প, একজন গণিতজ্ঞ, অন্যজন পদার্থবিদ। আর দুজনেই নিজ নিজ ক্ষেত্র ছেড়ে চলে আসেন স্পোর্টস অ্যানালিটিক্সের জগতে। পাখিদের দল বেঁধে আকাশে ওড়ার দৃশ্য বা মৌমাছিদের ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো, এই দুয়ের পিছনে যে নিয়ম কাজ করে একটা ফুটবল ম্যাচে অনেকটা সেই একই ব্যাপার দেখা যায়। গণিতবিদ ডেভিড সামটার এই সব প্রাণীদের আচরণ বোঝার জন্য তিনি একটা গাণিতিক মডেল তৈরি করেছিলেন। পরে তিনি বুঝতে পারলেন ফুটবল দলের সঙ্গেও এই সব ব্যবস্থার একটা বেশ মিল রয়েছে। একটি দলে 22 জন খেলোয়াড় সবসময় একে অপরের গতিবিধির দিকে নজর রেখে চলেন, তারা একসঙ্গে জায়গা তৈরি করেন, আবার প্রতিপক্ষের জন্য জায়গা বন্ধ করে দেন। সামটার তাই দলবদ্ধ প্রাণীদের আচরণ বোঝার জন্য যে গণিত ব্যবহার করতেন সেটাই ফুটবলে প্রয়োগ করতে শুরু করলেন। শুধু গোল বা পাসের সংখ্যা না দেখে তিনি খুঁজতে শুরু করলেন খেলার ভিতরে লুকিয়ে থাকা নানা ধরন, কে কাকে পাস দিচ্ছে, খেলোয়াড়রা কীভাবে মাঠে ছড়িয়ে পড়ছেন, দলের গঠন কেমন, আবার পুরো দলটা কীভাবে একসঙ্গে চলাফেরা করছে। 2016 সালে তার প্রকাশিত বই সকারমেটিক্স এই ভাবনাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেয়। তিনি দেখান ফুটবলকে শুধু গোল জয়ের খেলা হিসাবে না দেখে সংখ্যা, সম্ভাবনা, জ্যামিতি আর নানা ধরনের প্যাটার্নের খেলা হিসাবেও দেখা যায়। তিনি এমন একটা ব্যবস্থা তৈরি করেছেন যা ফুটবল ম্যাচের বিপুল তথ্যকে সহজে পড়া ও বোঝার মতো করে সাজাতে পারে। ফলে পেশাদার ক্লাব, স্পোর্টস অ্যানালিটিক সংস্থা বা সংবাদ মাধ্যম যে কেউ সেই তথ্য থেকে খেলার ধরন বুঝতে পারে। এই মডেল হিসাব করে ম্যাচের কোনো একটি মুহূর্তে

0: মাঠের কোন জায়গা থেকে কোন দলের নিয়ন্ত্রণ থাকার সম্ভাবনা বেশি, সেই তথ্যকে কাজে লাগিয়ে কোচেরা খেলোয়াড়দের কোথায় দাঁড় করাবেন বা কিভাবে আক্রমণ রক্ষণ সাজাবেন তাও ভালোভাবে ঠিক করতে পারেন। এর থেকেও চমকপ্রদ গল্প উইলিয়াম স্পিয়ারম্যানের। হার্ভার্ড থেকে হাই এনার্জি পার্টিকেল ফিজিক্সে পিএইচডি করার পর তিনি সার্নে হিগস বোসন নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু পিএইচডি শেষ দিকে বুঝলেন চিরাচরিত পথে পদার্থবিদ্যার গবেষণা চালিয়ে যাওয়ার ইচ্ছে তার আর নেই, বরং আমেরিকান ফুটবলের প্রতি তার বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। তার মনে হল পদার্থবিদ্যায় শেখা গণিত ও মডেল তৈরির কৌশল খেলাধুলায় কাজে লাগানো যায় কিনা। 2015 সালে তিনি একটা স্পোর্টস অ্যানালিটিক্স সংস্থায় যোগ দেন। তিনি ফুটবল মাঠের জায়গার দখল নিয়ে ভাবতে শুরু করলেন। ফুটবল যে শুধু বলের অবস্থানের খেলা নয়, খেলোয়াড়েরা মাঠের কোন জায়গা নিয়ন্ত্রণ করছেন সেটাও গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই তিনি তৈরি করলেন পিচ কন্ট্রোল নামে একটি গাণিতিক মডেল। সহজ করে বললে, ম্যাচের কোন একটি মুহূর্তে মডেলটি হিসাব করে দেখাতে পারে মাঠের কোন জায়গায় কোন দলের খেলোয়াড় আগে পৌঁছাতে পারবেন, ফলে চোখে না দেখা গেলেও মাঠের জায়গা দখলের লড়াইকে সংখ্যায় মাপা সম্ভব হলো। এভাবে ফুটবলে শুধু গোল, পাস বা শট গোনার বদলে মাঠের জায়গা, খেলোয়াড়ের নাড়াচাড়া, প্রতিপক্ষের চাপ এবং সিদ্ধান্ত নেওয়ার মতো অদৃশ্য বিষয়গুলিকেও মাপার পথ খুলে গেল। এখন সাম্পটার ও স্পিয়ারম্যানের গাণিতিক মডেল বিশ্বের অনেক স্পোর্টস অ্যানালিটিক্স সংস্থা ব্যবহার করে থাকে। এতটা শুনে মনে হতে পারে, তাহলে খেলাধুলো কি শুধুই অঙ্ক বা ডেটার উপরে চলে? এই প্রসঙ্গে গণিতবিদ ও স্পোর্টস ডেটা সায়েন্টিস্ট টিম শার্টিয়ার বলেছিলেন, খেলার মাঠে ভালোবাসা, আবেগ কিংবা বন্ধুত্ব এইগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, আর সেগুলো তো আর ডেটাতে ধরা পড়ে না।
1: খেলাধুলোয় ডেটা সায়েন্স তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন পল্লব রায়গুপ্ত।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা। সকালে আড্ডা অনুষ্ঠানে এখন আপনাদের বলবো নাজারের দানবীয় ঢেউয়ের কথা। মাত্র 15,000 জনসংখ্যা বিশিষ্ট একটি ছোট পর্তুগিজ মাছ ধরা শহরেই নাজারে। এখানেই দেখা যায় বিশাল বিশাল সমুদ্রের ঢেউ, 85 ফুটের বেশি বা 8 তলারও বেশি উঁচু দানবাকৃতির ঢেউগুলি বুকে কাঁপন ধরালেও নাজারের সাগর সার্ফারদের কাছে স্বর্গরাজ্য। মস্ত মস্ত ঢেউয়ের ধেয়ে আসা ও তার মাথায় চড়ে সার্ফারদের দুর্দান্ত কারিগরি দেখতে ভিড় জমান পর্যটকেরা। কিন্তু প্রশ্ন হল, পৃথিবীর এত জায়গা থাকতে নাজারেতে এই দৈত্যাকৃতি ঢেউগুলি তৈরি হয় কেন? এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা মতপার্থক্য রয়েছে। আসলে এখানে সৈকতের কাছে সমুদ্রতলের ভূপ্রকৃতি কিছুটা অন্যরকম। সাধারণভাবে অন্যান্য জায়গায় এরকম সাগরতল শক্ত পাথর বা প্রবাল প্রাচীরের উপর গড়ে উঠলেও এখানে কিন্তু তা বালি দিয়ে তৈরি। ঢেউগুলি সমুদ্র তীর থেকে 250 কিলোমিটার দূরে তৈরি হওয়ার পর সাগরতলে 5 কিলোমিটার গভীর ফানেলের মতো একটি সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসে। বিপুল জলরাশি এইভাবে প্রাকৃতিক পরীক্ষার মধ্য দিয়ে ধেয়ে আসার ফলেই নাকি বিরাট উঁচু হয়ে বিশাল বিশাল ঢেউ তৈরি করে, আর তীর বরাবর ভেঙে না পড়া পর্যন্ত শক্তিতে ক্রমাগত বাড়তেই থাকে এবং এগুলি দেখতে চোখ ফেরানো যায় না একেবারে। সকালের আড্ডা অনুষ্ঠানে এখন যে গানটি মান্না দের কণ্ঠে,

গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। সকালে একটা অনুষ্ঠান থেকে আরও কথা ছিল বাকি, আরও গান ছিল বাকি, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিদায় নিতেই হবে। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সকালের আড্ডা নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল।

0: আকাশবাণী মৈত্রী, এখন অনুষ্ঠান পথ চলতে।
1: এখন শুনবেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৈকত গুপ্ত।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, পথ চলতে নতুন পর্বে আপনাকে স্বাগত। আপনারা তো জানেনই, পথ চলতে অনুষ্ঠানে আমরা এমন কিছু মানুষের কাছে পৌঁছে যাই যাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। প্রতি মুহূর্তে যারা কিছু না কিছু করে চলেছেন আমাদের জন্য, উপহার দিচ্ছেন তাদের সৃষ্টি, তাদের পরিশ্রম, ঠিক তেমনই এই পথ চলতে অনুষ্ঠানে আমি আপনার বন্ধু সৈকত কথা বলে নিয়েছিলাম চিত্রশিল্পী তথা ভাস্কর শ্রী অঞ্জন কুমারের সঙ্গে। যারা গত পর্ব শুনেছিলেন তারা তো জানেনি এই শিল্পের প্রতি তার ভালোবাসা শুরুর যে গল্পটা, সেটা শুনেছিলাম গত পর্বে। আজ এই পর্বে বাকিটুকু জানার পালা। বাঙালির যেমন বারো মাসে তেরো পার্বণ, সেখানে বিভিন্ন দেবদেবীর পুজোয় আমরা মূর্তি পুজো করে থাকি। যে কোনো প্রতিমার ক্ষেত্রেই আমরা শুনে থাকি চক্ষুদান, এবং সেই চক্ষুদানই সেই প্রতিমায় প্রাণের সঞ্চার করে। আপনার কি মনে হয় প্রতিমার চক্ষুদান বা চোখ আঁকার মুহূর্তটি একজন শিল্পীর কাছে কতটা বিশেষ? আপনি সেই সময় ঠিক কি কি অনুভব করেন?
3: চক্ষুদানটার ব্যাপারটা কি জানো, মানে সমস্ত ঠাকুরটা হলো, সব কিছু ধরো সুন্দর হলো, মাটির কাজ সুন্দর হলো, তারপর রংটাও সুন্দর করা হলো, সব সুন্দর হওয়ার পরে যদি চোখটা ভালো না আঁকা হয়, কারণ মানুষ যখন ঠাকুর দেখতে যায় প্রথমে তারা মুখটাই দেখে, চোখ মুখের দিকে তাকিয়ে, এবং তার মধ্যে একটা ভক্তি বা একটা প্রার্থনা তৈরি হয়, সেটা ঠাকুরের মুখ দেখে, দেবীর মুখ দেখে বা দেবতা। সেই মুখের চক্ষুদানটার ব্যাপারটা প্রচন্ড ইম্পর্টেন্ট, যার জন্য শিল্পীরা, যেটা তুমি বললে, সব কাজটাই হয়তো তার কারিগররা করে। আমি যে এতটা প্রসেস এর আগে বললাম তোমাকে, প্রধান শিল্পী যার নামে ধরো ঠাকুরটা হচ্ছে বা যার নামে ঠাকুরটা যাচ্ছে, যে মৃৎশিল্পীর নামে, সে কিন্তু পুরোটা করে না, কারণ তার বিভিন্ন কারিগর আছে, তারা কিন্তু করে। সে যে জানে না ব্যাপারটা তা নয়, তার সময় নেই, কারণ সে ধরো আমরা যখন ঠাকুর বানাই একসঙ্গে ধরো কুড়িটা তিরিশটা ঠাকুর হচ্ছে, সব ঠাকুরের আমরা তো কাঠামো বানাতে পারবো না, কাঠামোটা একটা শ্রেণীর কারিগররা বানায়, তারপরে কি খড় বাঁধে কিন্তু অন্যজন, তারপরে মাটি দেয় অন্যজন, এইভাবে কিন্তু এগোয়। মেন যে শিল্পী হয় সে কিন্তু সব কাজ করে না, সে দেখে কোথায় কি হবে সেটা কিন্তু সে ভালোভাবে দেখে, তার আইডিয়াতেই পুরো কাজটা হয়। কিন্তু চক্ষুদান যেটা,

0: এ কিন্তু নিজেই করে সাধারণত। কেন করে? কারণ হচ্ছে দেবীর রূপ যেটা, যে একটা একটা না একটা ব্যাপার থাকে, দেবী যতই আমরা তাকে মানবী রূপে আঁকছি, তার চক্ষু দান করছি, কিন্তু তার মধ্যে একটা দেবীত্ব রাখতেই হবে। দেবীর চোখ কিন্তু যতই সে মানবী রূপে থাকুক, তার মধ্যে একটা দেবীত্ব আমাদের দিতে হবে। সেই দেবীত্বটা কিন্তু ভীষণ দেওয়াটা খুব মানে খুব মনোযোগী হয়ে খুব একনিষ্ঠ ভাবে করতে হয়। এটা একটা আমার একটা ছোট গল্প বললে বুঝতে পারবে। আমরা যখন ঠাকুরের চোখ আঁকি, মানে আমাদের স্টুডিওতে আঁকি বা যেখানে ধরো গোলাতে আমরা আঁকি, তখন কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি প্রচুর ঠাকুরের চোখ এঁকেছি, ছোটবেলা থেকে আঁকছি, কোনো অসুবিধা নয়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানো, গত বছর একটা টিভি চ্যানেলে একটা মহালয়ার প্রোগ্রাম হয়েছিল, সারা রাত গানের প্রোগ্রাম, এবং আমি একটা ঠাকুর বানাবো। ঠাকুরটা মাটির কাজটা সম্পূর্ণ করা ছিল, বাদ বাকি রং সাজ সব ওখানে চোখ আঁকা সবই আমি করব আর কি। সেটা সারা রাত ধরে করব, প্রোগ্রামটা এরকম একটা ব্যাপার ছিল। তা বিশ্বাস করো, শেষে যখন একদম মহালয়ার ভোরে মা দুর্গার চোখ আঁকছি, বাকিদের চোখ আঁকা হয়ে গেছে, সেটা কিন্তু আমার অসুবিধে হয়নি। ওখানে তখন ওই মহালয়ার স্তোত্র পাঠ হচ্ছে আর আমি মা দুর্গার চোখ আঁক। তুমি বিশ্বাস করো, এত বছর ধরে আমি চোখ আঁকছি যেটা আমার কোনোদিন অসুবিধে হয়নি। আমি একটা অদ্ভুত আমার একটা ভেতরে না একটা অদ্ভুত ভয় কাজ করছে যে আমি কি সত্যি ঠিকঠাক চোখ আঁকতে পারবো। এরকম মানে ভাবা যায়, আমি যে ছোট বয়স থেকে চোখ আঁকছি তার এরকম মনে হচ্ছে। লাস্টে আমি কি করলাম, আমার একটা অদ্ভুত ব্যাপার হলো, আমি পুরো একদম সষ্টাঙ্গে মাকে প্রণাম করলাম। প্রণাম করে একটা মনের জোর পেলাম এবং তারপরে আমি কিন্তু চোখটা আঁকতে পারলাম। আমার মনে হলো হয়তো এটা সবই আমার মনের ভুল, কিন্তু কিন্তু আমার হলো এই ব্যাপারটা।
1: চক্ষুদান তো সম্পূর্ণ হলো, এত সুন্দর করে আমাদের গুছিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। এবার আসি আজকালকার পুজোয় দুটো ব্যাপার ভীষণ ভাবে চোখে পড়ে, সাবেকি পুজো আর থিম পুজো। সাবেকি অর্থাৎ ঐতিহ্যবাহী এবং তার পাশাপাশি থিম, এই দু ধরনের প্রতিমার মধ্যে কাজ করতে আপনার কোনটি বেশি তৃপ্তিদায়ক বলে মনে হয় এবং কেন?
0: দুটো না, দুটো আঙ্গিক আলাদা। এখন আমাদের বুঝতে হবে যে দুটো আঙ্গিক দু রকম, দুটোর মধ্যেই কিন্তু সৌন্দর্য আছে। ধরো একটা সাবেকি প্রতিমা, আমি প্রতিমার জায়গাটা আসি, ধরো একটা সাবেকি প্রতিমা, তার সেই টানা টানা চোখ, তার সেই বাগবাজার সার্বজনীনের যেমন আমরা ঠাকুর দেখি বা শোভাবাজার রাজবাড়ির যেমন ঠাকুর দেখি, এটা তো অপূর্ব। এটা তো একটা লোকশিল্প, বাংলার যে একদম চিরায়ত কালচার, চিরায়ত সংস্কৃতির দুর্গা আমরা দেখি। কিন্তু তার সঙ্গে যে বিভিন্ন কাজ হচ্ছে, যারা আধুনিকীকরণ করছেন বা যারা থিম পুজো করছেন, তার মধ্যেও কিন্তু একটা আর্ট রয়েছে, তার মধ্যেও কিন্তু একটা ভালো লাগা রয়েছে। যেমন ধরো আমি যেটা বলি, যারা আমি আর্ট কলেজ থেকে পাশ করা আর্টিস্ট হিসাবে বলছি, যে সমকালীন যে ছবি আঁকার জায়গাটা, ছবি আঁকাটা ধরো বা স্কাল্পচার যেগুলো হয়, সেগুলো বেশিরভাগই কি হয় গ্যালারিতে হয়, হ্যাঁ বিভিন্ন আর্ট গ্যালারিতে হয়, সেগুলো কিন্তু সবাই দেখতে হয়তো যায় না বা সবাই সেগুলো বুঝতে পারে না। কিন্তু যখন সেটা আর্ট হিসাবে এসেছে বা যেটা থিম পুজো হিসাবে সাধারণের কাছে এসেছে এবং সেগুলো জনপ্রিয়তা পেয়েছে বলেই তো এতদিন ধরে ওটা চলছে, তা সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে ইনস্টলেশন আর্ট যেটাকে বলছি বা সমকালীন একটা কালচার বা কন্টেম্পোরারি আর্ট যেটাকে বলছি, সেটাও দেখার সুযোগ সাধারণ জনগণ পাচ্ছে এবং সাধারণ জনগণের কাছে একটা আধুনিক শিল্পের বোধ তৈরি হচ্ছে, এটাও কিন্তু ভালো। এবং তার জন্য কি সাবেকি পুজো সব শেষ হয়ে যাবে? না, সাবেকি পুজোও তো রয়েছে, প্রচুর সাবেকি পুজো হয়, আবার প্রচুর থিম পুজো হয়। আমাদের দুটোকেই আমরা একটা ব্যালেন্স করে আমাদের শিল্পের দেখা আর কি, দুটোই ভালো সুন্দর।
1: যে কোনো কাজের ক্ষেত্রে দুটো দিক থাকে, পজিটিভ নেগেটিভ, অবশ্যই আমরা বাধার সম্মুখীন হই। তো আপনাদের কাজের ক্ষেত্রেও বর্তমানে প্রধান সমস্যা বা চ্যালেঞ্জেস গুলো কি কি যদি একটু জানতে চাই?
0: দেখো সমস্যা তো অনেক ধরনের আছে, কিন্তু আমি যদি এখন সমস্যাগুলোকে ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হয়। সমস্যা দেখো পৃথিবীতে যেমন সমস্ত কিছুরই সমস্যা আছে, এক্ষেত্রেও তোমার প্রবলেম তো অবশ্যই আছে। যেমন প্রথম প্রবলেমটাই হচ্ছে, ধরো এই কদিন আগেই একটা খুব প্রবলেম হয়েছিল যে আমরা মাটি পাচ্ছিলাম না, এটা কিন্তু আমাদের বিরাট ক্রাইসিস হয়েছিল। তা যাই হোক, আলটিমেট মাটিটা পাওয়া গেছে, তা আমরা প্রায় দু মাস কাজ করতে পারিনি মাটির জন্য। তা এটা একটা মাটির প্রবলেম কিন্তু রয়েছে, কারণ এটাও সত্যি কথা যে এত মাটি কোথা থেকেই বা আসবে, এটা তো গঙ্গার ভাঙন হচ্ছে, বিভিন্ন জায়গার ভাঙন হচ্ছে। কিন্তু দেখো এটাও একটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার একটা ব্যাপার আছে, এবং সেটাকে আমরা প্রপার ওয়েতে মাটি কাটলাম আবার মাটিটা সেখানে ফিরিয়ে দিতে পারি কিনা, এগুলো কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এটা তো শিল্পীরা পারবে না, কারণ আমাদের হাতে তো সবটা নেই। আমরা ঠাকুর বানালাম, তারপরে সেটা ক্লাবে গেল, ক্লাব সেটাকে কোথায় বিসর্জন করলো, সেইগুলো কিন্তু একটা প্রশাসনিক দায়িত্ব রয়েছে। এটাতে একটা দিক, আর একটা হচ্ছে ধরো সমস্ত কিছুরই না, আমরা যতটা আমাদের প্রয়োজন সেই হিসাবে আমরা কিন্তু

0: পাচ্ছি না, জিনিসপত্রের দাম প্রচন্ড বেড়েছে। ধরো একটা বাঁশের দাম, বাঁশ যেরকম আগে যে দাম ছিল এখন প্রায় তার 3 গুণ দাম হচ্ছে। খড়, সমস্ত কিছুর দামই কিন্তু বাড়ছে, এবং সেই অর্থে কিন্তু প্রতিমার দাম কিন্তু বাড়ছে না। এটা কিন্তু একটা ভীষণ সমস্যা চায়। মানে ধরো আজকে থেকে 5 বছর আগে যে আমাদের একটা ঠাকুর তৈরি করতে যে খরচাটা হতো, যে মেটেরিয়ালস খরচা যেটাকে বলে, সেটা হতো, আজকে কিন্তু প্রায় তা 3 গুণ 4 গুণ হয়ে গেছে। কিন্তু সেই অর্থে প্রতিমার দাম কিন্তু ক্লাব গুলো বাড়াতে চাইছে না। এটা কিন্তু একটা ভীষণ প্রবলেমের জায়গা। এখন এটা আমরা কিভাবে ওভারকাম করবো আমরা জানি না, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে হয়তো দাম না বাড়ালে সেক্ষেত্রে আমাদের কাজ করাটা খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে। এটা একটা ব্যাপার, এটা একটা দিক বললাম। এবারে তো আরো অন্য অন্য দিক আছে, লেবার প্রবলেম আছে। ধরো এই ধরনের কাজের লেবার তো কমই, সংখ্যক কমই, তার জন্য আমরা কি করি, এটা এটা একটা জানার ব্যাপার যে দুর্গাপুজোর আগে কিন্তু কাজ হয় না সব সময়, অনেক আগে কাজ করে নিতে হয়। ধরো মাটির কাজটা যদি অফ সিজনে করে নেওয়া যায় সেক্ষেত্রে কি হলো, লেবার প্রবলেমটা একটু কম হয়, কারণ তখন লেবারদের পাওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে তখন কিছুটা মানে লেবারদের যে মজুরি সেটা কিছুটা কম লাগে, কিন্তু দুর্গাপুজোর সময় কাজ করালে কিন্তু তাদের পাওয়াও যায় না এবং লেবার মজুরি অনেক বেশি নেয়।
1: মাসের পর মাস নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা প্রতিমা যখন মণ্ডপে যায় এবং পরে বিসর্জন হয়, তখন একজন শিল্পী হিসেবে আপনার মনের অবস্থাটা ঠিক কেমন থাকে?
0: এটা বাবাকে জিজ্ঞেস করা যে মেয়ের বিয়ে দেওয়ার পরে আপনার কেমন অনুভূতি হয়। হ্যাঁ, যে আপনার মেয়েকে আপনি বড় করলেন, আপনার মেয়েকে আপনি লেখাপড়া শেখালেন, তারপর আপনি বিয়ে দিলেন, মেয়ে তো অন্য লোকের হয়ে গেল, তখন আপনার অনুভূতিটা কিরকম হয়? আমাদের ব্যাপারটা খানিকটা এরকমই, যে আমি ঠাকুরটাকে তৈরি করলাম, আমার এত ভালোবাসা, আমার এত পরিশ্রম দিয়ে, আমার এত শিল্প দিয়ে তাকে এত সুন্দর করে গড়ে তোলার পর যখন সে চলে যায় বা তারপরে যখন বিসর্জন আমরা দেখতে পারি না, বিসর্জন দেখতে আমার খুব কষ্ট হয়, এটা তো হয়। কিন্তু একটা ব্যাপার কি জানো, এটা এতদিন ধরে কাজ করার পরে খানিকটা এই জায়গাটা অনেকটা কমেছে। প্রথম তো ভীষণ কষ্ট হতো, এখন আস্তে আস্তে এগুলো মানে যত দিন যাচ্ছে এগুলো বুঝতেছি, মানে মানুষের যেমন অনুভূতিটা পরিবর্তন হয় এক্ষেত্রেও হয়েছে। এখন আমি জানি যে এটা আমাকে, আমি তো করছি, এটা আমাকে বিক্রি করতেই হবে, আমাকে, আমার তো থাকবে না, আমাকে করতে হবে, এবং নতুন ভাবে আবার নতুন করে শুরু করতে হবে, পরের বছর আবার নতুন করে ঠাকুর তৈরি করতে হবে। এই ব্যাপারটা থাকে বলে কিছুটা এ হয়। কিন্তু আমার আবার একটা ব্যাপার আছে এর মধ্যে, আমি যেহেতু মিনিয়েচার দুর্গাটা বেশি করি, মানে যে কোনো ধরনের স্ট্রাকচার আমি মিনিয়েচারটা বেশি করি, বড় ঠাকুর এদের থেকে মিনিয়েচারের দিকে আমার ঝোঁকটা বেশি। এবং মিনিয়েচার দুর্গা যারা নেয়, ধরো এখনই যেমন বেশ কয়েকটা বাগবাজার সার্বজনীনের আদলে মিনিয়েচার করছি আমি, এগুলো যারা নেয় তারা কিন্তু বিসর্জন করে না, তারা বাড়িতে শোপিস হিসাবে রাখার জন্যই নেয় সেগুলো। এগুলো ধরো সাধারণত 3 ফুট 2.5 ফুট 3 ফুটের মধ্যে এগুলো হয়, এগুলো কিন্তু প্রচন্ড পরিশ্রম অনেক বেশি। একটা বড়, আমরা মনে করি একটা বড় ঠাকুর, ধরো 12 ফুট 14 ফুটের একটা ঠাকুর, তার বোধহয় পরিশ্রম অনেক বেশি, কিন্তু ব্যাপারটা তা নয়। এই যে 2 ফুট 2.5 ফুটের মধ্যে যে দুর্গা আমরা বানাই, এইগুলোর পরিশ্রম কিন্তু অনেক বেশি। ওই বড় ঠাকুরটা যে দাম হওয়া উচিত ছোট ঠাকুরের হিসাবে সেই দামটা কিন্তু বেশি হয়। হ্যাঁ, কারণ এটার জিনিসপত্রের দামের থেকে বড় কথা এর লেবারটা অনেক বেশি লাগে, এবং যার জন্য ওই যেটা তুমি প্রশ্নটা করলে যে কষ্টটা কেমন হয়, ওই তখন লাঘব হয় যে আমার তো কিছু ঠাকুর আছে যেগুলো লোকের বাড়িতে থেকে যাবে, বহু বছরের পর বছর থেকে যাবে।
1: একদম শেষে ছোট্ট করে জানতে চাইব, নতুন প্রজন্ম কি এই পেশায় আসতে আগ্রহী বলে আপনার মনে হয়? এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটা আশাবাদী?
0: এই কাজটা কোনো মৃত্যু নেই, মানে শিল্পের কখনো কোনো মৃত্যু হয় না। যদি কেউ ভালোবেসে আমাদের মতন যদি, এবং আমার মনে একটা পঠন পাঠন দরকার, একটা কোনো জায়গা থেকে শেখা, আর্ট কলেজ হোক বা সে যদি মানে যদি সে শিল্পের অন্যান্য, একটাই তো শুধু তো শিল্পের একটাই জায়গা নয় যে শুধু প্রতিমা শিল্পী হতে হবে, এরকম ব্যাপারটা নয়। সে তো একটা ভালো স্কাল্পচারও হতে পারে, বা সে যদি টেরাকোটার কাজ করে বা ফাইবার গ্লাসের মূর্তি বানায়, এগুলো আমরা সবই বানাই আর কি, তা সেই জন্য তাকে কি করতে হবে, একটা শিল্প শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা আর্ট কলেজ থেকে পাওয়া যায়। এছাড়া যদি সে কোনো স্টুডিওতে, কুমারটুলির অনেক বড় গোলা আছে, অনেক স্টুডিও আছে, সেখানে যদি সে শিক্ষানবিশ হিসেবে কাজ করে কিছু বছর, তাহলে তার মধ্যে একটা মানে শিল্প শিক্ষা এবং আইডিয়া তৈরি হবে। এবং সে যত ওই ড্রয়িং বা তার প্রপোর্শন জ্ঞানটা যদি ঠিক হয়।

0: তাহলে সে এই ধরনের প্রফেশনে এলে কিন্তু তার ভালোই হবে, এটা কোনো মানে ভালোই জায়গা। তবে একটা জিনিস বুঝতে হবে, শুধু ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য যদি আমি শিল্পের জগতে আসি তাহলে কিন্তু খুব ভুল হয়। প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমার শিল্পকে ভালোবাসতে হবে, সেটা ছবি হোক, সেটা গানই হোক, সেটা মূর্তি তৈরি হোক, যে কোন, সে যদি শিল্পকলাকে ভালোবাসে তাহলে কিন্তু দেখা যাবে সে আস্তে আস্তে এই ধরনের প্রফেশনে সে উন্নতি করবে। এবং দেখো, আমরা তো আজকে এই বয়সে এসেও আমরা এইটা করেই তো আমাদের সমস্ত কিছু চলছে, আমরা তো অন্য কিছু করি না। আমার ধারণা যে যদি সে ভালোবেসে জিনিসটা শিখে এই ধরনের প্রফেশনে আসে তাহলে তার কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ নয়, কিন্তু ভালোই হবে।
1: তাহলে শুনলেন তো একজন প্রতিমা শিল্পী হিসেবে কারিগরের সমস্ত ভালো খারাপ দিকগুলো, বাঙালি হিসেবে এর থেকে বেশি আর কি চাহিদা থাকতে পারে আমাদের। এই তো কিছুদিন পর পুজো, আশা করি সবার পুজো খুব ভালো কাটবে। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রাখবেন। এতক্ষণ শুনলেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৈকত গুপ্তা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন কীর্তন, শিল্পী অনুসুয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন ছোটদের আসর।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। খবর কি তোমাদের বলো, কেমন আছো সবাই? খুব ভালো আছো তাই না? সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থাকার শুভেচ্ছা। আগামী দিনেও সকলে খুব খুব ভালো থেকো। আজকে ছোটদের আসরে তোমাদের জন্য সেই ধারাবাহিক অনুষ্ঠানটি রয়েছে, প্রতি মাসেই তোমরা শোনো আমরা করব জয়, যে অনুষ্ঠানে তোমাদের সঙ্গে পরিচয় হয় তোমাদের বেশ কিছু বন্ধুর, যারা হয়তো কোনো না কোনোভাবে তোমাদের থেকে একটু আলাদা, কিন্তু ভাবনায় চিন্তায় সব ব্যাপারে তারা তোমাদেরই হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলেছে। কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা হয়তো আছে, কিছু প্রতিবন্ধকতার মধ্যে হয়তো তারা আছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে উঠছে ওদের মনোবল, ওদের অদম্য ইচ্ছাশক্তি, আর ওদের মনের এই যে বাসনা, এই যে মন্ত্র আমরা করব জয়, সেই কথাটাই আমরা ঘুরে ফিরে দেখি প্রতিবার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা করব জয় অনুষ্ঠানটি আমরা শুনব, তবে তার আগে দেখো না একটা কথা একটু বলি। আগামী সপ্তাহে এমন একটা দিন আসছে যে দিনটা তোমাদের বেশ পছন্দের একটা ফলকে ঘিরে। সবাই বোধহয় ফল খেতে ততটা ভালোবাসো না, কিন্তু এই ফলটার কথা যেই বলবো, এই ফলটা খেতে মোটামুটি সবাই ভালোবাসে, কারণ এটা দিয়ে অনেক ভালো ভালো খাবার তৈরি হয়। আচ্ছা, আগে দিনটার কথা বলি। তারিখটা হলো 2রা সেপ্টেম্বর। বিশ্বজুড়ে উদযাপিত হয় এই দিনটি, তার কেন্দ্রে একটা ফল। আচ্ছা বলেই দিই, এই ফলটার নাম হল নারকেল বা নারকোল।

যাই বলি না কেন। এটা সত্যি আমাদের খুব প্রিয়। একে তো খেতে খুব ভালো, পাশাপাশি এই ফলের অনেক গুণ, আর এর প্রকৃতিও বহুমুখী। এর যে কত উপকার সে বলে আর শেষ করা যায় না, যে কারণে অন্য ফলের থেকে এটিকে আমরা আলাদা করে একটু দেখতে পারি। নারকেল বা ডাব আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই। নারকেলের জলই বলো, দুধই বলো, কি নারকেলের তেল বলো, আমাদের ত্বকের জন্য, চুলের জন্য, শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আর প্রয়োজনীয়। আর ওই যে বললাম, ভারী ভালো ভালো খাবার তৈরি হয় নারকেল দিয়ে। মিষ্টি খাবারও যেমন হয়, নোনতা খাবারও হয়, অনেকেই রান্নার মধ্যে নারকেল দিয়ে অতি সুস্বাদু এক একটা পদ তৈরি করেন। তো সে যাই হোক, এমন একটা ফল যা পৃথিবীর সব প্রান্তের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় আর খুব পছন্দের। দেখো, এই গাছের কাঠ থেকে শুরু করে পাতা, নারকেলের ছোবড়া, জল, দুধ, মালা সবই কোনো না কোনো কাজে ব্যবহার করা যায়, কোনোটাই ফেলা যায় না। তাই অর্থনীতিতেও নারকেলের একটা বড় ভূমিকা রয়েছে। তো এই নারকেলকে নিয়ে যে দিনটা বিশ্বজুড়ে পালিত হয় তাকে আমরা ওয়ার্ল্ড কোকোনাট ডে বলি। 2009 সালে প্রথম, 2 সেপ্টেম্বর 2009 সালে প্রথম বিশ্ব নারকেল দিবস বা ওয়ার্ল্ড কোকোনাট ডে পালিত হয়েছে। দিনটা পালনের আসল উদ্দেশ্য তোমরা বুঝতেই পারছো, নারকেলের উপকারিতা সম্পর্কে প্রচার করা, সকলকে ব্যাপারে সচেতন করা, এবং পাশাপাশি কিভাবে নারকেলের চাষ করা যায়, তা বৃদ্ধি করা যায়, কিভাবে তা সংরক্ষণ করা যায়, এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। এশিয়া প্যাসিফিক কোকোনাট কমিউনিটি APCC প্রথম এই দিবসটি উদযাপন করে। ভারতের বিভিন্ন রাজ্যেও এই দিনটি পালিত হয়, যেমন কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, যেসব জায়গায় নারকেলের চাষ হয় সেই সব জায়গায় বেশি করে এই দিনটির উদযাপন হয়, বুঝতেই পারছ। এবং এই দিনটায় নারকেলের উপকারিতা আর তার অর্থকরী দিক নিয়ে আলোচনা হয়, প্রদর্শনী হয়, এইভাবেই বিশ্বজুড়ে এই দিনটি আমরা উদযাপন করে থাকি। তাহলে নারকেলের ব্যবহার বৃদ্ধি, এর পুষ্টিগুণ, এর উপকারিতার কথা আমরা নিশ্চয়ই মনে রাখব, আর নারকেলের চাষ আর এই শিল্পের সঙ্গে জড়িত কৃষকদের সহায়তা করার কথাও কিন্তু এই দিবস উদযাপনের সঙ্গে ভাবনা চিন্তা করা হয় এবং সে ব্যাপারেও কিছু পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো, নারকেল যাকে আমরা কল্পবৃক্ষ বলি, যে গাছ সামগ্রিকভাবে মানব জীবনের জন্য অনেক কল্যাণ প্রদান করে, অনেক উপকার করে, সেই রকম একটি কল্পবৃক্ষকে ঘিরে এই দিবসের উদযাপন নিশ্চয়ই খুব প্রয়োজনীয়, তাই না? হ্যাঁ, বিশ্ব নারকেল দিবস নিয়ে তো কিছু কথা হয়েই গেল। দিবসটি আসছে সামনে, সেদিন পেট পুরে ডাবের জল খেয়েও, নারকেলের মিষ্টি খেয়েও খাবে তো। এবার আমরা চলে আসব আমাদের আজকের মূল অনুষ্ঠানে, যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমরা করব জয়। চলো তোমাদের সেই সব বন্ধুর সঙ্গে এবার আমরা আলাপ করে নিই। এই অনুষ্ঠান তোমাদের কাছে নিয়ে আসছেন মৌসুমি দে, মৌসুমি সেনগুপ্ত। তিনি এই বন্ধুদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবেন আর জেনে নেবেন ওদের মনের কথা। ওদের গান শুনব, কবিতা শুনব, এই সব কিছু দিয়ে সেজে উঠবে আমাদের আজকের আমরা করব জয় অনুষ্ঠানের এই পর্বটি।

আর ছোটদের আসরে আমাদের খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান আমরা করব চল। এই জন্য আজ আমরা চলে এসেছি বারাসাতের 11 নম্বর রেলগেটের কাছাকাছি একটি বাড়িতে। আমার পাশে ছোট বন্ধু বসে রয়েছে, বলো তোমার নাম কি?

0: রাজদীপ পাল।
1: রাজদীপ, তুমি কোন ক্লাসে পড়ো?
0: ফোর।
1: তোমার স্কুলের নাম কি?
0: লাইট হাউস ফর দি ব্লাইন্ড, টালিগঞ্জ।
1: আচ্ছা, পড়াশোনা করতে কেমন লাগে?
0: ভালো লাগে,
1: কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে?
0: বাংলা আর ইংলিশ।
1: তোমাদের স্কুলে লাইব্রেরি আছে?
0: লাইব্রেরি
1: হ্যাঁ
0: আছে।
1: আচ্ছা, স্কুল থেকে এসে কি করো?
0: পড়তে বসি,
1: খেলাধুলা করো না?
0: খেলাধুলা করি,
1: কি খেলতে ভালো লাগে?
0: ফুটবল
1: ফুটবল খেলতে যাও?
0: যাই।
1: আচ্ছা, কটা বেশ অনেকক্ষণ কথা বললাম তোমার সাথে, এবার বলো তুমি আজকে ছোট বন্ধুদের কি শোনাবে?
0: আমি একটা নজরুল গীতি শোনাবো।
1: বেশ, তাহলে শুরু করো।
2: শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণি।

0: ইচ্ছে ঘূর্ণি বায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।
1: আমরা শুনে নিলাম রাজদীপের খুব সুন্দর একটা গান। চলো এবার আমরা রাজদীপের মায়ের সাথে একটু কথা বলে নেই। আচ্ছা, আমি এবার রাজদীপ সম্বন্ধে একটু জানতে চাইবো। প্রথম থেকে কি ওর এরকম চোখের সমস্যা?
2: সমস্যা বলতে, ও যখন হয় ওর প্রচন্ড ব্রিদিং প্রবলেম হচ্ছিল, সেই জন্য নার্সিং হোমে NIV ওকে রেখেছিল। এবার ওখানে একটা অক্সিজেন মানে হেলমেট টাইপের নাকি পরিয়ে রেখেছিল, আমি তো দেখিনি। এবার যখন পরিয়ে রেখেছিল, তারপরে ওর মানে অবস্থা একটু খারাপ হতে থাকে, তো আমরা ট্রান্সফার করে কলকাতা একটা নার্সিং হোমে নিয়ে যাই। তারপরে ওরকম ও সুস্থ হয়ে বাড়ি আসে, বেশ 6 মাস অব্দি আমরা দেখেছি ওর ভিশনটা ঠিকঠাকই আছে, কিন্তু অন্নপ্রাশন হওয়ার পরে ওর আইবল পুরো চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম।

0: সাতজন মিলে বোর্ড বসিয়ে আমাদের সাজেস্ট করলো যে আপনারা আর এইভাবে ডাক্তারের পেছনে না দৌড়াদৌড়ি করে, ওর যেহেতু রেটিনাটা ড্যামেজ হয়ে গেছে তো দু চোখেরই, আর ও আতঙ্ক হয়ে যাচ্ছে, মানে এ ডাক্তার সে ডাক্তার ওর ইয়ে করতে করতে না মানে কেমন একটা ভয় ওর ভিতরে কাজ করতো,
1: হুম
0: বলে আপনারা এসব না করে ওরা যেভাবে পড়াশোনা করে সেইভাবে এগিয়ে যান, আর ও তো এখনো ছোট, হয়তো ভবিষ্যতে যদি কোনো কিছু মানে ওদের জন্য সায়েন্স বের করতে পারে তখন দেখা
1: আচ্ছা
0: যাবে, এখন আর এইসবে ডাক্তারের পেছনে না দৌড়ানোই ভালো। তারপর থেকেই আমরা এই পড়াশোনার গান বাজনা এইসব নিয়েই আছি। ওকে নিয়ে
1: আচ্ছা পড়াশোনা করে কেমন?
0: মেমোরি খুবই ভালো,
1: হুম
0: অঙ্কটা একটু ভয় পায় কিন্তু
1: হুম
0: মানে মুখস্থ বিদ্যাটা খুব ভালো ওর।
1: আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে,
0: হ্যাঁ ম্যাম,
1: অসংখ্য ধন্যবাদ। এরপর চলো আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। এবার আমরা চলে এসেছি বাগমারি বাজারের কাছাকাছি একটি জায়গায়। আমার পাশেই ছোট বন্ধু বসে রয়েছে, বলো তোমার নাম কি?
2: শিবাঙ্গী দাস,
1: শিবাঙ্গী দাস। তুমি কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস থ্রি।
1: আচ্ছা, কটা বাজে স্কুলে যাও তুমি?
2: 9:30 যাই,
1: আর কখন ফেরো?
2: বিকেল 4টে।
1: কে স্কুলে নিয়ে যায় তোমাকে?
2: দিদা,
1: আচ্ছা, স্কুলের নাম কি?
2: লাইট হাউস গার্লস স্কুল।
1: বেশ, পড়াশোনা ছাড়া আর কি কি করো?
2: গান,
1: গান করো? আচ্ছা, কি গান করো?
2: রবীন্দ্রসঙ্গীত আর ভজন।
1: আচ্ছা হুম আচ্ছা বেশ। আচ্ছা এবার বলো, এবার তুমি আমাকে কি শোনাবে বলো তো?
2: আমি একটা গান শোনাবো।
1: তাহলে শুরু করো।

0: আমরা শিবাঙ্গী দাসেরও খুব সুন্দর একটা গান শুনে নিলাম, খুব সুন্দর মন ছুঁয়ে গেছে। চলো এর পরে আমরা শিবাঙ্গীর দিদার সাথে কথা বলে নিই। নমস্কার,
1: হ্যাঁ
0: জানতে চাইবো শিবাঙ্গী সম্বন্ধে।
1: হ্যাঁ, শিবাঙ্গী ওই ও ব্লাইন্ড, ও দুটো চোখ অপারেশন হয়ে গেছে, কিন্তু ডাক্তারও বলেছেন যে ওর 5 বছর বয়সে ওর দৃষ্টি ফিরে আসবে, কিন্তু কোনো দৃষ্টি এখনো পর্যন্ত আসেনি। ওর এখন 7+ বয়স, ও লাইটার ব্লাইন্ড স্কুলে ও ভর্তি হয়েছে, ও ব্রেলেই পড়াশুনো করে। ওর সারাক্ষণ ও হারমোনিয়াম নিয়ে নালে নিজে গান করছে, তারপর ওর আন্টি যে ওকে ফোনে গান তুলে দিয়ে যাচ্ছেন উনি, আর সেটাকে রেকর্ড করে দিয়ে যাচ্ছেন, সেটাকে ও মানে বারবার শুনে শুনে ও নিজে হারমোনিয়ামে গানটা তোলে।
0: বাবা বাবা, খুব ভালো কথা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
1: হ্যাঁ,
0: চলো এবার আরেক বন্ধুর খোঁজে আমরা বেরিয়ে পড়ি। বলো তোমার নাম কি?

0: তিওয়ারি।
1: অনন্ত তিওয়ারি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
0: সিক্স।
1: স্কুলের নাম কি?
0: মডেল স্কুল।
1: আচ্ছা, পড়াশোনা করতে কেমন লাগে?
0: ভালো লাগে,
1: পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে?
0: খেলা আর
1: আর
0: গান।
1: তুমি যে আমার সাথে কথা বলছো, এটা রেডিওতে শোনা যাবে, তো তুমি আজকে আমাদেরকে কি শোনাবে?
0: সুরে গুরু।
1: সুরের গুরু গান শোনাবে রবীন্দ্রসঙ্গীত। শুরু করো তাহলে।
2: সুরে।

0: আমরা শুনে নিলাম আনন্দের গানও। খুব ভালো হয়েছে আনন্দ, তোমার গান অপূর্ব হয়েছে। এখন আমরা চলে এসেছি হাওড়ার জগৎবল্লভপুরে, এখানে এক ছোট বন্ধুর সাথে কথা বলে নেব। বলো তোমার নাম কি?
1: আমার নাম অস্মিতা হেমব্রম।
0: কোন ক্লাসে পড়ো, কোন স্কুল?
1: ক্লাস 4-এ পড়ি হলদিয়া বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তনে পড়ি।
0: বাড়িতে কে কে আছে তোমার?
1: মা, বাবা, কাকা, কাকিমা, দাদু আর আমি।
0: বাহ, তো তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: গান
0: বেশ, কি গান শোনাবে বলো?
1: আমার পথে পথে।

0: পাথর ছাড়ানো।
1: আমরা শুনে নিলাম অস্মিতারও গান, খুব সুন্দর হয়েছে অস্মিতা তোমার গান। এরপর চলো আমরা অস্মিতার মায়ের সাথে কথা বলে নিই। অস্মিতা সম্বন্ধে কিছু বলুন আমাদের।
0: ও জন্মগত ব্লাইন্ড, পড়াশোনা করে এবং ব্রেলে পড়াশোনা করে, গান বাজনা করে, হারমোনিয়াম বাজিয়ে গান করে আর খেলাধুলাও করে।
1: বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
0: হ্যাঁ ম্যাম,
1: চলো এবার আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। আমরা জগৎবল্লভপুরে আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। বলো তোমার নাম কি?
2: সিঞ্জিনি হাসতা।
1: আচ্ছা, সিঞ্জিনির কোন ক্লাসে পড়ো, কোন স্কুল?
2: আমি ক্লাস 4-এ পড়ি এবং স্কুল বিবেকানন্দ মিশন আশ্রম, আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: বেশ, এখন বাড়িতে আছো তাই তো? স্কুল তোমাদের
2: হ্যাঁ
1: এখন বর্ষার জন্য ছুটি দিয়ে দিয়েছে তাই তো?
2: হ্যাঁ।
1: আচ্ছা, খুব ভালো কথা, অনেকক্ষণ তোমার সাথে কথা বললাম। এবার বলো আজকে তুমি ছোট বন্ধুদের, দূরে শ্রোতা বন্ধুদের তুমি কি শোনাবে?
2: গান
1: তাহলে শুরু করো।
2: তাইতাবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আইতাবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান।

0: বিবি গান।
1: আমরা শুনে নিলাম সিঞ্জিনিরও খুব সুন্দর একটা গান, আয়তবে সহচরী। আমাদের আজকের আমরা করব জয় এই অনুষ্ঠানে প্রত্যেকটি ছোট বন্ধু খুব সুন্দর গান করেছে। সেই একটা কথাই বলতে ইচ্ছা করছে, হ্যাঁ, ওরা কিন্তু একটু যদি প্রশিক্ষণ পায় তাহলে অনেক দূর তারা যেতে পারে, তারা সব বাধাকেই অতিক্রম করতে পারবে। আমাদের আজকে ছোট বন্ধুরা সেটাই তো প্রমাণ করে দিল, তাই না? বেশ, আজকে আমাদের অনুষ্ঠান আমরা করব জয় আজ এই পর্যন্তই।
2: এতক্ষণ শুনছিলে অনুষ্ঠান আমরা করব জয়। অনুষ্ঠানটি তোমাদের জন্য নিয়ে এলেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত। আজকের ছোটদের আসর তাহলে এই পর্যন্তই থাক, আবার কথা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবে, সকলে খুব ভালো থেকো, দেখা হবে, কথা হবে অনেক আদরণীয়।

থেকে চললুম টাটা। ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান।

ভারতবর্ষের প্রত্যেক ঋতুরই একটা না একটা উৎসব আছে, কিন্তু কোন ঋতু যে নিতান্ত বিনা কারণে তাহার হৃদয় অধিকার করিয়াছে তাহা যদি দেখিতে চাও তবে সঙ্গীতের মধ্যে সন্ধান করো, কেননা সঙ্গীতেই হৃদয়ের কথাটা ফাঁস হইয়া পড়ে। আর ঠিক এভাবেই রবীন্দ্রনাথ নিজেও মেতেছিলেন ঋতু বৈচিত্র্যের ভাব অনুসন্ধানে ও প্রকাশে। সঙ্গীত শাস্ত্রের হিসাবে সব ঋতুর জন্যই কিছু রাগরাগিনী বরাদ্দ থাকে, কিন্তু বর্ষার ক্ষেত্রে তার সংখ্যা কিঞ্চিত অধিক। সঙ্গীতের পাড়ায় ভোট লাইনে বর্ষারই হয় জিত। তার সারা জীবনের 283 ঋতুভিত্তিক গানের মধ্যে 115 বর্ষার গান। বর্ষা যে রবি ঠাকুরের প্রিয় ঋতু, আজ এই ভাদ্র মাসে বসে আমরা রবীন্দ্রনাথের

বর্ষা মঙ্গল নিয়ে শুনব গান। আর সেই বর্ষা মঙ্গলের যে অনুষ্ঠান হয়েছিল শান্তিনিকেতনে বিভিন্ন বছরে, তার যে বিভিন্নতা, তার যে বৈচিত্র্য, সেই নিয়ে বলবো কথা। মহর্ষির সঙ্গে বোটে যাত্রাকালে একদিন হাতে এসে পড়েছিল জয়দেবের পুরনো এক গীতগোবিন্দ। সংস্কৃত ভাষা অন্তরায় হলেও মনের মধ্যে কোথাও প্রবেশ করেছিল তার ছন্দ আর মাত্রা। পরবর্তীকালে বিদ্যাপতির মৈথিলি মিশ্রিত ব্রজবুলি ভাষায় লিখেছিলেন গহন কুসুমা কুঞ্জ মাঝে, যার মধ্য দিয়ে উৎসারিত হয়েছিল সদ্য কৈশোর প্রাপ্ত এক কিশোরের বর্ষা ঋতুতে লেখা প্রথম গান। আর প্রথম বর্ষার গান সেও ওই ব্রজবুলি ভাষা আশ্রিত, শাওন গগনে ঘোর ঘনঘটা, প্রকাশিত হয় তার অব্যবহিত পরেই 1878 সালে। আর সেই সূত্র ধরেই ভানু সিংহ আত্মপ্রকাশ করেন

শান্তিনিকেতনে ঋতু উৎসব কিন্তু রবীন্দ্রনাথের উদ্যোগে নয়, বরং শুরু হয়েছিল তাঁর কনিষ্ঠ পুত্র বালক সোমেন্দ্রনাথ ঠাকুরের হাতে। আপনারা শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গান, আর আজ মনের মতো গানের অনুষ্ঠানের বিষয় রবি ঠাকুরের বর্ষা মঙ্গল উদযাপন। বাংলার 1313 সন অর্থাৎ 1907 সালে শ্রীপঞ্চমীর দিন ছোট্ট স্বামী সেজেছিলেন বসন্ত। বসন্তের সাজে ছিল আরও দুজন, আর একজন সেজেছিল বর্ষা, আর তিনজন শরৎ। সাজানো হয়েছিল স্টেজ। আশ্রমের ছাত্ররা ইংরেজি আর বাংলা দুটি ভাষাতেই আবৃত্তি করে ঋতুস্তব। সেদিন সোমেন্দ্রনাথ গিয়েছিলেন একি লাবণ্যপূর্ণ প্রাণ প্রাণে সহে, তারপর হঠাৎ নিভে গেল দুঃখরাতের সমস্ত তারা। উৎসবের ঠিক ন মাস পরে মাত্র 10 বছর বয়সে চলে গেলেন সোমেন্দ্রনাথ। প্রশান্তচন্দ্র মহলানবিশকে স্বামী প্রসঙ্গে একবার জানিয়েছিলেন রবীন্দ্রনাথ, ওর স্বভাব ছিল ঠিক আমার মতো। বলেছিলেন ওর মা যখন মারা যায় তখনও খুব ছোট, তখন থেকে ওকে আমি নিজের হাতে মানুষ করেছিলাম। আমার মতোই গান করতে পারত আর কবিতা ভালোবাসত। তারপর বুঝি বাবাকে জানালেন তার একান্ত পছন্দের সংবাদগুলি। একবার বাবামশাইকে লেখা চিঠিতে ছোট্ট স্বামী প্রথমেই দিয়েছিলেন বিদ্যালয়ের পঠন পাঠনের খবর। লিখলেন, দিদিমার বাগানে এখন কিছু তরকারি হয়নি, গোলাপ গাছে গোলাপ ফুল এখনও ফোটেনি, কদম ফুলও ফোটেনি, খালি বকুল ফুল ফুটেছে। স্বামী বুঝেছিলেন এই চিঠির প্রাপক সমজদার, পৃথিবীতে এইসব গূঢ়তর খবরের মূল্য তিনি বুঝবেন। তবে শহরে এসে শান্তিনিকেতনে বাঁধা বর্ষার গান সম্পর্কে অদ্ভুত একটি কথা বললেন তিনি। লিখলেন, যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? স্বামীর সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য যোগটিকে অনুধাবন করেই বুঝি 1908 রবীন্দ্রনাথ পুনরায় সূচনা করলেন বর্ষা উৎসব তথা ঋতু উৎসবের। সেই সময় শান্তিনিকেতন আশ্রমে অধ্যাপক রূপে যোগ দিয়েছিলেন প্রাজ্ঞ ক্ষিতিমোহন সেন। উৎসবের দায়িত্বভার রবীন্দ্রনাথ দিলেন ক্ষিতিমোহনকে। স্বামী যে উৎসবের নান্দিমুখ করেছিলেন তা ছিল প্রকৃতির সঙ্গে তার আনন্দের যোগ, কিন্তু এইবার সেই উৎসব গ্রন্থিত হল সংস্কৃতির বিশেষ রূপটির সঙ্গে। ক্ষিতিমোহন সেন এবং বিধুশেখর ভট্টাচার্য শাস্ত্রী মহাশয়েরা বেদ থেকে সংগ্রহ করেছিলেন উৎসব উপযোগী শ্লোক আর স্তোত্র, ছাত্ররা আবৃত্তি করতেন সেইগুলি। বৈদিক রীতিতেই নির্মিত হল দেবতার বেদী।

প্রাচীনতায় যা কিছু সুগভীর আর সুন্দর, রবীন্দ্রনাথ তাকে গ্রহণ করেছেন অকৃপণভাবে। কিন্তু আচার সর্বস্ব তাকে বুঝি গ্রহণ করেনি তার মন। বলছিলাম রবীন্দ্রনাথের ঋতু উৎসবের উদযাপনের কথা, আর ঋতু উৎসবের মধ্যে যেটি সর্বোত্তম অর্থাৎ তার সবথেকে প্রিয় ঋতু বর্ষা, বর্ষা বঙ্গলের কথা। সেই বছর অর্থাৎ ১৯০৮ সালে বর্ষামঙ্গলের সময় রবীন্দ্রনাথ নিজে ছিলেন গ্রাম সংস্কারের কাজে, শিলাইদহে। সেখানে খবর এলো শান্তিনিকেতনের বর্ষামঙ্গলের। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার অনুমান করছেন, সেই সূত্রেই কি কবির মধ্যে জেগে উঠল আসন্ন শরতের কথা। শারদোৎসবের আয়োজনের জন্যই রীতিমতো বর্ষায় কবি বাঁধলেন সব শরতের গান। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া বা আনন্দেরই সাগর হতে প্রভৃতি গানে শরৎকে জানানো হল সম্ভাষণ। ঋতু উপযোগী নাটকও পর্যায়ক্রমে রচনা করেছেন তিনি, রাজা, ফাল্গুনী, অচলায়তন ইত্যাদি। অর্থাৎ ভাদ্র আসেন শরৎকাল, সেই ভাদ্র মাসে বর্ষা।

রবীন্দ্রনাথের ভাষার প্রকরণের সঙ্গে যারা পরিচিত তারা বুঝবেন বিচ্ছেদ শোক আর ভালোবাসা স্বীকৃতিকে কি অমলিন পারস্পর্যে ইতিহাস করে রাখলেন রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথের ঋতু উৎসবের কথা আলোচনা করছি আর বর্ষার গান শুনছি। 1921 এই সালে একই বছরে দুবার অনুষ্ঠিত হল এই বর্ষামঙ্গল উৎসব, একবার শান্তিনিকেতনে বর্ষায় আর একবার জোড়াসাঁকোতে ভাদ্র মাসে। শিল্পমণ্ডিত বর্ষামঙ্গলের গান অনুষ্ঠিত হয়েছিল। সেই উপলক্ষে রবীন্দ্রনাথ শুধু বর্ষার গানই লেখেননি, লিখেছেন সমস্ত ঋতুর গীতিমালা। তার পরের বছরে প্রথমে বর্ষামঙ্গলের গান বেঁধেও সে অনুষ্ঠানে আর তার তিনি থাকতে পারেননি, কাজের জন্য তাকে উত্তরবঙ্গে চলে যেতে হয়েছিল। পরে অবশ্য শ্রাবণে অনুষ্ঠিত হল সেই গীতিমালা শান্তিনিকেতনে। কবিতাতে গান গাইলেন, শোনালেন আবৃত্তিও। নতুন নতুন গানের সৃজন আর আয়োজনে এই অনুষ্ঠান যেমন ভরে উঠেছে, তেমনি কখনো অন্য বিশিষ্ট শিল্পী সমাগমেও সমৃদ্ধ হয়েছে শান্তিনিকেতনের বর্ষা উৎসব।

1933-এর বর্ষামঙ্গলে শান্তিনিকেতন এসেছিলেন নৃত্যশিল্পী নবীন ধারার প্রবর্তক উদয় শঙ্কর। 1935-এ এসেছিলেন সঙ্গীতাচার্য আলাউদ্দিন খাঁ। যখন উদয় শঙ্কর আসেন, অতিথির প্রতি নিজের স্নেহ আর সৌজন্য প্রকাশে ত্রুটি রাখেননি রবীন্দ্রনাথ। প্রশংসা করেছিলেন উদয় শঙ্করের প্রতিভা, পরিশ্রম আর কৃচ্ছ্র সাধনার ইচ্ছাকে। কিন্তু নৃত্য মুদ্রায় উদয় শঙ্করের শিল্পরুচি বুঝি ব্যথিত করেছিল তাকে। সে সূত্রে লেখা চিঠিপত্রে পাওয়া গেল রবীন্দ্রনাথের নৃত্যকলার নন্দনতত্ত্ব বিষয়ক দুর্লভ ভাবনাকে। চিঠিতে লিখেছে,

রবীন্দ্রনাথ, নৃত্যকলা মন ভোলাবার বিষয় নয়, মন জাগাবার শিল্পরূপ। বললেন, শিল্প মনোরঞ্জনের বিষয় নয়, শিল্পের কাজ চিত্ত উদ্বোধনের।

আর এক বর্ষার কথা, পাঁচই শ্রাবণ 1342 অর্থাৎ 1935। বলছি রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল উদযাপনের নানান গল্প আজকের মনের মতো গানে, আর শুনছেন বর্ষামঙ্গলের গান। 1935-এ রবীন্দ্রনাথের কাছে এসে পৌঁছল একটি মৃত্যু সংবাদ। ভ্রাতুষ্পুত্র দীপেন্দ্রনাথের পুত্র, তার সকল গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সংবাদ।

ততদিনে দীনেন্দ্রনাথ ত্যাগ করেছেন আশ্রমের সঙ্গে সমস্ত বৈষয়িক সম্বন্ধ, কিন্তু তার স্মরণ সভায় রবীন্দ্রনাথ ব্যক্ত করলেন আশ্রমের প্রকৃতিতে লীন হয়ে থাকা সঙ্গীতের সঙ্গে দীনেন্দ্রের চিরস্থায়ী সম্পর্কটিকে। সেখান থেকে কোথায় যাবেন দীনেন্দ্রনাথ? কিন্তু সেইবারেও 30শে শ্রাবণ অনুষ্ঠিত হল বর্ষামঙ্গল, নির্মিত হল অসামান্য সেইসব গান। প্রভাত কুমার লক্ষ্য করলেন নিঃসঙ্গতার বেদনা এসে মিশে থাকল সেই সৃষ্টিতে। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি, মনে হল যেন পেরিয়ে এলেম অন্তহীন পদ, কিংবা কি বেদনা আমার জানো সে কি তুমি। আনন্দ এবং বেদনার এক ক্রমবর্ধমান ধারাই বর্ষামঙ্গলের প্রতিটি উৎসবে পরিলক্ষিত হয়।

আরও একটি বছর শান্তিনিকেতনের বর্ষামঙ্গলে তিনি ভারী অসুস্থ। উৎসব চলছে, অনুপস্থিত রবীন্দ্রনাথ। কিন্তু জলসার মধ্যে হঠাৎ উপস্থিত হয়ে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন সেদিন, যেদিন ছিল মাইহার ঘরানার জনক সঙ্গীতাচার্য।

ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাজনা। ভুবন জুড়ানো এক আবেশ সেদিন ছড়িয়ে গেল তার পরিবেশনে। আলাউদ্দিন খাঁর জবানিতে এই বিষয়ে রয়েছে একখানা গল্প। আলাউদ্দিনকে দেখিয়ে শিল্পাচার্য নন্দলালকে কবি বলেছিলেন, নন্দলাল, আলাউদ্দিনের মাথাটা রেখে দাও। আশ্রমগুরুর সেই কথা মতো রূপদক্ষ আর ভাস্কর রামকিঙ্কর বেজ গড়ে দিয়েছিলেন বহু প্রশংসিত ওস্তাদজির সেই আকণ্ঠ মূর্তিখানি। আলাউদ্দিনের স্বর্ণময় সঙ্গীত যাত্রাটিকে সেই তখনই অনুমান করতে পেরেছিলেন তিনি। তার মতো জহুরি ভূভারতে আছে কি?

করাই ছিল সেদিনের উৎসবের লক্ষ্য। শেষে জলাশয়ের ধারে রবীন্দ্রনাথ রোপণ করলেন একটি কৃষ্ণচূড়া গাছ। সংগঠিত হল বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই নতুনতর ধারাতেই 1937 শান্তিনিকেতনের সাঁওতালি গ্রামে হলুকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসব করেন রবীন্দ্রনাথ। রবীন্দ্র জীবনীকার আমাদের খেয়াল করিয়ে দেন, পরিবর্তিত সময়ে কমিউনিটি প্রজেক্টের সূত্রে যে মাস কন্ট্যাক্ট বা গণসংযোগ, সেই উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শিক্ষার্থীদের জন্য নির্মাণ করলেন শিক্ষা শিবির। কোনো অতীতে দাঁড়িয়ে এই সব আসন্ন সুদূরকে দেখতে পেয়েছিলেন রবীন্দ্রনাথ? ভাবলে বিস্ময়ের অবধি থাকে না।

মনের মতো গানে আজ বর্ষামঙ্গল। রবি ঠাকুরের বর্ষামঙ্গলের উদযাপন করছি আমরা। বিভিন্ন বছরে শান্তিনিকেতন এবং জোড়াসাঁকোয় অনুষ্ঠিত বর্ষামঙ্গলের গল্প এবং বর্ষার গান। বর্ষামঙ্গল আর মৃত্যুর ছায়া যেন অভিন্ন হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের জীবনে। ১৯৩৭-এ চলে গেলেন নবীন আশ্রমিক কবির প্রিয় বীরেশ্বর গোস্বামী। মৃত্যুহীন বীরেশ্বরকে তার পিতা বড় করে তোলেন এই আশ্রমেই। স্থগিত অনুষ্ঠানটি হল কলকাতার ছায়া প্রেক্ষাগৃহে। তবে এইবার গান রচনায় তার মনের আধার জুড়ে শুধু বর্ষা নয়, রইল প্রেম বিরহ আর প্রতীক্ষাও। ১৯৩৯-এর বর্ষামঙ্গলে ছিল এক অভিনবত্ব। কবির ভাষণের নাম ছিল অরণ্য দেবতা। রবীন্দ্রনাথ বললেন, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করাই হয়ে দাঁড়িয়েছে বৃহত্তর সমস্যা। ভূমির ক্ষয় বোলপুর ভাঙাকে করে তুলেছে কঙ্কাল। সেই বাস্তব উপমায় বিষয়ের গুরুত্বটি শ্রোতার কাছে মূর্ত করে তার প্রতিবিধানে আহ্বান করলেন বনলক্ষ্মীর মূর্তিটিকে।

সেবার অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন পুত্রবধূ প্রতিমা দেবীর প্রতিমা দেবী এবং তার পরিচালনায় চারটি নৃত্য পরিবেশিত হয়েছিল। গুরুদেবের চলে যাওয়ার যে বছর, সেই বছরটিতে অর্থাৎ তার শেষ বছর তিনি চলে যাবেন, তার আগে বর্ষামঙ্গল গুরুদেব নিজেকে সংযুক্ত করেছিলেন আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে। নির্দিষ্ট দিনে লাইব্রেরির বারান্দায় শুরু হয় বর্ষামঙ্গলের অনুষ্ঠান তার উপস্থিতিতে। সবগুলি নতুন গান গাওয়া হবে, কিন্তু ওই সময় ঘিরে দিন দিন খারাপ হচ্ছিল তার শারীরিক অবস্থা। অনুষ্ঠানের মাঝেই চলে যেতে হবে স্বাস্থ্যের কারণে। শৈলজা রঞ্জনের বিশেষ অনুরোধে পাগলা হাওয়ার বাদল দিনে এটি গানটি শুনেই বিদায় নিলেন তিনি। অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হলো, কিন্তু এখানেই শেষ নয় সেবারের বর্ষামঙ্গল। কয়েকদিন পরেই শৈলজা রঞ্জনের ডাক পড়ল, সেদিনের অসমাপ্ত অনুষ্ঠান এবার যাতে সমাপন করা যায় তার পরিকল্পনা করছেন রবীন্দ্রনাথ। এবার উদয়ন বাড়ির সামনে হবে বাঁশি বর্ষামঙ্গল। ঠিক হলো পুরনো ছয়টি গান এবং নতুন লেখা ১৫টি গান গাওয়া হবে সেখানে। শুধু গান দিয়েই সাজানো হবে অধিবেশন। কিন্তু শৈলজা রঞ্জন সেদিন সকালবেলায় উপস্থিত হলেন গুরুদেবের কাছে এবং আরেকটি গান চাইলেন, যে গানটি সেখানে সেই অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন। কি অদ্ভুত সমাপতন! লিখে দিলেন ১৬তম গান, যবে রিমিকে ঝিমিকে ঝরে বাদলের ভাদরের ধারা। সেদিনের শান্ত অনুষ্ঠানে যুক্ত হয়েছিল সেই গানটিও তার প্রয়াণের পূর্বে। এই ছিল গুরুদেবের শেষ পূর্ণাকার বর্ষামঙ্গল। আশার প্রবন্ধে লিখেছিলেন তিনি, ঋতুর মধ্যে বর্ষাই কেবল একা একমাত্র, তাহার জুড়ি নাই। রবীন্দ্রগানের মধ্য দিয়ে তার এই কৌলিন্য গর্ব যেন বারবার প্রকাশিত হয়েছে।

কত বৈপরীত্যেই না সমৃদ্ধ রবীন্দ্রনাথের এই বর্ষা যাপন, তা কখনো তত্ত্বপ্রকাশের ভাষারূপ, কখনো বেদনা ঘন স্মৃতিতে, আবার কখনো সঙ্গীত মুখরিত আয়োজনে, আবার কখনো বৃহত্তর মানব জীবনের সঙ্গে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষাতে, বা অরণ্য সৃজন আর ভূমি লুণ্ঠনের প্রতিবাদে বহুমাত্রিক এক ঋতুর সঙ্গে কবির অন্তর্লোকের গূঢ় কথোপকথন।

মনের মতো গান আজ এই পর্যন্তই। আজ মনের মতো গানের বিষয় ছিল রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন

0: ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোন রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কবি গান, পরিবেশনায় জালাম শেখ ও সহশিল্পী বৃন্দ।

গুরু কৃপাহি কেবলম, আমি প্রথমে করি বন্দন গৌরী হৃদয় নন্দন, একদন্ত মুসিক বাহন স্থূলকায় লম্বোদর, হর নন্দন বিঘ্নহর কৃপা করো ওহে গজানন। তাই বন্দি প্রভু নারায়ণ সর্ববিঘ্নে বিনাশন, পুরুষ প্রধান কৃপাময় যুগলে যুগল চরণে, রেখো প্রভু দীনহীনে দাসে তুমি দিও পদাশ্রয় বলিয়া।

কারণ কবি বলেছেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। তাহলে সত্য যুগে বলি, সত্য যুগে যদি আমি এবার চলে যাব, নরাকারে নারায়ণকে আমি কিন্তু পাব। এবার যদি ত্রেতা যুগে আসি, ওই না ভাই, আর দশরথের জ্যেষ্ঠ পুত্র স্বয়ং শ্রীরামচন্দ্র কেবা জানে নাই। অতঃপর দ্রাপরেতে আমি যদি এবার আসব, আর আমার কিন্তু কৃষ্ণকে আমি কিন্তুই পাব। অতঃপর

0: আর হে রামচন্দ্র তোমার রাম নামের, জানতে অর্থটা চাই তুমি ভালো করে বলিও,
1: ভালো করে বলিও।
0: এই যে তোমার নাম রয়াকার ম রাম, এই যে দুটো অক্ষর, এর

আর তোমাকে একটা কথা বলি হে রাম, হ্যাঁ তুমি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম, তুমি যে পূর্ণ ব্রহ্ম, তাহলে ষোলো আনাই

প্রভু না রাখিলে কারণ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। এই যে চার ভাই, ষোলো নয় যদি টাকা হয় তাহলে চারটে সিকি হয়ে গেল পূর্ণ ব্রহ্ম। বলি চার ভাগে ওই ভাগ হো।

গুরু কৃপা হি কেবলম ও আমি ধন্য গো ও গো।

গৰিয় সীমা ও গো স্বর্গাদপি স্বর্গাদপি গৰিয় সীমা ও গো বিশ্ব।

যতই ভগবান ভগবান বলুক, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মা। মা না থাকলে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না, ধর্মকর্ম কিছুই করতে পারতাম না। ও মা যে আমার স্নেহ দিয়ে, মা যে বুকের রক্ত দিয়ে, মা যে আমার আদর করে, মা যে আমার আদর করে।

এই সঙ্গন, তবে বলতে বলতে মজার কথা একটা বলেছে, আজ আমার মনে কিন্তু দুঃখ দিয়েছে, আমি রাক্ষস রাক্ষস শব্দে হলো বিশ্ব, আর বন শব্দে তাড়ন বা শাসন, যে রাজা নিজের রাজ্যকে শাসন।

0: তার মধ্যে নিয়ম শৃঙ্খলাকে নিয়ে রাজ্য চালাতে পারে বলি সেই তো রাবণ,
1: সেই তো রাবণ।
0: তবে আমি রাবণ কেমন বলি, নামে আমার দশা ননে জানেন সর্বজনে, পিতামহ বিশ্বশ্রবা মুনি লেখলিখায় রামায়ণে।

তাহলে তুমি আমার প্রভু, এটা আমি স্বীকার করে যাই। তবে রাক্ষস বলো না, তার কারণ যেদিন অকালবোধন হয় সেদিন তোমার ওই পুজোর প্রাক প্রণালীর যে পুজো পুরোহিত সেটা আমাকে ছাড়া করতে পারে।

0: বলি আমার পিতা জানি হলো আজ তারও কিন্তু আশীর্বাদ রাজ্য চালাচ্ছি ভালো
1: বাবা জয়।

শুনছিলেন কবি গান, উপস্থাপনায় ছিলেন জালাম শেখ ও সহশিল্পী বৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি

সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: শিল্প প্রাঙ্গণ। আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাব দুটি বিষয় সম্পর্কে, মীনাকারী গয়না এবং কাঁথা বয়ন। শুরুতে মীনাকারী গয়না, এর ইতিহাস আর নানা বৈশিষ্ট্যের সঙ্গে পরিচয় করাচ্ছেন তৃষিতা মুখোপাধ্যায়।
1: নমস্কার আমার দুই বাংলা শ্রোতা বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে একেবারে রঙিন ঝলমলে একটা বিষয়। কি বলুন তো, সেটা কি কোনো স্থাপত্যের অংশ, কোনো আসবাব, নাকি কোনো শাড়ির উপরে প্রাচীন নকশা? আসলে সেটা আমাদের সাজের একটা অংশ, যে সাজ শতাব্দী প্রাচীন এবং যার রূপ দেখে আপনার মনে হতে পারে যে স্বর্গের সৌন্দর্য এসে ধরা দিয়েছে তার মধ্যে। আজকের বিষয় মীনাকারী গয়না। সেই শতাব্দী প্রাচীন ইতিহাসকে প্রথমে একটু ফিরে দেখি, তারপর আলাপ করে নেব মীনাকারী গয়নার এক শিল্পীর সঙ্গে। চলুন তবে শুরু করা যাক শিল্প প্রাঙ্গণ। শ্রোতা বন্ধুদের সঙ্গে আগেই ভাগ করে নিচ্ছি মীনাকারী গয়নার ইতিহাস। প্রথমে আপনাদের মনে আসতে পারে মীনাকারী গয়না আসলে কি। মূলত এটি রঙিন কাজ দিয়ে ধাতুতে এনামেল করার একটা শিল্প। মীনাকারী শব্দটি দুটি ফার্সি শব্দ থেকে এসেছে, যেমন ধরুন এই মীনা যার অর্থ হল স্বর্গ, আর কারী যার অর্থ হল কাজ। সুতরাং সহজভাবে বলতে গেলে মীনাকারী মানে কোনো বস্তুর উপরে স্বর্গের সৌন্দর্য স্থাপন করা। এই কাজ কিন্তু খুব সহজ নয়, চটজলদি তৈরিও হয় না। একজন কারিগর সাধারণত সোনা বা রূপোর মতো ধাতুতে সূক্ষ্ম খাঁজ কাটেন, সেগুলোর মধ্যে রঙিন কাচের মিশ্রণ ভরে দেন, তারপর পুরো জিনিসটাকে উচ্চ তাপে পোড়ানো হয় যাতে এনামেলটি ধাতুর সঙ্গে স্থায়ীভাবে আটকে থাকে, এবং তারপরে যে রঙটি বেরিয়ে আসে তার মতো ঔজ্জ্বল্য কোনো আসল পাথর কিন্তু দিতে পারে না, এটা সত্যি বিরল। মীনাকারী গয়নার একটা দীর্ঘ ইতিহাস আছে যেমন আপনাদের বলছিলাম। এই মীনাকারীর উৎপত্তি কিন্তু ভারতবর্ষে নয়, বরং আরও পশ্চিমে পারস্যে। সেখানে বহু শতাব্দী ধরে ধাতুতে এনামেল করার প্রক্রিয়া প্রচলন ছিল। গয়নায় এটি ব্যবহারের কথা ভাবার অনেক আগেই পারস্যের কারিগরেরা স্থাপত্য, ধর্মীয় বস্তু এবং আলংকারিক পাত্রে এটির কাজ করতেন। ষোড় শতকে সিল্ক রুট ধরে মুঘল দরবারে প্রবেশ করা কারিগরদের মাধ্যমে এটি ভারতে এসে পৌঁছায়। অধিকাংশ ঐতিহাসিক বিবরণ অনুযায়ী সম্রাট আকবর শিল্পকলা ও পৃষ্ঠপোষকতাকে বেশ গুরুত্ব দিতেন, এবং এই কৌশলটি দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার প্রাসাদের দেয়াল, স্তম্ভ, ছাদ, এমনকি সিংহাসনেও এই মীনাকারীর কাজ করিয়েছিলেন। সুতরাং এই শিল্প ভবনগুলোকে সজ্জিত করেছিল, তারপরে এসেছিল মানুষের চাহিদা। এই মীনাকারী গয়না মানুষের ব্যবহারে কি করে আসলো তার পিছনে কিন্তু রয়েছে মুঘল দরবারের বেগমরা, যারা তাদের চারপাশে এনামিল করা পৃষ্ঠতলের প্রতি এতটাই অনুরক্ত হয়ে পড়েছিলেন যে তারা নিজের গহনাতেও এই ধরনের কাজ করাতে শুরু করেন, যা একসময় প্রাসাদের দেয়ালকে সজ্জিত করত। তাই প্রাসাদে বসবাসকারী নারীদের গয়নার বাক্সের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠল, এবং সেখান থেকে একটা সাজের নতুন ধারা তৈরি হল। এরপর আমরা জানি যে জয়পুরে মীনাকারী গয়না খুবই প্রসিদ্ধ। যেভাবে জয়পুর মীনাকারী গয়নার রাজধানী হয়ে উঠল সে গল্প একটু বলি। জয়পুরে মীনাকারী শিল্পকে এনেছিলেন আম্বারের রাজা প্রথম মানসিংহ। আকবরের দরবারে তিনি একজন সেনাপতি ছিলেন আমরা সবাই জানি, সেই হিসেবেই তিনি ষোড় শতকে রাজস্থানে কর্মশালা স্থাপনের জন্য লাহোর থেকে পাঁচজন দক্ষ মীনাকারকে নিয়ে এসেছিলেন। জয়পুরে ছিল রাজকীয় পৃষ্ঠপোষকতা, স্বর্ণশিল্পের এক শক্তিশালী ঐতিহ্য এবং সেই সঙ্গে দক্ষ কারিগরেরাও। এই সব কিছুর সংমিশ্রণের ফলেই মীনাকারী সোনার গয়না এক সত্যিকারের অসাধারণ রূপ লাভ করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান হয়, সেইভাবেই বেঁচে থাকে মীনাকারী শিল্প। জয়পুরের কিছু কারিগর বংশপরম্পরায় 300 বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছেন। একটি বিশেষ কারণে জয়পুরের সংস্করণটি অন্য সমস্ত অঞ্চলের থেকে আলাদা হয়ে গিয়েছিল, সে কথাও বলতে হয়। সেখানে কারিগরেরা কুন্দন গয়নার পিছনেও কিন্তু এই মীনাকারী এনামেলের কাজ করা শুরু করেন। এবার বলতেই হয় শুধু রাজস্থান তো নয়, মীনাকারী কিন্তু ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। লখনৌয়ের মীনাকার শিল্পীরা সবুজ ও নীল রঙের প্রতি বেশি ঝুঁকেছিলেন, যা সম্ভবত 17 শতক অবধি রাজদরবারে আসা পারস্যের কারিগরদের দ্বারা প্রভাবিত হয়েছিল। বেনার

0: ফার্মেসির শিল্পীরা কিন্তু পদ্ম ফুলের নকশাকে কেন্দ্র করে এক নরম, ম্লান, গোলাপি রঙের মিনাকারী শৈলী তৈরি করেছিলেন, যা পরবর্তীকালে গোলাপি মিনা নামে পরিচিত। প্রতাপগড় মিনাকারীর এক সম্পূর্ণ ভিন্ন পথ ধরেছিল, যেখানে কাঁচের উপরে চিত্রকলার এমন এক শৈলী রয়েছে যার সঙ্গে দেশের অন্য কিছুরই তেমন মিল নেই, মানে একেবারে স্বতন্ত্র। প্রতিটি শহরে সংস্করণ সেই সময় তার উপর দিয়ে বয়ে যাওয়া প্রভাবগুলোকেই প্রতিফলিত করে, কিন্তু জয়পুর এখনো এই কাজের ক্ষেত্রে কেন্দ্রবিন্দু। মিনাকারী গয়নাগুলো যখন বিয়ের গয়না হয়ে উঠল, তখন তার মধ্যে রইল অদ্ভুত একটা অর্থবহ সুচিন্তিত দিক। সেই গল্পটা একটু শুনি। মিনাকারী গয়নার যে রঙগুলো ব্যবহার করা হতো, মূলত লাল রং আবেগ ও ভালোবাসার প্রতীক, সবুজ রং সমৃদ্ধি ও নতুন সূচনার প্রতীক, নীল ঐশ্বরিকতার প্রতীক, সাদা পবিত্রতা, এবং হলুদ অর্থ বহন করে আনন্দ ও উদযাপনের। সুতরাং শ্রোতাবন্ধু বুঝতেই পারছেন যে একটা কিছু যখন সৃষ্টি করা হয়, তার মধ্যে কতটা আবেগ, কতটা অর্থ লুকিয়ে থাকে। একেই তো বলে শিল্প, তাই না? এরপর চলে যাই আধুনিক মিনাকারী গয়নার বিষয়ে। আপনারা যদি আধুনিক মিনাকারী গয়নাগুলোর দিকে ফিরে তাকান, দেখবেন এই কয়েকটা রঙের গন্ডি ছাপিয়েও তা কিন্তু সৃষ্টি হচ্ছে নতুন অনেক রঙে। যেমন ধরুন এখন প্যাস্টেল, মেটালিক, এই বহু রঙের মিশ্রণ ধরা পড়ছে গয়নাগুলোর মধ্যে, যা আগের প্রজন্ম ভাবতেও পারেনি। এই আধুনিক কালে মিনাকারী গয়নার শিল্প কেমন চলছে, কেমন চাহিদা তার মানুষের মধ্যে, এই সমস্ত বিষয়ে জানতে কথা বলেছিলাম মিনাকারী গয়নার এক শিল্পীর সঙ্গে। আসুন আলাপ করে নি। আজ আমাদের মধ্যে এমন একজন শিল্পী রয়েছেন যিনি এই মিনাকারী গয়না নিয়ে কাজ করছেন দীর্ঘ বছর। নমস্কার, আপনাকে স্বাগত জানাই শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে।
1: নমস্কার, আমি মধুময় মুখার্জি, হাওড়ার ডোমজুড়ে আমি থাকি। ওখানে আমি মিনাকারী বানাই ব্রোঞ্জের ওপর, দেশ বিদেশেও আমার প্রোডাক্ট আমি সরবরাহ করি। এই প্রোডাক্টটা আমার প্রেরণা হলো আমার বাবা শ্রী স্বর্গীয় রতন মুখার্জি, ওনার কাছ থেকেই আমি শিখেছি। গত 35 বছর ধরে আমি এই কাজ করছি, খুব ভালো রেসপন্স। রেজিস্টার্ড আর্টিজান বলতে বেঙ্গলে আমি একাই আছি, এই জন্য চাহিদা হয়তো একটু বেশি, সেই তুলনায় প্রোডাকশনটা আমার তুলনামূলক কম।
0: মিনাকারী গয়না আপনি বললেন আপনার বাবার থেকে শিখেছেন, আমাদের ভারতবর্ষে মিনাকারী গয়নার অনেক বিশাল একটা ইতিহাস, ঐতিহ্য সবকিছুই রয়েছে। তো আপনার কাছেও দেখলাম যে বিভিন্ন কানের দুল, ব্রোচ রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তা আপনি কি কি বানাচ্ছেন মূলত, সে বিষয়টা আরো যদি আপনার মুখ থেকে শুনতে পাই।
1: মেয়েদের সমস্ত রকম অর্নামেন্টসই আমি বানাই, তার সঙ্গে ইদানিং শাড়ি পিন, যেটা ব্রোচ বলি, পাঞ্জাবির বোতাম, কাফলিং, টাইপিন, কিচেন, টিকলি, নাকছাবি, এগুলো আমি বর্তমানে বানাচ্ছি। আগামী দিনে বিভিন্ন শোপিসের দিকে নজর আছে আমার, বিভিন্ন শোপিস আমি বানাবো ছোট বড়, সেটারও চাহিদা ব্যাপক হবে আশা করি।
0: আমি জানতে চাইবো যে আমাদের শ্রোতা বন্ধুদের যদি আপনি বলেন যে এই মিনাকারী কাজটা হয় কিভাবে।
1: মেনলি এটা সোনা বা রূপোর উপর মিনাকারীটা হয়। বর্তমানে আমি যেটা করছি, আমাদের ভারতবর্ষ বা সমস্ত রকম মানসিকতা পাবলিকের কথা ভেবে, যেটা ব্রোঞ্জের ওপর, ব্রোঞ্জের শীটকে আমরা হাতুড়ি দিয়ে পিটে, এটা ছাপ তুলে, আড়ি কেটে, মানে করাত দিয়ে কেটে, এটা তার উপরে মিনা ভরে আগুনে ম্যানুয়ালি পুড়িয়ে এটা আমি তৈরি করি, তারপরে প্লেটিং করি সর্বশেষে।
0: মানে আপনি একা করছেন না আরো বেশি কারিগর?
1: না, আমার 25-26 জন কর্মচারী আছে, তাদের মধ্যে মহিলাও আছে।
0: আপনার কাজ তাহলে আপনি বললেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, মানে আপনার বাবার সময় থেকেই এই কাজের চাহিদা কি, মানে আপনারা কি করে আসছেন বংশ পরম্পরায়?
1: বাবার সময় এত ব্যাপকতা ছিল না, পরবর্তী সময়ে আমি আমার মার্কেট প্লেসটা আরো বাড়িয়ে নিয়েছি, অনেকটাই বিদেশেও মাল পাঠিয়েছি, কানাডা, স্পেন, আমেরিকা, তো এই সমস্ত দেশে আমার মাল গেছে B2B প্রোগ্রামের মাধ্যমে, যেটা নয়ডায় হয়েছিল। আমি একাধিকবার B2B প্রোগ্রাম নয়ডায় করেছি, ওখানে সাড়া পেয়েছি ভালো।
0: মিনাকারী গয়নার কেমন দাম হচ্ছে, সাধারণত কেমন দাম থেকে শুরু হয়?
1: আমার রিটেল প্রাইস 100 টাকা থেকে শুরু, 950 পর্যন্ত, ইয়ারিং এর ক্ষেত্রে, নেকলেসের ক্ষেত্রে একটু বেশি, তো সেটা 2500-3000 পর্যন্ত আছে, যেহেতু এটা ব্রোঞ্জের উপর তৈরি, দামটা সাধ্যের মধ্যে।
0: এবার মিনাকারী গয়নার নকশা নিয়ে একটু কথা বলবো। এই গয়নার নকশা নিশ্চিত আপনি করেন, সেই নকশাগুলো অন্যান্য গয়নার থেকে কি করে আলাদা হচ্ছে, বা কিছু নকশা তৈরির বিষয়টা যদি একটু বলেন।
1: আমি বিশ্ব এনামেল গ্রুপের মেম্বার, যেখান থেকে আমি ডিজাইন অনেক কালেক্ট করি, আমার ডিজাইন শেয়ার করি, একটা আদান প্রদান হয়, একটা ধারণাও আছে। আমি আমার বাবার শৈল্পিকতা সেটা সুন্দর, সেই থেকেই আমার শেখা, আমি নিজে নিজেই

0: অনেকটা ভাবতে পারি এবং ভাবিও, এবং সেটা বাস্তবে রূপ দিই, যার জন্য বাজারে অন্য মিনাকারীর গয়না থেকেও আমার গয়নাটা একটু আলাদা।
1: আপনার কাজের মূল প্রেরণা আপনার বাবা, এবং এই শিল্পটাকে আগামী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি কি করছেন?
0: আমার পরিবারের লোকেরা তো আছি, সাথে যে 26 জন আমার কর্মচারী, তারা নিজস্ব ভাবে মানে নিজে নিজভাবে দাঁড়িয়ে যাবে, এটা আমার বিশ্বাস। ব্যাপকতায় হবে এই কাজে, যে কঠিনতা কেউ করতে চায় না, একটু কঠিন কাজ এটা, সেই নতুন করে অনেক লোক বেশি বেশি করে আসবে, সেই রকম মানসিকতা ছেলে বা কর্মচারী খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যেগুলোকে আমি ধরে আছি, আমি চেষ্টা করছি আরো বেশি করে যাতে করে হয়।
1: এখানেই আমার প্রশ্ন, আগামী প্রজন্মকে হস্তশিল্প থেকে খানিক সরে যাচ্ছে, আপনি কি ভাবছেন এবং আগামী প্রজন্মকে আপনি কি বলতে চান একজন হস্তশিল্পী হিসেবে?
0: সবাই মিনাকারি শিখুক, এই কাজটার যত কঠিনই হোক তার বাজার মূল্য আছে, হাতের কাজের একটা আলাদা মূল্য আছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের ওই বাড়িপুরে একটা ট্রেনিং এ দেওয়ার কথা ভেবেছি, আগামী কয়েক মাসের মধ্যে এটা আমি ট্রেনিং দিয়ে কিছু মানুষজনকে শেখাবো, শিল্পী যারা শিখতে চায়, 11-12 দিনের একটা কোর্স করব।
2: শুনলেন মিনাকারি শিল্পী মধুময় মুখোপাধ্যায়ের কথা, কিভাবে মানুষের মধ্যে মিনাকারি গয়নার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এই বর্তমান যুগেও। মিনাকারি গয়নার ঐতিহ্য প্রায় 400 বছরের প্রাচীন, সেই পারস্য মুঘল থেকে আজকের সাজের অঙ্গ হয়ে উঠেছে এই গয়না। শুধুমাত্র মেয়েদের নয়, শুনলেন প্রত্যেকটা মানুষ কিভাবে মিনাকারি গয়নাকে তার সাজের অঙ্গ করে তুলছে। এইবার একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, কিভাবে চিনবেন আসল মিনাকারি গয়না? এখন আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে কেনাকাটা করি, মিনাকারি গয়নাকে চেনার যে বিশেষ পদ্ধতি সেই সম্পর্কে দু কথা ভাগ করে নিই শ্রোতা বন্ধুদের সঙ্গে। এখনকার যুগে সাজের অঙ্গ হয়ে উঠছে কিন্তু মিনাকারি গয়না, তা অনেক বেশি হালকা এবং বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হয়ে উঠছে। সবসময় সোনা ও রূপায় এই গয়নাগুলো তৈরি হচ্ছে এমন নয়, এখন কিন্তু অন্য ধাতুতেও তৈরি করা হচ্ছে মিনাকারি গয়না। মনে রাখতে হবে এই গয়না কিন্তু কোনো মেশিনে তৈরি হয় না, মিনাকারি গয়না কিন্তু সম্পূর্ণ হস্তশিল্প, হাতে আঁকা। তাই অনলাইনে বা অন্যান্য মাধ্যমে কেনাকাটার আগে দেখে নিতে হবে এই গয়নার এনামেলগুলো সমানভাবে লাগানো হয়েছে কিনা, ধাতুর সঙ্গে যেখানে মিলিত হয়েছে সেখানকার কিনারাগুলো পরিষ্কার কিনা, রংটা যথাযথভাবে উজ্জ্বল বা কোথাও কোথাও অমসৃণ বা অনুজ্জ্বল নয়, এইটা বিশেষভাবে দেখে নিতে হবে। একটা বিষয় জেনে রাখা ভালো, আসল মিনাকারি প্রায়শই সামান্য উঁচু হয়ে থাকে, ফলে কোন ভেদে আলো একটু ভিন্নভাবে প্রতিফলিত হয়। অনেকে মাঝে মাঝে এটাকে একটা ত্রুটি বলেও মনে করেন, কিন্তু এটা ত্রুটি নয়, কাছ থেকে দেখলে

0: এই আজকের কাল পর্যন্ত এই গয়না এখনো উজ্জ্বল, আমাদের সাজে, আমাদের ঐতিহ্যে। আজকে এখানেই শেষ করি এই পর্ব।
1: শিল্পপ্রাঙ্গণ অনুষ্ঠানে মিনাকারী গয়না সম্পর্কে শুনলেন এতক্ষণ। সাক্ষাৎকার গ্রহণ ও ভাষ্য তৃষিতা মুখোপাধ্যায়। এবারে কাঁথা বয়ন শিল্প, তার আজকের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছেন তন্ময়ী ভট্টাচার্য।
2: কাঁথা, ছোট্ট এই শব্দটির গায়ে জুড়ে আছে বাংলার সুদীর্ঘ ঐতিহ্য। কাঁথার পরতে পরতে মিশে আছে কত না স্মৃতির মায়াজাল, ভাজে ভাজে মেখে আছে প্রিয়জন স্মৃতি আর মমতার স্পর্শ। এ তো কেবলই এক শীত নিবারণের পরিধান নয়, মা ঠাকুমাদের হাতের ছোঁয়ায় আর তাদের সূচ সুতোর জাদুকরী ফোড়ের কারুকার্যে কাঁথা হয়ে উঠেছে বাংলার নিজস্ব সম্পদ, তাদের শিল্পী মনের ক্যানভাস। রূপকথার মতন শোনায় সেই সব দিনের গল্প, সারাদিনের সমস্ত কাজ সেরে দুপুর বিকেলের খানিক অবসরে মায়েরা খুলে বসতেন বাক্স প্যাটরা, শীত নিবারণের তাগিদ মেটানো তাও আবার পুরনো বাদ দেওয়া কাপড় দিয়ে। দারিদ্র আর প্রয়োজন দুটোই যেন বাধা পড়ত একটি শব্দে, কাঁথা। পুরনো ছেঁড়া ফাটা কাপড় জুড়ে জুড়ে কাঁথা পাততেন ঘরের দাওয়ায় বসে, কখনো আপন মনে তো কখনো দল বেঁধে চলত কাঁথা পাতার আয়োজন। সঙ্গে থাকত তাদের গল্প গাছা, সুখ দুঃখের পারস্পরিক বিনিময়। তারপর কাঁথার চার ধার মুড়ে নিয়ে শুরু করতেন ভেতরে টানা রান সেলাই বা কাঁথা ফোড়, কাঁথাকে মজবুত করার জন্য। পুরনো শাড়ির পার থেকে রঙ বেরঙের সুতো তুলে কাঁথার ফোড়ে উঠত ফুল লতা পাতার নকশি অবয়ব। তারই মধ্যে মধ্যে কখনো ফুটে উঠত তাদের নিত্যকার সুখ দুঃখের ছবি, কিংবা ধরুন উৎসব বা পরবের নানান চিহ্ন। আসলে যা কিছু তারা দেখেছেন, শুনছেন বা ভাবছেন তারই ছবি যেন পাওয়া যেত কাঁথার জমিন জুড়ে। সে কাঁথা তখন কি আর কেবল মামুলি কাঁথা থাকত, তা হয়ে উঠত এক একটি মহামূল্যবান নকশি কাঁথা, কয়েক প্রজন্মের উত্তরাধিকার জুড়ে যা বহন করেছে পারিবারিক ঐতিহ্যের ধারাটিও। কখনো সে হয়ে উঠেছে প্রিয়জনকে দেবার মতন এক অমূল্য উপহার। এভাবেই কালক্রমে বাংলার লোকশিল্পের ধারাপথে কাঁথা সৃষ্টি করেছে তার নিজস্ব ঐতিহ্য। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যস্ত সময়ের সরণি বেয়ে আধুনিক জীবনে সেসব নকশি কাঁথারা আজ হারাধন বটে। আজ ঘরে ঘরে না আছে সেই কাঁথা পাতার রেওয়াজ, না আছে মানুষের হাতে এই দীর্ঘ সময় অবসর। বিশেষত শহুরে জীবন যাপনে কিন্তু এ এক অসম্ভব কল্পনা, কিন্তু মনের মধ্যে রয়ে গিয়েছে সেই পুরনো দিনের কাঁথার ঐতিহ্যের প্রতি অমোঘ টান। অন্যদিকে শীত নিবারণে বাজারে কাঁথার জায়গায় এসে গেছে সহজলভ্য প্রচুর বিকল্প। একদিকে হারিয়ে যেতে বসা সেই নিপুণ শিল্পের কারুকার্য মণ্ডিত ঐতিহ্য, আর অন্যদিকে মানুষের স্বনির্ভরতার প্রয়োজন ও বাস্তবতা। কিছু মানুষকে ভাবালো নতুন করে কাঁথার মতন সম্পদকে বাঁচাতেই তারা প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনছেন সেই বিলুপ্তপ্রায় শিল্পকে আবারও নতুন করে, নতুন সময়ের চাহিদাকে আঙ্গিক করে। শুধু প্রয়োজন বা শখ পূরণ নয়, দুষ্প্রাপ্য সময় সাপেক্ষ নকশি কাঁথাকে তারা ফিরিয়ে আনছেন উপার্জনের হাতিয়ার হিসেবে। আজ শোনাব তাদেরই কথা। কাঁথা শিল্পকে কেন্দ্র করেই পৌঁছে গেছিলাম এমন দুজন মানুষের কাছে যাদের প্রয়াস আজ প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের শিল্প প্রাঙ্গণের আসরে। তারা বর্তমানে কাঁথা নিয়ে কাজ করছেন, বহু মানুষকে যুক্ত করছেন এর সঙ্গে, এবং দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নকশি কাঁথাকে। কেমন করে তারা এই পেশায় এলেন, শুরু থেকে এ পর্যন্ত তাদের সেই জার্নির গল্পটা কিন্তু শুনে নেব তাঁদেরই মুখ থেকে। শুরুতেই আমরা কথা বলেছি বীরভূমের ইলাম বাজার থেকে রেবেকার সঙ্গে, শুনব তাঁর কথা।
3: নমস্কার দিদি, আমি রেবেকা মণ্ডল, বীরভূমের ইলামবাজার থেকে আমি নকশিকাঁথা নিয়ে কাজ করছি। আজ প্রায় 5 বছর হলো আমার নকশিকাঁথার কাজ শুরু হয়েছে। আর এই কাজে আসার প্রধান কারণ আমার বেকারত্ব। আমি গণিতে মাস্টার্স করেছি। আমার স্বামী রাকেশ আমাকে ভীষণ ভাবে সমর্থন করে। তার সাহস, তার অনুপ্রেরণাই আমাকে নতুন করে ভাবতে শেখায়। আমাকে রাকেশ প্রথম বলেছিল,

0: যে রেবেকা, তুমি এমন একটা কাজ করো যে কাজের মধ্যে তুমি তোমার একটা ভালো লাগা খুঁজে পাবে, ভালোবাসা খুঁজে পাবে, একটা আলাদা সুখ খুঁজে পাবে, এবং সেই সঙ্গে তুমি আরো 5টা মহিলাকে স্বনির্ভর করে তোলো। দেখবে তুমি খুব ভালো থাকবে, এবং আমরা আলোচনা করে বুঝতে পারি নকশিকাঁথার কাজটাই হয়তো বেছে নেওয়া যাবে। শান্তিনিকেতনের এই কাঁথা স্টিচের কাজ তো বহুজন করছে, আমরা চেয়েছিলাম আলাদা কিছু করব যেটা অন্য মানুষরা করছে না, এবং যেই কাজের মাধ্যমে আমি একটা নতুন পরিচয় পাব এবং শিল্পীরাও একটা ভালো লাগার জায়গা খুঁজে পাবে। তাই নকশিকাঁথার কাজে আসা, সময়ের সঙ্গে সঙ্গে এই কাজের মধ্যেই আমি নতুন স্বপ্ন, নতুন পরিচয় এবং জীবনে নতুন একটা অর্থ খুঁজে পাই। এভাবেই আমার নকশিকাঁথার কাজের সঙ্গে যুক্ত হওয়া, বর্তমানে 100 জনের মতো শিল্পী আমার সঙ্গে কাজ করছেন, আমি উদ্যোক্তা হিসেবে কাজ করছি, আমি নকশিকাঁথার কাজ নিজে করি না কিন্তু আমার শিল্পীরা করে। আমি ইলাম বাজারকে কেন্দ্র করে যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামগুলিতে শিল্পীদেরকে খুঁজে বের করি, এবং পুরাতন যে শিল্পীরা অনেক আগে নিজের হাতে নকশিকাঁথা করেছেন তাদেরকেও আমার কাজে যুক্ত করেছি। সকলে এই কাজে আগ্রহী নন, কারণ বিভিন্ন শারীরিক কারণ, চোখের কারণে হোক, তার অন্যান্য বয়সের কারণে হোক, তারা আর করতে পারেন না। হয়তো কিছু জন আছেন পুরাতন শিল্পী যারা নিজের হাতে সেই সময় নকশিকাঁথা করেছেন, এবং এখনকার নতুন প্রজন্মের কিছু শিল্পীও কিন্তু নকশিকাঁথার সঙ্গে জড়িত, নকশিকাঁথা সেলাইয়ের সঙ্গে জড়িত, এই কাজের সঙ্গে যুক্ত। প্রায় 100 জনের মতো শিল্পী এখন আমাদের সঙ্গে কাজ করছে নকশিকাঁথা সেলাইয়ের, এবং তারা করেও খুব খুশি। এবং আমার একটা যে ভালো লাগার জায়গা, আমি এই কাজের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, এভাবেই নকশিকাঁথার কাজ আমার শুরু হয়।
1: আমরা এই কাঁথার সূত্রেই পৌঁছে গেছি নদিয়ার সারা খাতুনের কাছে। জানতে চাই তার কাছে কিভাবে তার এই কাজে আসা।
2: আমি 6 বছর কাঁথা নিয়ে কাজ করছি। আমার শুরুটা হয়েছিল কোভিড এর সময়। আমার গ্রামের বহু মহিলা আছেন যারা কোভিড এর সময় আমাদের বাড়িতে আসতেন, সাহায্য নিতে আসতেন। তাদেরকে দেখতাম আর ভাবতাম যে এই যে বিপুল মানব সম্পদ, এই অসংগঠিত এত মহিলা, এদেরকে কোনোভাবেই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সিটা এদেরকে দেওয়া যায় না, এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছিল। আমার শ্বশুরবাড়িতে সমস্ত কাঁথায় ব্যবহারযোগ্য মেশিন সেলাই ছিল। হাতি সেলাই কাঁথা আর মেশিন সেলাই কাঁথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। হাতি সেলাই কাঁথা অনেক নরম, অনেক কোমল এবং খুব মোলায়েম হয়, মেশিন সেলাইটা সেটা হয় না। তখন আমার মাথায় এলো এই মহিলাদের দিয়ে যদি আমি কাঁথা সেলাই করাই, আমার বাড়ির জন্যই তো কাঁথা লাগবে, আমার নিজের জন্যই তো কাঁথা লাগবে, তাহলে আমরা যদি আরেকটু বড় করে বাণিজ্যিকীকরণ করতে পারি তাহলে কেমন হয়। এই ভাবনা থেকেই আমার মূলত কাঁথা সেলাই আসা।
1: কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কি কি ধরনের ফোড় ব্যবহার হয়? পুরনো সময়ের সঙ্গে আজকের দিনের কাঁথার অনেক পরিবর্তন হয়েছে। রান বা কাঁথা সেলাই একই রকম থাকলেও তার সময়ের সঙ্গে সঙ্গে চাহিদার বদল হয়েছে, রুচির পরিবর্তন হয়েছে, এবং আপনাদের কাঁথা পৌঁছে যাচ্ছে দেশ বিদেশেও। কিভাবে সেই সময়ের সাবেকি সেলাইয়ের সাথে আজকের দিনের মানুষের চাহিদা, তাদের স্বপ্ন, তাদের সময়ের কথা, এসব কিছু মিলিয়ে আপনারা কাজ করছেন?
0: একটা নকশিকাঁথায় অনেক রকমের সেলাই বা ডিজাইন হয়। আমাদের বীরভূমের ভাষায় সেগুলোকে বলা হয় ব্যাক স্টিচ, যেটাকে বলা হয় পিছন ফোর, মানে পিছনের দিকে সেলাইটা চলে আসে সামনের দিক থেকে, আর একটাকে বলা হয় সামনের দিকে স্টিচ বা হেরিং বোন, যেটা সেটাকে বলা হয় ওগু ফোর আমাদের ভাষায় আর কি। আর হয় আপনার জিরে রান, যেটা ভরাট কাজ হয়। আর একটা সেলাই হয় চেলি সেলাই, যেটা পাতাতে হয় মেনলি, অন্যান্য ডিজাইনেও হয়, বেশ ভালো লাগে ওই সেলাইটা। এগুলো তো গেল নকশার সেলাই বা নকশার নাম। আর মেন যে সেলাই, মূল সেলাই, যেটা আমাদের বীরভূমের ভাষায় বলা হয় সুজনি সেলাই, সুজনি সেলাইটা হচ্ছে নকশিকাঁথাকে ধরে রাখার আসল যে সেলাই, যেটা ডিজাইন বাদ দিয়েও কাপড়ে যে অংশটুকু পড়ে থাকে কাঁথাতে সেই অংশটুকু ছোট্ট ছোট সেলাই দিয়ে ভর্তি। অনেক আগে যখন নকশিকাঁথা সেলাই হতো এগুলো ঠিক পোস্তর দানার মতো হতো, সেগুলোকে পোস্ত সেলাইও বলা হতো চলিত ভাষায়, গ্রাম্য ভাষায়। আর ওটাকে গুড়ি রানও বলা হয়, তবে গুড়ি রান হয়তো একটু মোটা মোটা হয়, আমাদের এখানে সুজনি সেলাই বলা হয়। ওটা হচ্ছে নকশিকাঁথার প্রাণ, ওই সেলাইটা ছাড়া একটা নকশিকাঁথা অসম্পূর্ণ। আর এগুলো গেল সেলাইয়ের দিক। আর নতুন বা পুরাতন দুরকম ডিজাইনের প্রতি বা দুরকম নকশার প্রতি মানুষের আগ্রহ রয়েছে। বেশ কিছু ক্রেতা রয়েছেন, বেশ কিছু মানুষ রয়েছেন যারা পুরাতন ডিজাইনগুলো, ট্র্যাডিশনাল যে ডিজাইনগুলো সেগুলোই পছন্দ করছেন, তারা চান আমার ওটাই থাকবে, পুরাতন দিনের ঐতিহ্যটা বেঁচে থাকবে। আবার বেশ কিছু ক্রেতা রয়েছেন যারা চান ওই ট্র্যাডিশনটাকে বজায় রেখে তার মধ্যেই নতুন কিছু আনা যায়, যেটা একটা নকশিকাঁথার গল্প হোক, একটা রামায়ণের চিত্র হোক, একটা গ্রামের চিত্র হোক, এই সমস্ত ডিজাইন।

0: মানুষ পছন্দ করছেন। আর একটা নকশিকাঁথা সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত সময় লাগে, সেটা ডিজাইনের উপর বা নকশার উপর নির্ভর করে।
1: শুনলাম রেবিকার কথা, এবারে জানতে চাইবো সারার কাছে একটি কাঁথা মানে একটি নকশি কাঁথা তৈরি হতে মোটামুটি কিরকম সময় লাগে।
2: কাঁথা তৈরি হওয়ার সময়টা ডিপেন্ড করে কাঁথার ডিজাইনের উপর, যে ডিজাইন যত সূক্ষ্ম হয়, যার ব্যাপ্তি যত বেশি হয়, যার বিস্তার যত বেশি হয়, তার সময়টাও তত বেশি লাগে। একবার যদি সেই কাজের মধ্যে কোনো ছেদ পড়ে যায়, তারপর সেই বিরতির পর সেই কাজটা আর হয় না কোনো ভাবেই, তার শেপটা চেঞ্জ হয়ে যায়, হয়তো কাপড়টা সরে যায় বা কুচকে যায় বা আমাদের হাতের প্যাটার্নটাও বদলে যায়। তাই কাঁথা পাড়ার কাজটা একদিনে করতে হয় একসঙ্গে 2-3 ঘন্টা দিয়ে, কখনো কখনো 4 ঘন্টাও লেগে যায়, আর কাঁথা সেলাই করতে মাসখানেক লেগে যায়। আর নকশি কাঁথা, যে কাঁথাগুলোর মধ্যে দিয়ে একটা করে গল্প বলা হয়, যে কাঁথাগুলোর মধ্যে দিয়ে একটা চিত্র ফুটে ওঠে, একটা জীবন যাপন ফুটে ওঠে, সেই কাঁথাগুলো বানাতে মোটামুটি সময় 6 মাস থেকে 1 বছর লেগে যায়, কখনো কখনো 2 বছরও লেগে যায়।
1: পুরোনো দিনে যে কাঁথা তৈরি হতো এবং আজকের দিনে একেবারে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কাঁথা তৈরি হচ্ছে, এই দুয়ের মধ্যে তো একটা দীর্ঘ সময়কালের পার্থক্য। কি ধরনের পরিবর্তন মূলত চোখে পড়ছে?
0: এক সময় গ্রামের বাংলার যে নকশি কাঁথা ছিল তা মহিলাদের জীবনের একটা আপন অংশ ছিল, শুধুমাত্র প্রয়োজনে তাগিদে নয়, বরং শখ, ভালোবাসা, আপনজনের জন্য কিছু একটা রেখে যাওয়ার ইচ্ছে থেকেই তাদের নকশি কাঁথা তৈরি করত। কেউ নিজের জন্য, কেউ আবার মেয়ের বিয়েতে উপহার দেবে বলে যত্ন করে একটা নকশি কাঁথা বুনে রাখত। সেই সময় গ্রামের মহিলাদের পড়াশুনো সেরকম চল ছিল না বা বাইরে বেরোনোর সুযোগও ছিল না খুব বেশি, তাই ঘরে বসে করার মতো সবচেয়ে উপযোগী কাজই ছিল নকশি কাঁথার কাজ। অনেক সময় তারা গোল হয়ে বসে একসঙ্গে বসত, বিভিন্ন শিল্পী গল্প করতে করতে, হাসি আনন্দ করতে করতে কাঁথার সেলাই ফুটিয়ে তুলত। একজনের কাছে থেকে আরেকজন নতুন নকশা বা নতুন সেলাইও শিখত। সেই আড্ডা, সেই শেখা আর সেলাইয়ের প্রতিটি ফোরের মধ্যে মিশে থাকতো তাদের ভালো লাগা, ভালোবাসা আর তাদের জীবনের গল্প। সময় তো বদলে গেছে, তাই নকশি কাঁথার উদ্দেশ্যও বদলেছে। আজকে নকশি কাঁথা একটা শিল্পীর কাছে শুধু শখ বা পারিবারিক স্মৃতি ধরে রাখার নয়, অনেক মহিলার কাছে এটি উপার্জনের একটি গুরুত্বপূর্ণ পথ। নিজের দক্ষতা কাজে লাগাচ্ছে, তারা স্বনির্ভর হচ্ছে, সংসারে অবদান রাখছে, পার্টিসিপেট করছে। তাই নকশি কাঁথার বুনন বদলেছে, নকশা বদলেছে, ব্যবহারও বদলেছে, সময়ের সঙ্গে পথও বদলেছে, কিন্তু একটি জিনিস আজও একই থেকে গেছে, সেলাইয়ের সঙ্গে জড়িয়ে থাকা বাংলার এই যে মাটির গন্ধ, একটা নারীর ভালোবাসা, তার মমতা, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক অনন্য ঐতিহ্য। তাই সময়ের সাথে সাথে কিছু জিনিসের তারতম্য তো অবশ্যই হয়েছে, পরিবর্তন অবশ্যই চোখে পড়ছে, কিন্তু মূল যে জায়গাটা সেটা এখনো ওই একই রকম থেকে গেছে।
2: আমরা যারা কাঁথা করছি তারা আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের ভাবনাটা আমরা কাঁথার মধ্যে দিয়ে করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা ঐতিহ্য আর আধুনিকতার একটা মেলবন্ধন করার চেষ্টা করি, বা সেটা অজান্তেই হয়েও যায়, কারণ আমাদের দৃষ্টিভঙ্গিটাও বদলেছে এবং আমরা অনেক কিছু দেখার সুযোগ পাচ্ছি, অন্তর্জাল আমাদের সামনে সেই সুযোগটা করে দিচ্ছে, আমাদের ব্যাপ্তিটাও বেড়ে যাচ্ছে। যেমন আমার একটি কাঁথা ছিল সাইলেন্ট স্প্রিং, তো সাইলেন্ট স্প্রিং কাঁথাটি একটা বিরাট আবেদন ছিল যে প্রত্যেক দিন বা প্রত্যেক মুহূর্তে প্রচুর পাখি এক্সটেন্ট করে যাচ্ছে, যেমন এখন চড়াই পাখি দেখাই যায় না বা আমরা কজন ফিঙে নাচে গাছে গাছে দেখেছি, তো এই যে পরবর্তী প্রজন্ম হয়তো বাবুই পাখি কি, টুনটুনি পাখি কি, ফিঙে কি, এই এগুলো তারা জানবে না, এগুলো তারা দেখতে পাবে না, কারণ পরিবেশ এমন ভাবেই আমরা ধ্বংস করেছি বা করে ফেলেছি বা প্রতিনিয়ত করছি, তাতে করে পাখিদের বাসস্থানটা প্রত্যেক মুহূর্তে কমে যাচ্ছে। তো এইরকম হারিয়ে যাওয়া কিছু পাখির মোটি দিয়ে আমি বানিয়েছিলাম আমার কাঁথা সাইলেন্ট স্প্রিং।
1: কাঁথা শিল্প নিয়ে আজ কথা হলো রেবেকা বেগম এবং সারা খাতুনের সঙ্গে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের কাছে এত প্রাঞ্জল ভাবে কথা বলার জন্য। বাংলার নিজস্বই কাঁথা শিল্প, যা তার সমস্ত সাবেকিয়ানাকে সঙ্গে নিয়ে বর্তমান সময়ে আধুনিকতার সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে দেশ বিদেশের সীমানা ছাপিয়ে হয়ে ওঠে বিশ্বজনীন এবং উপার্জনের পথ দেখায় অসংখ্য মানুষকে, তখন তা আসলে সুদূর প্রসারে এক ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। আশা জাগায় হারা শিল্প বাঁচিয়ে তোলার সঙ্গে সঙ্গে ঐতিহ্যের ধারা পুষ্ট করার আশ্বাস হয়ে আজকের আলাপচারিতা এই পর্যন্তই।
3: কাঁথা বয়ন শিল্প তার আজকের পরিস্থিতি সম্পর্কে শুনলেন শিল্প প্রাঙ্গণে।

সাক্ষাৎকার গ্রহণ ও ভাষ্য তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা মীনাক্ষী বসু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। এই সঙ্গেই শেষ হল আজকের অনুষ্ঠান। কথা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। পরবর্তী শিল্পী নির্মলা মিশ্র।

নাম শুধুমাত্র একজন গণিতবিদ হিসেবে মনে পড়ে এরকমটা একেবারেই নয়। তিনি কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেই সময় ভীষণ মুক্ত চিন্তার মানুষ ছিলেন। আজকে আমরা যাকে বলি ওপেন মাইন্ডেড, যে মানুষজনকে আমরা ভীষণ পছন্দ করি সেই ধরনের মানুষ ছিলেন। আর এই রকম অজস্র মানুষ রয়েছেন গোটা পৃথিবী জুড়ে, যেমনটা শুরুতেই বলছিলাম, তাদের নিয়ে তো কথা বলবই। তবে আপাতত এই অঙ্ক রিলেটেড বিষয় হলে না একটা গান শুনতে বড্ড ইচ্ছে করে। তোমার আমার সবার ভীষণ পছন্দের, এবং অঙ্কের কথা উঠলে যে গানটা আমাদের সবার মাথায় ঘোরে, যে লাইনটা আমাদের সবার মাথায় ঘোরে, অঙ্ক কি কঠিন। আপাতত গানটা রইল তোমার জন্য, তারপর ফিরে আসছি আজকের অল্প অল্প গল্প কথার আড্ডায়। কেউ কোথাও যাও না।

0: মন সার বিকি রে, আয় আয় রে, পিপি বিতেন লাই রে, পিতুল লাই রে,
1: হবে হবে হবে পিসি, ইতি বিদেন হবে।
2: এই নসু দিদি, গায়েন ধন্না কেনে নাচ?
3: হ্যাঁ হ্যাঁ নাচ, নসু বালা, নসু হয়েছে নসু বালা। ভগবান কেন যে তোকে পুরুর বাইনে ছিল, বেটিদের মতো চুল, নাকে নাক চাবি, কানে মাকড়ি, হাতে কাচের চুড়ি, পরনে শাড়ি, বললে হাবি।
4: মর মর মুনশে মর, বলে বেগুন কেন খাড়া, না বংশবলির ধারা, তোর হয়েছে সেই বেত্তান্ত।
2: থাম, এই বাকি বোতল বার কর।
5: মর সাপিরে কিদরে বসে যেন কি করছে, লে
2: লা মাপন লাগছে না। এই লে তোল তোল সাপ তো তোল।
4: কেন?
2: নিয়ে যাব চন্দনপুর স্টেশন, তোল।
6: দাঁড়া, এই কথা কানে যেছে না, কোথা লিয়ে যাচ্ছিস?
2: চন্দনপুর স্টেশন।
6: না
2: না কেন?
6: দাহ করতে হবে।
2: সে তো আতে করব বলেছি।
6: না, এখনই দাহ হবে কোপায়ে তুলে, গোটা কাহার পাড়াকে চান করতে হবে।
1: তুই গায়ের সর্বনাশ করবি, সব অনর্থের মূল তু।
6: নিয়ে চল, নিয়ে চল নদীর ধার, ইতি বিদেন করতে হবে।
2: না, এই চল সব।
6: এই ছড়ানা, শুনিস না ওর কথা, নিয়ে চল কোপায়ের কুলে, নইলে মুখে অক্ত উঠে মরবি।
2: চল পাখি, এখানে আর নয়।
6: যা কেনে, এয়ারলাইনের কাজ করে ফুটানি হয়েছে তোর, যা চলো সব, ইতি বিদেন করতে হবে।
5: নইলে করলে নবে না,
6: বাবা ঠাকুরের পুজো দিতে হবে, মদে মাংসে, জেলে জেলে, আতপে চিনিতে, বস্তে সিঁদুরে পুজো।

0: পুজো শেষ হলো, চলো চলো সবে বাবা ঠাকুরের প্রসাদ দাও, তারপর জল খাও, তার বাদে আন্না মান্না।
1: অমাবস্যে রবিবার মৎস্য খাবে তিনবার, বুঝেছ কি না? কর্তা খুশি হয়ে মদ মাংস খাবেন।
2: দাঁড়াও, আমি এই তিনটে হাঁস বলি দো।
1: ভাগো
2: ভাগো,
1: হ্যাঁ নিয়ে যাও তোমার হাঁস, তোমার বলি দেওয়া হবে না।
2: মাতবর,
3: চিৎকার কিসের?
2: পানা বলছে আমার হাঁস লেবে না, বলি দিতে দেবে না।
3: হ্যাঁ লেবে না।
2: লেবে না?
3: অন্যায় করেছো তুমি, তোমারে নাকে খত দিতে হবে।
2: নাকে খত দিতে হবে?
3: হ্যাঁ, জরিমানা দিতে হবে।
2: জরিমানা দিলে তোমরা হাঁস লেবে?
3: হ্যাঁ।
2: না দিলে লেবে না?
3: না।
2: ব্যাস ব্যাস, জরিমানা দেবো না। কর্তা, খাবা তো খাও, না খাবা তো না খাও, যা মন চায় তাই করো। এই এই আমি হাঁসের মুন্ডু ছিঁড়লাম, এই এক, এই দুই, এই তিন, আমাদের বলি দেওয়া হয়ে গেল। হাঁস খাওয়া নিয়ে কথা। এই চল চল চল সব।
0: যেতে দাও যেতে দাও, আজ বাবা ঠাকুরের পুজো ল্যায় কলহ লয়। শিব হে ধর্মরঞ্জ, শিব হে ধর্মরঞ্জ, শিব হে ধর্মরঞ্জ। সন্ধে হইল, পিদি ওরে কাঁচা কাপড়ে সলতে দে। এই পানা, আমার বাড়ি যা, গোপালী বউয়ের কাছ থেকে পিডিম লিয়া, আর বলবি ভার থেকে তেল দিতে, অন্য সালে তেল যেন না দেয়। পানু ঠিক তেল নিয়ে এসেছে, গোপালী বউয়ের বুদ্ধি খো। এইবার এই টোকা দিয়ে আড়াল দিতে হবে পিডিমকে। বাপ রে, গাছতলা যেন থম মেরে আছে। কে কে ওখানে?
4: আমি
0: কালুবু।
4: হ্যাঁ,
0: কোথা যেয়েছিলা ভাই?
4: এসেছিলাম

0: কর্তাকে প্রণাম করতে, মানত করলাম এত।
1: কাঁদছিলে কেন?
0: মনের ব্যথায়।
1: কি তোমার মনের ব্যথা ভাই?
0: আমার ব্যথা আমার কাছে ভাই, কাকে বলবো, কে বুঝবে?
1: অমন করে বলছো কেন?
0: না তুমিও বুঝো না, তাই তো মানত করলাম, আমার যেন মৃত্যু হয়।
1: শশী শশী, আজ এই প্রবীণ বয়সেও তোমার লেগে বুকের মাঝে কুলকাঠের আংরার মতো থিকি থিকি জলে, কিন্তু নেকন ললাটের নেকন।
0: হায় রে নেকন, আট পুরে কাহার কইনে বেহারা কাহারদের ঘরে কি যেতে পারে?
1: তাই তো মাঝে মাঝে মনে লয়, এই নেকনের বেড়া ভেঙে তোমাকে নিয়ে চলে যাই দূরে, বহু দূরে, সাঙ্গাকুড়ি ঘর বাঁধি।
0: হ্যাঁ, সেখানে চাষ করবে তুমি, আর আমি গতর খাইতে উজগার করব, গোল আলো করে ছেলে আসবে।
1: শশী শশী, কোপায়ের তহের মতো তোমার চোখ, কোপায়ের নিচে যেমন খেলা করে ঝিনুক ঝিলিক দেয়, তেমন ঝিলিক তোমার চোখে। একে কি পিদিম নিবিয়ে দিলে?
0: হ্যাঁ, পিদিম জ্বালা থাকলে মন লেবে আমি পরমাটপুরের বউ, আর তুমি বেহারা কাহারদের মাতবর। দেখো কেনে বাঁশ বনের তলায় আন্ধার বাসা বেঁধে আসছে, আস্তে আস্তে সে আন্ধার নেমে আসছে আমাদিগের পানে, কোপায়ের হর্রা পানের মতো সে আসছে।
1: কান রুখতে নাড়ছে, খল খল করে সে আসছে, ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। শশী মাথন মাথন,
2: কাজটা কিন্তু ভালো হইল না গো, মাধুবরের কাজ হলো না। ইতি
3: ঠিক বলেছ, করালিকে শাসন না করে তাকে দণ্ড না দিয়ে সাঙা দিল পাখির সাথে।
2: একজন আর ঘর ভেঙে লা লা লা, এই বেকার আশকারা দিলে ফল ভালো হবে না।
3: মাতবর যদি শাসন করতে তরাস করে, তবে দুষ্ট লোকে অন্যায় করলে তার শাসন হবে কি বেকারে?
4: আজা হিনবল হলে আর জনষ্ট, আর এত বড় অন্যায় মুরব্বী মুখের বাক্যটি বের করলে না।
2: চলুক এই চলুক এই করণকাণ্ড, তোমার পরিজন কি আমি টেলে নিয়ে আসি, আর আমার পরিজন যে উঠু কতনের ঘরে?
3: নিজের বউ বেটিকে নিজে না সামলালে মাতবরের সাধ্য আছে সামলাবার? পাহারাদার হয়ে তো বসে থাকতে পারবে না।
4: যা বলেছ, তবে একটা কথা, পাখির মতো দলমূলে মেয়ে ওই হেপো উগির ঘরে কখনো থাকে?
3: তবে
4: অং বুঝলে অং, পাখি করালির অং সবাকার জানা, মনে অং ধরলে কাহার বিটিদের কে সামলা?
3: তা বাদই তো নতুন কথা লয় কাহারদের ঘরে
2: অং, চুলের মুঠি ধরে নিয়ে ঘরে যেতে হবে অং, হাত পা চুলবে বড় জোর চেঁচিয়ে পাড়া মাথায় করবে, অবশেষে কাপড়ের খুঁটে চোখ মুছে হেনসেলে যেয়ে ভাত আনবে, মরদের খিলে বাবা ভুলে যায় তো অং।
4: সে মুরদ নয়ানের নেই, তা বাদ পয়সা বুঝলে কিনা, করালির হলো লুটের পয়সা।
3: মুরব্বি এবার করালিকেও পেঁচে ফেললো, কৃতিজ্ঞে করিয়ে নিয়েছে, পঞ্চায়েতকে মানতে হবে। হ্যাঁ তবে আর বলছি কি,
1: বাহ বেশ লাঠি ঠেকা দিচ্ছে তো, কে বটে গরমের লাঠির সাথে তাল দিয়ে লাঠি চালাচ্ছে। কি ভেলা, কে ছুড়ল আমার এখানে? নিশ্চয় সে ছাড়া আর কেউ নয়। হ্যাঁ ওই তো, যাই দেখি কি বলছো।
5: দেখালাই যে
1: আট পুরে পাড়ার খেটু গান শোনলাই।
5: হ্যাঁ ও, তাহলে ওকে তুমি ডরাও
1: না? ডর করি বাবা ঠাকুরকে, আর কাউকে নয়। শুনেছো তো, এবার আমি বাবা ঠাকুরের আদেশ পেয়েছি ভাই, ডরকে চাইতে হবে।
5: ও তবে তোমাকে ছুব না, জয় বাবা ঠাকুর, পুণ্যের ভাগ দিতে হবে কিন্তু। গার্জন হয়ে যা, তারপর মায়ের একদিন কি

0: চুপ করে রইলে যে,
1: আসছি পরমের কাণ্ড দেখে, বুড়ো বয়সে লাঠির মাতন দেখে আসছি, কিন্তু এমন মরদ আটপৌরে পাড়ার কে হে পরমের সঙ্গে লাঠি ধরে হাসে?
0: তোমাদের পাড়ার করালি গো, করালি
1: করালি,
0: হ্যাঁ সেই বটে। কদিন ধরেই পরামর্শ চলছে আটপৌরেদের করালিকে হাত করার। যক্ষণ স্টেশনে সেদিন দাঙ্গা লেগেছিল দুদল খালাসিতে, করালি তাতে খুব জোর লাঠি ধরেছিল, হ্যাঁ তাই ওকে হাত করবে। তাছাড়া ওকে পেলে অ্যালনাইনে ডাকাতি করার খুব সুবিধে।
1: পরমের পাখা গজাইছে তাহলে?
0: পাখা যার উঠে হে তার আর ঘুরছে না, পালক উঠে যায় আবার গজায়।
1: একটা কথা, করালি কি দলে ভিড়েছে?
0: মনে লাগছে এখনো দলে মিশে নাই, তবে চারে ভিড়েছে, তোপ ধরলেই ঘাই মারবে।
1: কিন্তু তোকে নিয়ে যে আমার অনেক সার, অনেক।
0: কেন?
1: ও যদি ধরমটাকে সিঁড়ে পথে চলে তো কাহারতে হিতমঙ্গল হয়?
0: পাখি করালির সাঙা দিয়েছে ওকে এই কারণে?
1: না, যে অঙ্গের তরে কুলকাঠি রাঙ্গার মুখে থিকি দেখি জ্বলছি, ওদিকের সে জ্বলন যেন নাশ হইতে হয় তার লেগে।
2: বলো মামা, কেন এসেছিলি এদিক পানে?
1: এই পাড়াটা ঘুরে দেখলাম, প্রচন্ড ঝড় জল হবে মনে লাগছে, তাই দেখতে এলাম কার ঘরে জাল নেই কার আছে। মাতব্বরি করার ঝুঁকি তো কম লয় রে।
2: ঝুঁকি নিলেই ঝুঁকি, না নিলে কে কি করে? ওই তো পরম, সে ঝুঁকি লয় কারো দোষ গুণ বিচার করে? এই যে চন্দনপুর থেকে নিয়ে এসে আমাদের সাঙা দিল, না হলে বিদেশ বিভুঁয়ে কি যে হতো।
1: শোন শোন, লাঙ্গল টানে গরু, তার কি বুদ্ধি আছে? না সে জানে কোন দিকে ঘুরতে হবে ফিরতে হবে। পিছনে থাকে চাষি, তাকে গরু দেখতে পায় না, কিন্তু হালের মোটর ইশারায় সে ঠিক চলে। তো আমি হচ্ছি সেই গরু, আর বাবা ঠাকুর হলেন সেই চাষি।
2: কি বলছিস?
1: আরে তোমারে কিছু বলি নাই গো। শোন পাখি, পরমের আখড়ায় দেখে এলাম করালি লাঠি খেলছে।
2: দেখো কেন, ও বেলায় এসে ধরে নিয়ে গেল, বললো লাঠি খেলবি? যে বলো উনি আস্তে আস্তে চলে গেল, বলে গেল আমি থাকতে কাহার পাড়ার মান যেতে দিব না।
1: কথার মতো কথা বটে, তবে পরমের আখড়ায় লাঠি খেলতে যাওয়া ভালো না। সাধুজনের সাথে সাধু থাকে, চোরের সঙ্গে চোর, ছেনালের সাথে ছেনাল, এতম বেতম লাঠি খেলা, খাসি ঠাট্টা, মদমাতালি, তারপরেতে কানে মন্তর, একবার সঙ্গে যেয়েছে তো ছাড়ান লাই।
2: এত কথা ভাবিলাই মামা, ঠিক বলেছ তুমি, আজই বুঝবো। বেন
1: বলো গো বেশি,
2: আমার ব্যবস্থা কি করলি? আমি কোথায় যাব? যাবার কথা কি বলেছে তোকে? আমি থাকবো কার কাছে? আমাকে খেতে দেবে কে?
1: কেন, তোমার বিড়ির বিটি হয়েছে।
2: তোকে কি বলেছি যে খেতে দেবো না? ভাত বেড়ে সামনে ধরেছি, তুই ফেলে দিয়েছিস।
3: ফেলে দিয়েছি
2: দিস নাই? আমার মাথার দিপ্তি দিয়ে বল, দুবো না? তুই করালিকে সাঙা করলি কেন? এত বড় বাড়োর আমার গায়ে ব্যাং দেয়।
1: আহা, তার জন্য করালি তোমার পায়ে ধরবে। এই তো করালি এসে গিয়েছে।
0: পায়ে ধরবে?
1: এই করালি বল না কেন?
4: ধরবো গো ধরবো।
0: না শুধু পায়ে ধরা লোবো কেন? আমার লাতিনকে সাঙা করলো, একখানা ভালো কাপড় দিয়েছে আমাকেও, বোতল বোতল পাখি খায় আমাকে দিয়েছে।
4: দোবো গো দোবো।
2: ব্যাস
1: পিসি
2: বল কেন,
1: বাবা ঠাকুরের রজগরটি আমাদের ফুল চোখে পুড়ে মরেছে, পাতটা খালন করতে হবে, তাই মানত করেছি এবার আমি গাজনের পাতায় চাপবো।
2: কাজ নাই কেন, কিসে কেন তাই?
1: বাবা ঠাকুর পেত্তাদেশ করেছেন গো, রূপায় লাই
2: বাবা ঠাকুর।
1: কাল এতে এই ভোরবেলাতে ঠিক স্বপনটিও ভাঙলো, কাক কপিল কলকল করে উঠল।
5: মন হারিয়ে গিয়েছিলাম।

0: 마케
1: শ্যাঙার
2: হ্যারে
1: মিত্তিগোপালপুর থেকে বায়না এসেছে, দুখানা পালকির কাহার চাই, আইবেশের দল চাই।
2: আইবেশে
0: আমার বিয়ে যেমন তেমন, দাদার বিয়ে।

0: বেশে, দাদার বিয়ে আয় বেশে, আয় ধকা ধক মর খেয়ে।
1: তাই না দাঙ্গা?
2: হ্যাঁ,
1: আমাকে ছেড়ে দে।
2: কেন?
1: গান গেয়ে ভিক মেঙে অস পেয়েছি, ওসব খাটা খাটুনিতে লাগে।
2: ভিক মেঙে খেতে লাজ লাগে না?
1: ই না পুত্ত না, ঢেকি না, কুলো না, চাল না, তুলো না, দিন না, আত না, বাতা না, মরা না, আমার আবার লাজ সরম কিসের?
2: লাজ সরম থাকলে তুই করালির বাড়ি যাস।
1: করালির উপর তোরা তো ওস কেন?
2: ওস না, ওস না, কিন্তু তার সাথে কাহার পাড়ার সম্বন্ধ নাই। সে লাঙ্গল চষে না, এল কোম্পানিতে কাজ করে, নগদ রোজগার, রহংকার কত। ওই চন্দনপুরের ঘরান কাহারটির সহ্য হয় না, কত বিটি হারিয়ে গেছে ওখানে কাজ করতে গিয়ে। আরো ও ছোকরা কতজনাকে নিয়ে গেল সেখানে, বেধম্মের আরত।
1: ব্যাস ব্যাস, আমি যাব। আগ গেল তোর?
2: আগ না সেনাত, বড় আশা ছিল। আমার পুত্র সন্তান নাই, ডান হাত থেকে বঞ্চিত আমি, মনে সাধ ছিল, কিন্তু না তা হবার নয়। ও সর্বনাশের পথে যাবে, আর সাথে নেবে এই কাহার পাড়াকে।
1: আরে নসু মালা দে, ঠমক কত, গমক কত, যেচো কুতাকে,
3: মিত্তি বাড়ি চললাম গো, ওদের নখ পেয়েছি তাই গেছি।
1: বাহ বাহ, কন্যার সাজ দেখবে না, পাঁচা পেরে শাড়ি, নাকে নথ, মাথায় কোপা, গায়ে গয়না, কাকে আবার জুড়ি।
3: এমন সে এই কাখের ঝুড়িতে লামিয়ে পেন্নাম করে বলবো, এ ওদের মঙ্গল হোক।
1: আচ্ছা,
3: এলাম মা ঠাকুরুন, দিদি ঠাকুরুনরা, এটো কাটা ফেলবো, পাটকাম করবো, গায়েন করবো, লাচন করবো, যাবার সময় শাড়ি লোবো, খাবার লোবো, গুণগান করে লাজতে লাজতে চলে যাবো।
2: আরো জোর কদমে লোহি লোহি, আগে চলে লোহি লোহি লোহি, পিছনে এলো নারায়ণ, সরাসরি ভালো পথে।
3: বেনু কাকা, বেনু কাকা, এই যে বেনু কাকা, বন বলেছে তোমাকে দেখা করতে, দেখা না করে যেও না, কিন্তু লুকিয়ে আমাকে বললো, কোনে খুব হাসছিল গো।
2: এই বাবুরা সব খুশি তো রে?
3: খুব খুশি, খুব খুশি, বড় খুশি, কোনেও খুশি। তাই তো তোমায় ডেকেছেন গো, রাঙা হাতে বকশিস আসবে।
1: কন্যের যে অঙ্গে অঙ্গে অক্ত সঞ্জ হয়ে গেছে, খুব অঙ্গ মেকেছে গো, তা গলা তো অমন ধারা হলো কেন?
3: আদিন গায়েন করেছি যে,
1: গায়েন?
3: হ্যাঁ গো হ্যাঁ, তারপর লাচন কোদর
1: গায়ে ফিরে, এবার আমার সাঙ্গাটা হয়ে যাকবে না ভাই? কন্যা তো তৈরি।
3: এই মর মর মুকড়া মর, ভদ্রলোকের ঘর মানু না, নীলে যো গলায় তড়ি দে গা।
1: ও বাবা, যাবো কুতা, দেখি দেখি, কন্যার নাকের যে জিকি মিকি জিকি মিকি করছে গো, ও তো পেতল নয়, উটি তো আগে দেখি নাই গো।
3: আদায় করেছি হে, আদায় করেছি।
1: আচ্ছা
3: সোনা, স্বামী কি পেয়াছে এই এত, কোনে নাক চাবি দিল গো, বরকে বলেছি দাদা বাবু কাহার বলে কি আমি ননদ পিতারি পাবো না, সে ছাড়বো না, কিন্তু নতুন শাড়ি লোবো।
2: সরাসরি ভালো পথে
4: লোহি লোহি,
2: আরো জোর কদমে
4: লোহি।
5: বেন এ বেন, আরে পনারে,
2: আটপৌরে পাড়ার মাতবর,
5: কি খবর? তোর সাথে কথা আছে।
2: আমার সাথে?
5: হ্যাঁ। এই তোরা সব এগিয়েছ, আমরা কথা বলতে বলতে চেয়েছি। হ্যাঁ, গোপন কথা মোদের। বেন
2: বল কি বলছিস? হাত ধরছিস কেন?
5: বেশ করছি
2: স্যার, মার করবি?
5: কয়টা লিখে কি বলেছিস? আমি ডাকাত, আমি ডাকি।
2: বস্তু সব নিজেই বল না কেন?
5: তুমি সাধু,
2: তোর মতো দাগি লয়।
5: তা আমাদের পাড়ার বটতলাতে তোমার কিসের ভজন?
2: পরম
5: বল না, বল না কেনে, কিসের ভজন?
2: লাজ সরমে

0: মাথা খেয়েছিস তো?
1: খবরদার, জানে মেয়ে রে তোমার তোকে
0: জানে মারবি তু বেচি মাতা। জীবনে তো অনেকবার মার খেয়েছিস, মিথ্যা কথা শুনে?
1: মিথ্যা কথা? হ্যাঁ, পানা আমাকে সব বইলেছে, সে লিজে দেখেছে তোমার কীর্তি কি। হ্যাঁ, চুম মেরে হয়েছে যে ধাম্বিক
0: জানে মেরে দু তোর মায়ের রাজ আমি শেষ করবো, জানে মারব না।

0: কালো সোশিয়ার কোপাই দই কাহার কন্যে কোপাই মানুষ রে বানে ভাসিয়ে লায় আর কালো শশী কাছে টেনে লায় সোতের টানে না ভেসে রূপায় লায় কালো বউ
1: তুমি এমন প্রায় চেহারা কেনে
0: পরমের সাথে হয়ে গেল এক হাত
1: সারা শরীরে অক্ত
0: সে পড়ে আছে মাতে
1: থাকুক অক্তটক্ত ধুয়ে ফেলো আগে জলানি
0: গটির জলে এই অক্ত যাবে না অক্ত দিতে চান করতে হবে
1: তবে চলো কেন কোপায়ের তীরে
0: চল
1: আর তো ধরো আমার
0: বেশ আধেক হয়ে গেল কি মধু তোমার হাত গো গাজনের আগে কি বলেছিলাম মনে আছে
1: পুণ্যের ভাগ দিতে হবে বলেছিলাম
0: আর মনে নাই
1: মনে দিচ্ছে না
0: মাতনের কথা বলেছিলে না
1: এর বয়সে এত
0: অঙ্গের কি বয়সকাল আছে না বয়স দিয়ে অঙ্গ বাঁধা যায় অঙ্গের ছাপ ইয়ে লাগলে আর ওঠে না হে মৃত্যু তক দেখি দেখি জলে
1: দেখো দেখো আকাশ মানে দেখো চাঁদ উঠেছে এক পাশ খাওয়া লাল বন্য চাঁদ
0: আকাশে উঠেছে চন্দ্র শশী আমার হিয়ের কাছে কালো শশী এক পথ গায়েন করো না কেন গায়েন শুনতে শুনতে জলে নামি
1: গায়েন
0: অঙ্গের গায়েন
1: আমার মনে অঙ্গের ছটা তোমায় ছেঁটে দিলে না
0: বাবা
1: পদ্ম পাতায় কাঁদলাম হে সে জল পাতায় নিলে না টলমল টলমল হয় বন্ধু হে পড়ে গেল
0: পরম আমার আর কালো শশীরে একসাথে দেখলে না ডুব লাগাই
2: নগর কোথা তোর
1: কে
2: তোর জম কোথাকে পালাই কোথাকে
0: কালো শশী ছুটছে ওই পরম
3: একই
0: কালো শশী বাবার তহের দিকে ঘুরছে শশী সামনে দহ এগিও না হত্যার দহ পরম বড় ধরতে এগিয়ায় পরম
3: আমি আমার তো থাকি
0: শশী না পাগল সব দোষ আমার আমি যদি পরম রে দেখে জলের ছাপ না দিতাম আটকাতাম তাহলে এমন জ্ঞান হারা হয়েও ছুটত না বাবার তহে যেত না আমার দোষ পরমের তরে দুর্নামের তরে পালাইছি পাপ এ পাপের খণ্ডন লাই
4: বেজুত শরীর তোর
0: বেজুত শরীর বেজুত মন
4: তবু একটা কথা বলি আর পুরোদের অবস্থা ভাব বড় আতান্তরে পড়েছে ওরা ওদিকে না সে ছাতা না সে মাতা
0: পাগল
4: বাবা ঠাকুর দুঃখের মধ্যে সুখ দিতে চান তোকে কাহার পাড়ার মাতবরির সাথে আর তোরে পাড়ার মাতবরি লিয়েলে তু পরম ফেরার জীবনে কোনোদিন আর ফিরবে না
0: কিন্তু
4: কি কিন্তু
0: লয়নের মাঝে ভেসে উঠছে তার ছেয়া দিবানিশি সে আসছে যাচ্ছে হাসছে
4: তাকেও ফিরে পাবি
0: ফিরা পাবো
4: কুলের তরে কালো শশীর মায়ের বাপ দেয় নাই তো হাতে আর তোরেরা এখন করণের কথা বলছি

0: বেদম করণ হবে তোর সাথে আতপুরে ঘরের কন্যের সাঙ্গা।
1: কিন্তু কালো শশী,
0: কালো শশীর বুঞ্জি সুবাসীর সাথে হবে তোর সাঙ্গা। কালো বউয়ের মতনই দেখতে, তেমনি ঢং, তেমনি হাসি।
1: পাগল,
2: কাল যুদ্ধ, বাজারে আগুন লেগেছে, মেলোয়ারি ঘরে ঘরে, কুইনিন লাই, সাবু লাই, তিনি লাই, লাই লাই কিছু লাই
3: আছে, দশ গুণা দাম দাম সব আছে।
2: তবে
3: ওর নাম ব্ল্যাক মার্কেট
0: করালির কিন্তু কোনো অভাব নাই।
2: যুদ্ধের খাতায় নাম দিতে কুলদম্ব ছেড়েছে, সে সব পাবে, তেল চিনি আটা ঘি সব। বাজারে চালের দাম 16 টাকা, সিপাই 5 টাকায়।
4: কাহার পাড়ার অন্য সব মানুষদের আছে?
1: কাহার পাড়ার সাথে তোমার সম্বন্ধ কি?
4: তোমাদেরও যা আমারও তাই।
1: না
4: না বললে আমি শুনবো কেনে?
2: কি বলছে বলতে না।
1: ভালো, কি বলছ বলো।
4: পাড়ার লোকের ঘরে ধান নাই, মুনিবে ধান দেওয়া বন্ধ করেছে, তুমি ব্যবস্থা করো, না হলে বলো কারখানায় চলুক, এখন যুদ্ধ লেগেছে।
2: যুদ্ধ যুদ্ধ যুদ্ধ তো হাসুলি বাকের কি, কাহার দিকের কি? ভোগ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, যুদ্ধ আসবে, নতুন কথা নয়। হাসুলি বাকের মাথার উপর উড়ো জাহাজ উঠছে, যা কুনি না কারা যেন আসছে, কিন্তু তাতে কাহার দিকের কি?
4: এখন যে কামিয়ে লেবে সে কামিয়ে লেবে, আমি চাষ করলে এমন হতো আমার, মারো চাষের মুখে ঝাড়ু।
2: পরালি শুনি, চন্দনপুরের কারখানায় কোনো কাহার নাইন খাটতে যাবে না, যদি যায় তার ঠাই কাহার পাড়ায় হবে না, পুরুষে যা করে নাই তা কেউ করবে না। এত বড় হাসুলির মাঠে যে পেট ভরে না, সে পেট অভর, সে পেট পৃথিবীর কোথাও ভরবে না।

0: লে ধকা ধক লে বাইন ভাই যা তোমরা লাও গো এই বিটিরা আয় না এদিক পানে এই নে তোদের ভাগ লে ধকা ধক লে আজ মুনিপ বাড়ি লয় আজ কেউ কারো পূজা লয় মহাজনের খাতক লয় আজ ভাজো কোথা গেছিলি রে
1: ওই সম্পন এসে করালি
0: কি হইলো
1: রোজগারে গরমে ভাজো পেতেছে নিজের আঙ্গাতে আলো আনা করেছে ভেলাদার আনা করেছে হারমোনি আনা করেছে আর সেই গান কে বিদেশি বাসির বাসি মনে উদাসি
2: ও শব্দ আমাদেরও আছে শোনো আজ কোনো ল্যায় কলহ নয়
1: ভাজরে নেড়িয়ে ভুই কাঁদের অবশেষে অজাতি পুষিলে ঘরে সেই জাতি নাচে
2: দিলিতে নিমরে তুই পানু বাইরে মিঠা অন্দরে তিতা কিন্তু আজ ভাজ সুন্দরীর আসর অঙ্গের আসর এখানে ছোট লাই বড় লাই আজ চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না পড়ান যা চায় অমান্যি কইলো না গো
0: বাজাও হে বাজাও মধুর ভাবে বাজাও বর না মিলো বউ না মিলো ডাক দিন দিন দিন ও বউ ও বউ শান্তি কল শান্তি কল ডাক দিন দিন দিন
1: বেনু
0: কে
1: এই বেন
0: কে কি হয়েছে
1: গোপালি বউয়ের শরীর বড় বেজুর ঘুরতে দা দেখ
0: গোপালি বউ ভাষী আর কেসা।

0: কাটা ভোগ করলো না গো, চলে গেল।
1: আমার উপর অভিমান করে চলে গেল পিসি, আমার পাপে, আমার অপরাধে।
0: কিসের পাপ, কিসের অপরাধ? অবুঝোস না বেন, অবুঝোস না
2: বেন। অনেক কাজ বাকি, শোন।
1: বল।
2: নতুন কাপড় চাই, শ্মশানে লাগবে, বাজারে মিলে নাই।
3: করালির কাছে লোক পাঠালে সে আনা করে দেবে, শহরের কোম্পানির দোকান আছে।
1: না, যেমন কলি তেমন চলি, কাল যুদ্ধ গেল, যুদ্ধে কাপড়ের দাম বেড়েছিল, আর এখন কাপড়ই লাই, লাই তো লাই। দাতিদের কাছ থেকে গামছা আনা কর, গোপালি আমার, গামছা পরে চলে যা।
0: না, গামছা পরে যাবে কেনে, ভালো কাপড় আছে ঘরে, সে কাপড় পরে যাবে। সুবাসি,
4: কি কি বলছ গো?
0: গোপালির মাথায় সিন্দুর ঢেলে দে, বল তোমাকে আমি সিন্দুর দিলাম, তুমি সঙ্গে যাও, সুখে থাকো, ভালো থাকো। বেন,
1: বলো পিসি।
0: একটা টাকা দে তো।
1: এই লাও,
0: এ তো লোট রে।
1: দেশে আর টাকা লাই পিসি, সব লোট।

0: গপ্পে তাক লাগানো যায়, মেয়ে ছেলের মনে অঙ্গ ধরানো যায়, ওসব চলবে না এখানে।
1: কি বলতে চাও তুমি?
0: যা বলতে চাই তা তুমি বুঝেছো ঠিক। তোমার পরিবার এসে ছেলে ছোকরার কানে মন্তর দিচ্ছে, পিতৃপুরুষের কুলকম্ম ছেড়ে জাতনাশা কারখানায় মজুর খাটতে, তুমি আসছো মেয়েদের মন ভাঙাইতে।
1: বেনো মামা,
0: জাতনাশা বজ্জাত কমনিকার, তোর লজ্জা নাই? না হলে নিজের মায়ের কথাটা ভাবতিস। ওই নাইনে কাজ করতে যে কুল ভাসিয়ে চলে গেছে তোর মা, আর তুই ওখানে কাজ করিস? ছেলে ছোকরাদের মাথা খারাপ করতে এসেছিস তুই কোট প্যান্ট টুলুন পরে?
1: জাত জাত কার আছে, কোন ব্যাটার আছে, কোন বাপের আছে? ভদ্রনকের পা চেয়ে পড়ে থাকো, তারা তোমাদের ভাতে মারে, পিঠের উপর জুতো মারে, আর তোমরা লজ্জা লজ্জার ঘাটে মুখ বেয়েছ।
0: পরালি,
1: তুমি মাতবর, তুমি গুছিয়ে নিয়েছ, জমি করেছ, বুড়ো বয়সে সাঙ্গা করেছ, তুমি আবার সবাইকে ধম্ম দেখাও, কেন মানবে তোমার কথা? কে মানবে? এই আমি হাঁক দিয়ে যাচ্ছি, যে যাবে কারখানায় তার কাজ জুটিয়ে দেবো আমি, এই বুড়ার কথা কেউ শুনো না। এ
0: করালি, ধম্ম নাশা সভ্য নাশা করালি, সব শেষ করবে সব। হ্যাঁ সুবাসী, কোথাকে যেছিলি?
2: মরণ, জল ভরতে নদীতে যাবো কাই?
0: না, জল আমি আনা করে দেবো।
2: মরণ, খেপা করলে নাকি?
0: হ্যাঁ, তোর খোপায় ওটা কি?
2: ছাতিম ফুল।
0: ছাতিম ফুল কে দিল?
2: লাগর গো, লাগর।
0: তোর লাগরের কুষ্টি
2: কি? লাগরের দেওয়া ফুল ছিঁড়া দিলা?
0: দেবো কিল তমা দম।
2: গো তোরে বড় বেতা গো, দাও না আরাম পাবো।
0: খুন খুন করবো তোকে।
2: আমিও ভাতের সঙ্গে বিষ দিয়ে মেরে দিব তোমার। কি গো তর আস লাগলো? মরণ,
0: এদিক মানে
2: মরণ, কি দেখো ঘরান দিছ কি?
0: সুবাস, তোর গতরে সুবাস কেন?
2: খেপা হলে নাকি?
0: সুবাস, ছাতিমপুর
2: খেপা? খেপা তো হবে তুমি, হ্যাঁ যেছো কোথাকে?
0: না, ধম্ম লাই, কিছু লাই, এই সেই বটতলা, কালু শশীর সাথে দেখা হতো এই গাছতলায়, পরমের সাথে দেখা লড়াই তাও এই বটতলা। এদিকে আসছে, শুনি তো।
2: না না, তুই সব মিথ্যে কথা, সব আমি সব বুঝছি।
1: কি বুঝছিস?
2: সুবাসীর খোপায় থাকিম ফুল দেখছি, কে দিয়েছে ফুল আমি বুঝি লালা?
1: বুঝেছিস তো বুঝেছিস, পৌষ মাসে একটা ইন্দুরে দশটা সাঙ্গা করে, এখন আমার বারো মাস পৌষ মাস, গ্যাংয়ের সর্দার আমি, সুবাসীকে সাঙ্গা করব, তাতে তোর পোষায় ঘর করবি না পোষায় পথ দেখবি।
0: করালি, সুবাসীকে সাঙ্গা করবি? হারাম জাদার করবি সাঙ্গা?
3: আসলি বাকের মাত বর, কোষকে দেখ ছেলে বনোয়ারি, বুক চায় প্রে কেঁদেছিল, বাবা ঠাকুরের তানে মাথা টুইতে টুইতে বেহোশ অচেতন, দু মাস পর যখন চোখ মেলল তখন হাসলি বাক কা কা করছে,

0: Ehi, Hasuli, কই কই সে গাছ, বাবা ঠাকুরের থান, কোথা সব পাগল? এই যে আমি কিছু ঠাহুর বেচি না ভাই,
1: বাবা ঠাকুরের থান তো আর নাই।
0: চিন্তাই বাবা ঠাকুরের, বেলগাছ লাই, বাদুর লাঠির গাছ লাই, কুল গাছের ঝোপ লাই, আলোক লতা লাই, তাল গাছের বের লাই।
1: বাবার ধানকে কেটে কুটে সমান করে মোটর গাড়ি রাস্তানা করেছে। কলির শেষ, আমাদেরও শেষ,
0: কাহারা
1: আছে, শুকেই আছে। কলালি তাদিকে নিয়ে গিয়েছে চন্দনপুরের কারখানায়।
0: কুলধর্ম সবাই ছাড়লো,
1: কি করবে বলো, পেট ওদর।
0: ওদরে তো সবসে আমারে বাতালি কানে ঈষৎ দেখার তরে,
1: বললেই ফুরালো বেন। বহু ভাগ্যের মনুষ্য জীবন, নয়ন ভরে সাধ মিটিয়ে দেখেলে
0: আর সে সাদ লাই। একটা একটা কথা আগবি
1: বল।
0: কত জনাকে জ্ঞান গঙ্গা নিয়ে গেছি,
1: বেন
0: আন্দিস না সেঙ্গাত, জ্ঞান গঙ্গা কাহারদের হবার লয়। কিন্তু কোপাই আমার মা, কোপাই তো এসেন আমাকে, তোরা দুজনে সেখানে নিয়ে যাস, কথা দে নিয়ে যাবি। কাহার দিগেরে একবার খবর দিস, যদি আসে একবার লয়ন করে দেখব আমার হাসুলি বাঘ, আমার গিরি মাটি গোলা জল ভরা কোপাই জন।

নসু নসুরে তুলে ধর আমারে, দিনমণি রে একবার দেখি আমার হাসুলি বাকরে, একবার দেখি তোরা আমায় কি দেখতে বাঁচালি রে, এই কি আমার।

0: এমনি পাবে সুর বীর বনোয়ারি, কোষ কেঁদে বনোয়ারি, মুরব্বী বনোয়ারি চলে গেল, কাহার পরা শেষ হয়ে গেল, কোপায়ের ভানে সব ভাষায় নিয়ে গেল, দাসবাদি কাহার পার হাসুলি পাক, আমার হিয়ের জিনিস, হিয়ের জিনিস মাথায় আঁকলে উকুনে খায়, মাটিতে আঁকলে নখে দাগ বসে, ঘামের ছোপ লাগে, ইয়েতে আঁকলে ঠিক থাকে, কিন্তু
1: দিদি লো ও দিদি দেখে এলাম বাঁশ বেড়ের বালি ঠেলে বাঁশের কুড়া বেঁধেছে, আর কি কুচি কুচি ঘাস, আর দেখে এলাম সেই ডাকা বুকোকে,
0: বাঁশের কোড়া বেড়েছে,
1: হ্যাঁ গো
0: সেই ডাকা বুকোকে দেখে এলি,
1: লুকিয়ে গিয়েছে একা গাইতি হাতে, বালি খুঁড়ছে আর কি যেন খুঁজছে, আবার খুঁড়ছে আবার খুঁজছে, আবার শুধুলাম শুধুলাম কি খুঁজিস,
2: মাটি ঘর করবো, আবার নতুন কাহার পাড়া করব, নতুন বাঁধ দেব, বালি মাটি দিয়ে বাঁধ দেব, বান আসতে তো বলা, নতুন কাহার পাড়া গড়বো।

হাঁসুলি বাঘের উপকথা, নাটকটির অভিনয় শেষ হল। কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অসিত ভট্টাচার্য। এতে অংশগ্রহণ করেছেন প্রহ্লাদ পীযূষ ঘটক, পানু মন্টু কুমার দে, রতন বিষ্ণুপ্রসাদ ধর, পরম বঙ্কিম নস্কর, পাগল অঘোর ভট্টাচার্য, নস্যুবালা কুন্তল ঘোষ, পাখি মেলোডি বন্দ্যোপাধ্যায়, সুচান্দ চম্পা ভট্টাচার্য, করালি সুশান্ত চট্টোপাধ্যায়, সুবাসী জয়শ্রী পাল চৌধুরী, কালোশশী ভাস্বতী চক্রবর্তী।

0: বনোয়ারির ভূমিকায় পার্থ চৌধুরী, অভ্য সঙ্গীত পরিচালনা গোপাল কর্মকার, সহযোগিতায় সুদীপ চট্টোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, আজীবন্তীন মিয়া, অরূপা চট্টোপাধ্যায় ও বিপ্লব দাস। কারিগরি বিন্যাসে ইন্দ্রনাথ নিয়োগী, অনুপ চক্রবর্তী, সুবীর চক্রবর্তী ও সন্দীপ সিংহ রায়। সম্পাদনা দেবব্রত মুখোপাধ্যায়, প্রযোজনা স্বর্ণকমল চট্টোপাধ্যায়।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফর আজ শুরু হচ্ছে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপা বানে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে, নিখোঁজ 2000-এরও বেশি। আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত। জাতীয় রাজধানীতে মূল্যবৃদ্ধি সিএনজির। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ সুরক্ষিত রাখবে সরকার, স্পষ্ট বার্তা দিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইরান প্রস্তুত, জানালেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান। খেলবে ভারত জিতবে ভারতের মূল ভাবনা নিয়ে আজ দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ

0: ব্রিটিশ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি সফকত মির্জি ইয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। সাম্প্রতিক সময়ে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্ব এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা, শক্তি এবং বিকশিত ভারত ও ইয়াঙ্গি উজবেকিস্তান গড়ে তোলার লক্ষ্যে দুদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সফর সহযোগিতা বাড়িয়ে তুলবে। সেই লক্ষ্যেই তিনি উজবেকিস্তান সফরের জন্য আশাবাদী বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি জানান, তাসকান্ত থেকে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদার জাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন তিনি। বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সম্মেলনে যোগাযোগ, নিরাপত্তা, মিত্রদেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী গড়ে তোলা এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা প্রশমনে ভারতের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরবেন শ্রীমোদী। প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরে দুদেশের নেতৃবৃন্দের মধ্যে রেয়ার আর্থ মিনারেলস নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে দুদেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়েও কথা হবে বলে উজবেকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত স্মিতা পন্থ আকাশবাণীকে জানিয়েছেন।
1: Several MOUs will be signed, concretizing specific areas of cooperation in the area of culture and many other areas. You'll get to know in 2 days' time. There is also a strong focus by the leadership of both the countries. Uzbekistan is a resource-rich nation, and our requirements of critical minerals are huge. So I think both sides will also discuss the possibility of having some long-term supply arrangements.
0: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দুদিনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী 31 তারিখ সার্বিয়ার বেলগ্রেডে যাচ্ছেন। এবারের বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হল দ্য লেগেসি অব নন অ্যালাইনমেন্ট লেসেন্স ফর টুডেজ ওয়ার্ল্ড। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সম্মেলনে 65তম বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ভারত ছাড়াও আরও 120টি উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন। ভারত আর্জেন্টিনা যৌথ বাণিজ্য কমিটির চতুর্থ বৈঠক বুয়েনোস এয়ারসে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জেন্টিনা সফরের সময় গৃহীত পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় খনি, জ্বালানি ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেছে দুই পক্ষ। আর্জেন্টিনার লিথিয়াম উত্তোলনের ক্ষেত্রে ভারতের কাবিল প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, ভারত ও আর্জেন্টিনার মধ্যে 2025 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $6.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং বার্ষিক বৃদ্ধির হার ধারাবাহিকভাবে 17%-এরও বেশি। বর্তমানে ভারত আর্জেন্টিনার পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 626 জন, নিখোঁজ এখনও পর্যন্ত প্রায় 2000-এরও বেশি। বিদেশমন্ত্রক গতকাল জানিয়েছে, গত বুধবার এই আকস্মিক বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রায় 100 জন ভারতীয় বংশোদ্ভূত যাদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আরও জানান, ত্রিশুলিয়া জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চীন সীমান্তে প্রায় 400 জন ভারতীয় নাগরিক সুরক্ষিত রয়েছেন এবং তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। বিদেশ মন্ত্রকের তরফে 24 ঘণ্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাঠমান্ডু ও বেজিং এর ভারতীয় দূতাবাসও দিন রাত হেল্পলাইন নম্বর চালু রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকট পরিস্থিতি নতুন করে ঘনীভূত হওয়ায় জাতীয় রাজধানী সিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের প্রতি কেজি সিএনজির দাম 3 টাকা 89 পয়সা

বাড়িয়েছে। আজ থেকে এই নতুন দর কার্যকর হয়েছে, এর ফলে দিল্লিতে এখন প্রতি কেজি সিএনজির দাম দাঁড়ালো 86.98 টাকা, গুরুগ্রামে 92.01 টাকা, গাজিয়াবাদ ও নয়ডায় গ্রাহকদের দিতে হবে 95.59 টাকা। মূল্যবৃদ্ধি হলেও সিএনজি এখন অন্যান্য জ্বালানির তুলনায় অন্যতম সাশ্রয়ী হিসেবে বিবেচিত হচ্ছে বলে গ্যাস সংস্থাটি জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট করেছে যে গোবর্ধন প্রকল্পের আওতায় কম্প্রেসড বায়োগ্যাসের সংশোধিত মূল্য কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উৎপাদকরা স্থিতিশীল ও লাভজনক মূল্য পান। সিএনজি ও গৃহস্থালির পিএনজি গ্রাহকদের উপর যেন কোনো মূল্যবৃদ্ধির বোঝ না পড়ে তাও নিশ্চিত করা হবে বলে সরকার জানিয়েছে। চিনি বন্টনের ক্ষেত্রে সরকার আগামী মাস থেকে বর্তমানের মাসিক কোটার পরিবর্তে একটি পাক্ষিক কোটা চালু করেছে। এর ফলে চিনি সঠিক সময়ে বাজারগুলিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এই সময় চিনির মিলগুলোকে প্রথম সপ্তাহেই চিনির যোগানের 40% বিক্রি করতে হবে, বাকি চিনি তার পরের সপ্তাহে। সরকার জানিয়েছে দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে, সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে এবং সঠিক দাম চিনির সরবরাহ বাড়াতে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। IMD জানিয়েছে আজ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, জুন মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্ত যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে চলে তবে ইরানও তার প্রতিশ্রুতি পালন করবে। উল্লেখ্য, চুক্তিটি কার্যকর থাকাকালীন ইরান প্রায় 9 কোটি ব্যারেল তেল রপ্তানি করেছিল। দেশের অর্থনৈতিক সংকটকালে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পৃথক এক বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি মুদ্রাস্ফীতি, বেকারত্ব সহ বিভিন্ন সমস্যার আশু নিরসনের লক্ষ্যে দেশীয় উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সঙ্গে সর্ববৃহৎ তেল চুক্তি ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে ভেনিজুয়েলা আমেরিকাকে 65 বিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলে মজুতের ওপর নিয়ন্ত্রণের সম্মতি দেবে। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার করদাতাদের অর্থ ছাড়াই এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের মোট মজুতের পরিমাণ দ্বিগুণ হবে। এই তেল সরবরাহ আমেরিকায় তেলের দাম কমাবে বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসার আর্টিমিস 2 মিশনের সঙ্গে যুক্ত সদস্যদের আমেরিকার মহাকাশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছেন। ইউএস স্পেস একাডেমি গঠনের আদেশনামায় স্বাক্ষর করেছেন তিনি। এক বিবৃতিতে নাসা জানিয়েছে, হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প গতকাল নভোস্টার রিউওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেনকে কংগ্রেসনাল স্পেস মেডেল অফ অনার প্রদান করেন। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা, খেলবে ভারত, জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, ভারতীয় হকিতে তার অসাধারণ নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এদিকে দেশবাসীকে সুস্থ সবল রাখার জন্য আজকের দিনেই সূচনা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্টের। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4 দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফর আজ শুরু হচ্ছে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে, নিখোঁজ 2000-এরও বেশি। আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ব্যান্ডের গান। আজ ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথমেই শুনবেন দ্য ইস্টার্ন ব্লুজ ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 11 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম, এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 94% ও 69%।

চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ 0.07 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। ঘন্টায় 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝে মাঝে তা ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এবং তার সঙ্গে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবী বন্ধুদের 29/8/2026 থেকে 31/8/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও দূরবর্তী অঞ্চলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর এখন এ পর্যন্তই। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজ অর্থাৎ 29 আগস্টের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর নিরুপমা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত, উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা বটব্যাল। বিকেল 4:35 আরোগ্য নিকেতন। প্রথমে শুনবেন এই অনুষ্ঠানে স্বাস্থ্য সংবাদ, তারপরে শুনবেন অন্ধজনের দেহ আলো, এই শিরোনামে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, শব্দগ্রহণ ও সম্পাদনা অলোক কর। 4:50 ঢাকার চিঠি। 5:05 অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকব আমি রমা ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্রশীল। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়, মাইনর ও মেজর সার্জারি বলবেন ডাক্তার রাকেশ খান। 7:00 কবিগান পরিবেশনায় জালাম শেখ ও সহশিল্পীবৃন্দ। 7:45 অনুষ্ঠান নস্টালজিয়া, সুনন্দা শিকদারের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন পৌলমী ভট্টাচার্য, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 অনুষ্ঠান শ্রবণী, স্বরচিত কবিতা পাঠে বাপরি গুহ এবং প্রবাল কুমার বসু। 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, বিষয় স্বাবলম্বী ইউটি আইডি কার্ড। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, সম্পাদনা অরিজিৎ ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, পরিবেশনায় কৌশিক মুখোপাধ্যায়, রাগ ছায়ানট, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন মৈত্রীবন্ধু সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 29 আগস্টের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর। দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রীবন্ধু রমা। এই আসর, অনুরোধের আসর প্রতিদিন ভরে ওঠে শ্রোতা বন্ধুদের অনুরোধের গানে। তেমনি আজকে বেশ কিছু বন্ধুদের অনুরোধ সাজিয়ে নিয়ে স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি। তাহলে বেশি কথা না বলে আর কথা না বাড়িয়ে চলে যাব প্রথম গানে। প্রথম গানের অনুরোধ এসেছে কোতলপুর বাঁকুড়া থেকে। অনুরোধ জানিয়েছেন শ্রেয়সী সেন, কৌশিক সেন, মায়া সেন এবং বিষ্ণুপদ সেন। তারা শুনতে চেয়েছেন রাহুল দেববর্মনের কণ্ঠে এই গানটি।

চলে যাব বরের অনুরোধে মান্নাদের কণ্ঠে স্বপনে বাজে গো বাঁশি। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শ্রোতাবন্ধু সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনার জন্য রইল মান্নাদের কণ্ঠে।

0: শুনছেন অনুরোধের আসর আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, আর শোনাচ্ছি বন্ধুদের অনুরোধ করা সুন্দর সুন্দর গান। পরের অনুরোধে যাওয়ার পালা। ঢাকুরিয়া থেকে অনুরোধ জানিয়েছেন শ্রোতা বন্ধু সুমিতা রায়। তিনি শুনতে চেয়েছেন, এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো। গানের শিল্পী তালাত মাহমুদ, আপনার জন্য রইল এই গানটি।
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ?

এক বৈশাখে দেখা হলো দুজনার, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বিলম্বিত লয় ছায়াছবির এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ এসেছে ওপার বাংলা থেকে, ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা, উলিপুর, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন। শোনালাম বন্ধুদের জন্য আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুষ্ঠান অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে বন্ধুদের অন্যতম প্রিয় অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে শোনাচ্ছি বন্ধুদের পছন্দের অনুরোধের গান। পরের অনুরোধ এসেছে গৌরীপুর হাওড়া থেকে। অনুরোধ জানিয়েছেন সঞ্জিত পাল। তিনি শুনতে চেয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধ এসেছে শিলিগুড়ি, ফুলবাড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে। অনুরোধ জানিয়েছেন কৃষ্ণা দাস। তিনি শুনতে চেয়েছেন অমানুষ ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, কিয়াশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচরে।

ঘড়ির কাঁটা বলছে অনুরোধের আসর এখানেই শেষ করতে হবে। শেষ গান শোনাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মধু মালতী ডাকে আয়। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন তরুণ সরকার ও শর্মী সরকার, শাঁখারিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে। সকল বন্ধুদের জন্য রেখে গেলাম এই গানটি, যেতে যেতে বলে যাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনলেন অনুরোধের আসর। উপস্থাপনে ছিলাম আমি রমা ঘোষ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর। উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা বটব্যাল।

নমস্কার, শুরু করছি মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্চিতা বটব্যাল। দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আজ নিরুপমা, নিরুপমায় অবশ্যই কোনো এক নারীর কথা শুনব, যার জীবনে অনেক যুদ্ধ, অনেক প্রতিবন্ধকতা, তবু তিনি এগিয়ে চলেন

0: যুদ্ধ আমি, যুদ্ধ তুমি, যুদ্ধ দূরে, যুদ্ধ কাছে, বাঁচতে চাওয়ার চাইতে বড় যুদ্ধ বলো আর কি আছে? এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। প্রত্যেকের জীবনেই যুদ্ধ আছে, কারো কম কারো বেশি। তার মধ্যে কিছু কিছু নারীরা যুদ্ধে জেতার গল্প শোনান, যুদ্ধ করে কি করে বাঁচতে হয় তার পথ দেখান, যুদ্ধের মধ্যে দিয়ে জীবনকে কি করে আলোকময় করে তুলতে হয় জীবনের সেই শিক্ষা দেন। তেমনই এক নারীর কথা আমরা আজকে শুনব, স্পেশাল এডুকেটর শাশ্বতী আচার্য মহান্তি। তার সঙ্গে কথা বলেছেন সঙ্গীতা দত্ত।
1: দুঃসময়েও হাসি তাহার মুখ, অন্ধকারে জ্বালিয়ে প্রদীপ শিখা, হাতে লেখে সে নতুন ভোরের টিকা, পায়ে তাহার ভয়ের শিকল নাই, মুক্ত ডানায় আকাশ ছোঁয়াই ভাই, চোখে তাহার বিশ্বাসের দীপ জ্বলে, অসম্ভবকে সম্ভব সেজে বলে। জীবনে আধার নামলেও যারা ভয়ে থমকে দাঁড়ান না, বরং এগিয়ে চলেন আলোর সন্ধানে, এবং যারা শুধু নিজেরাই এগোন না, সঙ্গী করে নেন আরো বহু মানুষকে, তারাই তো নিরুপমা। আমাদের আজকের নিরুপমা অনুষ্ঠানের অতিথি তেমনই একজন মানুষ। যখন তার 4 বছর বয়স, পোলিওয় আক্রান্ত হয়ে স্বাভাবিক চলার ক্ষমতা হারালেন। শুরু হলো তার লড়াই, কিন্তু তিনি নিজে শুধুমাত্র লড়াই করেই থেমে থাকলেন না, আরো বহু মানুষকে লড়াইয়ে পাশে দাঁড়ালেন, এবং তাদের পাশে দাঁড়াবেন বলেই তিনি স্পেশাল এডুকেটর

0: হওয়ার প্রশিক্ষণ দিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মানিত করেছেন রোল মডেল অ্যাওয়ার্ডে। তিনি শ্রীমতী শাশ্বতী আচার্য মহান্তি। পরবর্তী কিছুটা সময় আমি সঙ্গীতা থাকব তাঁর সঙ্গে আলাপচারিতায়। শাশ্বতীদি নমস্কার। আকাশবাণী মৈত্রীতে আজকের মহিলাদের আসরের নিরুপমা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এই যে 4 বছর বয়সে পোলিও আক্রান্ত হওয়া, তার আগে শাশ্বতীদি নাচ করতে ভালোবাসতেন, সেই জীবনটা কেমন ছিল?
1: একটা ছোট্ট বাচ্চা জীবন যেমন থাকে, নাচ গান হাসি দৌড়াদৌড়ি স্কুলে যাওয়া, আমি খুব জলি মেয়ে ছিলাম, খুব দৌড়াদৌড়ি করতাম, বকুরিও খেতাম মার কাছে অনেক তার জন্য।
0: আচ্ছা বেশ, তার পরের লড়াইটা কিরকম ছিল, কিভাবে এগোলেন?
1: তার পরের লড়াইটা সত্যি ভীষণ কঠিন ছিল। আমার পোলিও হওয়ার পরে প্রায় মাসখানেক আমি বিছানায় ছিলাম। তারপরে যখন আমি প্রেস্কুলে যাই না, তখন অন্যান্য বাচ্চারা আমার সঙ্গে মিশতো না, আমার পাশে বসতো না, তারা বলতো তোর পাশে বসলে আমরাও এরকম হয়ে যাব। খুব কষ্ট পেতাম, মায়ের কাছে এসে বলেছিলাম আমি আর স্কুল যাব না, আমাকে এরকম করে ওরা বলে। তখন মা বলেছিলেন যে দেখো ওরা তো ছোট, ওরা তো বোঝে না, তাই তোমাকে ওরকম বলে, দেখবে একদিন তোমরা সবাই একসাথে বন্ধু হয়ে যাবে। হয়েছিল তাই? হ্যাঁ, মায়ের কথাটাই ঠিক ছিল, ওরা একদিন আমার বন্ধু হয়ে যায়। তারপর থেকে কঠিন হলেও আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি চালিয়ে গেছি আমি।
0: শাশ্বতীদি স্কুল কলেজ ইউনিভার্সিটির জীবনে প্রতিবন্ধকতা কতখানি বা কিভাবে এসেছে আপনার কাছে?
1: স্কুল কলেজ ইউনিভার্সিটির জীবনে একটা বড় সমস্যা আমার ছিল, সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। তখন ট্যাক্সি পাওয়া একটা ভীষণ মুশকিল ছিল, কারণ আমি ক্রাচ ইউজ করতাম তখন, সেটা একটা ছিল। রোজ রোজ যাতায়াত একটা মানে কি বলবো, ব্যয়সাফল্য বটে। আর যেটা হয়েছিল সেগুলো ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্লাস গুলো উঁচুতে, অন্য দোতলাতে, তিনতলাতে, চারতলাতে। তো একটা জিনিস, আমি ভীষণ লাকি যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা, টিচাররা এবং বন্ধুরা আমাকে খুব সহায়তা করেছে। আমি রোজ যেতে পারতাম না, তারা আমার জন্য নোটস রেখে দিত, কার্বন কপি করে রাখতো। ইউনিভার্সিটিতে চারতলাতে আমাদের ক্লাস হতো আশুতোষ বিল্ডিং এ, তো তখন খুব লোডশেডিং হতো। তো লোডশেডিং হয়েছে, আমি লিফ্ট ছাড়া আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছি, আমার জন্য তারা ক্লাসটা আর বন্ধ রাখতো যে শাশ্বতী এসে উঠুক, তারপরে আমরা শুরু করব। তো আমি সহায়তা পেয়েছি, প্রতিবন্ধকতা আমাকে খুব একটা আটকে দিতে পারেনি।
0: আচ্ছা দিদি, এই যে স্পেশাল এডুকেটর হবেন বা হওয়ার জন্য প্রশিক্ষণ নেবেন, এই রকম ইচ্ছেটা কেন হলো?
1: এটা একটা গল্প আছে। এখন আমি যেখানে চাকরি করি, IICP মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলিসি, ওরা একটা সময় রাজীব গান্ধী ফাউন্ডেশনের আন্ডারে একটা ফিল্ম তৈরি করছিল, সেটা হচ্ছে তো তার জন্য আমার বাড়িতে ওরা গিয়েছিল যে একটা স্টোরি লেখার জন্য। তো ওই স্টোরিটা আমি লিখি, স্টোরিটা লেখার পরে শুটিং শুরু হয়। তখন আমি IICP তে যাতায়াত করতাম, শুটিং দেখার জন্যই বটে। তো সেখানে গিয়ে না এই ধরনের ছেলে মেয়েদের আমি দেখি, তখন কেন জানি না মনে হয়েছিল যে এদের জন্য আমার কিছু করা দরকার, কিছু করতে পারলে আমার ভালো লাগবে। তখনই আমার মাথায় আসে তো যদি তাদের বিষয়ে আমি কিছু শিখি, তাদের জন্য কিছু করি। তো NCERT থেকে আমি স্পেশাল এডুকেশনের কোর্সটা করি।
0: বেশ, তা একজন স্পেশাল এডুকেটরের ঠিক কি কি ভূমিকা থাকে সেটা যদি একটু বলেন।
1: স্পেশাল এডুকেটরের ভূমিকা অনেকখানি থাকে, কারণ প্রতিবন্ধকতা যুক্ত মানুষ নানান ধরনের হয়, তো তাদের শিক্ষণ পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা হয়। আমরা জানি যে সেরিব্রাল পলসি বা দৃষ্টি শক্তি ক্ষীণতা বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস, এরকম মানুষদের সবার শিক্ষা এক ধরনের হয় না, তাদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি থাকে। তো সেইটাই সোশ্যাল এডুকেটরের মূল কাজ, তাদের ভিন্ন ভিন্ন প্রতিবন্ধীদের ভিন্ন ভিন্ন ভাবে শিক্ষাদান করা। আর আমরা শিক্ষা বলতে কিন্তু শুধু আমরা ওই ক্লাস 1, 2, 3, 4 কলেজ ইউনিভার্সিটি বুঝি না। একটা বাচ্চা যখন প্রথম মাকে মা বলে রাখতে শেখে বা প্রথম বিস্কুটটা নিয়ে খেতে শেখে, সেগুলো কিন্তু শিক্ষা। তো একটা স্পেশাল এডুকেটরের অনেক দায়িত্ব থাকে বাচ্চাদের সবকিছু শেখানো, তারা কিভাবে চলবে, কিভাবে বসবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে পড়াশোনা শিখবে। প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের না সব ধরনের মানুষদের কিন্তু

0: মধ্যে কতক্ষণ থাকে, 6 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু বেশিরভাগ সময়টা তারা মা বাবার কাছেই থাকে। তো সেই যে ট্রেনিংটা আমরা তাদের দিয়ে থাকি, কিভাবে তাদের সঙ্গে কাজ করবেন, কিভাবে তাদের সঙ্গে শেখাবেন। তাছাড়া আমরা যেসব বাচ্চাদের বসার অসুবিধা আছে তাদের জন্য স্পেশাল চেয়ারের ব্যবস্থা করি, যেসব বাচ্চাদের বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি লাগে সেই সব শিক্ষণ পদ্ধতি গুলো তাদের শেখাই। তো সেই জন্য তাদের বাবা মার খুব একটা অসুবিধা হয় না যদি তারা বাচ্চাটিকে নিয়ে কাজ করতে চান। কারণ আমি দেখেছি অনেক বাচ্চাদের বাড়িতেই এই ধরনের শিশুকে খুব একটা সহায়তা করা হয় না, আবার অনেক বাড়িতেই করা হয়ে থাকে। তো যারা করতে চান তারা তো করেনি, যারা করতে চান না ভাবেন যে এই ছেলে মেয়েকে করে কি হবে, এরা কি বুড়ো বয়সে খাওয়াবে আমাকে, তা তো নয়, বুড়ো বয়সে খাওয়ানোর কথাটা নয়। ও তো একটা মানুষ, তারও তো সব রকমের অধিকার আছে, সব রকমের অধিকার আছে সবকিছু পাওয়ার, সবকিছু ভোগ করার। তো সেই জন্য প্যারেন্টসদের আমরা ট্রেনিং দিই, তারা বাড়িতে তাদের বাচ্চাদের নিয়ে সেই কাজগুলো করে থাকে।
1: দিদি, সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশুদের সমাজ যেভাবে দেখে তার প্রভূত পরিবর্তন প্রয়োজন, সেখানে আপনাদের ভূমিকা কি থাকে?
0: এখানে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকে, বিশাল ভূমিকা থাকে। আমরা মনে করি সাধারণ মানুষ, সাধারণ শিশুরা যেসব অধিকার পেয়ে থাকে তার প্রত্যেকটি অধিকার পাওয়ার যোগ্যতা এবং পাওয়ার অধিকার তাদের আছে। এই অধিকারগুলো যাতে তারা পায় তার জন্য আমরা অনেক কাজ করি, তাকে আমরা বলতে পারি সচেতনতামূলক কাজ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা বিভিন্ন জায়গায় যেখান থেকে বাচ্চারা সেই অধিকারগুলো পাবে, যেমন স্কুল, কলেজ, অফিস, বিভিন্ন খেলার জায়গা, মল, সিনেমা হল, আইন আদালতে দ্বারস্থ হওয়া, সব জায়গাতে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করে থাকি, যাতে তারা এই অধিকারগুলো তারা পেতে পারে এবং তারা সেটা নিয়ে জীবনটাকে সুন্দর করতে পারে। আর আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের দরকার, যে অধিকারটা নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে অ্যাক্সেস, মানে হচ্ছে সহজগম্যতা, যাতে তারা সব জায়গায় যেতে পারে। যদি একটা বাচ্চাকে যদি বা স্কুলে ভর্তি হলো, সেখানে 10টা সিঁড়ি, সে তো যেতে পারবে না, তার জন্য র‍্যাম্পের দরকার বা তার জন্য লিফটের দরকার, বা একটা বাসে ওঠার সময় একটা ক্রাচ নিয়ে ছেলে যদি বাসে উঠতে চায় তার জন্য বাসকে একটু দাঁড়াতে হয়। সেইগুলো কিন্তু আমরা দেখি অনেক সময় পাই না আমরা, সেগুলো নিয়ে আমাদের কাজ। আরো যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় অধিকার, নাগরিকত্ব, তারা যাতে ভোট দিতে পারে, এই ভোট দানের অধিকার একটা বড় অধিকার, এটা নিয়েও আমি কাজ করে চলেছি। যাতে আগে একটা সময় ছিল যখন আমি ভোট দিতাম, ভোট দানের কেন্দ্রগুলো দোতলায় তিনতলায় হতো, সেখানে যেতে উঠতে খুবই অসুবিধা ছিল, কিন্তু এখন দেখবেন ম্যাক্সিমাম ভোটদান কেন্দ্র কিন্তু একতলাতেই, ম্যাক্সিমাম বলবো কেন সবকটাই, হ্যাঁ একটু অসুবিধা হয়তো আছে, একটা দুটো সিঁড়ি আছে, কিন্তু সেগুলো আমি আশা করছি ঠিক হয়ে যাবে।
1: দিদি, আপনার সঙ্গে আলাপচারিতায় যেটুকু জেনেছি যে আপনি আপনার নিজের সংসারের সমস্ত কাজ নিজের হাতে করেন, অসুবিধে হয় না?
0: এ কথাটা বলা বড্ড ভুল হবে, আমার 2 সহযোদ্ধা আছে, আমার স্বামী আর আমার মেয়ে, আমরা 3 জনে মিলে এই সমাজের সংসারের সমস্ত কাজগুলো করি। আমার ঘরে না আমার উপযোগী সমস্ত জিনিসগুলো করা, যেমন গ্যাসের টেবিল বলুন, আমার হুইল চেয়ারের মাপে করা। হ্যাঁ একটা কথা বলার আছে, আমি এখন হুইল চেয়ার ব্যবহার করি, একটা সময় ক্রাচ করতাম। আমার একটি মেয়ে আছে, তো আমি যখন প্রেগনেন্ট হই তখন আমাকে ডক্টর বলেছিলেন হুইল চেয়ার ব্যবহার করতে, যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয়, যাতে বাচ্চা আমি যদি পড়ে যাই কোনো অসুবিধা না হয়। তো আমার বাড়িতে আমার গ্যাসের টেবিল বলুন, আমার সিঙ্ক বলুন, আমার সবকিছু আমার হুইল চেয়ারে মাপে মাপে করা, যার জন্য অসুবিধা হয় না। তাছাড়া আমরা ওই যে বলি মিলেমিশে করি কাজ, আমরা 3 জনে মিলে আমাদের সংসারকে চালিয়ে নিয়ে যাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা, তা এই যে বিভিন্ন জায়গায় আপনি এবং আপনারা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন, তার লক্ষ্য বা উদ্দেশ্য কি থাকে?
0: এই যে বললাম অ্যাওয়ারনেস প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষ যাতে সবার মতো, যাতে প্রতিবন্ধকতা যুক্ত মানুষরা তাদের সমান অধিকার পায়, সেটা নিয়ে আমাদের কাজ। এই অধিকারগুলো পেতে গেলে তো অনেককে সহায়তা দরকার, সেই ধরুন স্কুল বলুন, কলেজ বলুন, অফিস বলুন, ভোটদান কেন্দ্র বলুন, আইন আদালত বলুন, সমস্ত জায়গাতে, যাতে অ্যাক্সেস বলুন, যেটা বললাম যে যাতায়াতের সুযোগ সুবিধা, এগুলো যাতে আমরা সমানভাবে পাই, তার জন্য বিভিন্ন জায়গায় আমরা সচেতনতামূলক প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি।
1: শাশ্বতীদি, এবারে একটু জানবো আপনার আগামীর স্বপ্ন বা আগামীর পরিকল্পনা কি?
0: আমার আগামী স্বপ্ন একটা বিরাট, পরিকল্পনা এর সঙ্গে তো জড়িয়ে আছে, কতটা এই পরিকল্পনা আমি সার্থক করতে পারবো আমি জানি না। সে স্বপ্নটা হচ্ছে, আমার কাছে একটা বড় প্রশ্ন আসে আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে যে, এবং প্যারেন্টসদের কাছ থেকে, যে বাবা মায়ের পরে এইসব ছেলে মেয়েদের কি হবে, কোথায় যাবে এরা? হ্যাঁ।

0: তো অনেকের ভাই বোন আছে, পরিবার আছে, কিন্তু সবার তো থাকে না। তো সেইটা নিয়ে আমি ভাবি যে যদি এরকম কোন সংস্থা বা এরকম কোন মানুষ এগিয়ে আসেন যে এদের জন্য একটা শেল্টার হোম তৈরি করেন, সেখানে তারা থাকবে, তাদের এবিলিটি অনুযায়ী কাজকর্ম করবে, সবাই মিলেমিশে থাকবে, তো মনে হয় যে তাদের বোধহয় এইভাবে মানে বাবা মা বেঁচে থাকতেই যে যন্ত্রণাটা তারা ভোগ করছে যে আমার কি হবে আন্টি বাবা মা চলে গেলে, কেন এখন সব ছেলে মেয়েদেরই মোটামুটি বয়স হচ্ছে, বাবা মা এক এক করে অনেকেরই চলে গেছেন, সেখান থেকে যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই যে কি হবে, কারণ এরকম ভারতবর্ষে এরকম হোমের সংখ্যা কিন্তু খুবই কম আছে। আর যেসব গুলো আছে কি বলবো, কোথাও কোথাও সেখানকার মূল্য অনেকখানি, কোথাও কোথাও সেইভাবে দেখাশোনা করা হয় না। তো আমি আশা রাখি, আমি স্বপ্ন দেখি আপনাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে যদি কেউ এগিয়ে আসেন, যদি কেউ বা কারা এগিয়ে এসে এরকম কোন স্বপ্ন সার্থক করতে চান আমার, তাহলে কিন্তু আমার পরিকল্পনাটা বোধহয় সার্থক হবে।
1: কথায় কথায় অনেকখানি পথ পার হয়ে এসে আজকের আলাপচারিতার একেবারে শেষে শ্রোতা বন্ধুদের জন্য আপনার বার্তা কি থাকবে?
0: আমার বার্তা থাকবে যে এইসব ছেলে মেয়েদের, এইসব মানুষদের পূর্ণ অধিকার দিন। একটা মানুষ এসব অধিকার পেতে পারে, সব অধিকার যেন তারা পায়, তার জন্য কিন্তু সহায়তা আপনাদেরই দরকার। আরো একটা কথা, যাদের বাড়িতে এরকম ধরনের ছেলে মেয়ে আছে বা যাদের আশেপাশে আছে, তাদের নিয়ে এগিয়ে আসুন, তাদের ঘরে বন্দি করে রাখবেন না, একটু হলেও সবারই উন্নতি হবেই। তো তার জন্য আমাদের আসুন না, আমরা আপনারা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি, যেখানে তোমরা আমরা বলে কোনো পার্থক্য থাকবে না, সবাই আমরা সমান। হ্যাঁ, কেউ পায়ে হাঁটে, কেউ বা ক্রাস দিয়ে হাঁটে বা হুইল চেয়ারে হাঁটে, কিন্তু হাঁটে তো, লক্ষ্যে তো পৌঁছবেই।
1: শাশ্বতী দি, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাহলে শাশ্বতী দির সঙ্গে আজকের আলাপচারিতার শেষে আমরা যেন সকলে অন্তরের অন্তঃস্থল থেকে এই কথাটি বলতে পারি বা এই প্রতিজ্ঞাটুকু করতে পারি যে যে কোনো ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুই হন অথবা না হন, এই বিশ্বের প্রতিটি শিশুকে, এই বিশ্বের প্রতিটি শিশুর জন্য এই বিশ্বকে বাসযোগ্য করে যাব আমরা, তাহলেই আমাদের এই ধরনের অনুষ্ঠান হবে সফল এবং সার্থক।
2: শুনলাম শাশ্বতী আচার্য মহান্তির কথা, আলাপচারিতায় ছিলেন সঙ্গীতা দত্ত। আপনাদের একটু জানিয়ে দিই, আমার কলম এবং এক কলমে দুই নারী প্রসঙ্গে, আমার কলম বিষয় ঘণ্টার ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা, তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন, চেতনা, আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের রিসেট করে তোলে। আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি বাজে তোমাদের কানে, আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026।

বন্দ্যোপাধ্যায়ের রসকুলি গল্পে মঞ্জুরি ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ের স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি আপনাদের প্রত্যেকেরই জানা, তবু যারা নতুন বন্ধু তাদের জন্য একটু জানিয়ে দিই, mahila.mahol@kolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা।

আজকের মতো মহিলাদের আসরের সময়টা একদম শেষ, তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। সব বন্ধুরা খুব ভালো থাকবেন, আর জীবনে যতই যুদ্ধ থাকুক সামনের দিকে এগিয়ে যাবেন মনের জোর নিয়ে, চোখে স্বপ্ন নিয়ে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সঞ্চিতা বটপ্যাল, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন সঞ্চিতা বটোপ্যাল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আরোগ্য নিকেতন। আজ ডাক্তার অসীম কুমার ঘোষ বলছেন মরণোত্তর নেত্রদান প্রসঙ্গে।
1: জাতীয় চক্ষুদান পক্ষ, ইংরেজিতে যাকে বলা হয় ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট, প্রতি বছর আমরা পালন করি আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অবধি। এই কয়েকটি দিন সমস্ত জনগণকে সচেতন এবং উৎসাহ প্রদান করার মাধ্যমে চক্ষুদানকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করবার প্রচেষ্টা চালানো হয়। এই কয়েকটা দিন ধরে চক্ষুদানের প্রয়োজনীয়তাকে মানুষের মনের মধ্যে জাগ্রত করবার প্রচেষ্টা করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় পঞ্চায়েত স্তরে, পাড়া, ক্লাব, পথনাটিকা, মেডিকেল, সরকারি ও বেসরকারি সংস্থার সবাইকে নিয়ে এই প্রচার করা হয়। অন্ধজনে দেহ আলো। যারা কর্নিয়াজনিত কারণে অন্ধ হয়ে আছেন তাদেরকে দৃষ্টি দান করাই চক্ষুদানের প্রচারের উদ্দেশ্য। যারা মৃত্যুর পরে চোখদানের অঙ্গীকারবদ্ধ তাদের নিকটাত্মীয়ের কাছে আবেদনের মাধ্যমে দানের চোখগুলিকে সংগ্রহ করে কর্নিয়াতে প্রতিস্থাপন করে দৃষ্টি ফেরানোই এই চক্ষুদান পক্ষ পালনের সাফল্য ও সার্থকতা। চক্ষুদানই মানব জীবনের সর্বোত্তম দান। চক্ষুদান এক মহৎ অঙ্গীকার। একজন মানুষের মৃত্যুর পরে তার দুটি চোখ দুজন অন্ধ মানুষকে জীবনের আলো দেখাতে পারে, অথচ এই চক্ষুদান সম্পর্কে মানুষের কত দ্বিধা, কুসংস্কার আর ভ্রান্ত ধারণা রয়েছে। কেন আমরা দেখতে পাই আর কেন একজন অন্ধ মানুষ দেখতে পায় না, সে সম্পর্কে ধারণা অনেকেরই আছে। দৃশ্যবস্তু থেকে আলো আমাদের চোখের সামনে অবস্থিত স্বচ্ছ কর্নিয়ার মধ্য দিয়ে প্রবেশ করে, রেটিনায় পড়ে বলেই আমরা দেখতে পাই। কোনো কারণে কর্নিয়া অস্বচ্ছ হয়ে গেলে আলো ঢুকতে পারে না। আঘাতজনিত ঘা, স্মল পক্স, জীবাণুর আক্রমণ, ভিটামিন এর অভাব, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি কারণে কর্নিয়া অস্বচ্ছ হয়ে যেতে পারে। এইসব ক্ষেত্রে রেটিনায় পর্যাপ্ত আলো পৌঁছতে পারে না, কেবল অন্ধত্বের কালো পর্দাটা পৃথিবীকে ঢেকে রাখে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী কর্নিয়াজনিত অন্ধত্ব পৃথিবীতে চতুর্থ স্থানে আছে।

আনি, গ্লোকোমা, বয়সকালীন রেটিনা বা ম্যাকুলার ডিজেনারেশন, চশমাজনিত সমস্যার পরে। প্রতি বছর গড়ে 2 লক্ষ কর্নিয়া দরকার হয় ভারতবর্ষে, কিন্তু সর্বসাকুল্যে আমরা 44,806 মতো সংগ্রহ করতে পারি। এর মধ্যে 50% চোখ আমরা দৃষ্টি ফেরাতে ব্যবহার করতে পারি, বাকি কর্নিয়ার গুণগত মান এতই কম সেগুলিকে অপারেশনের জন্য ব্যবহার করা যায় না। এর জন্য রোগীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে, তাদের অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে অপেক্ষা করতে হয়। বেসরকারি প্রতিষ্ঠান কর্নিয়া শ্রীলঙ্কা মায়ানমার থেকে কিনে আনে, ওরা টাকার বিনিময়ে কিছু রোগীর অপারেশনের ব্যবস্থা করতে পারেন, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। সরকারি হাসপাতালে সবই কর্নিয়া আমরা অপারেশন করি বিনা পয়সায়। তাই জনগণকে সচেতন ও অনুপ্রাণিত করে বেশি পরিমাণে মৃত্যুর পরে চোখ যদি আমরা পাই, তাহলে এই অপেক্ষারত রোগীদের চোখে আলোর রেখা জাগ্রত করতে পারি। এই যে কর্নিয়া মৃত মানুষের চোখ থেকে নিয়ে আসি, সেগুলিকে আমরা বিভিন্ন আই ব্যাংকে 2-3 দিনের জন্য সংগ্রহ করে রাখতেও পারি। কোনো কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ অবধিও এই কর্নিয়াকে সংরক্ষণ করতে পারা যায়। কর্নিয়ার অসুস্থতাজনিত অন্ধত্ব থেকে আলোর জগতে ফিরে আসা যায়। বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ। একজন অন্ধ মানুষের অস্বচ্ছ কর্নিয়ার জায়গায় একটি সুস্থ ও স্বচ্ছ কর্নিয়া অবশ্যই মৃত মানুষের প্রতিস্থাপন করলে সে আবার দেখতে পাবে। এই অপারেশনের নাম কিরাটোপ্লাস্টি বা কর্নিয়া প্রতিস্থাপন। সূক্ষ্ম ও জটিল অপারেশনের মাধ্যমে রোগীর কর্নিয়া থেকে অস্বচ্ছ অংশটুকু গোল করে কেটে ওই কাটা জায়গায় মৃত মানুষের স্বচ্ছ কর্নিয়া থেকে কেটে নেওয়া একই মাপের গোলাকার অংশটুকু রোগীর কর্নিয়ায় কাটা জায়গায় বসিয়ে সেলাই করে দেওয়া হয়। কিছুদিনের মধ্যে কাটা অংশ দুটি জুড়ে যায় এবং রোগী আবার তার দৃষ্টি ফিরে পায়। তবে রোগী এবং মৃত মানুষের কর্নিয়া দুটি পরস্পরের পরিপূরক না হলে এই অপারেশনে ব্যর্থতার হারও যথেষ্ট বেশি। অবশ্য বর্তমানের উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি, অপারেটিং মাইক্রোস্কোপ, সূক্ষ্ম সুতো ইত্যাদি ব্যবহারের ফলে কর্নিয়া প্রতিস্থাপন অপারেশন আজকাল অনেক নিরাপদ আর ফলপ্রসূ হয়ে উঠেছে। একথা ঠিক, কিরাটোপ্লাস্টি কেবলমাত্র কর্নিয়ার অস্বচ্ছতাজনিত অন্ধত্বের কারণেই অপারেশনটি করা হয়। গ্লোকোমা, ছানি, রেটিনাল ডিটাচমেন্ট বা অন্য কোনো অসুখের বেলায় তা কার্যকরী হয় না। কর্নিয়ার অস্বচ্ছতাজনিত অন্ধত্ব থেকে আলোর জগতে ফিরে আসা যায়। বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ। একজন অন্ধ মানুষের অস্বচ্ছ কর্নিয়ার জায়গায় একটি সুস্থ ও স্বচ্ছ কর্নিয়া অবশ্যই মৃত মানুষের প্রতিস্থাপন করলে সে আবার দেখতে পাবে। এই অপারেশনের নাম কিরাটোপ্লাস্টি বা কর্নিয়া প্রতিস্থাপন। সূক্ষ্ম ও জটিল অপারেশনের মাধ্যমে রোগীর কর্নিয়া থেকে অস্বচ্ছ অংশটুকু গোল করে কেটে ওই কাটা জায়গায় মৃত মানুষের স্বচ্ছ কর্নিয়া থেকে কেটে নেওয়া একই মাপের গোলাকার অংশটুকু রোগীর কর্নিয়ায় কাটা জায়গায় বসিয়ে সেলাই করে দেওয়া হয়। কিছুদিনের মধ্যে কাটা অংশ দুটি জুড়ে যায় এবং রোগী আবার তার দৃষ্টি ফিরে পায়। তবে রোগী এবং মৃত মানুষের কর্নিয়া দুটি পরস্পরের পরিপূরক না হলে এই অপারেশনে ব্যর্থতার হারও যথেষ্ট বেশি। অবশ্য বর্তমানের উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি, অপারেটিং মাইক্রোস্কোপ, সূক্ষ্ম সুতো ইত্যাদি ব্যবহারের ফলে কর্নিয়া প্রতিস্থাপন অপারেশন আজকাল অনেক নিরাপদ আর ফলপ্রসূ হয়ে উঠেছে। একথা ঠিক, কিরাটোপ্লাস্টি কেবলমাত্র কর্নিয়ার অস্বচ্ছতাজনিত অন্ধত্বের কারণেই অপারেশনটি করা হয়। গ্লোকোমা, ছানি, রেটিনাল ডিটাচমেন্ট বা অন্য কোনো অসুখের বেলায় তা কার্যকরী হয় না। কোনো জীবিত মানুষ তার কর্নিয়া দান করতে পারেন না। চক্ষুদান অঙ্গীকার করা থাকলে কেবলমাত্র মৃত্যুর পরেই আই ব্যাংকের মাধ্যমে তার চোখ দুটি ব্যবহার করা যায়। এদেশের মানুষের মনে একটা ধারণা আছে যে পূর্ণ শরীর নিয়ে পরলোকে না গেলে সেই অপূর্ণতা নিয়েই সে ফিরে আসবে পরজন্মে, তাই চক্ষুদানের ক্ষেত্রে অন্ধত্বের ভয় মনে বাসা বাঁধে।
এ তো একটা ভিত্তিহীন কুসংস্কার মাত্র। আমি যখন থাকব না, যখন আমার দেহ

0: পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তখন আমার চোখ দুটো দিয়ে অন্য কেউ যদি পৃথিবীর আলো দেখে তাতে ক্ষতি কি? এই প্রসঙ্গে আরেকটা আলোচনায় আসি। এখন হসপিটাল কর্নিয়া রিট্রিভাল প্রোগ্রাম এবং কাউন্সেলিং শুরু হয়েছে বিভিন্ন হাসপাতালে। এই পরিকল্পনায় যখন কোনো রোগী মৃত্যুশয্যায় শেষ দিনগুলি গুনছেন, ওই হাসপাতালের কোনো স্টাফ বা সমাজসেবক বা কোনো বেসরকারি সংস্থার কাউন্সেলর নিকট আত্মীয়কে চক্ষুদানের মহৎ আদর্শ ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, রোগীদের আত্মীয়কে অনুপ্রাণিত করেন চোখ দুটি নষ্ট না করে দান করবার ব্যাপারে। সেই ক্ষেত্রে গ্রিপ কাউন্সেলরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুর খবর পাওয়া মাত্র মৃত রোগীর বিছানার ধারে চলে যান ওরা, রোগীর আত্মীয়কে সমবেদনা জানানো, নিকট আত্মীয়দের সাথে কথোপকথনের মাধ্যমে আস্থা অর্জন করা, রোগীর মৃত্যুর সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে সাহায্য করা, কর্নিয়াজনিত অন্ধত্ব ও নেত্রদানের উদ্দেশ্য নিয়ে আত্মীয়দের সাথে আলাপ আলোচনার আস্থা অর্জন করার মাধ্যমে আত্মীয়দের রাজি করানোর কাজ সুসম্পন্ন করান। মৃত মানুষের চোখ দুটি আইস প্যাক দিয়ে বন্ধ রেখে ও ফ্যানের সুইচ অফ করে রেখে কর্নিয়ার গুণগত মান বজায় রাখার ব্যাপারে সাহায্যও করেন। হসপিটাল রিট্রিভাল কাউন্সেলিং প্রোগ্রামের মাধ্যমে আমাদের সংগ্রহের পরিমাণ বাড়তে থাকে। চক্ষুদানের অঙ্গীকার খুবই সহজ। বহু সরকারি বা বেসরকারি হাসপাতালে এখন আই ব্যাংক রয়েছে। ইচ্ছুক ব্যক্তিকে সেখান থেকে অঙ্গীকারপত্র বা প্লেজ কার্ড নিয়ে দুজন সাক্ষী সমেত যথাযথভাবে পূরণ করতে হয়। তা হলেই তার অমূল্য চোখ দুটি দানের উপযুক্ত হয়ে থাকবে। মৃত্যুর পরে টেলিফোনে বা লোক মারফত যে কোনো আই ব্যাংকে খবর দিলেই সেখানকার চিকিৎসক ও অন্যান্য লোকজন দ্রুত গিয়ে চোখ দুটি সংগ্রহ করে নেবেন। মৃত্যুর 6 ঘন্টার মধ্যে কাজটি সমাপ্ত করা দরকার, অন্যথায় চোখ দুটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে। সংগ্রহের পরে বিশেষ কন্টেনারে রেখে সেগুলিকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। যেসব হাসপাতালে আই ব্যাংক রয়েছে সেখানে সবসময় কিছু অন্ধ রোগী ভর্তি থাকেন। সংগ্রহের 12 থেকে 24 ঘন্টার মধ্যে অন্ধ রোগীর চোখে সেগুলিকে প্রতিস্থাপন করা হয়। আমাদের দেশে প্রতিস্থাপনযোগ্য চোখ প্রয়োজনের তুলনায় অনেক কম পাওয়া যাচ্ছে। নানা ধরনের সামাজিক প্রতিবন্ধকতা, কুসংস্কার, অজ্ঞতা, উদাসীনতা এর প্রধান কারণ। মানবিক আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষকে অন্ধকারের অভিশাপ মুক্ত করে আলোর পৃথিবীতে পৌঁছে দেবার শপথ নেবার দিন আজ।
1: আরোগ্য নিকেতন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অসীম কুমার ঘোষের একটি কথিকা, মরণোত্তর নেত্রদান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের।

ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11:00।

0: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঢাকার চিঠি।
2: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশের 64টি জেলায় সরকারি কর্মসূচি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে 30 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন কর্মসূচির দিকে নজর রাখবেন বলে প্রথম আলো সূত্রে খবর। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, আব্দুল আওয়াল মিন্টুকে লক্ষ্মীপুর, নিতাই রায়চৌধুরীকে চুয়াডাঙ্গা এবং খন্দকার আব্দুল মুক্তাদিরকে হবিগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী পেয়েছেন মৌলভীবাজারের দায়িত্ব, মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাতকে শিরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা, আসাদুল হাবিব দুলুকে ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মোহাম্মদ আসাদুজ্জামানকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহেরকে ফেনী ও নোয়াখালী, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলকে মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ, সাচিং প্রুকে কক্সবাজার এবং মোহাম্মদ শরীফুল আলমকে টাঙ্গাইল ও নার্সিংদির দায়িত্ব দেওয়া হয়েছে। সামা ওবায়েদ ইসলাম মাদারীপুর ও শরীয়তপুর, অনিন্দ ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, আব্দুল বাড়ি বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিন ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন। পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব দেওয়া হয়েছে মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে। হাবিবুর রশিদকে গাজীপুর ও নারায়ণগঞ্জ, মোহাম্মদ রাজীব আহসানকে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং মীর শাহে আলমকে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে। ফারজানা সারমিন সিরাজগঞ্জ ও পাবনা, শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল, ইমরান খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ এবং আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ শামীম কায়সারকে জয়পুরহাট ও নয়গাঁ, মোহাম্মদ জি কে গৌচকে সিলেট ও সুনামগঞ্জ, মিয়া নুরুদ্দিন আহমেদকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিনকে ব্রাহ্মণবেড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় বাংলাদেশের নির্বাচন কমিশন, ইসি। প্রথমে 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে

নির্বাচন উপযোগী পরিষদগুলিতে নির্বাচন হবে। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসে তফসিল জমা দিতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন। প্রথম আলো জানিয়েছে, বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। স্থানীয় সরকারের 13টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 500টি উপজেলা ও 4,500 ইউনিয়ন পরিষদের ভোট রয়েছে সামনে। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা নির্দেশক বা এমডি ও প্রধান সম্পাদক হিসেবে বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মোহাম্মদ কাদের গনি চৌধুরীকে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রকের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 1993 সালে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু হয়। দীর্ঘ কেরিয়ারে তিনি দৈনিক দিনকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি মরশুমে রাজশাহী জেলায় সোনালী আঁশ পাটের বিপুল ফলন হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, অনুকূল আবহাওয়া, চাষ বৃদ্ধি এবং বাজারে উচ্চ মূল্যের কারণে প্রায় 549 কোটি টাকার লেনদেন হবে বলে মনে করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ দফতর জানিয়েছে, চলতি মরশুমে রাজশাহী জেলায় প্রায় 49,000 টন পাট উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান বাজারে প্রতি মন পাটের দাম 4,000 থেকে 4,300 টাকা। 9টি উপজেলায় পাটের চাষ হয়েছে। গত বছর 17,305 হেক্টর জমিতে পাট চাষ হলেও এবার মোট 18,399 হেক্টর জমি পাট চাষের আওতায় আনা হয়েছে। গত বছর 48,677 টন পাট উৎপাদন হয়েছিল। চলতি মরশুমে কৃষি বিভাগ 49,000 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। মহিলা উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে রাজশাহীতে 4 দিনব্যাপী মহিলা উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, সিনিয়র সহসভাপতি শামসুর রহমান শান্ত, আলহাজ জিয়াউদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক সাইদ ইমাম। সৌদি আরবে একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 জন বাংলাদেশের নাগরিকের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া 9 জনের মৃতদেহ বৃহস্পতিবার সেদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ানে দেহগুলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় বলে প্রথম আলো জানিয়েছে। 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। এরা হলেন উদনপই গ্রামের মোহাম্মদ ফরিদ, গণ্ডগোহালি গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের শ্যামল উদ্দিনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বিমানবন্দরে দেহগুলি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম। নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ মনিরুজ্জামান। উল্লেখ্য, গত 9ই আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াধের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। বাংলাদেশে চিনির দাম কেজিতে আরও 5 টাকা বেড়েছে। ঢাকায় প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। এই নিয়ে 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বাড়ল 15 টাকা। অন্যদিকে প্রায় 1 সপ্তাহ ধরে মোরগজাত চিনির সরবরাহ কমে গেছে, এতে ক্রেতাদের ভোগান্তি বাড়ছে বলে প্রথম আলো সূত্রে খবর। বিক্রেতারা জানিয়েছেন, মূলত কোম্পানি ও পাইকারি স্তরে চিনির দাম বাড়ায় খুচরো ক্ষেত্রেও দাম বেড়েছে তার। দেশে গ্যাস সংকট চলার ফলেই চিনির উৎপাদন কমেছে। বাংলাদেশে শুক্রবার পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি বলে ডেইলি স্টার সূত্রে জানা গেছে। শুক্রবার স্বাস্থ্য দফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 960। এর মধ্যে নিশ্চিত হামে 99 জন ও হামের উপসর্গ নিয়ে 861 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় 70 জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 18,796 জনে। বাংলাদেশে শুক্রবার পর্যন্ত গত 24 ঘন্টা

0: ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, একই সময়ে 868 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে 316 জন, ময়মনসিংহ বিভাগে 38 জন, চট্টগ্রাম বিভাগে 109 জন, খুলনা বিভাগে 205 জন, রংপুর বিভাগে 17 জন, রাজশাহী বিভাগে 73 জন এবং বরিশাল বিভাগে 110 জন রয়েছেন। চলতি বছরের 26 আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 32,248 জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট 88 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে 2,083 জন চিকিৎসাধীন রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারতের ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই রইল বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠে যেত ভারত। শ্রীলঙ্কার দুর্দান্ত প্রতিরোধে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচ, ফলে 40 পয়েন্ট ও 55.56 পিসিটি নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশ, 68 পয়েন্ট ও 51.52 পিসিটি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। উজবেকিস্তানে হতে চলা AFC অনূর্ধ্ব-17 এশিয়ান ফুটবল কাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী, সিরিয়া, ভুটান ও চীনের ম্যাকাও। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে AFC হাউসে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে অংশ নিচ্ছে মোট 35টি দল, তাদের 7টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকছে 5টি করে দল। আগামী 8 থেকে 20 নভেম্বর ম্যাচগুলি হবে। মূল পর্বে জায়গা পেতে গ্রুপের শীর্ষস্থান দখল করতে হবে বাংলাদেশকে। AFC অনূর্ধ্ব-17 এশিয়ান ফুটবল কাপের মূল পর্ব 2027 সালের 12 থেকে 29 মে উজবেকিস্তানে হবে। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ সংস্থা।
1: শুনলেন ঢাকার চিঠি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর

১১টা থেকে বিকেল ৪টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে ৩১ আগস্ট ২০২৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। ঘোষণাটি শেষ হলো।

এপার ওপার দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। দিনের ব্যস্ততার কোলাহল যখন ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে, গোধূলির নরম আলো যখন আকাশ জুড়ে ছড়িয়ে দেয় এক মায়াবী আভা, ঠিক তখনই মন খোঁজে একটু প্রশান্তি, এক চিলতে সুর আর একরাশ ভালো লাগা। সন্ধ্যা মানে কেবল দিন শেষের ক্লান্তি নয়, সন্ধ্যা মানে ঘরে ফেরার টান, স্মৃতির জানলায় চোখ রাখা আর প্রিয় মানুষের সান্নিধ্যে মেতে ওঠার মুহূর্ত। সেই স্নিগ্ধ অনুভূতির মেলবন্ধনে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আজ সন্ধ্যায় শুরু করলাম। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা। আজকের আজ সন্ধ্যা জুড়ে কি কি থাকবে একটু ছোট করে বলে দিই। বেশ কিছু টুকরো খবর থাকছে। ক্রীড়াক্ষেত্রে আজ এক বিশেষ দিন, আজ জাতীয় ক্রীড়া দিবস, তা নিয়ে থাকবে কিছু কথা। মানুষের জন্য নিয়োজিত প্রাণ এক সমাজকর্মীর কথা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। থাকবে সবুজে পরিপূর্ণ এক সুন্দর বিদ্যালয়ের কথা। আর প্রতিদিনের মতোই মৈত্রীর তরফে সমাজ সচেতনতার বার্তাও থাকছে। আর শ্রোতা বন্ধুদের জন্য থাকছে সুন্দর সুন্দর গান। গান ছাড়া কোনো অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ হয় না, তাই সুন্দর সুন্দর গান তো রাখতেই হবে। গানের কথা যখন বললাম

মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান তার। সারাদিন কঠোর পরিশ্রমের পর একটু বিশ্রাম, না কিছুটা সময় বার করে তিনি নেমে পড়তেন অনুশীলনে হকি স্টিক নিয়ে। নাম তার ধ্যান সিং। বন্ধুরা কি এটাই ভাবছেন যে তার নামটা আমি ঠিক বললেও পদবিটা একটু ভুল বলে ফেললাম? বলছি সেই কথা, আপনারা যেটা ভাবছেন যে আমি বলতে চাইছি হকির জাদুকর ধ্যানচাঁদের কথা, আমি তাই বলতে চেয়েছি। একটি সাধারণ কাঠের লাঠি,

যখন মানব হাতের ছোঁয়ায় তুলি হয়ে ওঠে, তখন সবুজ মাঠ রূপান্তরিত হয় এক জীবন্ত ক্যানভাসে। এলাহাবাদের ধুলিমাটি থেকে উঠে আসা এক নিঃশব্দ সাধক, যিনি বল আর স্টিকের মেলবন্ধনে রচনা করেছিলেন ভারতীয় হকির চিরন্তন স্বর্ণযুগ, বিশ্ব ক্রীড়াঙ্গনের সেই অমর শিল্পী মেজর ধ্যানচাঁদের আজ 121তম জন্মদিন। আচ্ছা, এইবার বলি, ধ্যান সিং আর ধ্যানচাঁদ দুজনে একই ব্যক্তি। ধ্যান সিং হয়ে উঠেছিলেন ধ্যানচাঁদ দিনের কঠোর সামরিক মহড়া শেষে, যখন ছাউনিতে সকলে ঘুমে মগ্ন, তখন একাকী এই তরুণ নেমে পড়তেন মাঠে। ফ্লাডলাইটের যুগ ছিল না, সঙ্গী ছিল কেবল আকাশের রূপলি চাঁদ। সেই জ্যোৎস্নায় বল আর স্টিকের ছন্দ মেলাতে চলত তাঁর ধ্যানমগ্ন সাধনা। সেনাবাহিনীতে তাঁর সতীর্থরাই চাঁদের সঙ্গে সাজুজ্য রেখে তাঁকে ভালোবেসে নাম দিলেন, তার নাম রাখলেন ধ্যানচাঁদ। উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম ধ্যানচাঁদের। ছোটবেলায় ফুটবলের প্রতি বিশেষ ঝোঁক থাকলেও হকির প্রতি কোনো উন্মাদনা তাঁর ছিল না। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তাঁর জীবনে আসে আসল পরিবর্তন। সৈনিক জীবন থেকে হকি স্টিকের সঙ্গে তার গভীর সখ্যতা গড়ে ওঠে। 1928, 1932 এবং 1936 সালে অলিম্পিকে ভারতের সোনা জয়ের পিছনে তাঁর অবদান ইতিহাস তৈরি করার মতো ছিল। তার হকি স্টিক বল যেন আটকে রাখত চুম্বকের মতো। তার এই হকি খেলা দেখে খোদ অ্যাডলফ হিটলার এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন, এতটাই তার ভালো লেগেছিল যে মেজর ধ্যানচাঁদকে জার্মানির নাগরিকত্ব এবং উচ্চ পদের লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দেশের প্রতি ভালোবাসা এবং একনিষ্ঠ দেশপ্রেমে ধ্যানচাঁদ সেই প্রস্তাব হাসি মুখে ফিরিয়ে দিয়েছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া নক্ষত্র ধ্যানচাঁদের বলের উপর অকল্পনীয় দখল এবং সাথে ড্রিবলিংয়ের দক্ষতা তাঁকে পরিণত করেছিল হকির জাদুঘরে। সারা জীবনে 185টা ম্যাচ খেলেছেন তিনি, তাতে করেছেন 570টি গোল। এই রেকর্ড কিন্তু এখনও অটুট। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান 1935 সালে তাঁর খেলা দেখে মন্তব্য করেছিলেন, ধ্যানচাঁদ ক্রিকেটে রান করার মতো হকিতেও গোল করেন। 2012 সাল থেকে ধ্যানচাঁদের জন্মদিন অর্থাৎ আজকের এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্যই ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার বার্তা পৌঁছে দেওয়া। আমাদের দেশের প্রতিভাবান ক্রীড়াবিদরা আজ আন্তর্জাতিক মঞ্চে যেভাবে দেশের পতাকা উড়িয়ে চলেছেন, তার অন্তরালে রয়েছে এই ধরনের ব্যক্তিত্বদের আজীবন সাধনা। আজকের এই দিনে আমাদের সংকল্প হোক মাঠমুখ হওয়া, খেলাধুলাকে জীবনের অঙ্গ করে তোলা এবং শারীরিক মানসিক দুই সুস্থতার দিকেও নজর রাখা, এবং আমাদের মানসিক যে মানে মানসিকভাবেও যে আমাদের সুস্থ থাকা ভীষণভাবে প্রয়োজন, তার জন্য কিন্তু খেলার উপকারিতা ভীষণই গুরুত্বপূর্ণ। গানে গানে এখন রইলেন লোপামুদ্রা মিত্র।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। একটা দৃশ্য কল্পনা করা যাক। চোখের সামনে অজস্র সবুজ, দেশে বিদেশে বিভিন্ন ফল ফুল তো আছেই, সঙ্গে রয়েছে প্রচুর ভেষজ গাছ, আছে হরেক রকমের বাহারি গাছ, ক্যাকটাস, সব মিলিয়ে প্রায় 1000 গাছের সমারোহ। নিশ্চয়ই ভাবছেন কোনো নার্সারির কথা বলছি, কিন্তু শুনলে অবাক হতে হয়, বাঁকুড়ার এক প্রাথমিক বিদ্যালয়ে গড়ে উঠেছে এই বাগান। বলা যায় এই বিদ্যালয়ে সহজ পাঠের সঙ্গে প্রকৃতির পাঠও নিচ্ছে কচিকাঁচারা। এই বাগান করার শুরু হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক তার উদ্যোগে। সেটি এখন মহিরুয়ের আকার নিয়েছে। এই স্কুলে রয়েছে 2টি ছাদ বাগান, সর্পগন্ধা, অশ্বগন্ধা, স্টিবিয়া, আট ধরনের তুলসী, বিশল্যকরণী, অনন্তমূল, শতমূল, মৃতকুমারীর মতো, মানে বলে শেষ করা যাবে না, প্রায় 150 ধরনের ভেষজ গাছের বাস একটি ছাদ বাগানে। আরও একটি ছাদ বাগানের কথা বললাম, সেখানে রয়েছে 60টির বেশি দেশি বিদেশি ফলের গাছের পরিবার। এই পরিবারে আতা, কমলালেবু, তেঁতুল, জামরুলের মতো দেশি ফলের পাশাপাশি স্থান করে নিয়েছে কিন্তু মাল্টা মুসম্বি, স্ট্রবেরি, মিয়াজাকি আমের মতো বিদেশি ফলও। এখানেই শেষ নয়, পাঁচিল ঘেরা স্কুলের চারপাশে তৈরি হয়েছে বাগান, আছে 200 রকমের বাহারি গাছ, প্রায় 250 ধরনের ফুলের গাছ রয়েছে, আর 100-এরও বেশি রয়েছে ক্যাকটাস। এছাড়া পদ্ম, শালুকের মতো জলজ উদ্ভিদও সেখানে প্রায় ভরে ভরে রয়েছে। স্কুলে মিড ডে মিলের জন্য যে রান্না হয়, সেই যে শাকসবজি, তাও আসে কিন্তু স্কুলের এই ছাদ বাগান থেকেই। স্কুলের কচিকাঁচাদের বিভিন্ন গাছ চেনাতে এবং তার ধারণা দেওয়ার

পাশাপাশি এই গাছগুলোর উপকারিতা, গাছ পরিচর্যার পাঠ, সব মিলিয়ে বিদ্যালয়ের পরিবেশ, গাছপালাদের পরিবার এবং ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পরিবার নিয়ে এখন খানিকটা ওই লাল নীল সবুজের মেলা বসার মতোই অবস্থা।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে। সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই। সে কে? সে যে আর কেউ নয়, ডাকাতিয়া বাঁশি। বাঁশির সুর বোধ হয় এমনই, আনন্দ হোক বা বিষাদ, তাতে মোহিত না হয়ে থাকা বড় দায়। বিভিন্ন সময় আমরা বাঁশি বাদকদের কথা বলি, কিন্তু আজ বরং বলি এক বাঁশি প্রস্তুতকারক শিল্পীর কথা। কাঠের তৈরি বাঁশির কথা আমরা জানি, কিন্তু পাথরের তৈরি বাঁশি তার কথা কি আমরা জানি? কাঠের তৈরি বাঁশির মতোই সুন্দর সুর তোলা যায় পাথরের তৈরি এই বাঁশিতেও। শিল্পী অভিক কর্মকার, তার হাতের জাদুতে তৈরি হয়েছে পাথরের এই বাঁশি। বাঁকুড়ার শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিল্প পাথর শিল্প। এই গ্রামেই শিল্পীর বাড়ি। পাহাড়তলির এই গ্রামের একটা বড় অংশের মানুষ প্রত্যক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। প্রায় আট মাসের চেষ্টায় এই তরুণ শিল্পী তৈরি করে ফেলেছেন পাথরের তৈরি বাঁশি। তবে এখানেই শেষ নয়। শিল্পী অভিক কর্মকারের কথায়, বাঁশি মানেই তার কাছে কৃষ্ণ। আর সেই জন্যই সুনিপুণ দক্ষতায় কংসবধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের দশ অবতার ফুটিয়ে তুলেছেন এই পাথরের বাঁশির গায়ে। পাথরের তৈরি হলেও ওজনে বেশ হালকাই বাঁশিটি। অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভেতরটা খোদাই করে বাঁশির ছিদ্রগুলো তৈরি করা হয়েছে, যাতে হাওয়া যাতায়াত করে সুরের মূর্ছনা তুলতে পারে। শিল্পী অভিক কর্মকারের অধ্যাবসায় এবং অভিনব ভাবনার ফলস্বরূপ এই বাঁশি রাজ্য ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বিভাগের কারু শিল্প প্রতিযোগিতায় রাজ্যে সেরার শিরোপা এনে দিয়েছে এই শিল্পীকে। গানে গানে এখন থাকলেন লতা মঙ্গেশকর।

কথা বলতে বলতে হঠাৎ এমন হয়, খুব পরিচিত একটা শব্দ কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। কিছুক্ষণ পর হয়তো নিজে থেকেই মনে পড়ে যাবে, বা মনে পড়ে গেল। এমন অভিজ্ঞতা একেবারেই অস্বাভাবিক নয় এবং এমন অভিজ্ঞতা আমাদের কম বেশি হয়েইছে। নাম বা পরিচিত শব্দ যখন কিছুতেই মনে পড়ে না, তখন অনেকেই একটা কথা বলেন, কথাটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। কিন্তু এই ঘটনা যদি বারবার ঘটতে থাকে এবং দৈনন্দিন জীবনে যদি প্রভাব ফেলতে শুরু করে, তখন এই বিষয়টাকে হালকাভাবে না নেওয়াই ভালো। হঠাৎ করে নাম ভুলে যাওয়া, পরিচিত শব্দ মাথা থেকে একেবারে উধাও হয়ে যাওয়ার মতো অবস্থা, এই সমস্যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় টিপ অফ দ্য টাং। এটি কোনো নতুন রোগ নয়, বরং স্মৃতিভ্রমেরই একটি অংশ। এর মানে শব্দটি বা নামটি মস্তিষ্ক থেকে মুছে গিয়েছে তা নয়, বরং সেটি মনে করার যে প্রক্রিয়া সেখানে বাধা তৈরি হচ্ছে। মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজে একাধিক অংশ একসঙ্গে কাজ করে। ভাষার সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশগুলো সেই তথ্যকে শব্দে প্রকাশ করতে সাহায্য করে, ফলে কোনো একটি শব্দ মনে করার সময় এই প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন ঘটলে পরিচিত নাম বা শব্দটি জানা থাকা সত্ত্বেও মুখে আনা কঠিন হয়ে যেতে পারে। টিপ অফ দ্য টাং এই সমস্যাটি কিন্তু ভীষণ সাধারণ, কিন্তু তা যদি ক্রমশ বাড়তে থাকে, দৈনন্দিন কথাবার্তায় বাধা সৃষ্টি হয়, স্মৃতি চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিবর্তন আনে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। দৈনন্দিন কথাবার্তায় যেমন আমাদের বাধা সৃষ্টি হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু এমন সময় তার জন্য শারীরিক কিছু পরিবর্তন ঘটে, যেমন ভিটামিন B12 ঘাটতি দেখা যায়, থাইরয়েডের সমস্যা, অবসাদ, উদ্বেগ, শ্রবণ শক্তির সমস্যা, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কোনো সমস্যা কিন্তু এর সঙ্গে যুক্ত হতে পারে। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাবার, এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ, মানসিক চাপ নিয়ন্ত্রণ, এটি কিন্তু স্মৃতিশক্তি এবং সামগ্রিক মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অতিরিক্ত কাজের চাপ কমিয়ে বিভিন্ন বিষয় মনোযোগ দেওয়া যেতে পারে, ছোট ছোট বিষয়, এবং সেখানেও একটি কাজ শেষ করে অন্য কাজে মনোযোগ দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এর ফলে কিন্তু কিছুটা হলেও আমরা যারা মনে করছি যে না, এখনো পর্যন্ত এই সমস্যাটা আমাদের মধ্যে হয়নি, তাহলে আমরা কিন্তু আগে থেকে সচেতন হয়ে একটু

স্টুডিওর ডিজিটাল ঘড়িটা কিন্তু বলছে যে আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আসলে সময়ের ঘড়ি তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে, আর সুন্দর মুহূর্তগুলো যেন একটু বেশি দ্রুতই ফুরিয়ে যায়। আলো আঁধারির মায়া জড়ানো আমাদের এই যে আজকে রাত সন্ধ্যা, তা এবার সমাপ্তির পথে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আকাশের বুকে ফুটে উঠছে তারার মেলা। সুর, শব্দ আর আড্ডার যে রেষ্টুকু আজ আমরা শ্রোতাবন্ধুরা এবং আমি ভাগ করে নিলাম, তা হয়তো মিলিয়ে যাবে একদিন সময় স্রোতে, কিন্তু তার স্পর্শ থেকে যাবে অন্তরের কোনো এক কোণে। একটা সুন্দর সমাপ্তি, আসলে আরেকটি নতুন শুরুরই কিন্তু পূর্বাভাস। তাই আজকের ঘড়ির কাঁটার সঙ্গে আমিও বলছি হ্যাঁ, আজকে আমাকে এখানে থামতে হবে। শেষ করব আজকে রাত সন্ধ্যায় গান শুনিয়ে, কিন্তু বন্ধুদের বলে যাই যে অনুষ্ঠান কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu@gmail.com। আবারও বলছি মৈত্রীবন্ধু, মাফ করবেন, মৈত্রীবন্ধু

mythri@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয়, রয়েছে বি, ওখানে যে পোস্টারটি রয়েছে সেখানে কিন্তু গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের চিঠি লেখার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এখানে কিন্তু আপনারা চিঠি লিখেও জানাতে পারেন অনুষ্ঠান কেমন লাগছে। তাহলে এখন বন্ধু নি বিদায়, এতক্ষণ আজ সন্ধ্যায় নিয়েছিলাম আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ, যেতে যেতে রেখে গেলাম শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলাম আমি রমা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অঙ্কুর কুণ্ডু।

শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই আজকে এক নজরে। আজ জাতীয় ক্রীড়া দিবস। ভারতীয় হকির সর্বকালের সেরা জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর প্রত্যেক ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা। দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই দিনের কথা উল্লেখ করে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের তরুণদের উদ্দেশ্যে বার্তা দেন, আরও বেশি করে ক্রীড়াক্ষেত্রে তাঁদের অংশগ্রহণের মাধ্যমে যেন দেশকে সেই তরুণ প্রতিভারাই এগিয়ে নিয়ে যান।

ক্রিকেটে মহিলাদের এশিয়া কাপের সূচনা হয়েছে গতকাল। থাইল্যান্ড 6 রানে জয়ী হয়েছে হংকংয়ের বিরুদ্ধে। ভারতের যাত্রা শুরু আগামীকাল থেকে থাইল্যান্ডের বিপক্ষে। অপরদিকে সোমবার বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে এই প্রতিযোগিতায় তাদের প্রথম ম্যাচ। ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সেপ্টেম্বরের 4-5 তারিখে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া সিজনের শেষ ডায়মন্ড লিগ ফাইনালে তাঁর স্থান নিশ্চিত করেছিলেন বটে, কিন্তু জাতীয় ক্রীড়া দিবসের ভারতীয় সমর্থকদের জন্য হতাশার খবর শোনালেন তিনি। অনুশীলনের সময় লেগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে ডায়মন্ড লিগ ফাইনাল শুধু নয়, এশিয়ান গেমস থেকে শুরু করে পুরো মরশুমের জন্যই তিনি জ্যাভলিন থেকে বিদায় নিলেন বলা চলে, শুধুমাত্র কিন্তু এই মরশুমের জন্য। তাকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না। বেঙ্গালুরুতে 26 সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে, কলকাতায় অক্টোবরের 3 তারিখে ব্রাজিলের বিরুদ্ধে এবং 6 অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে ভারতীয় দলের ফুটবল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে সিরিয়া।

উজবেকিস্তান এবং বাংলাদেশকে। মোহামেডান স্পোর্টিংয়ের কোচের পদ থেকে সম্পর্ক ছিন্ন হল মেরাজউদ্দিন ভাড়ুর, তার সঙ্গেই পরাজয়ের দুঃসংবাদ ঘিরে ধরল সমর্থকদের। কোল ইন্ডিয়া এসপি এর বিরুদ্ধে হারল মোহামেডান এসসি। লা লিগায় বার্সেলোনা 2-0 ব্যবধানে জয় পেল অ্যাথলেটিকের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি 4-1 ব্যবধানে জয় পেল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে রেলওয়ে এফসির বিরুদ্ধে সহজ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। জুনিয়র বয়েজ এন এফসি ফর ডক্টর বিসি রয় ট্রফি 2026-27 প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ 1-0 গোলের ব্যবধানে জয় পেল কর্ণাটকের বিরুদ্ধে।

বারাসাত কি কলকাতা লিগের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে চলেছে, সূত্র বলছে কিন্তু তাই। 5ই সেপ্টেম্বর ডার্বিতে মুখোমুখি হতে পারে কলকাতা লিগে ওয়েস্ট বেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট, তবে সেটা কি সম্ভব সেটাই এখন দেখার। AHF উইমেন্স জুনিয়র এশিয়া কাপ 2026-এ ভারতের ক্রীড়া সূচি প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বরের 5, 6, 8, 9 তারিখে হকিতে ভারত খেলবে যথাক্রমে কোরিয়া, মালয়েশিয়া, জাপান এবং চায়নার বিরুদ্ধে। পেনাল্টি শুট আউটে 3-4 ব্যবধানে জয় এসেছে বেলজিয়ামের ভারতের বিরুদ্ধে মেন্স হকি ওয়ার্ল্ড কাপে, কিন্তু অষ্টম স্থানে শেষ করা ভারতও দুর্দান্ত লড়াই দেখিয়েছে। শুক্রবার ওয়েভারের বেলফিয়াস রেইনায় বেলজিয়ামের বিরুদ্ধে 2-2 এক গোলে পিছিয়ে পড়েও তারা ম্যাচে ঘুরে দাঁড়ায় এবং খেলাটি 3-3 ড্র হয়। পরে পেনাল্টি শুট আউটে ভারত পরাজিত হয় 3-4 ব্যবধানে। ভেলোভেন সেন্থিল কুমার স্কোয়াশে প্রথম ট্যুর খেতাব জয়, তাঁর হাঙ্গেরির বেলজি ফারকাসকে 3-0 সেটে পরাজিত করে বুদাপেস্ট ওপেন PSA কপার ট্যুর খেতাব জেতেন ভেলোভেন। স্লোভেনিয়ার ড্যানি কজৌলের বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয়ী হয়ে ভারতের অঙ্কুর ভট্টাচার্যা WTT ফেডারেলো মোচ 2026-এ মেন্স সিঙ্গলসের শিরোপা জিতলেন। এছাড়াও ডাবলসে আকাশ পালের সঙ্গে জুটি বেঁধে জিতলেন ফাইনাল। এশিয়ার রাগবি এমিরেটস 7S সিরিজ 2026-এর প্রথম 2 ম্যাচে ভারতীয় মহিলাদের দুরন্ত পারফরমেন্স। প্রথমে UAE-র বিরুদ্ধে 14-10 জয়, পরে ইরানের বিরুদ্ধে 24-5 ফলাফলে এলো জয়।

0: সরাসরি চলে যাব আতসকাঁচের তলায়।
1: আতসকাঁচের তলায়
0: প্রতি বছর 29শে অগস্ট দিনটি ভারতে অত্যন্ত উৎসাহ মর্যাদার সঙ্গে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনটি ভারতীয় হকির সর্বকালের সেরা জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে উৎসর্গ করা হয়েছে। খেলাধুলায় তাঁর অসামান্য অবদান এবং দেশের তরুণ প্রজন্মকে শারীরিক উৎকর্ষ ও ক্রীড়াপ্রেমের দিকে অনুপ্রাণিত করতেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। 1905 সালের এই দিনেই উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম নেন ধ্যানচাঁদ। না, এই মুহূর্তে ধ্যানচাঁদ সম্পর্কে আমি বলছি না, এই মুহূর্তে কিন্তু জাতীয় ক্রীড়া দিবস সম্পর্কেই বলবো, কারণ ধ্যানচাঁদ নিয়ে আলাদা একটা পর্ব অবশ্যই থাকবে আজকের দিনে। হকির জাদুকর ছিলেন তিনি। 1928, 1932, 1936 সালে অলিম্পিক্সে ভারতকে স্বর্ণপদক এনে দেন। জাতীয় ক্রীড়া দিবস কেবল মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানানোর দিনই নয়, এটি আমাদের জীবনে খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করার সময়ও বটে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা

গুণগত ভাবনা, নেতৃত্ব এবং জেতার মানসিকতা গড়ে তোলে। বর্তমানে যদি দেখা যায়, তাহলে তরুণ প্রজন্ম তো মোটামুটি নীল স্ক্রিন মোবাইলের সেখানে মনোনিবেশ করছে। তাদেরকে যদি মাঠে ফিরিয়ে আনা যায় এবং তার জন্য যদি এই দিনটা একটা মোক্ষম সময় হতে পারে, তার থেকে ভালো কি আর হয়। যদিও বা আমি বিশ্বাস করি না যে এরকম কোনো একটা দিন থাকা জরুরি, মাঠে ফিরে যাওয়ার জন্য বা মাঠে নামার জন্য প্রত্যেকটা দিনই খুব গুরুত্বপূর্ণ। জাতীয় ক্রীড়া দিবসে কিন্তু সরকারের তরফ থেকেও এই দিনে উদীয়মান ক্রীড়াবিদদের সম্মান জানানো হয়, যেমন অর্জুন পুরস্কার, খেলরত্ন পুরস্কার প্রভৃতি। 29শে অগস্ট সূর্যের প্রথম আলোয় কুয়াশা কেটে যাওয়ার মতো এক দীপ্ত নাম এই জাতীয় ক্রীড়া দিবস। এই যে যেমন ভারতের সরকারের পক্ষ থেকে খেলো ইন্ডিয়া, ইউথ গেমস, ট্রাইবাল গেমস অথবা ইউনিভার্সিটি গেমস, এছাড়াও যে এলাকাভিত্তিক বা পাড়াভিত্তিক যে প্রতিযোগিতাগুলো হয়, সেখান থেকে শয়ে শয়ে তরুণ প্রতিভার এই যে উঠে আসা, সেটাই বা কম কিসের। সে মনে পড়ে ছোটোবেলায় এরকম অনেকবার হয়েছে, আমার সঙ্গে তো হয়েছে, যে পড়ার ফাঁকে ফাঁকে বলবো না, পড়াকে আমরা সরিয়ে রেখে মাঠে নেমে যেতাম খেলার জন্য। মায়ের কাছে কত বকা খেয়েছি, কিন্তু সেই দিনগুলো এখন যখন মনে পড়ে তখন হাসিও পায়। আবার এটাও মানতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তরুণ প্রতিভারা ভারতকে, মানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে, তাদের কাছে দেশ সবার আগে, তাদের কাছে তাদের প্রতিভা দিয়ে ভারতবাসীকে গর্বিত করা তাদের একমাত্রই কিন্তু লক্ষ্য।

0: এবার শুনে নেব বাইরে থেকে রেকর্ড করে আনা একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ রক্তিম বরণ ময়রা। ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এই যে আসন্ন প্রতিযোগিতা আছে, সেখানে তাদের কেমন প্রস্তুতি, তাদের অনুশীলনে পৌঁছে গিয়েছিলেন আমাদেরই প্রতিনিধি রক্তিম বরণ ময়রা। চলুন শুনে নিই।
1: আজ 15তম জাতীয় ক্রীড়া দিবস। এবছরের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য খেলবে ভারত জিতবে ভারত। সেই সূত্র ধরেই চলে গেছিলাম ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনে, কারণ পাঞ্জাবের দিব্যাঙ্গ ক্রিকেট দল আসছে বাংলায় আর আজ থেকেই শুরু হচ্ছে তাদের অফিসিয়াল প্রস্তুতি পর্ব। কীরকম প্রস্তুতি চলছে আর ব্যবস্থাপনায় বা কীরকম, সবটা শুনব তাদের কাছ থেকে। প্রথমে শুনব ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিজিৎ বিশ্বাসের বক্তব্য।
2: নমস্কার আপনাদের সবাইকে, আমি অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এন্ড সেক্রেটারি। এই বছরও আমরা ন্যাশনাল স্পোর্টস ডে পালন করছি বার্সুল বর্ধমানের। এই বছর ন্যাশনাল স্পোর্টস ডে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সিজনের প্রথম প্র্যাকটিস আমরা সেদিনকে রেখেছি এবং প্র্যাকটিসের সাথে সাথে নতুন প্লেয়ারদের ট্রায়ালের ব্যবস্থা, অর্থোপেডিক ক্যাটাগরিতে আমাদের খেলাটা হয়, 40% ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে তারা সেদিনকে আসবেন, ট্রায়াল দেবেন, এবং তার সাথে সাথে আমাদের কেক কাটিং, আমাদের কিছু প্লেয়ারদের গিফট, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের 3 জন প্লেয়ার তারা সিলেক্ট হয়েছে, তারা 1 তারিখে কোয়েম্বটুর বেরোবে, তাদেরকে আমাদের WBDCA এর তরফ থেকে রাস্তার জন্য 3000 একটা সাপোর্ট তাদের করা হবে। এই সব নিয়ে আমরা এই ন্যাশনাল স্পোর্টস ডে আমরা সেলিব্রেট করছি, এবং তার সাথে সাথে এই সিজনের প্রথম টুর্নামেন্ট 12 এবং 13 পাঞ্জাব এবং বাংলা টিমের সঙ্গে খেলা আমাদের WBDCA, তার জন্য এই বছর এই ন্যাশনাল স্পোর্টস ডে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা দিন। আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত খেলোয়াড়কে ন্যাশনাল স্পোর্টস ডে তরফ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, ভালো খেলুন, ডিসিপ্লিনের সাথে, সঠিক পদ্ধতির সাথে, আমরা এটা আশা করি। এই সিজনের প্রথম ম্যাচ আমরা আয়োজন করতে চলেছি সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখে। আর 11ই সেপ্টেম্বর পাঞ্জাব দল তারা আমাদের পশ্চিমবাংলায় আসছে। 2টো টি-20 ম্যাচ হচ্ছে এখনো আমাদের বাংলায়, সিজনটা কিন্তু সেইভাবে এখনো আসেনি, তার সত্ত্বেও আমরা এই ম্যাচটা বার্সুল বর্ধমানে অ্যাস্ট্রোটাফে করাচ্ছি, যেন ওয়েদারটা যদি একটু ঠিক থাকে আমরা যেন ম্যাচ দুটো করতে পারি। এবং এই প্রথমবার আমরা

0: এই সিরিজটাকে নাম দিয়েছি নামো দিব্যাং টি টোয়েন্টি টুর্নামেন্ট, কারণ সেপ্টেম্বর 17 আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির জন্মদিন, তার জন্য আমরা এই সেপ্টেম্বর 12 এবং 13 তারিখের ম্যাচটা আমরা আমাদের প্রাইম মিনিস্টারকে আমাদের তরফ থেকে একটা গিফট হিসাবে আমরা এই টুর্নামেন্টটাকে ওনাকে ট্রিবিউট করছি, উৎসর্গ করছি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গের অ্যাসোসিয়েশন, আমাদের অ্যাফিলিয়েশন, দেশের প্রথম অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ, 1988-এ পদ্মশ্রী অজিত ওয়াডেকর স্যার উনি ফাউন্ড করেছিলেন, তার অ্যাফিলিয়েশনে আমরা কাজ করি। এবং আমাদের এটা অর্থোপেডিক ক্যাটেগরিতে বাংলার টিম, আমাদের টিমের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক রানাঘাটের, ভাইস ক্যাপ্টেন সুকুমার মাহাতো পুরুলিয়ার, এবং নানান জেলা থেকে বেস্ট প্লেয়াররা তাদের নিয়ে আমাদের টিম, আমাদের হেড কোচ অলোক বৈরাগী, মেন্টর কবির গোমস, এবং আমাদের কোচিং স্টাফরা বিবেক সিনহা, আরও অনেকজন, এবং পাঞ্জাব টিমেরও তারাও 15 জন মতন আসছে, তাদের ক্যাপ্টেন মঙ্গল তেহনা। আমরা সারা বছরই দিব্যাং টুর্নামেন্ট আমরা করতে থাকি আমাদের স্টেটে, এবং তার সাথে সাথে বাইরে যখন খেলা হয় তখন আমরা সেখানে ট্যুর করি। এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গের অ্যাসোসিয়েশনের কাজ। এবং এর সাথে সাথে আরেকটাই ভালো খবর আপনাদেরকে জানাই, মহেশ কুমার সাউ, সুমন দে এবং সুকুমার মাহাতো, তারা এই প্রথমবার তামিলনাড়ুতে অকশন বেস সিলেকশনে তারা সিলেক্ট হয়েছে, এটাও আমাদের কাছে গর্বের বিষয়। এবং এই ধরনের দিব্যাং টুর্নামেন্টের মাধ্যমে আমরা পশ্চিমবাংলার দিব্যাং ক্রিকেটকে আরও ভাবে কীভাবে প্রমোট করা যায়, আরও মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায় তারই চেষ্টা করি। এবং আমাদের, আমরা অনেকবার বলেছি, আমাদের সব রকমের ডকুমেন্ট, সিএসআর, এটিজি, যা যা ডকুমেন্ট লাগে আমাদের সব রকম ডকুমেন্ট আছে, তার সত্ত্বেও কিন্তু আমরা বেশিরভাগ মফস্বলের দিকে কাজ করি, কলকাতার দিকে কাজ আমরা অতটা করতে পারি না ফান্ডের জন্য। আমরা কিন্তু সেই ধরনের স্পন্সর, কর্পোরেটের হেল্প কিন্তু আমরা পাই না। এবং আমাদের এই সারা বছরের অ্যাক্টিভিটি সেটা কিন্তু খুব বেশি কলকাতার মানুষের কাছে, কলকাতার মেন মিডিয়ার কাছে এটা কিন্তু পৌঁছায় না, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। এবং একমাত্র আমাদের অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন সারা বছর খেলার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প, গাছ লাগানো, লাস্ট ইয়ার আমরা কিছু মানুষদেরকে আমরা জামা প্যান্টও দেওয়ার চেষ্টা করেছি, আমাদের সম্পূর্ণটা আমাদের কিছু ওয়েলবিশার, আমাদের চেয়ারম্যান বাবুল বক্সি স্যার, আমাদের প্যাট্রন অনিমেষ রয়জি, আমাদের অ্যাসোসিয়েশনের ব্যাকবন মৌমিতা চক্রবর্তী, বিসিসিআই ম্যাচ রেফি, এমন কিছু মানুষের সাপোর্ট, এবং ইনক্লুডিং আমাদের প্লেয়ারদের সবারই সাপোর্ট মিলে আমরা এই টুর্নামেন্ট সারা বছরের অ্যাক্টিভিটি করতে পারি। আমরা আশা রাখি সেই ধরনের কর্পোরেটররা আগাবে, যেন আমরা এই খেলাগুলোকে আরো ভালো লেভেলে পৌঁছাতে পারি। এবং আমরা আশা করব আপনাদের মতন মিডিয়া পার্সনরা আগে আসবেন, এবং আমাদের এই অ্যাক্টিভিটি, আমাদের কাজ সেটা যেন আরো কলকাতার মানুষের কাছে পৌঁছায়, কলকাতার মেইন মিডিয়ার কাছে পৌঁছায়।
1: দিব্যাং ক্রিকেট বাংলার দলের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক অত্যন্ত আশাবাদী।
2: আমি দীপঙ্কর মল্লিক, ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর শক্তিগড়ের বোরসুলে আমাদের নামো দিব্যাং কাপ সিরিজ শুরু হতে চলেছে পাঞ্জাব ভার্সেস বেঙ্গলের মধ্যে। আমাদের প্রিপারেশান চলছে, আমরা আশা রাখছি যে আমরা চ্যাম্পিয়ন হব এবং বাংলার নাম উজ্জ্বল করব। আর স্পেশাল থ্যাঙ্কস আমরা যে সকল ওয়েলবিশাররা আছে, যারা আমাদের সারা বছর ধরে সাপোর্ট করে চলেছে, আমি সাধারণ মানুষের কাছে একটাই কথা বলবো যে তারা আরও এগিয়ে আসুন, আমাদের খেলাটাকে সাপোর্ট করুন এবং আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন।
1: শুনব দলের মেন্টর তথা প্রাক্তন ক্রীড়াবিদ প্রবীরগঞ্জের বক্তব্য।
3: আমি প্রবীরগঞ্জ, একজন প্রাক্তন ক্রীড়াবিদ। আজ ভারতের জাতীয় ক্রীড়া দিবস। এই ক্রীড়া দিবসে ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই, সমস্ত খেলোয়াড়দেরকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে দিব্যাং ক্রিকেটকে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বুকে এগিয়ে নিয়ে চলেছি, এবং বহু মানুষ তাদের নিঃস্বার্থ শ্রম এবং অর্থ দিয়ে এই সংস্থাটিকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে আমাদের সমস্ত

0: দিব্য ক্রিকেটাররা অন্যান্য 5 জন সাধারণ খেলোয়াড়দের সাথে এই উৎসবটা আমরা পালন করছি, এবং আগামী দিনে আমরা আমাদের খেলার মাঠে আমাদের পারফরমেন্স দিয়ে পশ্চিমবঙ্গের নাম আমরা উজ্জ্বল করব। অতীতে আমরা করেছি, আগামী দিনেও করব, শুধু আপনাদের একটু সমর্থন চাই। এই যে যারা এখানে অংশগ্রহণ করে তারা বিশেষভাবে সক্ষম, তো তাদের জন্য একটু আমাদের মানসিক সাপোর্ট চাই। আমি একজন জেনারেল মানুষ হিসাবে এই সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে আমি আছি, এবং প্রয়োজন মতন যতটা আমরা পারি তাদেরকে সাহায্য করে এগিয়ে যেতে সাহায্য করি। আপনাদের সকলকে পুনরায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় ক্রীড়া দিবসে, এবং আপনাদের একটু সমর্থন আমরা চাইছি যাতে আমরাও আগামী দিনে দেশের নাম এবং রাজ্যের নাম উজ্জ্বল করতে পারি।
1: হেড কোচ অলোক বৈরাগী, শুনবো তার বক্তব্য।
2: আমি অলোক বৈরাগী, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচ। পাঞ্জাব আমাদের বেঙ্গলে আসছে, তবে আমাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সিজনে এটা ফার্স্ট ম্যাচ খেলছি। নিউ স্পন্সর, ড্রেস সব আমাদের রেডি, আমাদের টিমের প্রিপারেশনও খুব ভালো রেডি, আমাদের টিমের ছেলেরা খুব হার্ডওয়ার্ক করছে, খুব কঠোর পরিশ্রম করছে তাদের বেস্ট দেওয়ার জন্য, এবং আশা করছি তারা তাদের সেরাটা দিতে পারবে। সিজনে ফার্স্ট ম্যাচ, তারা যেভাবে হার্ডওয়ার্ক করছে, আমাদের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক তার তত্ত্বাবধানে প্রতিনিয়ত তাদেরকে ঝালিয়ে নিচ্ছে। আশা রাখছি আমরা পাঞ্জাবকে হারিয়ে ভালো একটা রেজাল্ট দিতে পারবো ওয়েস্টবেঙ্গলকে, এবং আমাদের বাংলার সকল দিব্যাঙ্গ ক্রিকেট প্রেমী এবং যারা ভালোবাসেন, প্রমোট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
1: শুনলাম ন্যাশনাল স্পোর্টস ডেতে শুরু হওয়া দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলা এবং পাঞ্জাবের খেলার প্রস্তুতি নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
3: এতক্ষণ শুনলেন রক্তিম বরণ ময়রার সাক্ষাৎকার নেওয়া ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের প্রস্তুতির বিভিন্ন দিকগুলো তারা কিন্তু তুলে ধরলেন। এবার সরাসরি চলে যায় মহিলাদের এশিয়া কাপ 2026 প্রতিযোগিতা, যেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এইবারের মানে 2026-এর মহিলাদের এশিয়া কাপ নিয়ে কথা বলার আগে ফিরে যাব 2 বছর আগে, ঠিক 2 বছর 1 মাস। 2024 সাল ফাইনালে শ্রীলঙ্কা এবং ভারত দুটি দল খেলছে। ভারতের মোটামুটি জয় দেখতে প্রায় সকলেই উদগ্রীব, তার কারণ ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল ছিল সেই মুহূর্তে, না নিয়ে এখনও তাই আছে, তবে সেই মুহূর্তে বেশ শক্তিশালী দল। কেউ ভাবতে পারেনি যে ফাইনালে শ্রীলঙ্কার মতো দল ভারতকে হারিয়ে দিতে পারে, তবে তাই হয়েছিল। 2024 সালের এশিয়া কাপ দখল করেছিল কিন্তু শ্রীলঙ্কা দল, অন্ধকারে ডুবেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের শিরোপা ধরে রাখার আশা। তবে 2026 সালের মহিলাদের এশিয়া কাপ 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যোগ দিয়েছে স্বাগতিক UAE, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং হংকং। এমন একটি মহাদেশীয় চ্যালেঞ্জের জন্য দলগুলো প্রস্তুত হচ্ছে যা একটি ভালো প্রস্তুতি হিসেবে কাজ করবে, বিশেষ করে যে দলগুলো কয়েক সপ্তাহ পরে জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে।

বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলই কিন্তু তুলনামূলকভাবে বেশ প্রতিদ্বন্দ্বিতায় দিতে পারে ভারতকে। বাংলাদেশ দল তাদের দলের বোলিং আক্রমণ যেমনটা সবসময় থাকে, বড় ইভেন্টগুলোতে তাদের লড়াইয়ে টিকিয়ে রাখে। বাংলাদেশ এমন একটি দল যাদের এই টুর্নামেন্টে হালকাভাবে নেওয়ার কোনো জায়গাই নেই, কারণ বাংলাদেশের মহিলা ক্রিকেট দল নিজেদেরকে বারবার প্রমাণ করেছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান বাংলার টাইগারদের কাছ থেকে শিখতে পারে কিভাবে গুটি কয়েক খেলোয়াড়ের ওপর নির্ভরতা কমিয়ে কঠিন ম্যাচে পুরো দলের ওপর ভরসা করে এগিয়ে যেতে হয়। আর ভারতের কথা যদি বলি, তাহলে টুর্নামেন্টের এখনও ভারতের হয়ে একটিও বল মাঠে গড়ায়নি ঠিকই, ইতিমধ্যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের জন্য একটি হারানোর সুযোগ বলে মনে হচ্ছে, কারণ নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর ভারত যখন কোণঠাস অবস্থায় থাকে তখন তারা সবসময় নিজেদের শক্তি প্রদর্শন করতে পছন্দ করে। এই পরিস্থিতি অনেকটা ভালো বলা চলে, আবার অনেকটাই কিন্তু

মেডাঙা হয়ে ফিরতে পারে, যেহেতু এবারের যে স্কোয়াড আছে সেটা নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন রকম মতামত। কি সেরকম, এই আসরের জন্য নির্বাচিত দলের বেশিরভাগ খেলোয়াড়ই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। শুধু ইয়স্তিকা ভাটিয়া, শ্রেয়াঙ্কা পাতিল ফিটনেসের জন্য অবশ্যই, এবং জেমিমা রড্রিক্স চোটের জন্য দলে নেই। কিন্তু তা বলে কি ভারতীয় যে দল সেটা কি পিছিয়ে থাকবে? কখনোই নয়। দল জেমিমার পরিবর্তে প্রতিকার রাওয়ালকে তার প্রথম টি টোয়েন্টি ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা বেশ ভালো, তাতে ক্ষতির কিছু নেই। তবে এমন অনেক কিন্তু খেলোয়াড় ভারতে আছেন যারা এই স্তরের ক্রিকেটের কঠিন বাধা পার হয়ে জাতীয় দলে ঢোকার আশা করেছিলেন, কিন্তু শিখরে পৌঁছানোর আগেই তাদের আবার সেই শূন্যতে ফিরিয়ে দেওয়া হয়েছে। যেমন কয়েকজনের নাম আমি বলতেই পারি, নিকি প্রসাদ, অনুষ্কা শর্মা, বৃন্দা দীনেশ, যারা ঘরোয়া স্তর এবং এ সিরিজে প্রশংসনীয় পারফরমেন্স করেছেন, তাদের নাম এখানে বিশেষভাবে উল্লেখ করার মতোই। ভারতী ফুলমালিকে আরও কিছুটা সময় দেওয়া হয়েছে, আশা করা যায় তাঁর ক্ষণস্থায়ী উপস্থিতির বদলে এবার দলে তিনি একটি শক্ত জায়গা পাবেন। ঋচা ঘোষের সঙ্গে কিন্তু এসেছেন জি কমলিনী, যা অনূর্ধ্ব-১৯ স্তরের একজন দুর্দান্ত ব্যাটারের সামর্থ্যের প্রতি ভালো আস্থার প্রতিফলন বলাই যায়। বোলিং বিভাগেও টি টোয়েন্টি বিশ্বকাপের ধারহীন আক্রমণ কিন্তু রয়ে গেছে। গ্রীষ্মে তড়িঘড়ি করে চোটের বদলি হিসাবে আসা প্রেমার রাওয়াতকে প্রথম স্কোয়াডে রাখা হয়েছে, যা তাঁর জন্য একটি অবশ্যই ভালো খবর। কিন্তু বৈষ্ণবী শর্মা কেন জায়গা পাননি, অথবা পূজা বস্ত্রকার, আশা শোভনা, যারা ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছেন, কেন দলে নেই, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ঠিকই। তবে চুলচেরা বিশ্লেষণ তো আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে, এখনই এত চিন্তার কিছু নেই ভারতীয় দলের ক্ষেত্রে, কারণ ভারতীয় মহিলা দল নিজেদেরকে অনেকবারই প্রমাণ করেছে, আর এবার এশিয়া কাপের অন্যতম শক্তিশালী দাবিদার কিন্তু তারাই। সরাসরি চলে যাব আজকের দিনে। ভারতবর্ষে যখন খেলাধুলার কথা ওঠে, তখন ক্রিকেট বা ফুটবলের পাশাপাশি যে নামটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তিনি হলেন মেজর ধ্যানচাঁদ। তাকে কেবল ভারতের নয় বরং বিশ্ব ক্রীড়া ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা হকি খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। তাঁর স্টিকের জাদুকরী দক্ষতা এবং খেলার মাঠে অতুলনীয় নিয়ন্ত্রণ তাকে হকির জাদুকর উপাধিতে ভূষিত করেছে। হ্যাঁ, আমি কথা বলছি মেজর ধ্যানচাঁদ নিয়ে, কারণ ১৯০৫ সালের ২৯শে অগস্ট, অর্থাৎ আজকের দিনেই, উত্তরপ্রদেশে এক রাজপুত পরিবারে ধ্যানচাঁদের জন্ম হয়। তার বাল্যকাল কেটেছিল ঝাঁসিতে। খেলাধুলার প্রতি তার অনুরাগ ছোটবেলা থেকেই ছিল, তবে হকি স্টিকের সঙ্গে তার সখ্যতা তৈরি হয় কিছুটা দেরিতে। ১৯২২ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি হকি খেলা শুরু করেন। সেনাবলের সুবেদার মেজর সুবেদার তিওয়ারির সান্নিধ্যে তার প্রতিভা বিকশিত হতে শুরু করে। মেজর ধ্যানচাঁদের হকি ক্যারিয়ারে সোনালী অধ্যায় রচিত হয়েছিল অলিম্পিক গেমসে। ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিক, ১৯৩২ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক্স, এই তিনটি অলিম্পিকেই ভারত স্বর্ণপদক জয় করে। এই ঐতিহাসিক সাফল্যের মূল কাণ্ডারি কিন্তু ছিলেন তিনি। বার্লিন অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে ফাইনালে ভারত ৮-১ গোলে জয়লাভ করে, যার মধ্যে একা ধ্যানচাঁদই করেছিলেন তিনটি গোল। ১৯৩৬ সালের অলিম্পিক্সের সময় তার অসাধারণ খেলা দেখে মুগ্ধ হয়ে জার্মানির এক নায়কতন্ত্রের প্রবর্তক অ্যাডলফ হিটলার তাঁকে জার্মান সেনাবাহিনীতে উচ্চ পদের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু দেশপ্রেমিক ধ্যানচাঁদ সেই প্রস্তাব সবিনয় প্রত্যাখ্যান করেছিলেন। ধ্যানচাঁদের স্টিক ওয়ার্ক বা বল নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল কিংবদন্তি তুল্য। বল যেন চুম্বকের মতো তাঁর স্টিকের সঙ্গে লেগে থাকত। প্রতিপক্ষের রক্ষণভাগকে একা ভেঙে গোল করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। একবার হকি বলের কার্যকারিতা পরীক্ষা করার জন্য নেদারল্যান্ডসের আমস্টারডামে তাঁর স্টিক ভেঙে দেখা হয়েছিল ভেতরে কোনো চুম্বক বা অবৈধ কিছু আছে কিনা। তবে অবশ্যই এটা শোনা যায়, কতটা সত্যি বা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু জানার উপায় নেই। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি হাজারেরও বেশি গোল করেছেন। ১৯২৮ থেকে ৩৬ সালের মধ্যে অলিম্পিক ম্যাচগুলোতে তিনি একাই করেছিলেন ৩৭টি গোল।
তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে স্বাধীন ভারতের অন্যতম সর্ব

জন্মদিনের পর এবার ঘটনা, 2009 সালের আজকের দিনেই পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ডেবিউ করেন রিয়াল মাদ্রিদের হয়ে এবং পেনাল্টি থেকে গোল করেন 3-2, কিন্তু গোলে জিতে যায় রিয়াল মাদ্রিদ ডিপোর্তিভো লা করুনার বিরুদ্ধে আজকের দিনে, অর্থাৎ 2009 সালের 29শে অগস্ট। ঘড়ির কাঁটা বলছে আজকে সময় একদম শেষ, জানাতে ভুলবেন না কেমন লাগছে মৈত্রী ক্রীড়াঙ্গন। জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে। আজ এখানেই শেষ করছি ক্রীড়াঙ্গন।

শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্ষেতকামারের কথা অনুষ্ঠানে হুগলি জেলার পোলবা ব্লকের অন্তর্গত নারায়ণপাড়া দক্ষিণ গ্রামে এসে উপস্থিত হয়েছি। এখানকারই কিছু কৃষক বন্ধু সাথে আমরা কথা বলবো, যিনি আমার সামনে উপস্থিত রয়েছেন। আপনার নামটা একটু বলুন।
1: ভজহরি সরখেল।
0: আমি সঙ্গে সঞ্চালনায় রয়েছি শ্রী সুখদেব চন্দ্রশীল। আচ্ছা, আপনি কি কি চাষ করেন মোটামুটি?
1: এখন ধরুন ধান চাষ আছে, পাট খানিকটা কাটা ফেলা হয়ে গেছে, ধান রয়েছে, তার ভেন্ডি চাষ আছে, হ্যাঁ, তারপরে কিছু পটল চাষ আছে অল্প, এইসব চাষ, কলা বাগান আছে অল্প, আম বাগান আছে। জমিটা তো প্রথমে আমরা ধরুন যেগুলো নাবলা জমি সেগুলো হয়তো ওই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বীজ ফেলা হয়, তারপরে বড় গাড়ি লটারি দিয়ে চষা হয়, চষে তারপরে দুটো চাষ দিয়ে, এবার যদি ঘাস থাকে খুইয়ে ফেলে দেওয়া হয়, দিয়ে ধান রুয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে 15-20 দিনের মধ্যে ধান নিড়ানো হয়। এইবার তারপরে কিছু অল্প সার ফার দেওয়া হলো, ইফকো হোক বা খোল হোক বা ইউরিয়া, এইসব পাইল করে দেওয়া হয়, দিয়ে নিড়ানো, এখন মোটামুটি নিড়ানো কাজ মিটে গেছে।
0: ধানের বীজটা কি আপনারা নিজেরাই তৈরি করেন না বাইরে থেকে নিয়ে আসেন?
1: মানে এগ্রিকালচার ফার্মে থেকেও আনা হয়।
0: আচ্ছা,
1: এই চুচড়া যে ফার্ম আছে ফার্মে থেকেও আনা হয়, বা এমনি লোকালে বীজ দোকান থেকেও কিনা হয়, এইভাবে হয়।
0: আর নিজেরা যে বীজ থেকে আপনারা যেটা অঙ্কুর তৈরি করেন, সেটা কি পদ্ধতিতে করেন একটু বলুন।
1: ওটা অঙ্কুরটা বলতে, ওই ধান তো শুকনো সময় ফেলা হয়, ওটা এমনি জমি চষে ছড়িয়ে দেওয়া হয় ধানটা, শুকনো ধান। আর যেগুলো ওই হাইলিং ধান ধরুন মিনিকি 40-90, এগুলো কল করে জমি কাদা করে সমান করে ভেলি বেঁধে ওইতে ফেলা হয়, ছড়িয়ে দেওয়া হয়।
0: আচ্ছা, এই ধান শুকনো ধান থেকে আপনার অঙ্কুর ওঠা কতদিন সময় লাগে আপনাদের?
1: ওটা তো দুরাত ভিজানো হয়, দুরাত ভিজিয়ে ও দুদিনের মধ্যে হয়ে যাবে, মানে 48 ঘন্টায় কল হয়ে যায়।
0: আচ্ছা, এই কলটা যখন আপনারা এই যে জমিতে তৈরি করছেন, সেখানে কি কি পদ্ধতিতে করছেন?
1: এখানে ওই মানে জলটা নিকেশ করতে হয় ভালো করে, আর ওই নেট দিয়ে ছেড়ে দিতে হবে, এমনি পলিথিন দিলে হবে না, নেট মানে জাল দিয়ে ছেড়ে দেওয়া, যাতে বাবুই পাখিতে যাতে না খায়, মেন হচ্ছে বাবুই পাখির ভয়, অন্য কিছু না।
0: আচ্ছা, সেখানেও কি আপনারা কোনো সার বা কোনো কিছু মিনিকিট কিছু প্রয়োগ করেন?
1: না, সার ফার প্রয়োগ হবে না। বীজ যখন আপনার 6-7 ইঞ্চি হবে তখন হালকা করে কিছু সার দিয়ে হবে, দেখে মানে বীজটা যদি দেখবো যে একটু লাল হয়ে আছে তখন সার দেবে, তাহলে সার দেওয়া হয় না। বীজটা তুলবার সময় যাতে শক্ত থাকে, তাহলে বীজটা কেটে যায়, ছিঁড়ে যাবে, ওই জন্য আর কি মানে আমরা ওই বীজে সার খুব একটা দেওয়া হয় না। আর ওই বীজ তো অল্প দিনে তোলা হয়, যার জন্য বীজে সার লাগে না খুব একটা।
0: আচ্ছা, আর এই বীজটা তোলার পরে মোটামুটি কিভাবে আপনারা ওটাকে রোপণ করেন?
1: রোপণ ওই ধরুন 33% জমিতে হয়তো 6টা কি 7টা লেবার দেওয়া হলো, ওরা 6 ঘন্টা করে মানে 24-60 করে বীজ ভাঙবে এক একটা লেবার, 6টা লেবারে ওই জমিটা পুরো ঢেকে দেয়, মানে রোয়া হয়।
0: আচ্ছা, সেটা কদিন লাগে? ধরুন 1 বিঘে জমিতে মোটামুটি কতটা পরিমাণ আপনারা রোপণ করেন?

0: হয় তো, মানে ছটা লেবার দেওয়া হয়, ছটা লেবার, এক একটা লেবার মানে চব্বিশ আটি করে বীজ ভাঙবে,
1: চব্বিশ আটি,
0: হ্যাঁ এক একটা লেবার। এবার ছটা লেবারের বীজ যা লাগলো ওই পুরো জমিটায় রোয়া হয়ে যায় তেত্রিশ শতক জমি, বুঝতে ওই বীজ লাগে। তার মধ্যে ধরুন প্রথমেই কিছু চাপান সার দিয়ে দেওয়া হয়, মানে মূল সার দেওয়া হয়, তারপরে এবার পনেরো কুড়ি দিন বাদে নিড়েন দেওয়া হয়, তখন হালকা করে কিছু চাপান সার দেওয়া হয়, আর সার দেওয়া হয় না।
1: তার মধ্যে কি কোনো সার দিচ্ছেন না, তাই তো?
0: একবার প্রথমে মূল সার দেওয়া হয়, মূল সারটা দেবার পর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হালকা করে কিছু চাপান সার দিয়ে জমিটাকে নিড়েন দেওয়া হয়, ও তখন দুটো তিনটে কিচেন দিয়ে নিড়িয়ে দেওয়া হয়, দিয়ে এইবার ওই ধান ফলবে তখন একবার কি দুবার ওষুধ দেওয়া হয়, আর বাকি ওষুধ দেওয়া হয় না।
1: এবার সেটা আপনার এই ধান হতে কতদিন সময় লাগে মোটামুটি?
0: ধানটা মোটামুটি ধরুন না প্রায় আড়াই মাসের ওপর লেগে যাবে,
1: আড়াই মাস,
0: সেটা মানে মোটামুটি আশি নব্বই দিন ধরুন,
1: আচ্ছা
0: আশি থেকে নব্বই দিনের মধ্যে ধানটা কাটা হয়ে যাবে, ওটা হচ্ছে আপনার ওই মানে চল্লিশ রবি বা মিনিকিট ধান। আর এমনি যেগুলো মানে হ্যাঙ্গর ধান যেটা বলছে ওটা একটু টাইম বেশি না, ওটা চার মাস টাইম,
1: চার মাস। সেটা কি আপনাদের উৎপাদনটা একটু বেশি হয়?
0: বেশি বেশি বলতে ওটা তো আগে থেকেই রোয়া হয়, ওগুলো তো মাজলা জমি বা নাবলা জমিতে রোয়া হয়, ওগুলো ওগুলো তো জমিতে আলু ফালু চাষ হয় না, যেগুলো আলু চাষ বা পেঁয়াজ চাষ বা মটর ভেন্ডি চাষ হবে সেইগুলোতেই আপনার ওই হাইলিং ধানটা রোয়া হয়।
1: ও, ওটার জন্য আলাদা জমি আপনাদের, তাই তো?
0: উঁচু উঁচু জমি,
1: নিচু জমিতে হবে না,
0: না নিচু জমিতে হবে।
1: বছরে আপনারা কটা ফলন নেন ধানের?
0: ধানের নাবলাগুনে যদি মিনি বা ডিপটেল চালায় যদি বলে এবারে এই এই এলাকাটায় অক্সিজেনে জল দেবে তখন অক্সিজেন চাষ হবে, যদি বলে যে না দেওয়া হবে না তখন তার বিনিময়ে কেউ হয়তো একটু নাবি করে সর্ষে বুনলো কিংবা হয়তো মটর বুনলো কিংবা ভেন্ডি চাষ করলো, এই হবে একটু নাবি হয়ে যায়। আর যদি বলে যে না মিনিওলা বা ডিপটেলওয়ালা যদি বলে যে জল দেবো তাহলে ওগুলো অক্সিজেন চাষ হবে, তাদের উপর নির্ভর হবে, মোটামুটি দুটো চাষ হয়।
1: আচ্ছা, এক কুইন্টাল আপনার ধান থেকে কতটা পরিমাণ আপনাদের চাল বের করা হয়?
0: চাল ধরুন না ষাট কিলো, আমাদের এখানে তো কুইন্টাল হিসাবে, এখানে ষাট কিলো হিসেবে ধান হলে আপনার মিনিকিট চাল হবে, যদি ধান শুকনো ভালো যদি মানে ঝাড়াই করা থাকে তাহলে মোটামুটি আটত্রিশ কিলো, আটত্রিশ থেকে চল্লিশ কিলো চাল হবে
1: এক কুইন্টালে,
0: না
1: ষাট কেজি, ষাট কিলো,
0: ষাট কেজি ধান। এইবার ওইটাকে ভাগ করে যেতে হবে, ধানটা প্রথমে হালকা জল দিয়ে ভাপিয়ে নিয়ে হলো, নিয়ে ম্যাজলায় জল দিয়ে ধানটা এক রাত থাকবে, তারপরে দিন আবার সেদ্ধ করা হবে, করে এবার কেউ মানে পলিথিন মিলে তাতে চারিয়ে বা ছাতেতে চারিয়ে শুকনো করে, শুকনো করে একটা দিন বাদে ভানাতে হবে, সঙ্গে সঙ্গে ভানানো যায় না, গরম ধান তো,
1: আচ্ছা
0: একদিন কি দুদিন বাদে ওটাকে মানে কলে গিয়ে ভানতে হবে।
1: আচ্ছা, এই যে ধানটা ভাঙাচ্ছেন তারপরে যে আপনাদের মার্কেটে নিতে কিরকম কি খরচা হয়?
0: মার্কেট নিতে বলতে কি, ওটা মার্কেটে তো আমাদের তো আমাদের নিজের চাষীদের মধ্যে তো কেউ ধরুন হয়তো নিজেরা ধানটা নিড়লো নিজেরা মানে কাটলো সেগুলো খরচ কম হবে, আর যারা লেবার দিয়ে করে সেগুলো একটু খরচ বেশি হয়ে যায়, এই আর কি। আগে লেবারে ধানটা কাটতো, লেবারে ঝাড়াই করতো, লেবারে সব করতো, গাড়ি দিয়ে ধান কাটা হয়েছে তো একটু খরচটা কম হয়।
1: আচ্ছা, আর আপনাদের এই ধান ভাঙাতে কিরকম কি খরচা হয় কলে?
0: কলেতে ওটা মনে হচ্ছে আপনার,
1: সেটা কি কুইন্টাল হিসাবে?
0: হ্যাঁ কুইন্টাল, তারপরে ওই ওই মানে ষাট টাকা বস্তা হিসাবে ধরে এক টাকা কেজি, একশো টাকা কুইন্টাল হিসেবে ধরো, একশো দশ পনেরো টাকার মধ্যে কুইন্টাল।
1: আচ্ছা, বছরের আপনার বৈশাখ মাস থেকে আপনারা কি চাষটা শুরু করেন?
0: ওই তো ওই ভেন্ডি উঠবে হয়তো কারো,
1: ভেন্ডি চাষটা সম্বন্ধে একটু বলুন।
0: ভেন্ডি চাষটা ওইটা আপনার ওই অঘ্রাণ মাসের মধ্যে ধান কাটা তোলার পর জমি চষে দানা ছড়িয়ে দেওয়া হয় ওটা।
1: আচ্ছা,
0: ওই ভেন্ডিটা আপনার চৈত্র মাস অব্দি উঠবে, চৈত্র বৈশাখ মাস অব্দি উঠবে। এইবার বৈশাখ মাসে এবার যেসব জমিতে আলু বা মটর বা সর্ষে করে ওই জমি চষে আবার ফিরে ভেন্ডির ডাঁড়া তুলে বসানো, লাইনে বসানো হয় তখন ওই ভেন্ডিটা। এইবার ধরুন এই এখন উঠছে, এখন যে বাজারে ভেন্ডি ওটা হচ্ছে ওটাকে বলে লাইন ভেন্ডি, আর একটা ফাল্গুন চৌদ্দ মাসে যে ভেন্ডিটা বাজারে যায় সেটা হচ্ছে আপনার ওই বোনা ভেন্ডি, সেগুলো হচ্ছে একটা লাইন একটা বোনা হয়, দানাটা ছিটিয়ে দেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: আর এটা লাইন করে একটা একটা দুটো করে দানা দিয়ে দিয়ে লাইনে বসা, এই তো বসানো চাই যেমন লাইন করে এই ভেন্ডি।
1: আচ্ছা, সেটা আপনারা কি কি সার প্রয়োগ করেন মোটামুটি?
0: আর খোল খোল ইফকো ইউরিয়া এইসব।
1: আচ্ছা,
0: আমাদের এই মাটিতে সব থেকে ইফকোটা বেশি স্যুট করে।
1: আচ্ছা,
0: খোল বা ইফকো।
1: আচ্ছা, মোটামুটি এক বিঘাতে কত দূর পরিমাণে আসে মোটামুটি আপনি
0: ভেন্ডি?
1: হ্যাঁ,
0: এক বিঘে জমি ঠিক যদি যাতে যদি না বীজ যদি না ঠকায় মোটামুটি ধরো না পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ কিলো করে হবে, দুদিন একদিন দুদিন অন্তর অন্তর।
1: আচ্ছা, প্রতিদিনই প্রায় উঠবে?
0: একদিন একদিন অন্তর, প্রতিদিন তুলে বড্ড ছোট হয়ে যাবে।
1: আচ্ছা, সাইজ গুলো ছোট হয়ে যাবে,
0: খুব ছোট করলে তো হবে না, ধরুন আপনি পাঁচশো ভেন্ডি কিনলেন তা থেকে তার বুটাটা তো খাওয়া যাবে না, ওটা কেটে বাদ।

0: আমরা ধরুন 250 ভেন্ডি কিনলে তার হয়তো 50 কি 100 বাদই চলে গেল, আর একটু বড় হলে ভেন্ডিটা অল্প বাদ বাদ যায়, এই আর কি।
1: ভেন্ডির পরে আপনারা কি চাষ করেন?
0: ভেন্ডির পর এখন ভেন্ডি চলছে, এরপর কেউ ধান রুয়েছে, কেউ আবার ওটাকে ওই ভেন্ডিতে সর্ষে দিয়ে দেবে, তারপরে কিংবা হয়তো ভেন্ডি গাছ কেটে আলু বসাবে, যাদের জমি পয়সার ভালো সেগুলো আলু বসাবে, এইগুলো যেমন আলু করবে।
1: আচ্ছা,
0: এবার আলু উঠে গেলে হয়তো কেউ তিলও বনে, আবার কেউ ভেন্ডিও।
1: ভেন্ডি আলু চাষ সম্বন্ধে আপনাদের তো হুগলি জেলা আলুর জন্য বিখ্যাত, আলু চাষটা সম্বন্ধে একটু বলুন।
0: আলু চাষটা হচ্ছে কি, এই যে ভেন্ডি কেটে আলু করলে ওতে সারটা একটু কম লাগে, কিন্তু এখন আলু চাষে হয়ে গেছে সব থেকে সার 2 নম্বরই। সার সব থেকে আমাদের এই এলাকায় ইফকো, যদি সরকারের যে গুজরাট কারখানা যদি ইফকো হয় তাতে আলুর ফলন ভালো হবে।
1: আচ্ছা,
0: ইফকো সার হয়ে গেছে সমস্ত রাজস্থান, যে মার্বেল যে যে এই যে পাথর আসছে ওই পাথরের গুঁড়ো দিয়ে সার তৈরি হচ্ছে, ও সার হলে জমির উর্বরতা, জমির পাওয়াটা বেজে যাচ্ছে,
1: জমি শেষ,
0: জমি নষ্ট হচ্ছে, ফলটা টিকছে না। আপনি ধরুন এই যে আমরা যে খাবার জন্য যে আলু রেখেছি স্টোরেতে রাখা আছে যে খাওয়া, ওই আলুটা যখন নিয়ে এসে আমরা বাড়িতে ঢালছি, আপনার ধরুন 50 কেজি আলু স্টোর থেকে এনে ঢেলে চাড়িয়ে রাখা হচ্ছে খাওয়া, 50 কেজি কত, 500-700 করে আমাদের আলু লাগে, আমাদের নানা রকম সবজি যেহেতু আছে, নানা রকম সবজি আছে বলে আলুটা আমাদের বেশি লাগে না, আলুটা কম লাগে।
1: আচ্ছা,
0: তাহলে 50 কেজি আলু খেতে আমার কতদিন সময় নেবে, যদি যদি 1 কিলো করে খেলে 50 দিন, কিন্তু 30 দিন আলুটা শেষ হয়ে যাচ্ছে, পচে নষ্ট হয়ে যাচ্ছে।
1: কত ভাবে রাখবেন?
0: যার জন্য সব থেকে সার হয়ে গেছে 2 নম্বরই, এটা একদম জোর গলায় বলবো। আপনি যে কত কৃষি ধ্বংস হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন, সারের
1: 2 নম্বরই ঢুকে গেছে।
0: হ্যাঁ, সার তৈরি হচ্ছে, মোবাইলে দেখাচ্ছে রাজস্থানে সার তৈরি হচ্ছে, আমরা যেটা পটাশ, পটাশের উৎপাদন ভারতে খুব কম, বিদেশ থেকে আনতে হয়, মোটা নুনেতে যেমন ঢালাই মেশিন, যে পাবলিকে যে মেশিন টেনে নিয়ে ঢালাই করছে ঘর, ওই মেশিনে ওই পাথর গুঁড়ো দিচ্ছে, নুন দিচ্ছে, দিয়ার কেমিক্যাল দিয়ে ওটা পটাশ তৈরি হচ্ছে।
1: আচ্ছা,
0: যেটা বলছে ফসফেট, অরিজিনাল ফসফেট, অরিজিনাল পটাশ হলে না জমি কোনো নষ্ট হবে না, সার সমস্ত 2 নম্বরই হচ্ছে।
1: আচ্ছা, বছরে কবার আপনাদের মোটামুটি সার প্রয়োগ করতে হয়?
0: সার যেমন যতগুলো ফসল করে প্রত্যেক ফসলই দিতে হবে।
1: আচ্ছা,
0: যেমন আলুতে বেশি লাগে, আলুতে সব থেকে বেশি, তারপরে যা ফসল হবে সব কম লাগবে, যেমন ধরুন ধান বলুন, এই সবজি বলুন, সব কম লাগবে, আলুতে একটু সারটা বেশি লাগে। সরকারে, ভারত সরকারের যে গুজরাটে যে ইফকোর কারখানা ছিল, এখনো আছে, ইসলাম মতে সবচেয়ে বৃহত্তম কারখানা।
1: আচ্ছা আচ্ছা,
0: ওই সারের কারখানা।
1: হ্যাঁ,
0: তা ওই সারের কারখানা যদি ঠিক মতো সার যদি যোগান থাকতো, এত জমি নষ্ট হতো না। জিজ্ঞেস করুন প্রত্যেক চাষিকে, শুধু সারের দোষে মার খাচ্ছে,
1: উর্বরতা নষ্ট করে দিচ্ছে,
0: উর্বর সব নষ্ট করছে, ওগুলো সব সার নয়, সমস্ত 2 নম্বরই সার হচ্ছে।
1: আচ্ছা, আর এই ঝিঙে আপনাদের এখানে দেখছি প্রচুর ঝিঙে চাষ?
0: আমার নেই ঝিঙে চাষটা, এই যে একজন ওই ভদ্রলোক করেছিল, ওই গাছ কেটে দিয়েছে, গাছ নষ্ট হয়ে গেছে,
1: হয়নি
0: না, ওই যে গাছটা কেটে দিয়ে দেখছে না, ওই একখানা
1: সবারই ক্ষতি, ক্ষতি
0: ক্ষতি বলতে কি, ওষুধ রাসায়নিক সার এগুলো যে কি 2 নম্বরই হচ্ছে কল্পনা করতে পারবেন না, ওষুধ কোনো কাজ হচ্ছে না। যেটা বরুণ বলে একটা ইয়ে আছে, মানে ভেন্ডিটা হাত ঠেকাবার সঙ্গে সে পট করে ভেঙে যায়, সেই বরুণ দিয়ে কোনো কাজ হয়ে সব 2 নম্বরই, সব থেকে কৃষি সর্বনাশ করছে এই রাসায়নিক সার বা কীটনাশক ওষুধে।
1: আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এখানে তো পাট চাষও দেখছি অনেক হয়েছে, পাট চাষটা সম্বন্ধে একটু বলুন। এখন তো
0: পাটটা তো আমরা ওই চৈত্র মাসে, ধরুন আমাদের বাংলায় হয়তো 25-20 তারিখ চৈত্র মাসে 20-25 তারিখের মধ্যে বুনলে পাটটা একটু ভালো হয়, কিন্তু আগে তখন তো জাপানি বীজ, রাশিয়ান বীজ ছিল, ওসব তো আর বীজ নেই, ভারতেই তৈরি হচ্ছে। হ্যাঁ, যার জন্য পাটের একটু ফলনে মার খেয়ে যাচ্ছে। আর তারপর আর একটা কথা হয়ে গেছে কি, পাট এমন একটা ঠিক আষাঢ় মাসে পাটটা যে বারবার সময় এত সোঁয়া পোকা হয়ে যাচ্ছে, একদম গাছের পাতাতেই তো গাছের খাদ্য তৈরি হয়, পাতাটাকেই নষ্ট করে দিচ্ছে।
1: আচ্ছা, আর এই যে পাটটা, পাটটা হতে আপনাকে কতদিন লাগছে?
0: ওই তো ধরুন না, ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ওই 3.5-4 মাস, তার মানে আমাদের এখানে না খুব জাতো ধান রুইলে হবে না। পশ্চিমের দিকে ধরুন এই আপনার ধনেখালীর দিকে অঞ্চলের দিকে গেলে ওদের ধান মানে আষাঢ় মাসে রুইতে হবে, আমাদের মাঠে এখনো রোয়া চলছে টুকটা।
1: আচ্ছা,
0: কিন্তু ওই ধান সমান ধান হবে, এখানে ওই আষাঢ় মাসে রুইলে হবে না। এই ধানটা রুইতে হলে আপনাকে ঠিক শ্রাবণ মাসের 2-1 তারিখ থেকে স্টার্ট করতে হবে, মানে যারা ধরুন ওই যে যেটা ওই কারো বীজ কম আছে সে অল্প জমি রুয়ে ওইটাকে মানে চার আট বলে ওটাকে ভেঙে আবার অন্য জমি রোয়া হয়, এগুলো হয়তো আষাঢ় মাসে করে, আমাদের এমনি সব জমি আষাঢ় মাসে রোয়া হয়।

0: খুব নাবলাজমি হবে,
1: আরেকটা হচ্ছে পাটের শোনা যাচ্ছে এখন নাকি পাটের দামটা আপনাদের ভালো
0: বলতে কি
1: ভালো কিছু মিল টিল খুলছে পেপারে দেখা যাচ্ছে
0: বলতে কি লেবারের চার্জ হয়ে গেছে প্রচুর।
1: আচ্ছা
0: ধরুন এই রকম এই এই যে আপনার সেখানে গোড়া প্যাকাটি নেই, এই যে প্যাকাটি এরকম ভাব তাড়ি যে ওই কলা ছড়ি দিয়ে বেঁধে যে নিয়ে যাচ্ছে ওই এক তাড়ি ওই রকম ভাব ১২ তাড়ি পাট ফেলবে ৫০০ টাকা রোজ নিচ্ছে।
1: আচ্ছা
0: ধরুন এইখান থেকে এই বিলে ফেলে সামনে বিল আছে আর ওই একটা করে তাড়ি জল থেকে কেচে তুলবে ৩৫ টাকা নেবে। এইবার ধরুন পাটটা কাটতেও ঠিক ওই ৩৫ টাকা পড়বে, ফেলতেও পড়বে, কাটতেও তাই পড়ে যাচ্ছে, যার জন্য পাট চাষ কমে। এইসব জমি দেখছে না পড়ে রয়েছে কেন, পাট চাষ করলে কোথায় রোডের গায়ে জমি, হ্যাঁ এই তো এইটুকু জায়গা যাবে পাটটা তো জলে পড়বে কিন্তু করছে না, লেবারে তো মেরে দিচ্ছে, লেবার পাওয়া যায় না।
1: আচ্ছা আপনি এই চাষবাস সম্বন্ধে কার কাছে শিখেছেন, আপনার পৈতৃক পুরো পরম্পরা করে আসছে আপনারা জমি?
0: তখন স্কুলে যা হয়েছে ভাই মাঠে জল খাবারটা দিয়ে আসবি দিয়ে স্কুল যাবি, ওই জল খাওয়া দিতে কোনো কিসে না কিরকম পাট ঝাড়ছে হয়তো রবিবার জল খাওয়া দিয়ে তাদের সঙ্গে দেখছি, হ্যাঁ তারা এরকম ভাবে ধরে পাতা ঝাড়ছে বানছে আমরা ওইভাবে দেখে শিখেছি।
1: আপনার ধরুন বাবা বা দাদু তারাও কি করেছেন তো একই বংশ পরম্পরায় চলছে?
0: পার্থক্য তখন যেটা ধরুন যেটা ফলন হয়েছে আপনার ধরুন যেখানে ১২-১৪ মন ফলন হয়েছে সেখানে এখন ওই ৭-৮ মন এরকম ফলন কমে যাচ্ছে, কমছে উৎপাদন,
1: খরচা বেড়ে যাচ্ছে কিন্তু আপনাদের আয়টা কমে যাচ্ছে,
0: খরচ বাড়ছে কিন্তু উৎপাদন কমছে। মরে গেল সমস্ত,
1: মানে এটা কি জলের জন্য?
0: জলের জন্য না, ওসব ওষুধ ওষুধ সার ওসব ভালো না, আপনি ওই ওই জমিতে গিয়ে একটু দেখে আসুন কিরকম ফল আছে, ফলই না ওটা তো পটল চাষ তো, হ্যাঁ কটা ফল আছে দেখুন দেখিনি।
1: পটল চাষটা একটু বলুন,
0: পটল চাষ আমার নেই ওটা আমি বলতে পারছি না অবশ্য এরা করেছে,
1: বীজ থেকে তো হচ্ছে আপনাদের তাহলে
0: ওই ওর বীজ ওর মানে ওই
1: কিনতে হয় না নিজেরাই তৈরি করে,
0: ও নিজেরাই গোড়া থেকে ওই গাছের লতা বসা যায়।
1: ও আচ্ছা আচ্ছা, মূল বসিয়ে করতে,
0: মূল নয় লতা।
1: আচ্ছা
0: ওই গাছের লতা যে না ওই লতা থেকে শেকড় ছাড়বে,
1: আচ্ছা
0: যেমন আগ বসায় পিস করে কেটে কেটে বসায় সেরকম ভাবে ওই সেরকম বসায়।
1: আচ্ছা আচ্ছা, আর আপনাদের এই গ্রামে কি আপনার সরকার থেকে বা কোনো কিছু থেকে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান বা কিভাবে চাষবাসের উন্নতি করা যায়?
0: আজ থেকে প্রায়
1: কিছু হয় বা হচ্ছে এখন,
0: এটা এগ্রিকালচার ফার্মে গেলে হয়, ফার্মে তাহলে ২০ জন গ্রুপ করতে হবে।
1: আচ্ছা
0: ২০ জন গ্রুপ করে ফার্মে গিয়ে যদি যোগাযোগ করা ওখানে গেলে আমরা কিছু সমস্ত আলোচনা হবে, ক্লাস তৈরি হবে, ২ দিন ক্লাস হয়।
1: আচ্ছা
0: ওরা টিফিন দেবে, খাওয়া দাওয়া দেবে, আপনাকে হাত খরচ দেবে ১০০ টাকা করে, বড় টুরিস্ট ব্যাগ দেবে, এরকম মোটা বই দেবে একটা, এরকম চটি বই দেবে দুখানা, একটা মাতার কৃষি কল্যাণী বিশ্বাস টুপি দেবে, খাতা পেন দেবে,
1: সেটা আপনাকে ওই ১০ দিন কি ২০ জন লোক একদিন কি ২ দিন
0: ধরুন আমরা হয়তো এখানে ২০ জন লোকেতে হয়তো ১০ বিঘে জমি কি ১৫ বিঘে জমি আমরা কোন ইয়ে করবো চাষ করবো, ধরো বর্ষার পেঁয়াজ কপি বেগুন এইসব আমরা ওখানে বলবো যে আমরা পলি হাউস তৈরি করবো, যদি ভিডিও এগ্রিকালচার গিয়ে বলি ওরা সমস্ত ধরুন আমাদের ১০ লাখ টাকা খরচ হলো ওরা ৫ লাখ টাকা সাবসিডি সঙ্গে সঙ্গে দেবে।
1: আচ্ছা
0: সঙ্গে সঙ্গে ৫ লাখ টাকা সাবসিডি দেবে, কিন্তু ওই ওইগুলো ওই ফর্মুলা গুলো যদি নিজেরা আমরা খেটে তৈরি করে নি খরচটা কম হবে, আর ওরা যদি লোক পাঠায় তাতে খরচটা বেশি হবে,
1: বেশি হবে ওদের এক্সপার্টদের পাঠাবে, তাদের আসা যাওয়া গাড়ি ভাড়া বা যাই হোক আনুষঙ্গিক,
0: আর ওরা এসে এইরকম জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে যেন দেখতে পায় বা ওর ইনকোয়ারি করতে পারে, কিন্তু খুব দূরত্ব হলে একটু অসুবিধা হয়ে যায়।
1: আচ্ছা আর আপনাদের এই গ্রামে কি কি আছে?
0: এই তো যা দেখছেন আছে, এই তো মানে নেনুয়া চাষ, ঝিঙে, পটল, তারপরে ছাঁচি, লাউ।
1: আচ্ছা লাউ কুমড়ো সম্বন্ধে একটু বলুন,
0: লাউ কুমড়ো তো চাষ নেই যারা করেছে তাদের করে বলে জানতে হবে।
1: আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আপনাদের গ্রামে শিক্ষার হার কিরকম?
0: শিক্ষার হার ভালোই আছে, চাকরিজীবীও আছে।
1: আচ্ছা
0: শিক্ষার হার, তবে ডাক্তারি লোক নেই এই আর কি, তারপরে ব্যাংকের চাকরি লোক আছে
1: বেশিরভাগ লোক, কি করে চাষবাসের সাথে যুক্ত?
0: হ্যাঁ চাষবাস তো নিশ্চয়ই, সে তো মানে ভারতবর্ষের ৭০% লোক তো আমরা চাষই খাটে, এইবার তা থেকে কিছু কিছু স্কুল মাস্টার আছে, তারপরে আপনার ইয়ে
1: রকম ধর্মের লোকজন বসবাস করে তাই তো,
0: আদিবাসী আছে, মুসলমান আছে, তারপরে হিন্দু আছে, ব্রাহ্মণ আছে, সবই আছে।
1: আচ্ছা আর আপনারা এই যে চাষবাস করেন সেগুলো বিক্রি করতে কি

0: ভাই পড়ে আসেন, আপনার হাটে
1: না না,
0: যান।
1: এখানে এখানে মানে বাজার হাট নয়,
0: আচ্ছা,
1: বাজার আছে।
0: সেখানে কি দামটা একটু বেশি পান?
1: বেশি বলতে ধরুন না, এখানে যে পড়ে আসবে সে তো গাড়ি ভাড়া খরচ করে যদি আসে সে তো 2-10 টাকা কম বলবে, আর বাজারে নিয়ে গেলে তো 2-10 টাকা বেশি হবে। ধরুন যেমন এখন যেমন আপনার আজকে ভেন্ডির বাজার গেল 80 টাকা 90 টাকা, হ্যাঁ, সে এখানে এসে কিনলে হয়তো বলে আমি 70 টাকায় নেব,
0: 100 টাকা লেবার কস্ট,
1: হ্যাঁ, লেবার কস্ট, তারপরে তেল খরচ সবই ধরবে। ওই জন্য আমরা বাজারেই নিয়েছি, এখানে যেন খদ্দের আসে না।
0: আচ্ছা, আপনাদের গ্রামে এখানে কি কি মঠ মন্দির বা কোন মুনি ঋষিদের জন্ম হয়েছে এখানে আপনাদের এই গ্রামে? নামি দামি শিল্পী বা কোন জমিদারি প্রথা বা নীল নীল
1: কথা আছে? জমিদারি আমি যে হেঁটে এলেন, যেটা ওখানে তেমাতারা বড় দোতলা বাড়ি নেই জমিদারি, ওইটা পুরনো দোতলা বাড়ি,
0: হ্যাঁ,
1: ওইটা হচ্ছে জমিদার বাড়ি।
0: ও,
1: আর একটা যে
0: আগে ছিল,
1: হ্যাঁ,
0: এখনো তার বংশ পরম্পরা চলছে।
1: তারপরে ওই যে খেলার মাঠটা দেখলেন,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ওটাও একটা কলকাতা জমিদারি, এটা দুটো জমিদারি স্টেট ছিল।
0: আচ্ছা, কি নাম তাদের?
1: এখানে এইটাকে চিনি, কলকাতারটা চিনি না।
0: আচ্ছা,
1: এইটা হচ্ছে মানে গৌরমোহন ঘোষ, হরলাল ঘোষ,
0: জমিদারি,
1: হ্যাঁ,
0: বংশ পরম্পরায় চলছে।
1: এই এখন আছে, ওটা হচ্ছে এখন নাতিরা সব আছে, বয়স্ক
0: জেনারেশন, পরের পরের জেনারেশন,
1: এখন নাতিরা আছে, বয়স্করা ছিল একজন, মানে মানে একজন মানে ইয়ে ছিল, বয়স্ক স্কুল মাস্টারই করতো, পুইনান হাই স্কুলের মাস্টার ছিল, পঞ্চায়েত প্রধান ছিল অনেকদিন, সে কোঅপারেটিভ সেক্রেটারি ছিল অনেক দিক দিয়ে ওই লোকটা ছিল।
0: আচ্ছা,
1: কিন্তু লোকটা মরে গেল, খুব মানে খুব এলো।
0: আচ্ছা, আপনাদের এখানে কি কোনো মেলা হয়?
1: মেলা বলতে
0: মেলা মাঠ পুজোর সময় কোনো মেলা
1: কি ধরুন ওই খেলার মাঠে দিন কত করে ইয়ে আপনার মানে ইয়ে মেলা করেছিল, আপনার কাপড় জামা এটা ওটা নিয়ে বসতো প্রতি শুক্রবার।
0: আচ্ছা,
1: তারপরে এমনি খেলাধুলা আছে খুব জোরদার।
0: আচ্ছা, আর এমনি দুর্গাপুজো বা কালীপুজো কি কি হয় আপনাদের এখানে?
1: কালীপুজো হয়।
0: আচ্ছা, সেটা দুর্গাপুজো আপনাদের অনুষ্ঠানটা কি নিজেরাই করে না অন্য লোকে করে?
1: না, পুজোটা গ্রামের লোকই পুজো করে, গ্রামের ব্রাহ্মণ আছে, আর নিজেরাই করা হয় পুজো।
0: সেটা কি বাইরে কোনো শিল্পী আসে না নিজেরাই?
1: নিজেরা, বাইরে কোনো শিল্পী আসে না।
0: আচ্ছা, এছাড়া আপনাদের এই গ্রামটা মোটামুটি কিরকম জনসংখ্যা? মোটামুটি
1: জনসংখ্যা ধরো না, এটা তো একটা বুথ দুটো গ্রাম,
0: নারায়ণপাড়া দক্ষিণ বলছেন যেটা,
1: এইটা ধরো না এখন এই গ্রামটা ভোটার আছে মনে হয় প্রায় 600-700 ভোটার আছে।
0: আচ্ছা
1: আচ্ছা, এইটা দুটো গ্রামকে নিয়ে একটা বুথ করে দিয়েছি, এইটা এখন 1200-1300 ভোটার হয়।
0: আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এই গ্রামে কি আর কি, এই যে এখন তো এইদিকে দেখি খুব কলা বা পেঁপে চাষ খুব দেখলাম আস্তে আস্তে পড়লো, এবং শশা চাষ, এই সম্বন্ধে একটু বলুন।
1: কলা চাষটা তো এখন তো ওই তো বন্য না, কলা গাছে তো কলা বাগান দেখছেন তো, কলা বাগান বর্ষার উপর নির্ভর করবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, অতিরিক্ত বর্ষা ওই সব বাগান থেকে লাল হয়ে আসছে, ওই যে পাতা লাল দেখা যাচ্ছে বর্ষার জন্য গাছ খারাপ হয়ে যাচ্ছে ওগুলো। কিন্তু এবছর জ্যৈষ্ঠ মাসে তো এক টানা বৃষ্টি হয়ে আসছে, এই তো ভাদ্র মাস পড়তে কদিন শুধু তো ধরন চলছে এই পর্যন্তই, যা যার জন্য কলা বাগান কমে গেছে, আম বাগান হয়ে গেছে বেশিরভাগ। আর আপনি যদি আর 2-3 বছর যদি বাঁচেন, এই মাঠে দেখতে পাবেন কলা এই আম বাগান, একটু আগে গিয়ে কিরকম আম বাগান সব চারা
0: চারা রোপণ করে আছে,
1: চারা বসানো আছে, হ্যাঁ, ওইগুলো এখন তো গাছ ছোট বলে আমরা লক্ষ্য হচ্ছে না, কিন্তু আমাদের দেখে লক্ষ্য হচ্ছে যে কোনগুলো কোনগুলো বাগান তৈরি হয়েছে। এইখান দিয়ে ফাঁক দিয়ে ওই একটা চারা গাছ দেখতে পাচ্ছে, হ্যাঁ, ওটা তো আম গাছ বসানো, হ্যাঁ, ওই সময় গাছ বসানো।
0: কি কি কলা আপনার ফলন করেন?
1: বেশিরভাগ চাঁপা কলা আর কাঁঠালি কলা,
0: যেটা পয়সা কম।
1: হ্যাঁ, না,
0: কাঁঠালিটা একটু পয়সা আছে, চাপাটা কি পয়সা পান আপনারা?
1: পয়সা পাওয়া যায় ওগুলোই শর্ট ইয়ে শর্টে শর্টে শর্টা দিয়ে।
0: কতদিন লাগে কলাটা হতে?
1: কলাটা হতে আপনার ধরো না জ্যৈষ্ঠ মাসে যদি তেউর বসার মানে মোটামুটি 80 মাসের মধ্যে কলা হবে।
0: আচ্ছা,
1: জ্যৈষ্ঠ মাসে বসাতে হবে তেউর, জ্যৈষ্ঠ আসার সেরকম ভালো 80 মাসে কলা পড়ে যাবে।
0: আচ্ছা, আর এই শশা চাষটা একটু বলুন।
1: শশা চাষটা হচ্ছে ও তো 1 মাসের ফসল,
0: হ্যাঁ,
1: ও শশা গাছ ওই মোটামুটি ওই 1 মাস গাছ টিকবে।
0: আচ্ছা,
1: ওগুলো সব গাছ শশা গাছ সব নষ্ট হয়ে গেছে।
0: আচ্ছা, আর এই আরেকটা যেটা বলছিলেন আম গাছটা কতদিন লাগে আম ফলতে?
1: আম ফলতে এখন কলম আপনি যা এক একটা কলম আছে 200-250-300 টাকা দাম, বড় বড় কলম, হ্যাঁ, যত বড় আপনি এবছর বসাবেন মানে এইরকম এইরকম মোটা গাছ বসালে বসাবার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে 1 বছর বাদই হতে মানে বউলে এসে যাবে।
0: আচ্ছা আচ্ছা,
1: ওই গাছটা ওই আম নিতে গেলে না গাছটা কমজোরি হয়, যার জন্য বউলগুলো ভেঙে ফেলে দিতে হয়।
0: আচ্ছা,
1: ও 14 বছরই বউল আসবে
0: প্রতি বছর,
1: হ্যাঁ, কলম যদি হয় গাছে,
0: কিন্তু 4-5 বছরে ফলন হচ্ছে,
1: ও এখন 14 বছরই ফলন হবে,
0: তাই?
1: হম,
0: এটা কি 12 মাস হচ্ছে না মাঝে মধ্যে?
1: দুবার হয়, দু রকম আছে, একটা আপনার ওই দোফলা কলম আছে, একটা সিজনের আম আছে।
0: আচ্ছা,
1: যেমন সরি হিমসাগর এইসব গুলো না এক সিজন হবে, আর দোফলাম নানা রকম আছে, ওটা এখন যে দোফলাম বাজারে যাচ্ছে এখন দোফলাম আছে, এখন ব্যাপক আছে।
0: কি কি রকম আম হয় মোটামুটি?
1: আম সরি, হিমসাগর, চাটুজ্জে, বোম্বাই, তারপরে ন্যাংরা আম রয়েছে, তারপরে আলফানসর আছে, ফজলি আছে আম।

0: অনেক রকম, আলফানসোটা তো শুনেছি খুব দাম পাওয়া যায়।
1: আলফানসোটা তো ওটা তো মহারাষ্ট্রের আম,
0: হ্যাঁ,
1: ওটা
0: ওটা
1: এখানে
0: মোটামুটি
1: ফলছে,
0: ফলন কতদিনে হয়?
1: ফলন ওই ওই একসঙ্গে হবে, যেমন হিমসাগর চাটুইছে ওই সময়তেই হবে,
0: আচ্ছা,
1: ওই এক সিজনে শেষ, ওই মানে জ্যৈষ্ঠ মাসে অবধি শেষ হয়ে যাবে, ফাল্গুন মাসে বউল আসবে,
0: হ্যাঁ।
1: জ্যৈষ্ঠ মাস শেষের মধ্যে শেষ হয়ে যাবে ওসব আম।
0: আর
1: আর
0: এই আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের এইখানে দেখছি যে আপনার পেঁপে চাষটা একটু বলুন।
1: পেঁপে চাষটা ওটা তো আপনার
0: পেঁপেটা কি কি পদ্ধতিতে হয়?
1: পেঁপেটার উঁচু উঁচু উঁচু ভেলি বাঁধতে হবে,
0: আচ্ছা,
1: উঁচু ভেলি বাঁধতে হবে, আর জল নিকেশাই ভালো।
0: আচ্ছা,
1: ওই আমরা ধরুন না 5.5-7.5 ফুট 8 ফুট অন্তর চারা বসবে, চারা বসাতে হবে ওই চৈত্র মাসে শেষে চারা বসালে, ও আপনার ধরুন না আষাঢ় শ্রাবণ মাসে ফল ধরে যাবে। একই পেঁপে থেকে কেউ গোল পেঁপে হচ্ছে, কেউ বোম্বাই পেঁপে হয়ে যাচ্ছে।
0: আকাশবাণী মৈত্রীর তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, নমস্কার। আমি সঙ্গে সঞ্চালনায় রয়েছি শ্রী সুখদেব চন্দ্রশীল। আমি আরেকজন কৃষক বন্ধুর সাথে একটু কথা বলবো, তিনি আমার সামনে উপস্থিত রয়েছেন। আপনার নামটা একটু বলুন।
2: সুমন মালিক।
0: আচ্ছা, আপনি এই চাষবাসের সাথে কতদিন যুক্ত আছেন?
2: বছর পাঁচেক।
0: আচ্ছা, আপনি কি কি চাষ করেন মোটামুটি?
2: এই তো ভেন্ডি, আলু, পাট, মানে ভ্যারাইটিস।
0: আচ্ছা, ভেন্ডিটা সম্বন্ধে আপনার একটু অভিজ্ঞতাটা একটু বলুন।
2: আমি এই হালফিলে করছি, আমার অত আমি লোকের
0: মুটি কিভাবে,
2: আরে আমি লোকের কাছ থেকে শুনে নি করি।
0: আচ্ছা, যাই হোক, যেটুক কি পদ্ধতিটা করুন বলুন একটু।
2: পদ্ধতি আমার যে যেটা বলে ওষুধ দিয়ে
0: জমিতে কি করেন?
2: চষে দিয়ে ডাঁড়া করতে হয়।
0: আচ্ছা, দানাটা কি আপনি নিজে তৈরি করেন না কিনে আনেন?
2: কেনা কেনা
0: কেনা। সেগুলো কিরকম কি দাম পড়ে?
2: দাম আছে যখন যেরকম দাম,
0: কিলো হিসাবে।
2: হ্যাঁ।
0: আচ্ছা, মোটামুটি 1 বিঘে জমিতে আপনাদের কতটা পরিমাণ দানা লাগে?
2: ওটা আমি বলতে পারবো না, আমি অতদূর মানে অত বড় করি না।
0: আর আর কি মোটামুটি ধান চাষ সম্বন্ধে একটু বলুন।
2: ধান আছে, নিজেদের জমি আছে, ধান চাষ করি মোটামুটি 1.5-2 বিঘে ধান, মোটামুটি ওই 8-9 হাজার-10 হাজার খরচা হয়
0: বিঘেতে।
2: আমাদের যেটুকু আছে 1.5 বিঘেতে।
0: আচ্ছা, মোটামুটি সে ধানটা কি কি ধান আপনি রোপণ করেন?
2: আমরা একটাই করি, জলা জমি।
0: হ্যাঁ, এই কি ধান বলে?
2: মিনিকেট।
0: মিনিকেট মোটামুটি
2: এক সিজন চাষ হয়, এক সিজন ডুবে যায়।
0: ও,
2: নাবলা জমি
0: ডুবে যাচ্ছে তখন কি করেন?
2: নাবলা ও করি না, পড়ে থাকে
0: পুরো, তখন তো লস তাহলে আপনার, তাই তো?
2: হুম,
0: মানে বছরে একবার হচ্ছে মোটে?
2: হ্যাঁ, নাবলা জমি তো।
0: আকাশবাণীর তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, নমস্কার। আমি আরেকজন কৃষক বন্ধুকে সামনে পেয়েছি,
3: সাহেব মুর্মু।
0: সাহেব মুর্মু, আচ্ছা, আপনি এই চাষের সাথে কতদিন যুক্ত আছেন?
3: হ্যাঁ, 12 মাস।
0: 12 মাসে কি কি চাষ করেন?
3: ধান হয়,
0: ধান,
3: ভেন্ডি হয়, পেঁয়াজ হয়,
0: আচ্ছা,
3: পটল হয়।
0: আচ্ছা, পটলটা কতদিন সময় লাগে আপনার তৈরি করতে মোটামুটি, বীজ থেকে একদম ফল হওয়া পর্যন্ত?
3: ফল শেষ পর্যন্ত 7 মাস।
0: 7 মাস মোটামুটি। বিঘেতে কতটা পরিমাণ পটল হয় আপনাদের?
3: 1 বিঘে তো করা হয় না।
0: হ্যাঁ, মোটামুটি 10 কাঠা বা 20 কাঠা, যাই হোক, যেটুকু করেন মোটামুটি, তাতে আপনাদের দুটো পয়সার মুখ তো দেখেন নিশ্চয়ই।
3: হ্যাঁ, এখন দাম থাকলে দেখা যায়,
0: ও
3: না না থাকলে তো দেখা যায় না।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আকাশবাণী মৈত্রীর তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, নমস্কার।

ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে।

ইতিহাসের কাছে ফেরা, প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন মাইনর ও মেজর সার্জারি, বলছেন শল্য চিকিৎসক রাকেশ খান।
2: প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, যে মেজর সার্জারি কাকে বলে। মেজর সার্জারি বলতে এমন অস্ত্রোপচারকে বোঝায় যেখানে সাধারণত জেনারেল অ্যানাস্থেশিয়া লাগে। অপারেশনের সময় ও জটিলতা তুলনামূলকভাবে বেশি থাকে এবং গুরুত্বপূর্ণ অঙ্গের উপর অপারেশন করা হয় এবং অপারেশনের পরে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়। এখন চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশে সবচেয়ে বেশি করা কয়েকটি গুরুত্বপূর্ণ মেজর সার্জারি সম্পর্কে। যেমন ধরুন, প্রথমে আসি ক্যান্সার সার্জারি। ভারতে ক্যান্সারের সংখ্যা ক্রমশ বাড়ছে, তাই ক্যান্সার সার্জারি এখন গুরুত্বপূর্ণ মেজর সার্জারি। মুখের ভেতরে ক্যান্সার, ব্রেস্টে ক্যান্সার, লাংসে ক্যান্সার, স্টমাকে ক্যান্সার বা কোলনের ক্যান্সার, লিভারের ক্যান্সার, প্যাঙ্ক্রিয়াসে ক্যান্সার ও অন্যান্য গাইনোকোলজিক্যাল ক্যান্সারের জন্য অনেক অপারেশন নিয়মিতভাবে করা হয়। অনেক ক্ষেত্রে শুধু টিউমার নয়, তার আশেপাশে লিমনোডও ক্লিয়ারেন্স করা হয়। এটা কিন্তু মেজর সার্জারির মধ্যেই পড়ে। এবার আসি কার্ডিয়াক সার্জারি, হৃদরোগের অস্ত্রোপচার। যখন কোনো ওষুধ বা স্টেন্টই যথেষ্ট হয় না, তখন হার্টের বড় অপারেশনের প্রয়োজন হয়। যেমন ধরুন করোনারি আর্টারি বাইপাস গার্টিং, এটা একটা বড় অপারেশন এবং হার্টের ভাল্ব প্রতিস্থাপন মানে ভাল্ব রিপ্লেসমেন্ট। কখনো কখনো শিশুদের যদি জন্মগত হার্টের ত্রুটি থাকে সেক্ষেত্রে ইন্টারকার্ডিয়াক সার্জারিও করা হয়। এগুলো সবই মেজর অপারেশনের মধ্যেই পড়ে। এবার ধরুন আসি নিউরো সার্জারিতে, ব্রেন বা স্পাইনে যদি সার্জারি করা হয়, মস্তিষ্কে টিউমার থাকলে বা ব্রেনে হ্যামারেজ হলে বা স্পাইনাল কর্ডে টিউমার হলে বা কখনো কখনো ডিস্কের সমস্যা বা মেরুদণ্ডে আঘাতের ক্ষেত্রে নিউরো সার্জারি করা দরকার হয়। এটি অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতা নির্ভর একটি ব্রাঞ্চ এবং এখানেও কিন্তু যে সার্জারিগুলোর নাম বললাম সেগুলো হলো নিউরো সার্জারি এবং এগুলো মেজর সার্জারি। এবার হেপাটো প্যাঙ্ক্রিয়াটো বিলিয়ারি সার্জারি, সেক্ষেত্রে কি হয়, লিভারের টিউমার বা প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার বা জটিল পিত্তনালী বা সিবিডির ক্যান্সার, এই ধরনের অপারেশন এগুলো সবই মেজর সার্জারির মধ্যে পড়ে। এবার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সার্জারি বা জিআই সার্জারি, যেমন ধরুন খাদ্যনালী বা স্টমাক বা ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত বা যেগুলো আমরা বলি স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন বা রেকটাম বা কোলনের ক্যান্সার, এই ধরনের বা অন্ত্রে যদি কারোর ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে সেক্ষেত্রে যদি কারোর সার্জারি প্রয়োজন হয় সেগুলো সবই মেজর সার্জারি। এবার ইউরোলজিক্যাল সার্জারি, কিডনির ক্যান্সার বা মূত্রাশয়ের ক্যান্সার, অনেক ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার বা জটিল কিডনি রোগের অনেক ইউরোলজিক্যাল অপারেশন করা হয়। এগুলো অনেক ক্ষেত্রে মিনিমাল ইনভেসিভ বা রোবোটিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, বাট অপারেশনগুলো কিন্তু সবই মেজর সার্জারি। অর্থোপেডিক সার্জারির মধ্যে যেমন ধরুন হাঁটু বা নি রিপ্লেসমেন্ট বা কারোর ফ্র্যাকচার, স্পাইন সার্জারি বা স্পাইনে বড় ট্রমা, সেক্ষেত্রেও কিন্তু বড় অপারেশনের প্রয়োজন হয় এবং সেগুলো সবই মেজর সার্জারির মধ্যে পড়ে। এবার আসি অর্গান ট্রান্সপ্লান্ট বা অঙ্গ প্রতিস্থাপন। ভারতে এখন কিডনি, লিভার, হার্ট এবং কিছু কিছু ক্ষেত্রে লাংও ট্রান্সপ্লান্ট হচ্ছে। এই ধরনের অপারেশন শুধু সার্জেনের নয়, একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের বড় সমন্বয় করে করা হয়। আর আসি গাইনোকোলজি ও প্রসূতি সংক্রান্ত মেজর সার্জারি। জরায়ুর ক্যান্সার, ডিম্বাশয় বা ওভারি ক্যান্সার বা বড় ফাইব্রয়েড বা জটিল অস্ত্রোপচার প্রসূতির সমস্যা বা হিস্টেক্টমি বা অন্যান্য বড় অস্ত্রোপচার যেগুলো থাকে সেগুলো সবই মেজর সার্জারির মধ্যে পড়ে। আজকের দিনে এই সার্জারি অনেকটাই প্রযুক্তি নির্ভর, বিশেষ করে ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারি এবং সবশেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিকিৎসকদের আরও নিরাপদ ও নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করছে। তবে মনে রাখতে হবে, প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, সফল অস্ত্রোপচারের মূল ভিত্তি কিন্তু একজন দক্ষ সার্জন, সঠিক রোগ নির্ণয় এবং সময় মতো চিকিৎসা করা। এটুকু বলতে পারি, মেজর সার্জারি মানেই ভয়ের বিষয় নয়, সঠিক সময়, সঠিক চিকিৎসা ও অভিজ্ঞ সার্জনের হাতে আজকাল অত্যন্ত জটিল অপারেশনও সফলভাবে সম্ভব হচ্ছে। এবার আসি মাইনর সার্জারি। মাইনর শব্দটা শুনলে অনেকে ভাবেন এটা খুব সাধারণ বা গুরুত্বহীন, কিন্তু বাস্তবটা এরকম আলাদা। মাইনর সার্জারি ছোট হতেই পারে, কিন্তু এর গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম নয়। সময় মতো সঠিকভাবে করা হলে এটি একটি অনেক বড় রোগ প্রতিরোধ

0: বা জটিলতা এড়ানো সম্ভব। প্রথমে জেনে নেওয়া যাক মাইনর সার্জারি বলতে কি বোঝায়। যে অস্ত্রোপচার সাধারণত লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করা হয় খুব বেশি রক্তক্ষরণ হয় না এবং রোগী বেশিরভাগ ক্ষেত্রে দিনের দিন বাড়ি ফিরে যেতে পারে, সেগুলোকে আমরা মাইনর সার্জারি বলি। প্রথমে আসি বায়োপসি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইনর সার্জারির একটা দিক। সন্দেহজনক কোনো জায়গায় কোনো ফোলা, গিট বা টিউমার বা ক্ষত থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়, এটাকে বলা হয় বায়োপসি। এটা ক্যান্সার নির্ণয়ের একটা পদ্ধতি ও গুরুত্বপূর্ণ নিরাপদ একটা প্রসেস। তারপরে আসি সিস্ট, যেমন সিবিসিআর সিস্ট বা স্কিনের নিচে সাবকিউটিনিয়াস লেভেলে থাকে লাইপোমা, এগুলো এগুলো কিন্তু ছোট অপারেশন। তারপরে ইনগ্রোয়িং টোনেল সার্জারি, পায়ের নিচে অনেকের নখের মাংস ভেতরে ঢুকে গেলে ব্যথা ও সংক্রমণ হয়, এগুলো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অপারেশন করা হয়। তারপরে অ্যাবসেস ডেনিস বা যাকে বলি ফোড়া কাটা, সেটাও কিন্তু একটা মাইনর সার্জারি। আবার সার্কামসিশন, ধর্মীয় কারণ ছাড়া চিকিৎসাজনিত কারণে অনেক সময় সার্কামসিশন করা হয়, এগুলো মাইনর সার্জারির মধ্যে পড়ে। তারপরে কোনো জায়গায় কোনো আঁচিল, স্কিন ট্যাগ বা ছোট টিউমার অপারেশন যখন করা হয় তখন সেগুলো কিন্তু মাইনর সার্জারির মধ্যে পড়ে। এছাড়া এন্ডোস্কোপিক প্রসিডিওর, কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপির মাধ্যমে কখনো কখনো পলিপ কেটে বাদ দেওয়া হয় বা বায়োপসি করা হয়, সেগুলো কিন্তু মাইনর সার্জারির মধ্যে পড়ে। এছাড়া কিছু ডেন্টাল মাইনর সার্জারি আছে, যেমন ধরুন দাঁত তোলা, মাড়ি ছোট অপারেশন বা ইনফেকশাস ড্রেনেজ, এগুলো মাইনর সার্জারির মধ্যেই পড়ে। বন্ধুরা মনে রাখবেন, মাইনর সার্জারি মানে ছোট তা কিন্তু নয়, সঠিক সময় চিকিৎসা না করলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে। শেষে একটা কথা বলি, ছোট সমস্যা বলে অবহেলা করবেন না, কারণ বড় রোগের শুরু অনেক সময় একটি ছোট মাইনর সার্জারির প্রয়োজন থেকেই হয়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মাইনর ও মেজর সার্জারি, বললেন শল্য চিকিৎসক রাকেশ খান।
2: শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব 29 আগস্ট শনিবার, অর্থাৎ আজকের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 7টায় শুনবেন কবিগান, পরিবেশনায় জালাম শেখ ও সহ শিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া। এই অনুষ্ঠানে শুনবেন সুনন্দা শিকদারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 অনুষ্ঠান শ্রবণী, স্বরচিত কবিতা পাঠে পাপড়ি গুহ এবং প্রবাল কুমার বসু। 9টায় কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 অনুষ্ঠান আলোর সন্ধানে, বিষয় স্বাবলম্বী ইউডিআইডি কার্ড। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, সম্পাদনা অরিজিৎ ঘোষ। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন শরৎ পরিবেশন, পরিবেশনায় কৌশিক মুখোপাধ্যায়, রাগ ছায়ানট, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম 29 আগস্ট শনিবার, অর্থাৎ আজকের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

এখন জানিয়ে দেব 29 আগস্ট শনিবার অর্থাৎ আজকের আকাশবাণী মৈত্রীর রাত 11টার হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। সে মন্দ্রকণ্ঠ ধ্বনিত হয় যখন হেঁটে যায় অপ্রতিম এক কালখণ্ড, ভাস্কর্যের মতো থেমে থাকে জীবন তাঁর তর্জনীতে। আনন্দময় জীবন, বিতিকিচ্ছির জীবন, গোধূলির মায়াবী জীবন, বাংলা নাটকের সময়লিপিতে অতিলৌকিক সেনাম শম্ভুমিত্র, রঙ্গমঞ্চের শম্ভুমিত্র, চলচ্চিত্রের পর্দাতেও স্মৃতিধার্য, কাহিনী নির্মাতা, চিত্রনাট্যকার, পরিচালক শম্ভুমিত্র, সদ্য পেরোনো

জন্মদিনের সাঁঝে জাগবে অল্প আলোর তারা, নান্দি মুখে থাকবেন সৃজিতা রায়। জানিয়ে দিলাম 29 আগস্ট শনিবার, অর্থাৎ আজকে রাতের অনুষ্ঠান রাত 11টার আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান হারানো দিনের গানের বিষয় সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে কবিগান, পরিবেশন করছেন জালাম শেখ ও সহশিল্পী বৃন্দ।

কৃপাহি কেবলম, আমি প্রথমে করি বন্দন গৌরী হৃদয় নন্দন, একদন্ত মুসিক বাহন স্থূলকায় লম্বোদর, হর নন্দন বিঘ্নহর কৃপা কর ওহে গজানন। তাই বন্দী প্রভু নারায়ণ সর্ববিঘ্নে বিনাশন, পুরুষ প্রধান কৃপাময় যুগলে যুগল চরণে, রেখো প্রভু দীনহীনে দাসে তুমি দিও পদাশ্রয় বলিয়া।

কারণ কবি বলেছেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। তাহলে সত্যযুগে বলি, সত্যযুগে যদি আমি এবার চলে যাব, নরাকারে নারায়ণকে আমি কিন্তু পাবো। এবার যদি ত্রেতা যুগে আসি, ওই না ভাই।

0: আর হে রামচন্দ্র তোমার রাম নামের জানতে অর্থটা চাই তুমি ভালো করে বলিও
1: ভালো করে বলিও।
0: এই যে তোমার নাম রয়াকার ম রাম, এই যে দুটো অক্ষর

তোমাকে একটা কথা বলি হে রাম, হ্যাঁ তুমি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম, তুমি যে পূর্ণ ব্রহ্ম, তাহলে ষোলো আনাই এক টাকা জানেন সর্বজনা? চারটে সিকি পাইকে বাজানে না, তাহলে পূর্ণ যদি ব্রহ্ম তুমি কেন চার ভাগে ভাগে হলে?

কভুনারা খিলে কারণ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। এই যে চার ভাই, ষোলো নেয় যদি টাকা হয় তাহলে চারটে সিকি হয়ে গেল পূর্ণ ব্রহ্ম। বলি চার ভাগে ওই ভাগ হল।

গৰিয় সীমা ও গো স্বর্গাদপি স্বর্গাদপি।

আগে যতই ভগবান ভগবান বলুক, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মা। মা না থাকলে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না, ধর্মকর্ম কিছুই করতে পারতাম না। ও

রয়াকার মরাম, এ রয়ের মধ্যে কি ভাই আছে বলো তো আমাই, ময়ের মধ্যে কি ভাই আছে একটু বলিবে আমায়, তাহলে র দেখে যাও, রয়ের আগে যাই বিরাগে যাই, অনুরাগে বাড়ে রাম নামে রাগ করিলে রাহু পালাই ডরে, তাহলে রাগ করে রাহু পালাই থাকে না দেহেতে,

들어 자니 아미 장난한 소나라 তাইলে রাম নামের গুণটা শুনবে, তাই তো? এরা রাক্ষস আবার কি জানে? দেখো এই যে রাম নামের গুণ কি তা শুনে যাও, এবার শুনে যাও আর ভালোভাবে না পারো লিখে যাও। রাম নামে বলো ভাই মুখে বার বার, ভেবে দেখো রাম বিনা গতি নাহি আর, অশ্বমেধ করিলেন যত নেই অশ্বমেধ ফল পাই।

0: এই সঙ্গ তবে বলতে বলতে মজার কথাই একটা বলেছে, আজ আমার মনে কিন্তু দুঃখ দিয়েছে, আমি রাক্ষস রাক্ষস শব্দে হলো বিশ্ব, আর বন শব্দে তাড়ন বা শাসন, যে রাজা নিজের রাজ্যকে শাসন তর্জন, তার মধ্যে নিয়ম শৃঙ্খলাকে নিয়ে রাজ্য চালাতে পারে, বলি সেই তো রাবণ,
1: সেই তো রাবণ।
0: তবে আমি রাবণ কেমন বলি, নামই আমার দশাননে জানেন সর্বজনে, পিতামহ বিশ্বশ্রবা মুনি লেখলিখায় রামায়ণে।

তাহলে তুমি আমার প্রভু, এটা আমি স্বীকার করে যাই। তবে রাক্ষস বলো না, তার কারণ যেদিন অকালবোধন হয় সেদিন তোমার ওই পুজোর প্রাক প্রণালীর যে পুজো পুরোহিত সেটা আমাকে ছাড়া করতে।

0: দিলাম আমার রাক্ষস কুল বংশকে, আমি পাপ থেকে মুক্ত করিলাম। ইহাই তো আমার জানি মনে জানি হাই, এইটাই তো ব্যথা ছিল বলিয়া জানাই। তোমার আমি হইলাম পরণ কুটির বাসী বিশ্ব শ্রাবক বলি, আমার পিতা জানি হল আজ তারও কিন্তু আশীর্বাদে রাজ্য চালাচ্ছি ভালো।
1: জয় রঘুপতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, প্রথমেই শিল্পী সহজ মা।

0: শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com।

0: MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্ট।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখন্ডে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এর বেশি। এ পর্যন্ত 88 ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছে নেপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানের 137 পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়েছে ইরান। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121 জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভ। দুদিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফরের আগে সমগ্র তাশখন্দ শহর ভারতীয় পতাকা এবং বড় বড় হোর্ডিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শতবর্ষ প্রাচীন দুদেশের সম্পর্ক এবং মানুষের যোগাযোগ আরও দৃঢ় করা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুদেশের নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষে মানুষে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদার ঝাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন। বিশকেকে 26 সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি মানুষ। এই প্রাকৃতিক বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতে তিনি সমবেদনা জানিয়েছেন। এদিকে বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রশংসা করেছে নেপাল। সেখানে সাম্প্রতিক ভয়াবহ হরপাবানে 600 বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎক্ষণিক সাহায্যের সিদ্ধান্তকে নেপাল উদার মানসিকতার পরিচয় বলে বর্ণনা করেছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, এই বন্যার পরই নতুন দিল্লি থেকে বিশেষ সাহায্য নিয়ে ভারতীয় বিমান সেখানে পৌঁছয় এবং বন্যা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনেও ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে। বুধবারের পর থেকে ভারত এ পর্যন্ত 57.6 ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। কাঠমান্ডু অনুরোধ করায় চিকিৎসক এবং সুড়ঙ্গে উদ্ধারকারী বিশেষজ্ঞ সহ 11 একটি ভারতীয় দল স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্যের জন্য নেপালে পৌঁছেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। লখনৌয়ে আজ সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নেপালকে সবরকম সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত।
3: नेपाल में जो क्राइसिस पैदा हुई है उसमें केवल नेपाल ही चिंतित नहीं है, भारत चिंतित है। और हमारे प्रधानमंत्री जी ने बहुत ही स्पष्ट रूप से कहा है कि जितनी भी सहायता की आवश्यकता होगी और जो भी सहायता आवश्यक होगी वह सब भारत उपलब्ध कराने के लिए तैयार है और यहाँ से हम लोग बराबर सहायता भेजना वहाँ प्रारंभ कर रहे हैं।
2: তিব্বত অঞ্চলে শুরু হওয়া এই ভয়ঙ্কর বন্যা প্রথমে নেপালের রাসুয়া অঞ্চলে আঘাত হানে। এর ফলে নেপাল তিব্বত সীমান্তবর্তী ভোতেকোশী নদীতে হরপাবানে কাদামাটি সহ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় বেশ কিছু গ্রামসহ জনপদ। এদিকে গত 26 আগস্টের হরপাবানের পর নেপাল তিব্বত সীমান্তে আটকে পড়া 404 মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে রাজ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত 338 সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। তারা সকলেই সুরক্ষিত আছেন বলে সরকারি রিপোর্টে জানানো হয়েছে। এদের মধ্যে 37 তিব্বতের সাগা থেকে বেরিয়ে এসেছেন এবং তাদেরকে ভারতে পাঠানো হচ্ছে। নাগপুর থেকে যাওয়া 105 ভারতীয়কে ইতিমধ্যেই দেশে ফেরানো হয়েছে। তবে মুম্বাইয়ের রিচা ট্যুরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালে বেড়াতে যাওয়া 60 পর্যটকের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি। এদিকে বিদেশ মন্ত্রক মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে নেপালে বেড়াতে যাওয়া 159 ভারতীয়র একটি তালিকা দিয়েছে যারা বর্তমানে চীন অথবা তিব্বত অঞ্চলে সুরক্ষিত রয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হরপাবান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,

এখনও 287 জন ভারতীয় নিখোঁজ। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক 128 জনের খোঁজ মিলছে না। রাশুয়ার জলবিদ্যুৎ প্রকল্প থেকে আজ আরও 4 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মোট 120 জন ভারতীয় চীন থেকে নেপালে এসে পৌঁছেছেন। মন্ত্রক আরও জানিয়েছে, মৃতদেহগুলির অবশিষ্টাংশের ডিএনএ পরীক্ষায় সাহায্যের জন্য 6 জন ফরেন্সিক বিশেষজ্ঞের দল আজই কাঠমান্ডু পৌঁছবে। সুড়ঙ্গ বিপর্যয়ে উদ্ধারকারী একটি বিশেষ প্রযুক্তি বিশেষজ্ঞের দলও গতকালই সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী ভারত থেকে আরও একটি এই কাজে বিশেষজ্ঞ দল যন্ত্রপাতি সহ আজ নেপাল পৌঁছবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 2 দিনের সফরে কেরালা যাবেন। আলাপ্পুরায় কেরালার অন্যতম প্রধান মালায়ালাম দৈনিক কেরালা কৌমুদীর 115তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর তিনি পাথানামথিট্টায় আরানমুলা জল উৎসবের উদ্বোধন করবেন। এটি কেরালার প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ নৌকা বাইচ প্রতিযোগিতা। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন সময় পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, আন্তর্জাতিক কোম্পানিগুলি তাদের যোগান শৃঙ্খল এবং মূলধন বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করলে ভারত শুধুমাত্র তার বিশাল বাজারই খুলে দেবে না, এদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কাজ করার সুযোগও দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অগ্রগণ্য বিনিয়োগকারী এবং বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। মার্কিন ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামের সঙ্গে ভারতের কনসুলেট জেনারেল যৌথভাবে শিকাগোয় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণভাবে মাইনমুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে IRGC জানিয়েছে, ইরানের সঙ্গে যোগাযোগ না করে ওই পথে কোনো জাহাজ চলাচল করতে পারছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত চুক্তি মানছে ততক্ষণ পর্যন্ত ওই পথ বন্ধই থাকবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের মন্ত্রিসভা জানিয়েছে, এই যুদ্ধ এবং নিষেধাজ্ঞা অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করছে তা নিরসনই ইরানের মূল লক্ষ্য। এছাড়াও মুদ্রাস্ফীতি, বাজার নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানের দিকেও তারা নজর দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর ওই এলাকায় কিছু দূতাবাসে তাদের কর্মী নিয়ন্ত্রণ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলতে শুরু করেছে। ইরানের রাজধানী কিভের কাছে বুচা অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় কমপক্ষে 50টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় হকিতে তাঁর অসাধারণ নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ক্রীড়া পরিকাঠামোর উন্নতিতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে এক অনুষ্ঠানে বলেন, এখানে বিভিন্ন ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়া হবে।
শেষ করার আগে

0: খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এর বেশি। এ পর্যন্ত 88 ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নস্টালজিয়া।
2: আকাশবাণী মৈত্রী নস্টালজিয়ার আসরে আজকের অতিথি দয়াময়ীর কথা বইয়ের লেখিকা সুনন্দা শিকদার। তাঁর সঙ্গে আলাপচারিতায় পৌলমী ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: নস্টালজিয়ার আসরে আজ দ্বিতীয় পর্ব। আজ আমাদের সঙ্গে রয়েছেন সুনন্দা শিকদার। দিদি, বই দয়াময়ীর কথা আমাদের সকলকে অসম্ভব স্মৃতি তাড়িত করে এবং আমরা বোধহয় আমাদের জীবনকে আবার নতুন করে চিনতে শিখি। দিদিকে জিজ্ঞাসা করব আজকে যে একেবারে ছোটবেলায় আপনি কবিতা রচনা করতেন, তারপর যখন সাহিত্য চর্চা করছেন, যখন স্মৃতি কথা লিখছেন, তখন কিন্তু গদ্যই হয়ে উঠল আপনার প্রকাশ মাধ্যম। কখনো মনে হয়নি যে কবিতায় স্মৃতি তর্পণ করি?
3: আসলে গুটিয়ে ফেলেছিলাম তো নিজেকে, পুরো প্রকাশ করব না, লেখাটাকেই বন্ধ করে দিয়েছিলাম। তারপর এত বছর বাদে যখন লিখতে শুরু করলাম, 10 বছর পূর্ণ করে এখানে এসেছি, তার মধ্যে আর লেখাটেকার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে আর কবিতার মধ্যে যাইনি, গদ্যেই প্রকাশ করেছি।
1: আর এই গদ্য রচনা এবং এই ভাবনা সমস্ত কিছুতে নানান চরিত্র ছোটবেলা থেকে আপনার চারপাশে ভিড় করে এসেছে, তারা একেবারে মানে হাত উপুড় করে আপনাকে ভালোবাসা দিয়েছেন সকলে, সেই ভালোবাসাই আপনার জীবনের পুঁজি। এবারে আপনার সেই ভালোবাসা যেন মনে হয় আপনার লেখায় আমরা যেটা পেয়েছি, সেই ভালোবাসা যেন আপনি ছড়িয়ে দেন আমাদের সকলের মধ্যে, যেখানে আমরা অনেকেই আশ্রয় পেয়ে যাই। এখন কি মনে হয় না যে ছোটদের কোথাও পরিসর ছোট হয়ে যাচ্ছে, যে তাদের জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে ভালোবাসার মাঠটা?
3: হ্যাঁ যাচ্ছে তো, খেলার মাঠ নেই। যদি খেলায় পাঠায়ও মা বাবা, সেখানেও প্রতিযোগিতা, এক অসুস্থ প্রতিযোগিতা। মানে খেলায়ও ভালো করতে হবে, একটা চাপ সব সময়। সেই জন্য সেই সত্যিকারের ছুটি কোথায় ওদের? সত্যিকারের ছুটি তো নেই।
1: সত্যিকারের ছুটির জন্য আপনার কিছু সামান্য হলেও, আমরা জানি যে অনেক কাজ আছে, একেবারেই সামান্য নয় সেটি, কিন্তু সেই কাজের কথা আপনার কাছ থেকে শুনব।
3: আমি বাচ্চাদের নিয়ে প্রতি বছর রবীন্দ্রনাথের নাটক করাই। তো একবার হলো কি, একটা খুব ছোট বাচ্চা, সে করবেই অভিনয়, নটীর পূজা করাচ্ছি, তো আর কোনো চরিত্র নেই সেরকম, আর শেষ মুহূর্তে ওকে আমি কি করাবো, অত ছোট বাচ্চা, তাকে কি করে শেখাবো? সে তখন বছর সাতেক।
1: আচ্ছা,
3: কিন্তু সে করবেই। তখন আমি কি করব, তাকে 7-8 বছরের ছেলে, মেয়ে নয়, তাকে আমি কি করব? সে ভীষণ কান্নাকাটি পিছিয়ে আমি করবই। তখন একজন ভিক্ষুণীর কেম বাদ দিয়েছিলাম, মানে পাইনি তখন, যে কটা চরিত্র পেয়েছি তাই দিয়ে করাছিলাম। তো একটা ভিক্ষুণীর চরিত্র বাদ ছিল, তখন ওকে ভিক্ষুণী করলাম, কিন্তু কিছুই বলতে পারে না। ওকে তখন কি শেখাবো, নারী তোমার পুত্র আছে, জিজ্ঞেস করছি।
1: আচ্ছা,
3: এখন ওকে নারী বললে অন্যেরা পেছনে লাগছে, নারীটা বলা যাবে না, তোমার পুত্র আছে।
1: আচ্ছা,
3: সে বলছে না। এই যে ব্যাপারটা হলো, ও কিন্তু পরবর্তীকালে ও না সমস্ত নাটকের নায়ক হয়েছে, কিন্তু ওর প্রথম ব্যাপারটা এমন হয়েছিল অভিজ্ঞতা, যে ওকে দেখলে সমবয়স্করা খালি বলতো নারী তোমার পুত্র আছে। এখনো তার বিয়ে হয়ে গেছে, তার ছেলে আছে, সে চাকরি করে, এখনো ওকে দেখতে বলে বন্ধুরা বলে নারী তোর পুত্র আছে, ওরে কি ছেলে হয়েছে।
1: এগুলো জীবনের রসদ। হ্যাঁ হ্যাঁ, আপনার লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি শোক এসে আপনাকে আঘাত করে এবং সেই অভিঘাত

0: মুহূর্তে আপনি কলম ধরেছেন, অথচ আপনার লেখার মধ্যে কিন্তু কোনোদিন কোনো শোক এসে ভারাক্রান্ত করে না পাঠককে, এমন সচল নির্লিপ্তির অনুশীলন কিভাবে রপ্ত করলেন?
1: এটা বোধহয় রবীন্দ্রনাথ পড়ে হয়েছে। মানে ১৯ বছর বয়সে আমি যে বলাকা কাব্য পরিক্রমা পড়লাম ক্ষিতিমোহন সেনের, ওটা আমাকে একটা অন্য দর্শন ভেতরে ঢুকলো, যেন মনে হলো যে ভীষণ একটা আনন্দ, সবকিছু যে চঞ্চল, কোনো কিছুই যে স্থায়ী নয়, এটা আমাকে আসলে একটা আনন্দই দিল, এটা একটা নির্লিপ্তি দিল এক ধরনের।
0: সেই নির্লিপ্তির অনুশীলন বোধ হয় শুরু হয়ে গেল ভেতরে ভেতরে, যা আপনাকে পরবর্তীকালে লেখার সময় একটা অন্য ছায়া দিল। আচ্ছা, আমরা জানলাম আপনার কাছ থেকে যে বই লেখবার জন্য আপনি কলম ধরেননি, নিজের অভিজ্ঞতা লিখেছিলেন ডাক্তারবাবু বলেছিলেন বলে, এই লেখাগুলো তার পরবর্তীকালে একেবারে দয়াময়ীর কথা বই হয়ে উঠল কিভাবে?
1: এটা পড়েই ছিল, এটা আমার যখন ৫৪-৫৫ বছর বয়স, অশ্রুদা মেয়েদের কাছে শুনে থাকবেন যে আমার কিছু লেখা আছে, অশ্রুদা আমার জামাইবাবু, আবার অশ্রুদা আমার ভাসুরও, তো উনি আমাকে বললেন যে কাকু
0: অশ্রুকুমার শিকদার,
1: অশ্রুকুমার শিকদার যার অনেক বই আছে, তো অশ্রুদা আমাকে বললেন যে কখন তোর লেখাগুলো কই আমাকে তো দেখালি না, তোর মেয়েরা বলছিল, চুমকি ঝিনুক বলছিল। আমি সে তো কি বাজে লেখা অশ্রুদা, সে আমি তাতে শুধু কান্নাকাটি আছে, ও আপনার ভালো লাগবে না, না আমি দেখব। তারপরে সে লেখাগুলো তো আমি গুছিয়ে লিখিনি, কখনো ২ পাতা লিখেছি, কখনো ৪ পাতা লিখেছি, কখনো লিখতে লিখতে বন্ধ করে দিয়েছি, এভাবে ছেঁড়া কাগজ, কখনো একটা টুকরো কাগজে লিখেছি, এরকমভাবে দিনের পর দিন হয়তো ৬ মাস ধরে কাঁদতে কাঁদতে এগুলো লেখা। তো অশ্রুদাকে দেখাতে বাধ্য হলাম, আমাকে এত স্নেহ করেন, তো অশ্রুদা দেখে বললেন যে এ তো ভীষণ ভালো লেখা হয়েছে, খুব খাঁটি লেখা, একদম নিজের অনুভূতি, এটা বই হবে। তো আমি বললাম কে আবার এই বই ছাপবি আমার এই সমস্ত কথা, বললাম ঠিক আছে বই না হোক আমি একটা পত্রিকায় পাঠিয়ে দিচ্ছি। তো ওই অন্তঃসার পত্রিকা, এতে শঙ্খ দাও ছিলেন কবি শঙ্খ ঘোষ, উনি বললেন যে অন্তঃসার পত্রিকায় দাও এবং ওদের বলো যেটা কিস্তি করে বার না করে একবারে বার করতে, তাহলে লোকে ব্যাপারটা বুঝতে পারবে। তো ওতে বইটা পুরো ছিল না, বইটার অর্ধেকের বেশি ছিল, তো ওইটা অন্তঃসার পত্রিকায় ছাপা হলো ২০০৬ সালে। তারপরে ২০০৮ বইমেলার আগে গাংচিলের যে মালিক অধীর বাগচি, ও আমার কাছে বই করতে চাইল, বই করার অনুমতি, আমি বললাম ওটা ছাপবেন না, কেউ পড়বে না, বেছি বেছি কেন টাকা ঢালবেন এর পেছনে, তো উনি বললেন এই ঝুঁকি তো আমরা নিই। এই তারপরেই বই হলো আর কি।
0: ২০০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লীলা পুরস্কার এবং ২০১০ সালে আনন্দ পুরস্কার লাভ করলো আপনার লেখা দয়াময়ীর কথা বইটি। এই যে কৃতিত্ব, এই কৃতিত্ব আপনি কাকে দেবেন, সেই ছোটবেলার দয়াকে নাকি আজকের সুনন্দাকে?
1: আসলে দয়া আর সুনন্দা মিলে মিশে আছে। কেন বলছি, যখন আমি লেখাটা শুরু করছি তখন কিন্তু আমার বর্তমান এই যে কষ্ট, আমার যে কষ্টটা হচ্ছে তখন কিন্তু আমি সুনন্দা, তখন আমার এই পারে কষ্টটা যেটা আমি ৪২ বছরে পেলাম, আর তারপরে আমি চলে গেছি শিশু অবস্থায়, সবই আমার ৭-৮-৬ বছরের অনুভূতি, আর ১০ শেষ আছে, একদম শেষে অক্রূর সংবাদে আছে আমার যে পালা, গ্রামের পালা শেষ হচ্ছে।
0: দয়াময়ীর কথা বইয়ে আমরা আপনার সেই ছোটবেলার ফেলে আসা গ্রামের কথা, জীবনের কথা পেলাম, এবং আপনি যখন পরবর্তীতে আবার আপনার সেই গ্রামে ফিরে যাওয়ার সুযোগ পেলেন, একেবারে দয়াময়ীর কথা বই হয়ে বেরিয়ে গিয়েছে তারপরে, তখনকার অভিজ্ঞতাটা কিরকম ছিল?
1: আমি তো ৪৮ বছর ৯ দিন বাদে যাওয়ার সুযোগ পেলাম।
0: হ্যাঁ,
1: ১৪ই মাঘ গ্রাম ছেড়েছিলাম, ২৩ মাঘ গ্রামে পৌঁছলাম, ঠিক ৪৮ বছর ৯ দিন বাদে। হাটের দিন ছিল, শুক্রবারে হাট আমাদের ওখানে, তো দেখা মাত্র ওই গাড়ি তো আমাদের গ্রামে ঢোকে না, বড় গাড়ি আমাদের সব ওই ভ্যান, আগে গরুর গাড়ি ছিল এখন ভ্যান, তো গাড়ি দেখে সব, ওদের খবর ছিল যে এরকম হিন্দুস্থান থেকে লোক আইতেছে গায়ে, গায়ের মানুষই গায়ে ফিরে আইতেছে,

0: সেই গাড়িটা দেখা মাত্র সব একদম হার্ট ভেঙে সব আসতে লাগলো, আর এরকম করে হাত তালি দিয়ে আইয়া পড়ছে, বনভূয়ার মাইয়া আইসে।
1: এটা কত সালে?
0: এটা হচ্ছে 2009 ফেব্রুয়ারি।
1: আচ্ছা,
0: তো ওরা তখন এত মানে আবেগপ্রবণ হয়ে গেছে, আমাকে তো পাসপোর্ট টাকা সামলে রাখতে বলেছিল, কিন্তু আমি কি সামলে রাখবো, আমার সব কোথায় চলে গেল আমি জানি না, ব্যাগ সুটকেস হাতের যে ব্যাগ যাতে টাকা ছিল পাসপোর্ট ছিল সব কোথায় চলে গেল, আমাকে সাহায্য করার জন্য সবাই সব নিয়ে নিল। আমি যাচ্ছি দুটো পুকুরের মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে পুকুরে পড়ে যাব, নিজেকে বাঁচিয়ে চলাটাই তখন একটা বড় ব্যাপার জিনিস জাগে আর কি। তখন ভাবছি বাঁকে বাঁচিয়ে বাড়িতে ঢুকি, যে বাড়িতে ঢুকবো, তো অতি কষ্টে ঢুকলাম। আমি গিয়ে দেখি সব রয়েছে সেই বাড়িতে, তো আমি সেই বাড়ির
1: যে বাড়িতে আপনি ছোটবেলায় থাকতেন,
0: না না না
1: তাহলে
0: ওই দাদাদেরই পরিচিত, দাদারা জমিদার ছিলেন পাশের গায়ে, তো সন্টিয়া গায়ের, তো দাদাদের নায়েব বাড়ি ওটা, ধর বাড়ি। তো ধর বাড়ির যে গৃহিণী তার নাম দীপ্তি। আমি বললাম যে হ্যাঁ গো টাকা পয়সা কোথায় রাখবো, বলো থন ফেলাইয়া আমাকে এখানে কিছু চুরি হয় না। তো এইটা একটা আশ্চর্য ব্যাপার যে আমার ছোটবেলায় আমাদের গ্রামে তালা দেওয়ার কোনো রেয়াজ ছিল না, এখনো ওই অমনি দরিদ্র মানুষ অনেক আছে কিন্তু টাকা পয়সা চুরি হয় না। চুরি হয় কি হয় বলতো, ক্ষেতের কলাটা মূলোটা চুরি হয়, একটু হয়তো ধানের গোলা থেকে একটু ধান চুরি হয়, সেটা মানে অভাবে, কিন্তু টাকা পয়সা সোনা দানা কেউ চুরি করে না। তাও আমার পাসপোর্ট আমার টাকা নিয়ে আমার আর কোনো চিন্তা করতে হলো না, সেগুলো সব দেখলাম পড়ে আছে। তারপরে আমার প্রধান যেটা লক্ষ্য যে আমি আমার দাদার বাড়ি যাব, দাদা তো নেই জানি কিন্তু ভাবির সঙ্গে দেখা করব, ছেলে মেয়েদের দেখব, নাতি নাতনিদের দেখব। তা আমি তো পরদিন ভোরবেলা বেরুচ্ছি, আমার রাতটা কোনো রকমে কাটানো দিয়ে কথা রাত্রি ওরা খেতে দিলেন, আমি খেতেই পারলাম না, সারা রাত জেগে আছি, ভোর রাত্রির থেকে জোরে জোরে শিশির পড়ছে, আমি ভাবছি বৃষ্টি, টিনের ঘরের উপর না অত জোরে শিশির তো শহরে পড়ে না, গ্রামে এত শিশির পড়ে সে বৃষ্টির মতো। আমি ভাবছি বাবা 48 বছর 9 দিন বাদে গায়ে এসছি, আমি কি নিজের গায়ে যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে আমি যাবো কি করে। তো পাশে মালতি বলে একটি মেয়ে ছিল, তাকে ডাকছি ওঠো না গো কি করে আমি আমার গায়ে যাবো বৃষ্টি নামলো যে। তখন সে কি রেগে গিয়ে বলল, শিশির পড়া দেখেন নাই কোনোদিন, কারে বৃষ্টি কন, তোর কি বৃষ্টি, এটা হয়েছে হয়তো আছে মাঘের শিশির, মাঘে বৃষ্টি হইলে ভালো, হয়তো আসে না শিশির পড়তেছে, তো গায়ে না যাওয়ার কি হয়েছে, উঠেন আপনারে আমি নিয়ে যাইতেছি, চাটা খাইয়া নেন। তারপর আমি উঠে চট করে চাঁদ সেরে নিই, কারণ কোথায় কি হবে তো জানি না, কি পাবো না পাবো বাথরুম টাথরুম, ওই জন্য চট করে চাঁদ সেরে নিয়ে একটুখানি চা খেয়ে বেরিয়ে পড়লাম। তো নদীটা পেরোলেই আমাদের গাঁ, সেই পুব পাড়ার রাস্তা ঠিক সেরমই আছে, ওইখান দিয়ে ঢুকে ঢুকে স্কুলটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ি এখন স্কুল হয়ে গেছে।
1: আচ্ছা,
0: আগে মাস্টার মশাইদের সঙ্গে দেখা করলাম, কারণ আমি যদিও দাদার বাড়ি যেতে চাইছি কিন্তু দাদার বাড়ি যাওয়া যাবে না তো এই স্কুল না পেরিয়ে, আর সবাই স্কুলের ভেতর দিয়েই রাস্তাটাকে সংক্ষেপ করে স্কুলের মাঠ দিয়ে। মাস্টার মশাইরাও দেখেই বুঝতে পেরেছেন যে স্থানীয় লোক না, বলছে কেডা আইসেন কেডা আইসেন, সন্ত অতিথি পরায়ণ ওখানকার মানুষ, আসেন আসেন কেডা আইসেন। তখন আমি হাত জোর করে নমস্কার করে বললাম যে আমি এই গ্রামেরই মেয়ে, এই বাড়ি আমাদের ছিল এক সময়, তো যাই হোক স্কুল হয়েছে দেখে আমি খুব খুশি, আমি এসছি, তো আমাকে যে দাদা মানুষ করেছিল তার কাছে যাব বলে, তার বাড়িতে সে তো নেই। তো মাস্টারমশাইরা বললেন যাইবেন ঠিক নিশ্চয় যাইবেন কিন্তু একটু একটু আতিথ্য করবার দেন। আমার তো তখন ভাল লাগছে না কিন্তু কি করব, ভদ্রতা করে বসলাম। ওরা চা বিস্কুট নিয়ে এলেন, ওখানে ধারে কাছে কিছু পাওয়া যায় না, ওরা অনেক চেষ্টা করে ওইটুকু করে আমাকে বললেন যে চলেন আপনার দাদার বাড়ি পৌঁছাইয়া দিই। তাই বলো আমার দাদার বাড়ি তো এখানে নয়, অনেকটা হাঁটতে হবে, আপনাদের ক্লাস সেরে যেতে অসুবিধা হবে না, বললেন দাঁড়ান আপনারে ডাইকা দিতাছি একজনের। তারপরে উল্টো দিকে ঠিক উনি ডাকতেই আমার মনে পড়লো যে হ্যাঁ ঠিক তো আমাদের বাড়ির উল্টো দিকে ওই নাপিত বাড়ি ছিল, তাদের বলা হতো হরিবলা নাপিত গৌড় নাপিত ইত্যাদি। তো গৌড়দা করে মাস্টারমশাইরা চিৎকার করতে লাগলেন, এগুলো আছে আমার পরবর্তী লেখায় দয়াময়ীর ফিরে দেখায় আছে। তো গৌড়দা ফিরে এসে বললো ক্যাডারে তুই, আমি বলছি আমি দয়া, দয়া তুই বনকাকার মাইয়া, বলে সে তো আমাকে ধরে কাঁদতে লাগলো। তার স্ত্রী এসে কাঁদতে লাগলো আমাকে দেখে।

0: তারপর আমি বললাম যে গৌরদা আমাকে দাদার বাড়ি নিয়ে চলো, বলে মাঝে মাই তো নাই রে ময়রা গেছে, সে তো আমি জানি কিন্তু ভাবির কাছে নিয়ে চলো। তারপরে যাই হোক সেই দিনই আমি ভাবির কাছে গেলাম, ভাবির কাছে গেলাম, ভাবি আমাকে দেখে প্রথম কথাই বলল যে সেই আইলা, সে বাচ্চা থাকতে আইলা না।
1: আহা,
0: তারপরে তো সারা গাঁ আমার সঙ্গে, আমি হাঁটছি, ওরা কিন্তু আমার বইয়ের কথাও জানে না, কিছুই জানেন না, আমি বলিও নি, কিন্তু একে একে লোক বেড়ে চলেছে। মানে যেমন একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ হলে তার পেছন পেছন লোক জমে যায়, ভিড় জমে যায়। আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, কিন্তু চারধারের ভিড়, মানে শুধু ভালোবাসার টানে, মানে তাদের মনে হয়েছে যে এত ভালোবাসা থেকে 48 বছর বাদে যে মেয়েটা 10 বছরের গিয়েছিল, সে 58 বছর বাদে ফিরে এসছে। এই আবেগ থেকেই আমার পেছনে এত লোক হয়ে গেল।
1: এই আবেগ আর এই ভালোবাসার টানে আপনার দয়াময়ীর ফিরে দেখাও আমরা পেয়েছি সেই রচনা। এই ফিরে দেখার অভিজ্ঞতা আরো বিশদ আপনার কাছে আমরা জানি, সেখানে বোধহয় আপনি একবার একটু আগে কথা সূত্রে আপনার ছোটবেলার বন্ধু ফালানির কথা বলছিলেন, যাকে আপনি পথের পাঁচালী পড়তে পড়তে আবিষ্কার করছেন আবার। সেই ফালানিকেও তো গিয়ে বোধহয় আপনি খুঁজেছিলেন এবং পেয়েওছিলেন বোধহয়, সেই গল্পটা একটু যদি বলেন।
0: আমি প্রথম ঢাকা বিমানবন্দরে নামতেই আমি একটা বড় ফুলের তোড়া পেলাম, আর কয়েকজন এসছেন, তারা সরকারি লোক, ব্যাচ ট্যাচ দেখে বুঝলাম, তারা বললেন যে আপনাকে VIP রাস্তা দিয়ে নিয়ে যাব। আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা। তারপরে ফুলের তোড়ায় দেখি যে আব্দুল লতিফ সিদ্দিকীর অভিনন্দন। তারপরে বেরিয়ে এসেই আমাকে গাড়ি টাড়ি করে দিলেন, বললেন আপনার টাকা একটাও খরচা করতে হবে না, আপনি আপনার টাকা ভাঙাবেন না, এই যে আপনার থাকা খাওয়ার টাকা, বলে বিরাট একটা টাকার খাম দিলেন। মন্ত্রী সাহেব পাঠাইছে, আপনার দাদা হয়তো, মন্ত্রী সাহেব আপনার মামাতো দাদা, তো মামাতো দাদার উপহার ফেলবো কি করে। আমি ভাবলাম থাক গ্রামের লোকজনকে শাড়ি কিনে দেব, টাকা পরে ভাঙাবো, ওদের সামনে আর ভাঙালাম না। তারপরে আমি এগুচ্ছি, সেলাই ঢুকছি, সেখানে দেখি ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার জন্য দাঁড়িয়ে ফুলের তোড়া নিয়ে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি, বলছে যে আপনাকে অভিনন্দন, আপনি আপনার জন্মভূমিতে এসছেন। যদি ওরা জানেন না যে আমার এটা জন্মস্থান নয়, আমাকে 2 মাস বয়সে নিয়ে গেছে, কিন্তু যেখানে মানুষের চেতনা হয়, যেখানে চেতনা হয় সেটাই তো জন্ম,
1: সেটাই জন্ম।
0: তো যাই হোক, আমি গ্রামে ঢুকছি যখন, তখন ওই ভিড় কিরকম বাড়ছে আমি তো বলেছি আগে সেটা, আর খুঁজছি, খবর নিচ্ছি আমার পরিচিত যাদের সঙ্গে খেলেছি, ফালানি, লক্ষণ, তারপরে আরেকজন ছিল মঞ্জু। তো মঞ্জুর কথা শুনলাম বিয়ে হয়েছে টাঙ্গাইলে, ফালানির শুনলাম জামালপুরে। জামালপুর এমন কিছু দূর নয়, তখন দূর ছিল, কিন্তু এখন তো বাস হয়ে গেছে, কোনো দূর নয়। আমাদের সঙ্গে গাড়ি ছিল সব থেকে বড় কথা। তো আমি জামালপুরে গিয়ে ওকে খুঁজছি, আমাকে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরা বলেছিলেন যে আপনার বন্ধুর খোঁজ না পেলে আমাদের বলবেন, আমরা খুঁজে দেব। কিন্তু আমি আর তাদের প্রথমেই বিরক্ত করব, আমি প্রত্যেক রিক্সা স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করছি যে কোন হিন্দু রিক্সাওয়ালার দুটো বউ গো, একটা বউয়ের নাম ফালানি। তো সবাই হাসছে, বলছে ওরম করে কি খুঁজে পাওয়া যায়। তা আরেকজন বলছে কয়টা হিন্দু রিক্সাওয়ালা আছে রে, কত, কার দুই বউ? তখন আরেকজন উত্তর দিচ্ছে কয়টা হিন্দু রিক্সাওয়ালা ওইরকম ভাবে খুঁজলে পাওয়া যাইব না, ওই যে অমুকের দুইটা বউ, হ্যাঁ হ্যাঁ ফালানি হইতে পারে, বলে ওরাই আমাকে খোঁজ করে করে নিয়ে গেলেন। মানে আমার আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনারকে দরকার হলো না, আমি সেই ফালানির দেখা পেলাম আর কি। এইভাবে
1: আপনার জীবনের কথা যখন আপনি লিখছেন বা আমাদের শোনাচ্ছেন, তখন খুব আশ্চর্য লাগে যে জীবনে চলার পথে তো সবসময় আমাদের সবকলেরই একটা নেতিবাচক অভিজ্ঞতা থাকে, কিন্তু কি সহজ সাবলীলতায় আপনি সেই বিষয়টিকে, অর্থাৎ নেতিবাচক অভিজ্ঞতাকে সরিয়ে রেখে বিষাদ, বিরক্তি, বিচ্ছিন্নতা, এই বিষয়গুলোর সঙ্গে যেন আপনার ভাবনার কয়েক মাইল তফাত, এই যে বিষয়টা, এটা আপনি কি খুব সচেতন প্রয়াসে করেন না এটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসে?
0: স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসে, আমি মানুষকে ভীষণ বিশ্বাস করি, আর সেটা আমার মিলে গেছে। আমার এই বিশ্বাস মিলে গেল কিভাবে, রবীন্দ্রনাথ পড়তে পড়তে আমি পেয়ে গেলাম, রবীন্দ্রনাথ বলেছেন মানুষকে অবিশ্বাস করা পাপ। সভ্যতার সংকটে আছে যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তো খারাপ অভিজ্ঞতা আসবে, কিন্তু সেটাই সব না, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক গভীরে প্রথিত, সাময়িক

0: করে আমাদের পৃথক করে দেয় কিছু কিছু জিনিস, এই ধর্মীয় বিভেদ। আমার দাদা রোজা রাখত, আমারা কৃষ্ণের পূজা করত, গোপালের পূজা। তো আমি দুটোই করতাম, আমি মার গোপালকে সাজাতাম ফুল টুল দিয়ে, আমার দাদার সঙ্গে রোজা রাখতাম, এই ব্যাপারটা ছিল। কিন্তু আমি জানতাম আমার মাকে দাদা ভালোবাসে, নিজের পিসির মতো দেখে, আবার মাও একজন ভাইপোর মতোই তাকে দেখে। আমার বাবার বন্ধুরা যে আসতো, ইয়াদ আলী কাকা, সাদি কাকা, ওদের কোলে আমি যেতাম, তোরা বলতো দিদি মাইয়াদারে আর অসময়ে গোসল করাইবেন না, একটু গঙ্গা জল আছে না ঘরে, গঙ্গা জল ছিটাইয়া জামা কাপড় পাল্টাইয়া দিবেন, অসময় ও তো আমাকে ছুইল। এইখানে ভালোবাসা, মা কিন্তু তাদের ভালোবাসত, আর তারাও ভালোবাসার জোরেই এটা বলতে পারল যে গোসল করাইবেন না। বেলাল হোসেন বলে আমাদের গ্রামে এক কবি আছে, নিরক্ষর কবি, ও গান বাঁধে সুর দেয়।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা নাম জানি।
0: ওর কথা আমি অনেক জায়গায় লিখেছি, বেলাল হোসেন। তো ওর কবিতার দুটি লাইন বলি, ধর্ম তারই কয় মানুষের যা সয়, আল্লাহরই বেহেস্তে নাই মানুষের মধ্যেই রয়। এরকম প্রচুর গান ও লিখেছে এবং গায়ে গায়ে ও এটাই গেয়ে বেড়ায়, আর গেয়ে বেড়ায় লালনের গান। ও লালন চর্চা কেন্দ্র, লালন একাডেমি খুলেছে, একাডেমির অর্থ ও কারুর কাছ থেকে জেনে নিয়েছে যে চর্চা কেন্দ্র, খড়ের একটা ছোট্ট ঘর। আমি বলি হ্যাঁ বেলাল, একাডেমি শব্দটা তুমি কোথায় পেলে? বলে শহরে গেছিলাম, আমি সরসা কেন্দ্র নাম দিছিলাম, আমার শহরের বাবুরা কইল একাডেমি নাম দে লালন একাডেমি। তো এই লালন একাডেমিতে আমরা রোজ কামের পরে রাত 12টা অবধি আমরা হিন্দু মুসলমান বন্ধুরা মিলে এই সব গান করি, মিলনের গান আর লালনের গান। মিলনের গানগুলো ও মাঝে আর লালন তাকে বেঁধেই গেছেন।
1: এই মিলনের গান, লালনের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের আলো আমাদের দুই বাংলাকে এবং সারা পৃথিবীর সব মানুষকে যে সৌভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রেখেছে, সেই বন্ধনই আজকে আমাদের নস্টালজিয়ার মূল প্রাপ্তি। আজকে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে নস্টালজিয়ার আসরে ছিলেন লেখিকা সুনন্দা শিকদার, দয়াময়ীর কথা বইয়ের জন্য আমরা তাকে বিশেষভাবে আপ্লুত হয়ে চিনি। এই ভালোবাসাই আমাদের সকলের রসদ, আপনার রচনার কাছে যারা আমরা বারবার ফিরে যাই। এই মুহূর্তে জীবনের চলার ক্ষেত্রে আপনার নিজের জীবনে, একেবারে ব্যক্তিগত জীবনের অবসর যাপনটা ঠিক কিরকম হয়?
0: বই পড়ি, লিখি কম, পড়ি অনেক বেশি, পড়তেই বেশি ভালোবাসি, আর তাছাড়া বাচ্চাদের সঙ্গেও কাটাই, ওরা আমাকে যে কোনো ব্যাপারে ডাকলে আমি যাই, ওদের সাহায্য করি, বাচ্চারা যদি গঠনমূলক কিছু করে সাহায্য করি।
1: আজকের পৃথিবীতে পাল্টে যাওয়া সময়, নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের জন্য আপনার কি বার্তা?
0: নতুন প্রজন্মের জন্য এটাই বলবো যে আমাদের পৃথিবীতে হিংসা বেড়েছে, আমাদের আসলে হিংসা তো এমনি এমনি বাড়ে না, লোভ থেকে হিংসা আসে, সেটা হয়েছে, আমরা পরিবেশ নষ্ট করে দিচ্ছি, সেগুলো রক্ষা করার চেষ্টা করতে বলবো, বলবো গাছ লাগাও, বলবো গাছকে ভালোবাসো, বলবো যেটা রবীন্দ্রনাথ বলেছেন অভ্যস্ত পাপ, আমাদের অভ্যস্ত পাপ অন্য ধর্মের মানুষদের দূরে সরিয়ে রাখা, আমরা যে পাপ করে আসছি সেটাকে আমরা অভ্যস্ত হয়ে যাই, তো রবীন্দ্রনাথ এইভাবে বুঝিয়ে বলেছেন ব্যাধিও প্রতিকার প্রবন্ধে, যে এই অভ্যস্ত পাপ থেকে আমাদের বাঁচতে হবে, কি করে বাঁচবে না, তাদের কাছে যেতে হবে, আমাদের প্রতিবেশী যে ধর্মেরই হোক তার কাছে যেতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের ঘরে ডাকতে হবে, তাদের সম্মান করতে হবে, এটাই আমিও মনে করি। আমি শেষ কথায় এটাই বলবো, মানুষ মানুষকে বিশ্বাস করবে এবং মানুষকে ভালোবাসবে, এটাই আমার শেষ কথা।
1: এই ভালোবাসার কথা, এই ভালো থাকার কথা আমাদের আজকের নস্টালজিয়ার আসরের প্রাপ্তি। আমাদের সঙ্গে ছিলেন দিদি সুনন্দা শিকদার, তার আগামী দিনের সাহিত্য কৃতির জন্য, সাহিত্য চর্চার জন্য আমাদের সকলের পক্ষ থেকে রইল আরো অনেক শুভেচ্ছা। নমস্কার,
0: তোমাদেরও ধন্যবাদ।
2: নস্টালজিয়ার আসরে আজকের অতিথি ছিলেন দয়াময়ীর কথা বইয়ের লেখিকা সুনন্দা শিকদার, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

0: নস্টালজিয়া অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
1: কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন শ্রবণী।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। এবছর 2026-এ কলকাতা বেতারের শতবর্ষের সূচনা। আগামী এক বছর ব্যাপী নানা অনুষ্ঠান বিভিন্ন বিভাগ থেকে আমরা করব আপনাদের জন্য। এত বছর ধরে বহুজন হিতায় বহুজন সুখায় এই যে মন্ত্র অবলম্বন করে আকাশবাণী কলকাতা বা কলকাতা বেতার পথ হেঁটেছে, আগামী দিনেও সেই একই মন্ত্র আমাদের অবলম্বন হবে। এবং আপনারা ভালোবাসা দিয়ে যেভাবে সঙ্গে থেকেছেন আগামী দিনেও থাকবেন, এই আমাদের আকাঙ্ক্ষা। এবারে চলে আসি আজকের শ্রবণীর মূল পর্বে। আজ রয়েছে স্বরচিত কবিতা পাঠের আসর। দুই কবির স্বরচিত কবিতা পাঠ আমরা শুনব। প্রথমে শুনুন কবি প্রবাল কুমার বসুর কবিতা পাঠ।
3: একটা জীবন, একটা জীবন বৃষ্টিতে ঝরে জলে, একটা জীবন কঠিন মনন্তরে, একটা জীবন জড়িয়ে পারে কাঁথায়, একটা জীবন অনির্দিষ্ট হাঁটায়, একটা জীবন ভাসতে ভাসতে যায়, একটা জীবন হার মানে না কোনো, একটা জীবন স্বনির্বন্ধ একা, নিজেকে ফিরে নিত্য নতুন দেখা, একটা জীবন নিজের জন্য যেন, একটা জীবন থাকে না অনুকূল, একটা জীবন খুঁজতে খুঁজতে পাওয়া, একটা জীবন শুধু ভুল করে যাওয়া, একটা জীবন অল্প হলেও হল, একটা জীবন বাঁচতে শেখায় ভালো। আমাদের কথা লেখো রাত্রি, লেখো মৃত্যু, অন্ধকার পাড়ায় পাড়ায় নিজেদের অপমান কারা রোজ বয়ে নিয়ে যায়। আমরা যারা ফিরিওয়ালা ফিরি করি নিত্যকার দিন, আমাদের লজ্জা নেই, ক্রোধ নেই, ঘৃণা নেই, আছে শুধু ঋণ। লেখো সে ঋণের কথা, এই ঋণ শোধ করবে কে? আমাদের ধর্ম নেই, বেঁচে আছি ভিন সম্প্রদায়ে, এ বাঁচার কি যে মানে, মৃত্যুর অধিক এই বাঁচা। লেখো এ বাঁচার কথা, বেঁচে থাকতে গিয়েই বন্ধুতা। কারা কারা বন্ধু হল? শত্রু যারা তাদের মুখে ছাই, আমাদের কথা লিখছ, লেখো একটু ভালো থাকতে চাই। সন্নিহিতি, জড়িয়ে নিলাম দুজনে কম্বলে, খিদের আগুন দেহের মধ্যে জ্বলে, শীতের আগুন জ্বলে তুমুল রাতে, হোগলা বন পুরে বজ্রপাতে, ফুলের আগুন চতুর্দিকে ছড়ায়, দেশের বাড়ি পুরে

পর প্রতিবারই মনে হয় কি যেন একটা বলা হলো না, কথাটা যে জরুরি কিছু ছিল তা নয়, কথাটা যে তোমার আমার বিষয়ে তাও নয়। তবু ফিরে আসার পর মনে হতে থাকে বলা হলো না, কি যেন একটা বলা হলো না। এক সময় আর মনে করতে পারি না কি বলার ছিল কি বলা হলো না। এক সময় বুঝতে পারি যা বলেছি তার চেয়েও বেশি বলা হয়নি, যা বলা হয়নি নিশ্চয়ই সেগুলো বলার মতো কিছু ছিল না। দুর্গম, কে আগলায়? যে যার আগলে রাখে। জলের মধ্যে জলৌকা আর কিসের স্বপ্ন আঁকে? আগলে রাখে সকাল থেকে, আলগা হলেই হলো, যেমন ভাবে বিষণ্নতা মেঘের মতো কালো। কে আগলায়, কে আর আগলে থাকে? যেভাবে ফুল নিজের মধ্যে রহস্যকে ঢাকে, যেভাবে এক পক্ষী শাবক ডানা ঝাপটায় জলে, মানুষ কত সহজভাবে মিথ্যে কথা বলে। যখনই ভালোবাসতে চেয়েছি, যখনই ভালোবাসতে চেয়েছি, সকলেই আমার কাছে শর্ত রেখেছে। কোনো শর্তই পূরণ করতে পারবো না বলে কারো সঙ্গেই কখনো ভালোবাসার সম্পর্ক গড়ে তুলিনি। যখনই ভালোবাসতে চেয়েছি, কোনো না কোনো কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছে সকলে। কেউ অজুহাত দিয়েছে শীতের, কেউ বা বৃষ্টির। পাহাড়ের কাছে গিয়ে দেখেছি গভীর জঙ্গল, একটা ঝর্ণা রাস্তা খুঁজতে খুঁজতে ঢুকে পড়েছে তোমার ভিতরে, আর আমি সামান্য ভালোবাসার অপেক্ষায় থাকতে থাকতে একটু একটু করে অর্জিত সকল সঞ্চয় ফেলেছি হারিয়ে। যখনই ভালোবাসতে চেয়েছি, আমার সামনে এসে দাঁড়িয়েছে একটা রেলগাড়ি, আমাকে দূরে কোথাও নিয়ে যেতে চায়। ভালোবাসতে গিয়ে কি তাহলে আমাকে দূরে সরে যেতে হবে? এই দ্বিধায় শেষ পর্যন্ত কাউকেই ভালোবাসা হয়ে ওঠেনি। আমি যখন ভালোবাসতে চেয়েছি, বারবার যখনই ভালোবাসতে গিয়েছি, অচেনা অস্পষ্ট একটা মুখ বৃষ্টি ভেজা বিকেলের সোনালি আলোর মতন উদ্বেগহীন আমাকে ক্রমাগত বিপর্যস্ত করে মনে করিয়ে দিয়েছে ভালোবাসার অক্ষমতা। এই মুখটা যে কার কিছুতেই বুঝে উঠতে পারিনি। বিবাহ বার্ষিকী। যে বিবাহ ভেঙে গেছে তার বিবাহ বার্ষিকী হবে। ফুল আনো, মালা গাঁথো, আর ছিঁড়ে ফেলো জামার বোতাম। নিলাম নিলাম, বিবাহ বার্ষিকী এলে মনে পড়ে সে বিবাহে আমিও ছিলাম। যেটুকু জানা আছে, আমি আজও আপনাকে সমর্থন করি মানে এই নয় যে সারা জীবন আপনাকে সমর্থন করে যাব। গতকাল অবধি আপনাকে চিনতাম না-র অর্থ এই নয় যে কখনো আমাদের মধ্যে বোঝাপড়া হবে না। কেন যে সমর্থন করি আর কেন যে করব না, চেনার পর কেনই বা বোঝাপড়া হবে? বিশ্বাস করুন, এর আড়ালে গুঁড়ো রসায়নটুকু আমার জানা নেই, সত্যি সত্যি জানা নেই। শুধু জানা আছে
আজ

0: আপনাকে ভালোবাসি মানে এই নয় যে কাল বাসব, কাল অবধি চিনতাম না বলে এমন নয় আপনার সঙ্গে কখনো তেমন সম্পর্ক হবে না। রাজনৈতিক সিদ্ধান্ত। আমাকে হত্যা করার জন্য যে দিনটি আপনি বেছেছেন, হে ধর্মাবতার, আপনি হয়তো জানেনই না এই দিনটার কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। আপনি বেছে নিয়েছেন একটি মঙ্গলবার, কয়েক বছর আগে, যা আমার জীবন থেকে চুরি গিয়েছে। আমাকে হত্যার জন্য আপনি বেছে নিয়েছেন এক নির্জন সৈকত। হে ধর্মাবতার, আপনার জানা নেই একবার মধ্যরাতে সমুদ্র থেকে জ্যোৎস্না চুরি করার সময় আপনার লোকেরাই রাগে বিক্রি করে দিয়েছে আমার সব নির্জনতা। আপনার লোকেরা আমাকে হত্যা করার নির্দিষ্ট দিন তাই খুঁজে পায়নি, আপনার লোকেরা আমাকে হত্যা করার বরাদ্দ জায়গা তাই খুঁজে পায়নি। আসলে আমার সম্পর্কে বিশদে না জেনেই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই আমি বেঁচে গিয়েছি। রাজনৈতিক সিদ্ধান্ত বোধহয় এভাবেই হয়। সৌদামিনী আছে, আমি বিশ্বাস করি বা না করি তাতে কিছু যায় আসে না। মাঠ শেষ করেই টিলা, আর টিলা পার হলেই সৌদামিনীদের ঘর। অনেকেরই ধারণা আসলে সৌদামিনী বলে কারো অস্তিত্বই নেই, অথচ টিলা পার হয়ে যে সত্যটা জানব তা না এক অজানা সংশয়ে কালো মেঘের মতো গুমড়ে উঠতে থাকি। কেননা আমার শৈশবের সমস্ত ঘুড়ি কিভাবে যেন উড়ে যেত টিলার ওপারে সৌদামিনীদের দিকেই। এক নির্বিকার সংকোচ আমাকে কিছুতেই সাহস জোগায়নি, ফলে যা যা অধরা তা অধরাই রয়ে গিয়েছে, যেমন সৌদামিনী। কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কিছু যায় আসে না। এক অনন্য পায় সহযাত্রীর মতো আমি মেনে নিই সেই সব অজুহাত যা অবশ্যম্ভাবী, যা অতিরিক্ত এবং একই সঙ্গে মেধাহীন, যা আমাকে এক নিরুপায় অধমর্ণের মতো সারাক্ষণ বিমূঢ় করে রাখে। যেন সৌদামিনী আছে, কেউ বিশ্বাস করুক আর না করুক, মাঠ, তারপর টিলা, টিলার ওপারে সৌদামিনী, না হয় সামান্য বয়সই বেড়েছে।
1: শুনলেন কবি প্রবাল কুমার বসুর স্বরচিত কবিতা পাঠ। এবারে শুনুন কবি পাপড়ি গুহর স্বরচিত কবিতা পাঠ।
2: অতিমারির সময় যখন প্রাণ ভয়ে আমরা গৃহবন্দী, তখন মনে হয়েছিল এমন কিছু লিখতে হবে যা এই পরিস্থিতিতেও আলো জ্বালে। ভেবে দেখলাম সবচেয়ে ইতিবাচক, সব থেকে জীবনদায়ী হল প্রেম। আমি সেই রকম কিছু কবিতা এখন পড়ছি। তুমি, আমি আর ইতিহাস। মন্নন্তরে আমি শেষ ভাত, শেষ দুটো কণা তুলে দি তোমার মুখে। আমি যাই, তুমি থাকো সোনা। দেশভাগ হলে আমি ব্যথিত গাছের মতো মাটি সমূলে হারিয়ে ফেলে তবুও তোমার প্রতি হাঁটি। আমার তোমার প্রতি মুছে যায় সব অভিমান, বিশ্বযুদ্ধে এসে পাক খায় বোমারু বিমান। মাথার ওপরে সেই ভাসমান মৃত্যুকে শুনি, বুকে মাথা রেখে আমি জীবনের ওঠা পড়া গুনি। শেষে এই অতিমারি, চারপাশে এই মহাভয়, পুনরাবৃত্তি হল আমাদের, আর কিছু নয়। হ্যাঁ প্রিয়তম, কারাগারে দেখা হয়েছিল শেষবার, দরজা খুলেই তুমি সরে গিয়েছিলে, রোদে

রেখে কেঁদে ফেলি প্রিয়তম, তুমি আবার রৌদ্রে ফিরিয়ে দিলে। পালাতে পালাতে ওই মুখ মনে পড়ে, আত্মগোপনে পড়ে যায় তার ছায়া। ওই মুখ আর দেখব না, তবু সেই শেষ নিঃশ্বাসে টেনে নেব তার মায়া। রৌদ্রে ফিরেই বুঝে গেছি অবশেষে, কোনো আলো আমি দেখতে চাই না আর। স্পর্শ মণিকে দেখেও ছুঁতে না পেলে ছুঁতে বাকি থাকে কেবল অন্ধকার। সব পুজো শেষে জোড়হাত করে চাই, হয় চিতা নয় মুখের ওপরে মাটি। বসন্ত এলে আগুন জ্বললে শুধু গোলাপের বনে চোখ বুজে রেখে হাঁটি। কেননা এখন কিছুর যোগ্য নই, দরজা খুলেছ বার হয়ে গেছি বার, প্রেম থেকে আর বাঁচার ইচ্ছা থেকে। প্রিয়তম, এই ব্যথাও তো কারাগার। অতিমারির সময় ভেনিসে সাধারণ মানুষ একটি ঘটনা ঘটিয়েছিলেন। গৃহবন্দী অবস্থায় তারা বারান্দায় এসে যে যার মোবাইলের টর্চ জ্বালিয়েছিলেন, পরস্পরের আলো দেখতে পেয়ে উজ্জীবিত হয়েছিলেন তারা। এই ঘটনা নিয়ে লেখা একটি কবিতা পড়ছি। অতিমারির দিন, মোবাইলে টর্চ জ্বেলেছিল মানুষেরা, ভেনিসের বুকে শুধু জল দিয়ে ঘেরা। মানুষ রুদ্ধ সংক্রমণের ত্রাসে, জলের ওপরে শুধু আলোটুকু ভাসে। এ দেখতে পাই ওর আলো, এইভাবে মন থেকে মনে সংযোগ হয়ে যাবে। আমি আর তুমি অদৃশ্য আলো জ্বালি, পরস্পরকে মনে পড়ে যায় খালি। বিপন্ন দিনে প্রশান্ত অনুভব, ভালোবাসা আছে, ভালোবাসা আজ সব। ছয় ঋতুতে ছয় রকম প্রেমের কবিতা লিখেছিলাম সে সময়। আমি বর্ষার কবিতাটি পড়ছি। বর্ষা। ঘাসে জমে আছে জল, গাছে গাছে সজল পাতারা, আমাদের চোখে জল, আমরা খানিক দিশে হারা। এমন মোহন গ্রহ বেঁচে আছি এটাই অনেক, কাঠ বিড়ালিরা বলে আমাদের দেখে তোরা শেখ। কিভাবে যে ভারহীন লঘু পায়ে চলে যেতে হয়, আমরা পারি না তাও, জেগে থাকে হারাবার ভয়। মেঘ ডাকে স্বরে তার ফুটে ওঠে গাঢ় পৌরুষ, তোমার স্বরের মতো ডাক শুনে ফিরে আসে হুশ। জানালায় জল ঝরে কাচের ওপারে হিজিবিজি, চোখ দিয়ে ছুঁয়ে বলি চলো না বাগানে গিয়ে ভিজি। সেখানে কদম ফুল হাসনা হানারা ফুটে থাকে, বর্ষায় আরো বেশি আরো ভালো লেগেছে তোমাকে। ১৯০৮ সালে অস্ট্রিয়ায় খননের ফলে একটি নারী মূর্তি পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছে ভেনাস অফ উইলেনডর্ফ। কিছু গবেষক মনে করেন হাজার হাজার বছর আগে এই মূর্তি উর্বরতার দেবী হিসেবে পূজিতা হতেন। তাকে নিয়ে আমার একটি কবিতা, ভেনাস অফ উইলেনডর্ফ। ১৯০৮ সালে অস্ট্রিয়া পেয়েছিল তাকে, মূর্তিটি উঠেছিল শ্রমিকের খননের ফাঁকে। স্তনিশত অবনত, উদর অনেকখানি স্ফীত, উর্বরতার দেবী বলে তিনি হতেন পূজিত, বলেছেন গবেষক। ২৫-৩০ হাজার বছর আগে মানবতা পায়ে মাথা রেখেছিল তার। তোমার প্রিয়াকে দেখো, একদিন জীবন এইভাবে চিহ্ন রাখবে তার শরীরে, গঠন পাল্টাবে। তখনও তো চাইবে সে, তুমি যেন এইভাবে বোঝো, যৌনতা পার হয়ে তুমি তার দেবীত্ব খোঁজো। চামড়া মাংস ছেড়ে আত্মার রূপটুকু ভেবে, নারীত্বটুকু ভেবে

বলো বলো, তুমি তাকে নেবে? এবার একটি অনুচ্চারিত প্রেমের কবিতা। সকাল ফল্গু, সকাল এসে ছেলেদের কলেজের টিফিন গোছায়, তার রাধা ভাত খেয়ে স্বামীটি অফিসে চলে যায়। ফোনে কথা হলে শুধু বলে তার প্রেশার, সুগার, সংসার ও ব্যাধি ছাড়া মনে হয় কিছু নেই আর। শুধু যদি বলা যায় দীপটাকে আজ দেখলাম, সোনার কাঠির মতো হয়ে ওঠে সেই প্রিয় নাম, আলো হয়ে ওঠে নারী, দেহে তার শিহরণ হয়। ভালোবাসতাম ওকে ক্লাস টেনে পড়ার সময়, পড়তাম ওর কাছে, হয় তাই বলতে পারিনি। ওর বিয়ে হয়ে গেল, সেই থেকে বিরহকে চিনি। ওর আজ মেয়ে আছে, আমারও তো স্বামী সন্তান, তবু রয়ে গেছে বুকে কঠিন তীব্র অভিমান। আমার চাহনি দেখে কেন কিছু বোঝেনি সেদিন? স্বামী খুব ভালো, তার কাছে তো আমার কত ঋণ, তবু এই অভিমান। তুই বল এটা পরকিয়া? ভুলে যাই আমি যে স্ত্রী, আমি যে মা, আমি শুধু প্রিয়া। মায়ের বাড়িতে যাই, খোঁজ নিই দাদাদের কাছে, নানা গল্পের ছলে দীপটা কিভাবে বেঁচে আছে। আরো দুটো বন্ধুর খোঁজ নিই তার আগে পরে, দাদারা আমাকে যেন সন্দেহ কখনো না করে। এসব নিয়েই আমি চলে যাব চিতার আগুনে, তুই তো বন্ধু, তোর খারাপ লাগলো এটা শুনে? এবার একটি অন্য স্বাদের কবিতা, পরিবারে মেয়েদের স্থান নিয়ে লেখা। কবিতার নাম লেডিজ হোস্টেল থেকে শামুককে। শামুক, তোকে ও শামুক চিনতে পারি, যেখানেই যাস সেখানেই তোর বাড়ি। শামুক শামুক সন্ন্যাসী কাঁধে ঝোলা, ঘর বাড়ি তোর পিঠের শক্ত খোলা। মা বাবা শামুক কে তোর, তুই বা কার? বিয়ে করবি না লজ্জা স্বেচ্ছাচার? শিকড় শামুক গাছ পায়, আর ছেলে আমরা অন্য ঘরে, নয় হোস্টেলে। পরের কবিতার নাম জাদু বাস্তব। আমি পল্টুদার রিক্সায় চড়ে বসি, অতঃপর আমারও কোনো গন্তব্য থাকে না, পল্টুদারও না, কিন্তু যাত্রাটা থাকে। কখনো আমি বলি, পল্টুদা ওই যে গুলমোহর গাছের নিচে এক চিলতে পার্কে একটা দোলনা দেখা যাচ্ছে, ওই রাস্তাটায় চলুন। কখনো পল্টুদা বলে, ওই যে ফসলের ক্ষেতে রিক্সার চাকার শব্দটুকু পেয়ে এক ঝাঁক সবুজ পাখি উঠতে শুরু করে, ওখানে যাবেন? ভাড়ার হিসেব দুজনেরই কেউ ভালো রাখতে পারি না। এক এক সময় আমার মনে হয় পল্টুদার খুব পরিশ্রম হচ্ছে, কিন্তু পল্টুদা তা মনে করে না। গাছগাছালি পাখপাখালির মধ্যে পাক খেতে খেতে আমাদের রিক্সা ক্রমশ জাদু বাস্তবের মধ্যে ঢুকে পড়ে। রিক্সার দুখানা ডানা গজায়, সে মাটির খানি কোপর দিয়ে উঠতে থাকে, আমি পরিদেব দেখতে পাই। পল্টুদাও দেখতে পায় তার ছোট্ট ছেলে আর মেয়েকে, যাদের নিয়ে তার স্ত্রী সেই কতকাল আগে পালিয়ে গেছে। পল্টুদা নিশ্চিতভাবে বলে, আমাকে দুটো 10 টাকার নোট দেবেন আলাদা করে, ওদের দুজনের জন্য চকোলেট কিনতে হবে। আমি বলি, বর্ষাকালে যে রেইনকোট কিনে দিয়েছিলাম আপনাকে সেটা আছে? পল্টুদা বলে, ওটা ছোট করে কেটে ফেলেছি, আমার ছেলেটা পড়বে। সমস্ত অতিবুদ্ধিমান, চিন্তা তরঙ্গহীন, কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষেরা আমাকে আর পল্টুদাকে দেখুন, আপনাদের ওই ম্যারম্যারে বাস্তব আর বৈজ্ঞানিক সত্য থেকে কি পান? সর্বশেষ কবিতা, কবিতার নাম রবীন্দ্রনাথ। এই কবি আমার বয়ঃসন্ধির গুরু, বহু বছর ধরে আমার প্রকৃতি প্রেম, আমার ঈশ্বর চেতনা ছিল তার কাছ থেকেই লব্ধ। তোমার যজ্ঞে দিয়েছ

0: আর বাজাই আমি বাঁশি। কিশোরী বেলায় কবিতার ছন্দ বা গানের সুরকে ধ্যান করতে বসে নিজেকে ঈশ্বর আদিষ্ট বলেই মনে হতো, কিন্তু এই পরিণত বয়সে এসে দেখি আমিও রবীন্দ্রনাথ আকাশে ভাসমান মুখোমুখি দুই খণ্ড আষাঢ়ের মেঘ, আমি জলভারা নত তিনি বজ্রগর্ভ, পিতৃবিয়োগে আমি কাচের বাসনের মতো খান খান, অন্য প্রিয়জনেদের জন্য উদ্বেগে বিনিদ্র, আর মাতা পিতার মৃত্যুকে অতিক্রম করে নতুন বৌঠানের সাথে দুঃসহ বিচ্ছেদ শিরোধার্য করে ছুটি ও প্রাণাধিক সন্তানদের অসীমের পদপ্রান্তে সমর্পণ করে তিনি স্থির লিখছেন, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, যার অঙ্গুলি হেলানে সমুদয় ঘটে অদৃশ্য সেই নির্বিকার আততায়ীর প্রতি কবির প্রেম ও প্রত্যয় আমার বোধাতীত থাকে, একই সাথে ওই অস্তিত্বে শেষবার বিশ্বাস রাখবার সংশয়বাদকে মুছে ফেলবার এক সুতীব্র ব্যাকুলতা আমার প্রতি শিরাধমনিতে কম্পমান হয়। ইচ্ছে করে ওই বজ্রগর্ভ মেঘকে জড়িয়ে ধরে একাকার হয়ে গিয়ে আমি বৃষ্টিময় ক্রন্দনে ফেটে পড়ি, কিন্তু তা অসম্ভব লাগে। ধ্রুব হয়ে থাকে আমার ও রবীন্দ্রনাথের মধ্যে দূরত্ব, অথচ আমি অহর্নিশ আমার বিপরীতে তাকেই দেখি।
1: কবি পাপড়ি গুহর স্বরচিত কবিতা পাঠ শুনলেন। শ্রবণী, আজ এই পর্যন্তই। কলকাতা বেতারের শতবর্ষের আপনাদের সবাইকে জানাই অকুণ্ঠ অভিনন্দন আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। শ্রবণী শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
2: শ্রবণী অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
3: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন হিন্দি সংবাদ।

সে এক ফুলকির মতো ছেলে, 11 বছর বয়সে লেটো দলে গান বাঁধতে এসেছিল জীবিকার টানে। তারপর যতদিন বেঁচেছেন গান লিখেছেন, গান গেয়েছেন, সারা জীবনে প্রায় 3000-এর মতো গান লিখেছেন। লিখেছেন তিনি প্রতিবাদে, লিখেছেন তিনি দ্রোহে, কাজী নজরুল ইসলাম। আজ তার চলে যাওয়ার দিন। এই দিনে রসোত্তীর্ণ কাব্যস্রষ্টা, অসংখ্য গানের রচয়িতা, সুরকার, এমন নানা মূল্যবান পরিচয়ের কাজী নজরুল ইসলামের এক অন্য দিককে খানিক আমরা স্মরণ করব। নজরুল বলেছেন, দুঃখ সয়েছি, আঘাতকে হাসি মুখে বরণ করেছি, কিন্তু আত্মার অবমাননা করিনি, নিজের স্বাধীনতাকে কখনো বিসর্জন দিইনি। বলবীর চির উন্নত মমশির, এ কথা আমি আমার অনুভূতি থেকেই পেয়েছি। কাজী নজরুল ইসলাম দেশপ্রেমের স্বতঃস্ফূর্ত টানে লিখেছিলেন বহু গান। তার সৃজিত গান বাঙালিকে আত্মহারা করেছিল, বলতে পারেন শ্রোতা বন্ধু উদ্বেলিত করেছিল। বৈচিত্র্যে, ব্যাপকতায়, বিষয়ে, রূপকল্পে এই গানকে নানা ভাগে ভাগ করা যায়। তবে এই সময়ে দাঁড়িয়ে কাজী নজরুলের যে দেশপ্রেম, তার লেখায় যে জাতীয়তা ভাব, দেশপ্রেম, সব মিলিয়ে অনন্য সৃষ্টি সম্ভার ছিল, বলতে পারেন তাই আমাদের প্রাণিত করে। তাঁর লেখা গানে সম্মেলক বা কোরাস ভঙ্গিমায় গাওয়া বড় আনন্দের। তাঁর দেশাত্মবোধক গানের মধ্যে যে গানটিকে সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে ধরা হয়, সমবেত কণ্ঠে যে গান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বঙ্গজীবনে, সেই গানের এবছর শতবর্ষ। 1926 সালের মে মাসে কৃষ্ণনগরে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে নেতাজি সুভাষচন্দ্র বসু অনুরোধ করেছিলেন কাজী নজরুলকে একটি উদ্দীপনামূলক গান রচনার জন্য। বিস্ময়কর তথ্য কি জানেন, মাত্র 1 ঘন্টার ব্যবধানে এই গানের কথা এবং সুর দুই সম্পন্ন করেছিলেন। গান লেখার পরই ওই সম্মেলনের মঞ্চে গান গেয়ে শোনান। উপস্থিত জনতাকে প্রবলভাবে আলোড়িত করেছিল সেই গান। অসামান্য সৃষ্টি ওই গান, বাঙালির জাতীয় চেতনার স্মারক যে গান। আসুন আজ নজরুলকে স্মরণের দিনে শুনি।

নজরুল ইসলামের দেশাত্মবোধক গান শুধু যে পরাধীনতার শৃঙ্খল মোচনের ডাক দিয়েছিল তাই নয়, সমাজ বিনির্মাণের বিভিন্ন স্তরে বৈপ্লবিক এক চেতনার জন্ম দেয়। 1926 সালের শেষের দিকে কাজী নজরুল জাতীয়তাবোধের সমান্তরালে কৃষক, শ্রমিক, নারী এবং ছাত্রদের জেগে ওঠার জন্য এক গুচ্ছ কালজয়ী গান রচনা করেছিলেন। শ্রমিকের গান, কৃষকের গান, সাধারণের গান, মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হয়ে উঠেছে এসব কম্পোজিশন। মেয়েদের জেগে ওঠা, কখনো কুচকাওয়াজের উন্মাদনায় ধুন তৈরি করা, কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে গানের তৈরি, অস্পৃশ্যতা, জাতপাত, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে গান লেখা, এসবই যদি নজরুলের স্বদেশ চেতনা এবং উদ্দীপনামূলক গান হিসেবে বলা হয় ভুল হবে না। অশুভ শক্তির বিরুদ্ধে কাজী নজরুলের সংগ্রামী কর্মসূচির গুরুত্বপূর্ণ বয়ান এই সব গানেরা। মেয়েদের জন্য বাঁধা একটি গান আজ তার চলে যাওয়ার দিনে।

0: বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বন্দিশিখা।
1: কথায় গানে অনুষ্ঠানে শুনলেন কাজী নজরুল ইসলামের চেতনামূলক গান বিষয়ে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে পৌঁছেছেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে কথা হবে।
1: কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক সম্মেলনে ভারতের ধারাবাহিক সংস্কারের এক দশকের কথা তুলে ধরে বিনিয়োগের আবেদন জানিয়েছেন।
0: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেপালের সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রাণ সাহায্যে ভারতের উদ্যোগকে নেপালের প্রশংসা।
1: হরমুজ প্রণালী খোলা থাকার মার্কিন দাবি উড়িয়ে দিয়ে ইরানের IRGC ওই প্রণালীর ওপরে তাদের নিয়ন্ত্রণ কায়েম রয়েছে বলে দাবি করেছে।
0: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবসে ভারতীয় মহিলা হকি দলকে 50 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া।
1: মহিলাদের হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি।
0: আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেদেশের প্রেসিডেন্ট সাভকাত মির্জিও ইয়েভ। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী মোদির সফর উপলক্ষে সমগ্র তাশখান্দ শহরকে ভারতীয় পতাকা এবং বড় বড় হোর্ডিংয়ে সাজানো হয়েছে। দুদেশের মধ্যে সভ্যতার এবং মানুষে মানুষে বন্ধনের উপর ভিত্তি করে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই রাষ্ট্রনেতা কথা বলবেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং মানুষে মানুষের সংযোগের মতো বিষয়গুলি উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
1: কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরবরাহ শৃঙ্খল এবং মূলধনী বরাদ্দের প্রেক্ষিতে আন্তর্জাতিক কোম্পানিগুলির কাছে ভারত শুধু একটি বিশাল বাজার নয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কার্য সম্পাদনের মঞ্চ হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় শিল্পপতি এবং বিনিয়োগকারীদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রীমতী সীতারামন ভারতের উন্নয়ন, সংস্কারের গতি প্রকৃতি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্রমবর্ধমান সুবিধাগুলি তুলে ধরেন। অর্থমন্ত্রী স্থিতিশীল অর্থনৈতিক বিকাশ, দক্ষ প্রতিভা, বিশ্বমানের পরিকাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি এবং ধারাবাহিক সংস্কারের এক দশকের কথা তুলে ধরে ভারতে বিনিয়োগের আবেদন জানিয়েছেন। বৈঠকে ভারতের জন্য এবং বিশ্বের জন্য ভারতীয় উৎপাদনের উপর জোর দেওয়া হয়। আধার, UPI, ডিজিলকার, ONDC এবং ইন্ডিয়া স্ট্যাকের মতো ডিজিটাল গণপরিকাঠামোগুলোর কথাও তিনি উল্লেখ করেছেন। আত্মনির্ভর ভারত এবং আইডেক্সের মতো উদ্যোগগুলোর কথা তুলে ধরে শ্রীমতী সীতারামন ড্রোন, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে দেশীয় সক্ষমতার উপর জোর দিয়েছেন।
0: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দুদিনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী 31 তারিখ সার্বিয়ার বেলগ্রেডে যাচ্ছেন। এবারের বৈঠকের মূল বিষয় হল দ্য লেগাসি অফ নন অ্যালাইনমেন্ট, লেসন্স ফর টুডেজ ওয়ার্ল্ড। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ ভারত ছাড়াও আরও 120টি উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, ভারত কেবল প্রধান অর্থনৈতিক দেশ হিসেবেই নয়, বরং নিজস্ব সভ্যতা, সংস্কৃতি এবং সক্ষমতার উপর আস্থাশীল একটি জাতি হিসেবেও আত্মপ্রকাশ করেছে। লখনৌয়ের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, নতুন ভারতের সবচেয়ে বড় পরিবর্তন হল দেশটি এখন আর কেবল আন্তর্জাতিক নিয়মকানুন অনুসরণ করছে না, বরং নিয়ম তৈরির ক্ষেত্রেও অবদান রাখছে। ভাষা, সংস্কৃতি এবং সভ্যতার প্রতি জাতীয় গর্ববোধ এবং একটি জাতির আত্মনির্ভরশীলতা ও অগ্রগতিকে ত্বরান্বিত করে বলে তার অভিমত। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কেবল ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং জাতি গঠনেও তাদের ভূমিকা থাকা প্রয়োজন বলে এদিন রাজনাথ সিং মন্তব্য করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে যাদের দেশ গঠনের প্রতি প্রবল আগ্রহ থাকবে, সেই সঙ্গে ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধের আদর্শে অবিচল হবে তারা।
2: পিছলে 12 বর্ষ মে শিক্ষা কি কোয়ালিটি, অ্যাসেসিবিলিটি আর

0: 34 বছর পর একটি নতুন জাতীয় শিক্ষানীতিও কার্যকর করা হয়েছে। এই পরিবর্তনগুলো ভারতীয় তরুণদের স্টার্ট আপ, ইউনিকর্ন এবং অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে উদ্বুদ্ধ করছে বলেও তিনি মনে করেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 669 হয়েছে। নিখোঁজ 2000-এরও বেশি মানুষ। সরকারি সূত্রে জানা গেছে, নিখোঁজদের সন্ধানে স্থানীয় বিভিন্ন সংস্থার সঙ্গে পুলিশ যৌথভাবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ত্রাণ বিতরণ ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে বন্যা ও ভূমিধসের ফলে অবরুদ্ধ সড়কগুলি পরিষ্কার করার কাজ চলেছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও পর্যন্ত 88 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে 287 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিকত্ব রয়েছে এমন প্রায় 128 জন ব্যক্তিও নিখোঁজ। আজ রাসুয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে 4 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আজ 120 জন ভারতীয় নাগরিক চীন হয়ে নেপালে প্রবেশ করেছেন বলে শ্রী জয়সওয়াল জানান। মৃতদেহ শনাক্তকরণের লক্ষ্যে ডিএনএ নমুনা বিশ্লেষণের কাজে সহায়তার জন্য ভারতের ফরেন্সিক বিশেষজ্ঞদের 6টি দল আজ কাঠমান্ডু পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সুড়ঙ্গ বা টানেল থেকে উদ্ধার কাজের প্রাথমিক পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বিশেষ কারিগরি দল গতকালই কাঠমান্ডু পৌঁছেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে সহায়তা শুরু করেছে। তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সরঞ্জাম সহ ভারত থেকে একটি বিশেষ সুড়ঙ্গ উদ্ধারকারী দল নেপালে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে 24 ঘন্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাঠমান্ডু ও বেইজিং এর ভারতীয় দূতাবাসও দিনরাত হেল্পলাইন নম্বর চালু রেখেছে। যে কোনো সহায়তার জন্য নাগরিকরা যে মাধ্যমগুলিতে যোগাযোগ করতে পারেন সেগুলি হল বিদেশ মন্ত্রকের কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার 9111-2308-8718 অথবা 9111-2301-2113, হোয়াটসঅ্যাপ নম্বর 9199682919888, ইমেল situationroom@mea.gov.in।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের সংকটময় পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। লখনৌতে সাংবাদিকদের তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন।
2: নেপাল মে ক্রাইসিস পেদা হুই হিসেবে কেবল নেপালি চিন্তিত নই ভারত চিন্তিত হ্যাঁ প্রধানমন্ত্রী জি নে বহুত স্পষ্ট রূপে কাহা জিতনি ভি সহায়তা কি আবশ্যকতা হোগি জো ভি সহায়তা আবশ্যক হোগি সব ভারত উপলব্ধ করানে কে লিয়ে তৈয়ার হ্যায়।
0: নেপালে ভয়াবহ বন্যায় 600-এরও বেশি মানুষের মৃত্যু এবং সংকটকালে সাহায্যের জন্য ভারত যে উদ্যোগ নিচ্ছে নেপাল তার প্রশংসা করেছে। সেদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং ভারত সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যার পর নতুন দিল্লি থেকে বিশেষ ত্রাণ সামগ্রী বিমানে করে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত উদার হিসেবে অভিহিত করেছেন তিনি। বুধবার থেকে ভারত নেপালের বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে 57.6 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। চিকিৎসা কর্মী ও টানেল বা সুড়ঙ্গ পথের উদ্ধার কাজে বিশেষজ্ঞ 11 সদস্যের একটি ভারতীয় দলও নেপালে পৌঁছেছে। এদিকে নেপালে শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে ফিরে অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।
3: ওখানা থেকে টুয়ার্ডস গোরখপুরের রাস্তাটা আসাটার এক্সপিরিয়েন্সটা, যেহেতু মেন রোডটা ভেঙে গেছে, সেটা মোটামুটি দার্জিলিং এ যদি 3 বার লাগাতার আমরা উঠি আর নামি হয়, তাহলে পরে যে এক্সপিরিয়েন্সটা হয়, মানে 7.5 ঘন্টা পাহাড়ের মধ্যে ঘুরপা খাওয়া, তো এই জিনিসটা করে ফাইনালি মিসেজেরও গা ঘুরতে লেগে গেল। পেছনে কিছু টেকনিশিয়ান ছিল, তারা বমি করতে আরম্ভ করে দিল, এই সমস্ত ঘটনা ঘটলো। এবং ফাইনালি আমি ভাবলাম যে সমতল রাস্তাটা কোথায়, তাদের যখন জিজ্ঞেস করলাম দলের দাদা আছে কিন্তু আর সেটা কোথায়, বলে আছে আপনি পেয়ে যাবেন। এবার তারপরে ফাইনালি যখন পেলাম তখন দেখলাম সেখান থেকে আর 5 মিনিট, সেই 5 মিনিট সমতল রাস্তায় এসে আমরা বর্ডারে চলে আসলাম, এই আর কি ব্যাপার। নানান ভাবে ঘুরে ফাইনালি আমাদের প্রিয় শহর কলকাতায় ফিরে আসতে পেরেছি।
1: দক্ষিণ চিতওয়ান জেলার ভূতেকাশী নদীতে ভয়াবহ বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া 229টি অজ্ঞাত পরিচয় ও দাবিদারহীন মৃতদেহ মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপালের কর্তৃপক্ষ। মৃতদেহগুলির অবস্থার অবনতি হওয়ায় এবং সংক্রমণের ঝুঁকির আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0: জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট 669টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় স্থানীয় হাসপাতালগুলিতে পর্যাপ্ত জায়গা ও সুযোগ সুবিধার অভাবে সেগুলির পচন রোধ করা কঠিন হয়ে পড়েছে। মৃতদেহগুলির পচন ও দুর্গন্ধ সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াতে পারে এবং এমনকি মহামারী সৃষ্টির কারণও হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দেন। এই সতর্ক বার্তার পর চিতওয়ান জেলা নিরাপত্তা কমিটি ভরতপুর মেট্রোপলিটন সিটির দেবঘাটের একটি খোলা জায়গায় সমস্ত অজ্ঞাত ও দাবিদারহীন মৃতদেহ মাটিচাপা দেবার সিদ্ধান্ত নেয়। মাটিচাপা দেবার আগে সব মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া শনাক্তকরণ বা রেফারেন্স নম্বর ব্যবহার করে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করা হবে যাতে ভবিষ্যতে সম্ভব হলে মৃতদেহগুলি শনাক্ত করা যায়।
1: 26 আগস্টের আকস্মিক বন্যায় নেপাল তিব্বত অঞ্চলে আটকে পড়া মহারাষ্ট্রের 404 জন বাসিন্দার মধ্যে 338 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। তারা নিরাপদে আছেন বলেও নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে 37 জন তিব্বতের সাগা এলাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নাগপুরের 105 জন নাগরিক ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন বলে জানা গেছে। তবে মুম্বাইয়ের রিচা ট্যুরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালে যাওয়া 60 জন পর্যটকের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। একটি অনলাইন লিঙ্কের মাধ্যমে আরও 6 জন নাগরিকের সম্পর্কে তথ্য পাওয়া গেলেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিদেশমন্ত্রক মহারাষ্ট্র সরকারকে রাজ্যের বিভিন্ন জেলায় 149 জন ভারতীয় নাগরিকের একটি তালিকা দিয়েছে যারা বর্তমানে চীন বা তিব্বত অঞ্চলে নিরাপদে রয়েছেন। রাজ্যের জরুরি পরিষেবা কেন্দ্র, বিদেশমন্ত্রকের কন্ট্রোল রুম, জেলা প্রশাসন, ট্রাভেল এজেন্সি এবং পরিবারগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ওড়িশায় আগামী দুদিনের জন্য ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড এবং বিদর্ভে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
1: জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা থাকার মার্কিন দাবি উড়িয়ে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ওই প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথে সমুদ্রগর্ভে রাখা বিস্ফোরক মাইনগুলো তারা সরিয়ে ফেলেছে। এই বিবৃতিতে IRGC নৌবাহিনী জানিয়েছে ইরানের সঙ্গে সমন্বয় না রেখে কোনো জাহাজই ওই রুটে চলাচল করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন না তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে ততদিন পর্যন্ত ওই প্রণালী বন্ধ থাকবে। এদিকে এই প্রণালী বন্ধ থাকার কারণে তেল এবং গ্যাস সরবরাহে আন্তর্জাতিক ক্ষেত্রে বিঘ্ন দেখা দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 6 মাস কেটে গেলেও এখনও মার্কিন ইরান আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিকভাবে কাবু করার চেষ্টায় ইকোনমিক ডি-ডে ঘোষণা করেছে। মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইরানের মন্ত্রিসভা। এদিকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর পশ্চিম এশিয়ার বিভিন্ন দূতাবাসে কর্মী সংকোচনের নির্দেশ তুলে নিয়েছে। নতুন পর্যটন নির্দেশিকায় কুয়েত, বাহরাইন এবং কাতারের মার্কিন দূতাবাসে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
0: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সামরিক প্রশাসনের বক্তব্য অনুযায়ী ওই হামলায় কমপক্ষে 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলি বাড়ি এবং রেস্তোরাঁয় আগুন লেগে যায়। এই নিয়ে টানা 3 দিন ইউক্রেনের রাজধানীতে আকাশপথে হামলার ফলে নাগরিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 4.5 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন বলবৎ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানিয়েছেন মাইলা গ্রামে একটি গুদাম ঘরে হামলা চালানো হয়েছে। এছাড়া একটি বৃদ্ধাশ্রম এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পরিচর্যা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রক ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 2 দিনের সফরে কেরালাম যাচ্ছেন। আলাপূজায় অগ্রণী মালায়ালাম দৈনিক কেরালা কৌমুদীর 115তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

0: এরপর তিনি আরানমুলা জল উৎসবের সূচনা করবেন। কেরালামের প্রাচীনতম এবং গৌরবময় এই বার্ষিক নৌকো প্রতিযোগিতায় 51টি নৌকো পম্পা নদীতে প্রতিযোগিতায় নামবে। ওনাম পর্যটন সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী রাধাকৃষ্ণন। আগামী সোমবার লাক্ষাদ্বীপে মৎস্য পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রকের এক জনসংযোগ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি।
1: বিজেপি আজ কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র ডক্টর গুরুপ্রসাদ পাসোয়ান অভিযোগ করেছেন, কংগ্রেসের দলিত সম্প্রদায়কে অপমান করার ইতিহাস রয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার বিআর আম্বেদকরের ঐতিহ্যকে সম্মান দিয়ে তার সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলিকে তীর্থক্ষেত্রের মর্যাদা দিয়েছে। বিজেপির অপর মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেছেন, রাজনৈতিক ফায়দার জন্য কংগ্রেস হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এর আগে আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলিত সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন।
0: সরকার জানিয়েছে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত প্রতি জলবিন্দুতে আরও বেশি শস্য প্রকল্পের আওতায় 115 লক্ষ হেক্টর জমিকে ক্ষুদ্র চাষের অধীনে আনা হয়েছে। পার্ট ড্রপ মোর ক্রপ শীর্ষ এই প্রকল্পে প্রতিটি জলকণার কার্যকরী ব্যবহার এবং কৃষিতে জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। 2006 জানুয়ারিতে এই উদ্যোগ শুরু হল। 2015-16 থেকে একে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় নিয়ে আসা হয়। ছোট সেচ ব্যবস্থা গড়ে তোলার জন্য 5 হেক্টর পর্যন্ত প্রতিটি জমির মালিককে সরকার এই প্রকল্পে অর্থ সাহায্য দিয়ে থাকে।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ CSIR UGC নেট পরীক্ষার 5টি বিষয়ের উত্তর প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা লগ ইন করে তাদের নির্দিষ্ট বিষয়ের উত্তর যাচাই করে নিতে পারে। যে কোনো বিষয় স্পষ্টীকরণের জন্য NTA হেল্প ডেস্কে পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারবেন। এবার খেলার খবর।
0: হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় হকিতে তাঁর অসাধারণ নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এদিকে দেশবাসীকে সুস্থ সবল রাখার জন্য আজকের দিনেই সূচনা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্টের। দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম ও খেলাধুলাকে যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে 2019 জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা করেন। খেলাধুলাকে দৈনন্দিন জীবনের নিয়মিত অংশ করে তোলার ব্যাপারে সকলকে উৎসাহিত করতে আজকের দিনটিতে দেশের সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্যকে স্মরণ করা হয়। জাতীয় ক্রীড়া দিবস 2026 উপলক্ষে দেশজুড়ে 3 দিনের একটি প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। এর মূল ভিত্তি হল শ্রদ্ধা, খেলা এবং সক্রিয়তা। এবছর 1 ঘন্টা খেলকে ময়দান মে এই আহ্বানের মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং অর্জুন রাম মেঘওয়াল এই প্রচারের অংশ হিসেবে একটি ক্রিকেট ম্যাচে অংশ নেন। সংবাদ মাধ্যমকে ডক্টর মান্ডভিয়া সুস্থ ও সবল থাকার জন্য মানুষকে প্রতি সপ্তাহে অন্তত 1 ঘন্টা খেলার মাঠে সময় কাটানোর আহ্বান জানান।
2: आज नेशनल स्पोर्ट्स डे के अवसर पर सारे देश में फिट इंडिया मूवमेंट को आगे बढ़ाने के लिए 1 घंटे खेल के मैदान में कार्यक्रम दिया है। आज सुबह से मुझे सूचना मिल रही है, लाखों की संख्या हर गली में मैदान में देश के युवा 1 घंटे के लिए खेलने के लिए आए हैं। मुझे खुशी है, मोदी जी के नेतृत्व में देश बदल रहा।
0: সরকার ভারতের ক্রীড়া পরিকাঠামো ও ব্যবস্থায় ধারাবাহিক বিনিয়োগ করে চলেছে এবং বিশ্বমঞ্চে এর ফলাফল ক্রমশ দৃশ্যমান হচ্ছে। প্রধান আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলিতে ভারতের পারফরমেন্স অলিম্পিক, প্যারাঅলিম্পিক এবং বিভিন্ন ক্রীড়া বিভাগে দেশের ক্রমবর্ধমান শক্তিকেই প্রতিফলিত করে। ক্রীড়া পরিকাঠামোর উন্নতিতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডো স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরে এই রকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঋষি অরবিন্দর নামে সব স্টেডিয়ামের নামকরণ করা হবে।
1: বেলজিয়াম এবং নেদারল্যান্ডে আয়োজিত মহিলাদের বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় ভারত 5ম স্থান লাভ করায় হকি ইন্ডিয়া ভারতীয় মহিলা দলকে 50 লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার আমসেলটেলবিনে বিশ্বের 5 নম্বর জার্মানিকে 3-1 গোলে হারিয়ে দেয়। 1974 প্রথম বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করার পর এটি ভারতের সেরা পারফরম্যান্স। শালিমা টেটের নেতৃত্বে ভারত মাত্র 1টি ম্যাচ হেরে যায়। ক্রমতালিকার ওপরে থাকা চীন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্যাচ ড্র হয়। আগামীকাল বেলজিয়ামে বেলফিয়াস হকি এরিনায় পুরুষদের FIH হকি বিশ্বকাপে তৃতীয় স্থান।

0: নির্ধারণের ম্যাচে নেদারল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:30। এদিকে আমসেল টেলভিনে আজ এফআইএইচ মহিলাদের হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে।
1: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত আগামীকাল মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 এই ম্যাচ শুরু হবে। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। এই টুর্নামেন্টে জেমাইমা রড্রিগেজের বদলে দলে স্থান পেয়েছেন প্রতীকা রাওয়াল। গতকাল উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ড হংকংকে হারিয়ে দেয়। এদিকে দুবাইতে আজ মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হয়েছে। টসে জিতে শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরশাহীকে ব্যাট করতে পাঠায়। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহীর মহিলা দল শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 80 রানের লক্ষ্যমাত্রা রেখেছে।
0: লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিনে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে শেষ পাওয়া খবরে জানা গেছে 4 উইকেটে 99 রান করেছে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে 290 রানের জবাবে পাকিস্তান করেছিল 110 রান।
1: পূর্বাঞ্চল আগামীকাল 4 দিনের দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে। বিসিসিআই এর সেন্টার অফ এক্সিলেন্সে 1 নম্বর মাঠে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। পূর্বাঞ্চল কোয়ার্টার ফাইনালে উত্তর পূর্বাঞ্চলকে ইনিংস ও 210 রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। সেন্টার অফ এক্সিলেন্সের অপর মাঠে অপর সেমিফাইনালে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলবে। খেলা একই সময় শুরু হবে।
0: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস 3-1 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। বিরতিতে খেলা 1-1 ছিল। মোহনবাগানের পক্ষে মনবীর সিং, রবিলাল মান্ডি, সুয়েল আহমেদ ভাট এবং রেল দলের উমেশ মারান্ডি গোল করেছেন। মোহনবাগান 9 ম্যাচে 19 পয়েন্ট সংগ্রহ করেছে। অন্য ম্যাচে বিধাননগর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফ 1-0 গোলে বিধাননগর স্পোর্টস একাডেমিকে পরাস্ত করে।
1: বাংলা অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসি রায় ট্রফি সেমিফাইনালে উঠেছে। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ সকালে বাংলা 1-0 গোলে কর্ণাটককে হারিয়ে দেয়। খেলার 67 মিনিটে একমাত্র গোলটি করেন সুরজ গাজী।
0: এখন দৃষ্টিকোণ।
1: কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।
2: বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর
3: এই বিদ্রোহের মন কখনো বন্ধন হারা কুমারীর বেণী, কখনো ষোড়শীর হৃদ সরসিজ প্রেম উদ্দাম, কখনো বা বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ। এই বিদ্রোহীর এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য, তাই তার মন ছুঁয়ে যায় কোন দূর দীপবাসিনী বা মোমের পুতুল মমের দেশের মেয়ের নাচ। তার প্রেমিক মন জুড়ে ভালোবাসা বেদনা আকুলতা।

শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই, তারপর গানে কথায় কবিতায় লেখায় ইংরেজদের রোষানলে বারবার কারাবরণ। প্রতিকূলতা, ঘাত, প্রতিঘাতে মাত্র 43 বছর বয়সে মানসিক ভারসাম্য হারান কবি। অসুস্থতা ভর করে তাকে, তবু মাত্র 22 বছরের লেখক জীবনে লিখেছেন হাজার হাজার কবি। সোচ্চার হয়েছেন জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে, হয়তো সে জন্য হিন্দু মুসলিম

দুজনের কাছেই তাকে সমালোচিত হতে হয়েছে। তবু তিনি সতর্ক করেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, গান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান।

ভাগ্য তাকে বারবার বিড়ম্বিত করেছে। হারিয়েছেন পুত্র পত্নী, জগতের সুন্দরের কাছে আত্মসমর্পণ করার চেষ্টা করলেও তার আকুলতা হাহাকার আরতি প্রকাশ পেয়েছে গানে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছেছেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে কথা হবে।
1: কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক সম্মেলনে ভারতের ধারাবাহিক সংস্কারের এক দশকের কথা তুলে ধরে বিনিয়োগের আবেদন জানিয়েছেন।
0: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669। রক্ষামন্ত্রী রাজনাথ সিং নেপালের সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রাণ সাহায্যে ভারতের উদ্যোগকে নেপালের প্রশংসা।
1: হরমুজ প্রণালী খোলা থাকার মার্কিন দাবি উড়িয়ে দিয়ে ইরানের IRGC ওই প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম রয়েছে বলে দাবি করেছে।
0: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। জাতীয় ক্রীড়া দিবসে ভারতীয় মহিলা হকি দলকে 50 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া।
1: মহিলাদের হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়।

0: আইডি কার্ড। আগে বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা সার্টিফিকেট দেওয়া হতো, কিন্তু এখন ইউডিআইডি কার্ডের জন্য চিকিৎসা থেকে শিক্ষা, রেল থেকে বাসের ছাড়, সরকারি চাকরিতে সংরক্ষণ, এরকম নানা সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে এই কার্ডের বৈশিষ্ট্য কী এবং কিভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি এই কার্ড ইস্যু করে ব্যবহার করতে পারেন, চলুন বিস্তারিত জানব আজ বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তন চৈতন্যপুর হলদিয়া পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী আশিস কুমার পাণ্ডা। ইউডিআইডি কার্ড কি এবং এর ব্যবহার আর প্রয়োজনীয়তা জানাচ্ছেন।
1: ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিফিকেশন কার্ড, এর উদ্দেশ্য আমাদের লেটেস্ট যে ডিসএবিলিটি অ্যাক্ট আমাদের দেশে, রাইট টু পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 2016, এই আইন অনুসারে যারা বেঞ্চমার্ক ডিসএবলড অর্থাৎ 40% এন্ড অ্যাবাভ, তাদের একটা পরিচিতি পত্র ভারত সরকারের সামাজিক ন্যায় এবং অধিকারিতা মন্ত্রণালয়ে এই পরিচয় পত্র প্রদান করে থাকেন। আবেদনকারী কোনো মেডিকেল বোর্ড কর্তৃক সার্টিফাইড হন, তাহলে অনলাইনে MSJ-র যে পোর্টাল আছে সেই পোর্টালে নাম এনরোলমেন্ট করলেই ওখানে একটা অপশন আছে যে আপনি এরপর কোন মেডিকেল বোর্ডে ইউডিআইডির জন্য যে আইডেন্টিফিকেশন কার্ড সেটা পাওয়ার জন্য কোন মেডিকেল বোর্ডে অ্যাপিয়ার করতে চান, সে অনুযায়ী তার লোকাল যে মেডিকেল বোর্ড আছে সেখানেও ক্লিক করলে যখন রিসিপ্টটাও পাবে সেখানেই দেখা যাবে যে যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা যে মেডিকেল কলেজকে সে চয়েস করেছে সেটাই এলো। এরপর সেখানে গিয়ে ওই অনলাইনে ওই অ্যাপ্লিকেশনটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে, সেখানে গিয়ে তাকে যোগাযোগ করতে হবে এবং আবার একবার সেই মেডিকেল বোর্ডের সামনে ওকে এপিয়ার হতে হবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা, ডিসএবিলিটি যে স্কলারশিপ আছে, হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা পাওয়া যাবে, এবং এটা সারা ভারতবর্ষে একটা পরিচিতি পত্র হিসেবে ডিসএবলদের কাজে লাগবে। এবং যে সমস্ত কনসেশন এবং ফ্যাসিলিটিসগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের সবগুলো এসে পেতে পারবে। ডিসএবিলিটি পেনশন স্কিম যেগুলো আছে সেগুলোও পেতে পারবে। সামাজিক সুরক্ষার যে প্রকল্পগুলো আছে কেন্দ্র বা রাজ্য সরকারের সেগুলোকেও নাম নথিভুক্ত করতে পারবে।
2: পুরনো যে আগের যে ডিসএবিলিটি সার্টিফিকেট ছিল আর ইউডিআইডি নতুন যে কার্ড, তার মধ্যে তফাত কি?
1: তার মধ্যে নতুনত্ব একটা, এটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট এক নম্বর, আর এটা অনেকাংশে অনলাইন নির্ভর। যখন ম্যানুয়াল ছিল ম্যানুয়ালি তাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হতো, ডেট পড়তো, সে যেত, তারপর আবার মেডিকেল বোর্ডে এপিআর হতো, তার দীর্ঘ সময় লাগতো। এতে অনেকটা সময় কমে যাচ্ছে, যে প্রসেসের অনেকটা সময় কমে যাচ্ছে। সরাসরি আমি মেডিকেল বোর্ড চয়েস করছি, হ্যাঁ, সেখানে তাদের কাছে অনলাইনে অ্যাপ্লিকেশন ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমি গিয়ে যোগাযোগ করছি, ওরা একটা ডেট দিচ্ছে, সেই দিনে এপিআর হলেই আমি বাড়িতে বসেই ডিসএবিলিটি সার্টিফিকেট এবং ইউডিআইডি পেয়ে যেতে পাচ্ছি।
2: আচ্ছা, ইউডিআইডি দিয়ে রেলওয়েতে কনসেশন
1: কিভাবে পাওয়া যায়? রেলওয়ে কনসেশন পাওয়া যায়, এটা একটা শর্ত, ইউডিআইডি তাকে থাকতে হবে। তারপর ডিভিশনাল অপারেশনাল ম্যানেজার বা ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, বিভিন্ন ডিভিশনের ক্ষেত্রে বিভিন্ন, তার অফিসে যোগাযোগ করলে ওরা ভেরিফিকেশনের জন্য পাঠাবে। ভেরিফিকেশন হওয়ার পরে ওরা একটা পাস ইস্যু করে দেবে, ওই পাসটা যখন টিকিট কাটবে তখন ওই পাসটা দেখালেই কিন্তু টিকিট দেওয়া হবে কনসেশনাল রেটে। পশ্চিমবঙ্গ সরকারের মানবিক পেনশন প্রকল্প, যেটা মানবিক পেনশন স্কিম, এটা পেতে এখন ইউডিআইডি লাগছে, এখন কম্পালসারি করা হয়েছে। ইউডিআইডি থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, বা সেন্ট্রালের যে স্কলারশিপগুলো আছে সে সবগুলোই, হায়ার এডুকেশনের জন্য যে স্কলারশিপ আছে সে সবগুলোই কিন্তু পেতে গেলে এখন ইউডিআইডি মাস্ট। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু ইউডিআইডি মাস্ট করা হয়েছে। সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো, বিশ্বভারতী থেকে শুরু করে JNU পর্যন্ত, এদের ভর্তির জন্য কিন্তু ইউডিআইডি মাস্ট করা হয়েছে।
2: ধরুন ইউডিআইডি কার্ড বানানো হলো, তারপরে কোনোভাবে এটা হারিয়ে গেল, তাহলে আবার পুনরায় কি সেটা পাওয়া যাবে?
1: হ্যাঁ, পাওয়া যাবে, অসুবিধা নেই,
2: আবার অ্যাপ্লাই করতে হবে।
1: হ্যাঁ,
0: প্রেরণা এডুকেশনাল সেন্টারের কমিউনিটি কোঅর্ডিনেটর শ্রীমতী তারা দাস, তিনি জানালেন যে কিভাবে তারা বাচ্চাদের ইউডিআইডি কার্ড ইস্যু করার ক্ষেত্রে হেল্প করেন এবং তা কতটা প্রয়োজনীয় তাদের জন্য।
3: বাচ্চাদের কাছ থেকে আমরা প্রথমে ডকুমেন্টস গুলো কালেক্ট করে নিই, যেগুলো আছে সেগুলো নিয়ে ওটাকে স্ক্যান করে আমাকে আপলোড করতে হয়, এবং যে গভর্নমেন্টের পোর্টাল আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পোর্টাল, সেই পোর্টালে অনলাইনেই কিন্তু পুরো কাজটা হয়। অনলাইনে ওটাকে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে ওর একটা এনরোলমেন্ট নাম্বার তৈরি হবে, একটা রিসিপ্ট আসবে, সেই এনরোলমেন্ট নাম্বারটা এবং রিসিপ্টটা নিয়ে

0: ওরা কিছুদিন পর যাবে। ওর যেই হসপিটাল বা মেডিকেল কলেজ যেখান থেকে ও ডাক্তার দেখিয়েছিল, যেখানে ও ডিসএবিলিটি সার্টিফিকেট তৈরি করিয়েছে, ঠিক সেইখানে যেতে হবে। এটা প্রত্যেকে এরিয়া টু এরিয়া ভ্যারি করবে। কারো ধরুন সেটা মেদিনীপুরও হতে পারে, কারো কলকাতা বা কারো শিলিগুড়ি মেডিকেল কলেজ হলো, যেরকম। তো সেইখানে যাবে গিয়ে সে ওখানটায় ওটা দেখানোর পরে ও ডক্টর চেক আপ হয়ে ওকে ওই সার্টিফিকেটটা বলে দেবে যে কতদিন পরে হবে। সেকেন্ড টাইম ওরা সেটা অনলাইনেও করতে পারে, বাই করতে বাড়িতেও সেটা আসে। তো এবারে প্রথম যে কাজটা, প্রথম যে পোর্টালে ওটা আপলোড করা এবং ইডিআইডিতে রেজিস্ট্রেশন করাটা, এটা আমাদের স্কুল থেকে করা হয়।
1: তো এটা কি কোনো বয়সসীমা আছে?
0: না না না, কোনো বয়সসীমা নেই, কোনো বয়সসীমা নেই। শুধু ওর ডকুমেন্ট রেডি থাকলেই হলো। দু তিন বছর থেকে করতে পারবে না তো, কারণ ওর যদি প্রতিবন্ধী সার্টিফিকেট না হয়, ন্যাচারালি হয় না 5 বছরের আগে, তো ওই সার্টিফিকেট ছাড়া তো মানে হবে না। তো আধার কার্ড তো লাগবেই। এবার আধার কার্ড তো ধরুন অনেক ছোট বয়সেই হয়ে যায়, কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট তো ছোট বয়সে অত হয় না সাধারণত। কিন্তু ওদের সমস্ত সুযোগ সুবিধা, ধরুন কোথাও ট্রাভেল করতে গিয়ে বা এখন ব্যাংকে চাইছি, জানিস এতদিন ব্যাংক অ্যাকাউন্টে কোনো ইউডিআইডি ব্যাপার ছিল না, কিন্তু এখন ইউনিয়ন ব্যাংক এবং আরো কয়েকটা ব্যাংক দেখছি বলে দিচ্ছি ইউডিআইডি ছাড়া কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এবং আগামী দিনে ওরা যে মানবিকের পেনশন পায় এবং বিভিন্ন কাজে কিন্তু ইউডিআইডি একদম মাস্ট থাকতেই হবে। মানে আস্তে আস্তে এটা চাহিদাটা খুব বাড়ছে।
2: এবার শুনবো দৃষ্টিহীন বন্ধুর কথা, যিনি ইউডিআইডি কার্ড ব্যবহার করেন এবং কি কি সুযোগ সুবিধা তিনি পান, জানবো তার মুখে।
3: নমস্কার, আমার নাম গৌতম দে, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত পাজনকুল গ্রাম। ইউডিআইডি কার্ড আমি ব্যবহার করি। ইউডিআইডি কার্ড, ইউনিক ডিসএবিলিটি কার্ড এটাকে বলা হচ্ছে। এর আগে ছিল আমাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, তার সঙ্গে একটা পাস দেওয়া হতো, যেটা বাসে, মূলত বাসেই ব্যবহার হতো। সেই কার্ডটা দেখিয়ে, প্রতিবন্ধী আইডেন্টিটি কার্ড বলা হতো, সেই কার্ডটা দেখিয়ে আমরা বাসে ছাড় পেতাম, বিশেষ করে গভর্নমেন্ট বাসগুলোতে। নিশ্চয়ই আপনি অবগত আছেন যে বেসরকারি বাসে 1/4 ভাড়া দিতে হতো, অর্থাৎ 100 টাকা ভাড়া হলে আমাদের সেখানে কিন্তু 25 টাকা ভাড়া দিতে হতো। অনেকের ধারণা আছে কি বাসে ফ্রি, তা কিন্তু নয়। যেহেতু সমাজ প্রগতিশীল এগোচ্ছে, সেখান থেকে এই এই যে বাস কার্ড এবং হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এগুলোকে বহন করতে হতো। তো সেই জায়গা থেকে আমাদের যে ডিসএবল কমিশনার ভারত সরকারের, এবং সেখান থেকে ওনারা ভাবনা চিন্তা করে একটা কার্ডে নিয়ে এলে, যেটা হচ্ছে ইউডিআইডি কার্ড। এই কার্ডটা হচ্ছে আমরা বিভিন্ন রকম সুবিধা পেয়ে থাকি, যেমন ধরুন ডিসএবল সার্টিফিকেট, যেটা আমাদেরকে কি করতে হতো, চাকরির জন্য তাকে সঙ্গে করে নিয়ে যেতে হতো, চাকরি ফর্ম ফিল আপে সেটাকে করতে হতো, স্ক্যান করে লাগাতে হতো, তবেই কিনা ফর্ম ফিল আপ হতো। আর বাসের আইডেন্টিটি কার্ডটা হচ্ছে বাসে যাওয়ার জন্য এবং প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র দিত, সেটার জন্য এই কার্ডটা ব্যবহার হতো। কিন্তু পরিবর্তন হয়ে ইউনিক ডিসএবিলিটি কার্ড, ইউডিআইডি কার্ড এলো। এটার সুবিধা একটাই, এই ইউডিআইডির যে একটা নাম্বার আছে, যে নাম্বারটাতে ক্লিক করলে আমি প্রতিবন্ধী, আমার বাড়ি কোথায়, আমি কতদূর পড়াশুনো করেছি, আমার কি কি যোগ্যতা আছে, সব কিছু কিন্তু এই ইউনিক ডিসএবিলিটি কার্ডের মধ্যেই আছে, যেটা সঙ্গে করে আর ক্যারি করতে হয় না হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। এবং এটা দিয়ে আমি বাসে যদি দেখাই, তাহলে বাসের যে কন্ডাক্টর, যে না, এখনো তো অনেক মাত্র 2-3 বছর চালু হয়েছে, অনেকেই হয়তো জানেন না, বেশিরভাগই মানুষ জেনে গেছেন, এটাতে অনেক সুবিধা। আমি ডিসএবিলিটি সেটাকে প্রমাণ করার জন্য আমাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, তারপরে আপনার বাসের আইডেন্টিটি কার্ড দেখাতে হতো, সেখানে কিন্তু এই যে ইউনিক ডিসএবিলিটি কার্ড, ইউডিআইডি কার্ডটা দেখালেই হয়ে যায়। এবং এই ইউডিআইডিটা আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাই, একটা রুলস আছে, রুলসটা হলো এই যে যারা সম্পূর্ণ দৃষ্টিহীন, মানে ডাক্তার যদি মনে করেন যে এর চোখের আর কোনো রকম ডেভেলপমেন্ট হবে না, তাকে কিন্তু পার্মানেন্ট ডিসএবিলিটি কার্ড দিতে হবে, ইউডিআইডি কার্ড দিতে হবে, ইউনিক ডিসএবিলিটি কার্ড দিতে হবে। এরপর আরো একটা রুলস আছে, যে ব্যক্তির 35 বছর পেরিয়ে যাবে তাকে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী ইউডিআইডি কার্ড, ইউনিক ডিসএবিলিটি কার্ড পার্মানেন্ট দিতে হবে। সেটা কিন্তু হয়তো কোনো কারণবশত অনেকেই, অনেক ডক্টর জানেন না, সেক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। আপনাদের মাধ্যম দিয়ে আমি এটাও বলতে চাইবো যে গভর্নমেন্ট সহ, সরকারি ডাক্তার সহ যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন, তারা যদি এই বিষয়টা সম্পর্কে সচেতন হন অনেক ভালো হবে। কেন প্রসঙ্গ তো বলি, অনেকে চাকরি পেয়েও ইউডিআইডি কার্ড পার্মানেন্ট না থাকার জন্য সেই চাকরিটা সে জয়েন করতে পারছে না,

0: এবং কি ইউডিআইডি কার্ড যদি পারমানেন্ট না থাকে অনেক ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু আমাদের মানে ফিল করতে হয়, অনুভব করতে হয়, খুব কষ্টই হয়। এক কথায় বলা যায় যে ইউনিক ডিসএবিলিটি কার্ড আসাতে অনেকখানি প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবিধে হয়েছে। যারা প্রতিবন্ধকতার সঙ্গে ছোট থেকেই ভুগছে, ধরুন কেউ অর্থোপেডিক, কেউ দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত, কেউ হিয়ারিং ইম্পেয়ার্ড এর সঙ্গে যুক্ত ভুগছে এবং 35 বছর পার হয়ে গেলে তাকে কিন্তু আপনাকে ইউডিআইডিটা পার্মানেন্ট দিতে হবে। কেউ নর্মাল মানুষ আছেন, কোন কারণে অ্যাক্সিডেন্ট বশত 35 বছরের পরে সে হ্যান্ডিক্যাপ হয়েছে, এবার ডাক্তার যদি তাকে বিবেচিত করেন যে ইনি প্রতিবন্ধী, সেক্ষেত্রে যদি তার ভালো না হয় এটা যদি ডক্টর বোঝেন, তাহলে কিন্তু তাকে মানে ইউনিক ডিসএবিলিটি কার্ড পার্মানেন্ট দিতে পারেন। এটা সম্পূর্ণই ম্যাম ডাক্তারের উপর নির্ভর। এই প্রগতিশীল সমাজে ইউডিআইডি কার্ড বা ইউনিক ডিসএবিলিটি কার্ড অত্যন্ত একটা প্রয়োজনীয় কার্ড আমাদের ক্ষেত্রে। কেন আপনাকে বলি, ধরুন আমি কোনো কারণবশত এখান থেকে দিল্লি যাত্রা করছি, তো দিল্লি যাত্রা করার সময় দেখবেন আধার, এখন রেলে লেখাই থাকে যে আধার কার্ড অথবা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কিছু একটা গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ দেখাতে হয়। একটা নর্মাল ব্যক্তি কিন্তু ওটাই দেখাতে পারবে। আমি যদি ইউনিক ডিসএবিলিটি কার্ডটা টিটি সাহেবকে শো করি, তিনি যদি ওই নাম্বারটা আমাদের পোর্টালে মারেন, তাহলে উনি কিন্তু আমার টোটাল ইনফরমেশনটা পাবেন, আমার আধার কার্ড আছে কিনা, আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে কিনা, আমি কোন ক্লাসে পড়েছি, কোন স্টেটের, টোটাল তথ্যটা থাকে। এ কথা তো স্বীকার করতেই হবে, কিছুটা অংশে নর্মাল ব্যক্তির থেকে প্রতিবন্ধী মানুষরা অনেকখানি পিছিয়ে। সেক্ষেত্রে একটা ইউনিক ডিসএবিলিটি কার্ড যদি একটা প্রতিবন্ধী মানুষের করে দেওয়া থাকে বা করা হয়, তার কিন্তু সমস্ত ডেটাটা একত্রিত থাকে, এবং বিশেষ কোনো কাজে সে যদি কোনোভাবে ডকুমেন্ট হারিয়ে ফেলে বা নিয়ে যেতে ভুলে গেছে, সে কিন্তু ইউনিক ডিসএবিলিটি কার্ড থেকে পুরো ব্যাপারটাতেই কিন্তু সহযোগিতা পাবে।
1: আমরা সবাই সবকিছু পারি না, কিন্তু প্রত্যেকের মধ্যেই একটা বিশেষ আলো আছে। ইউডিআইডি কার্ড সেই আলোটাকে বিশেষ করে সক্ষম ব্যক্তিদের আরো উজ্জ্বল করতে সাহায্য করে। তাই দেরি না করে এখনই আবেদন করুন, নিজের অধিকার আর নিজের সম্মান নিয়ে বাঁচুন।

0: শুনলেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়, সম্পাদনা অরিজিৎ ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।
1: আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি। এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছে নেপাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতের বিশাল বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমেরিকার শিকাগোয় বিনিয়োগকারী এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আজ এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানের 137তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

রাজধানী কিভের কাছে বুচা অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিস্তারিত খবরে, দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভ। দুদিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় দুই নেতার মধ্যে আলোচনা হবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফরের আগে সমগ্র তাশখান্দ শহর ভারতীয় পতাকা এবং বড় বড় হোর্ডিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সেদেশে বসবাসকারী ভারতীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভ শতবর্ষ প্রাচীন দুদেশের সম্পর্ক এবং মানুষের যোগাযোগ আরও দৃঢ় করা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুদেশের নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মানুষের সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদর জাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন। বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। নেপালে বিধ্বংসী হরপবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি। প্রাকৃতিক এই বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতে তিনি সমবেদনা জানান। এদিকে বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ভারতের প্রশংসা করেছে নেপাল। সেখানে সাম্প্রতিক ভয়াবহ হরপবনে 600 জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎক্ষণিক সাহায্যের সিদ্ধান্তকে নেপাল উদার মানসিকতার পরিচয় বলে বর্ণনা করেছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, এই বন্যার পরেই নতুন দিল্লি থেকে বিশেষ সাহায্য নিয়ে ভারতীয় বিমান সেখানে পৌঁছয় এবং বন্যা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনেও ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে। বুধবারের পর থেকে ভারত এ পর্যন্ত 57.6 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। কাঠমান্ডু অনুরোধ করায় চিকিৎসক এবং সুরঙ্গে উদ্ধারকারী বিশেষজ্ঞ সহ 11 জনের একটি ভারতীয় দল স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্যের জন্য নেপালে পৌঁছেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। লখনৌয়ে আজ সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নেপালকে সবরকম সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত। তিব্বত অঞ্চলে শুরু হওয়া এই ভয়ঙ্কর বন্যা প্রথমে নেপালের রাসুয়া অঞ্চলে আঘাত হানে। এর ফলে নেপাল তিব্বত সীমান্তবর্তী ভূতেকাশী নদীতে হরপাবানে কাদামাটি সহ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় বেশ কিছু গ্রাম সহ জনপদ। আটকে পড়া ভারতীয়দের সন্ধান এবং উদ্ধারে তল্লাশি জোরদার করা হয়েছে। এদিকে গত 26 আগস্টের হরপাবানের পর নেপাল তিব্বত সীমান্তে আটকে পড়া 404 জন মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে রাজ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত 338 জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। এদের মধ্যে 37 জন তিব্বতের সাগা থেকে বেরিয়ে এসেছেন এবং তাদেরকে ভারতে পাঠানো হচ্ছে। নাগপুর থেকে যাওয়া 105 জন ভারতীয়কে ইতিমধ্যেই দেশে ফেরানো হয়েছে। তবে মুম্বাইয়ের রিচা ট্যুরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালে বেড়াতে যাওয়া 60 জন পর্যটকের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি। এদিকে বিদেশমন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে নেপালে বেড়াতে যাওয়া 159 জন ভারতীয়র একটি তালিকা দিয়েছে তারা, যারা বর্তমানে চীন অথবা তিব্বত অঞ্চলে সুরক্ষিত রয়েছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হরপাবান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এখনও 287 জন ভারতীয় নিখোঁজ। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক 128 জনেরও খোঁজ মিলছে না। রাসুয়া জলবিদ্যুৎ প্রকল্প থেকে আজ আরও 4 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মোট 120 জন ভারতীয় চীন থেকে নেপালে এসে পৌঁছেছে। মন্ত্রক আরও জানিয়েছে, মৃতদেহগুলির অবশিষ্টাংশের ডিএনএ পরীক্ষার সাহায্যের জন্য 6 জন ফরেন্সিক বিশেষজ্ঞের দল আজই কাঠমান্ডু পৌঁছবে। সুরঙ্গ বিপর্যয়ে উদ্ধারকারী একটি প্রযুক্তি বিশেষজ্ঞের দল গতকালই সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। কাঠমান্ডু এবং বেজিংয়ে ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্ত ভারতীয়দের জন্য 24 ঘণ্টার হেল্পলাইন চালু করেছে। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, আন্তর্জাতিক কোম্পানিগুলি তাদের যোগান শৃঙ্খল এবং মূলধন বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করলে ভারত শুধুমাত্র তার বিশাল বাজারই খুলে দেবে না, এদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কাজ করার সুযোগও দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অগ্রগণ্য বিনিয়োগকারী এবং বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। মার্কিন ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামের সঙ্গে ভারতের কনসুলেট জেনারেল যৌথভাবে শিকাগোয় এই গোলটেবিল বৈঠক আয়োজন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শুধুমাত্র একটি বৃহৎ অর্থনীতি হিসেবে নয়, সভ্য

0: সংস্কৃতি এবং নিজস্ব দক্ষতার প্রতি আত্মবিশ্বাসী দেশ হিসেবে উঠে আসছে। উত্তরপ্রদেশের লখনৌতে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী সিং বলেন, গত 12 বছরে ভারতের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে, তা অনেক বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হয়েছে। গবেষণা ও উন্নয়নে ব্যয় বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে এবং 34 বছর পর একটি নতুন জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা হয়েছে। এই পরিবর্তন ভারতীয় যুবদের স্টার্ট আপ, ইউনিকর্ন এবং উন্নত প্রযুক্তি তৈরিতে উৎসাহিত করেছে।
1: पिछले 12 वर्षों में शिक्षा की क्वालिटी, एसेसिबिलिटी और अफोर्डेबिलिटी बढ़ी है। भारत का रिसर्च एंड डेवलपमेंट एक्सपेंडिचर पहले के कंपेरिजन में 2 गुना हो गया है। 34 ईयर्स में पहली बार हमने नेशनल एजुकेशन पॉलिसी बनाई है। शिक्षा के क्षेत्र में हुए बदलावों और अच्छी पॉलिसीज का ये परिणाम है कि आज देश के नौजवान फिजिक्स, मैथमेटिक्स, बायोलॉजी के ओलंपियाड्स में मेडल्स जीत रहे हैं, स्टार्टअप खड़े कर रहे हैं, यूनिकॉर्न कंपनियां बना रहे हैं। आज भारत में रजिस्टर्ड पेटेंट्स की संख्या कई गुना बढ़ गई। 2015 में हम ग्लोबल इनोवेशन इंडेक्स में 81वें स्थान पर, राज आपको जानकर खुशी हो गई कि हमने अब 38वें स्थान पर अपनी पहुंच हासिल कर ली है।
0: एक खबर प्रचारित হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। ইউক্রেনের রাজধানী কিভের কাছে বুচা অঞ্চলে রাশিয়ার হামলার কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় কমপক্ষে 50টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি বিবৃতিতে বলেন, মাইলা গ্রামে বিস্ফোরণে একটি গোডাউন ধ্বংস হয়েছে, একই সঙ্গে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের একটি ভবনও ক্ষতিগ্রস্ত। উল্লেখ্য, কিভে রাশিয়া একটানা 3 দিন বিমান হামলা চালাচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণভাবে মাইনমুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে IRGC জানিয়েছে, ইরানের সঙ্গে যোগাযোগ না করে ওই পথে কোনো জাহাজ চলাচল করতে পারছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না চুক্তি মানছে ততক্ষণ পর্যন্ত ওই পথ বন্ধই থাকবে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে আগামীকাল একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা, খেলবে ভারত, জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খেলাধুলোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি। এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছে নেপাল। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান। আকাশবাণী।

এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 30শে আগস্ট রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শুনবেন গিটারে রাগ ভাটিয়ার এবং আহির ভৈরব পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের উপস্থাপনায়। সকাল 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন কথা। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পৌলমী চট্টোপাধ্যায়। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কৃষি পরিবেশ এবং কৃষকের স্বার্থে আইপিএম বিষয়ে বলবেন ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়। সকাল 7:05 সুফি গানের আসর। সকাল 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান গন্তব্য লালাখাল সিলেট উপস্থাপনায় সৃজিতা রায়। সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়। ভারতীয় সময় সকাল 8:30 কবি কণ্ঠে অনুষ্ঠানে শুনবেন কবি অভিজিৎ বেরার সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। সকাল 9:00 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ক্যারোলিটা মারিয়া মোহিনীর সাক্ষাৎকারের তৃতীয় পর্ব শুনতে পাবেন। মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় সকাল 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। 10:30 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। সকাল 10:45 লোকগানের আসর। 11:00 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার শুনবেন। 11:30 মন কি বাতের বাংলা অনুবাদ অনুষ্ঠানটির 137তম পর্ব শুনতে পাবেন আগামীকাল। বেলা 12:00 পেশার সন্ধানে উপস্থাপনায় ঋত্বিক শিকদার। 12:30 যাত্রাপালা উষায় নবারুণ রচনা অরূপ কুমার চৌধুরী পরিবেশনা মা লক্ষ্মী যাত্রা সমাজ। 1:40 ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে দুপুর 3:30 ভারতীয় সময়। 3:35 দ্বিতীয় অধিবেশনে শুনতে পাবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসরে রসময়ী নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং অঙ্কিতা পাল। 4:35 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার। বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 ক্ষেত খামারের কথা বিষয়ে রোগ নিরাময়ে আয়ুর্বেদ এবং ভেষজ উদ্ভিদের উপযোগিতা আলোচনায় থাকবেন ডক্টর তুহিনকান্তি বিশ্বাস, ডক্টর সৈকত কুমার বসু উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে অস্ত্রোপচারের সময় কি ধরনের প্রস্তুতি থাকা দরকার বিষয়ে বলবেন ডাক্তার রাকেশ খান। 7:00 নাটক পালাবদল রচনা দেবল দেববর্মা প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গে রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের বাংলা সম্প্রচার। 8:30 ব্যান্ডের গান। রাত 9:00 কথাই গানে নিয়ে থাকবেন সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয় বাংলা ছড়ার ভূমিকা। এই বইটির রচনায় নির্মলেন্দু ভৌমিক, পাঠে বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এসরাজ বাদনে থাকবেন শিল্পী অর্কুজ্যোতি বন্দ্যোপাধ্যায়। রাগ রাগেশ্রী তবলায় শিল্পীকে সঙ্গত করবেন দেবাশিস সিংহরায়। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে রাত 12:00। শুনলেন আগামীকাল 30শে আগস্ট রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

পরিবেশনায় কৌশিক মুখোপাধ্যায়, রাগ ছায়া নট, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী, শরৎ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শুনলেন কৌশিক মুখোপাধ্যায়ের পরিবেশনায় রাগ ছায়ানট। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশকান্দে পৌঁছেছেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে কথা হবে।
1: কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক সম্মেলনে ভারতের ধারাবাহিক সংস্কারের এক দশকের কথা তুলে ধরে বিনিয়োগের আবেদন জানিয়েছেন।
0: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেপালের সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রাণ সাহায্যে ভারতের উদ্যোগকে নেপালের প্রশংসা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন, জাতীয় ক্রীড়া দিবসে ভারতীয় মহিলা হকি দলকে 50 লক্ষ টাকা নগদ পুরস্কার দেবার কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া।
1: আর্জেন্টিনা মহিলাদের বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে।
0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশকান্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেদেশের প্রেসিডেন্ট শাফকাত মির্জিওয়েভ। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী মোদী সফর উপলক্ষে সমগ্র তাশখন্দ শহরকে ভারতীয় পতাকা এবং বড় বড় হোর্ডিং এ সাজানো হয়েছে। দুদেশের মধ্যে সভ্যতার এবং মানুষে মানুষে বন্ধনের উপর ভিত্তি করে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই রাষ্ট্রনেতা কথা বলবেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং মানুষে মানুষের সংযোগের মতো বিষয়গুলি উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
1: কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, সরবরাহ শৃঙ্খল এবং মূলধনী বরাদ্দের প্রেক্ষিতে আন্তর্জাতিক কোম্পানিগুলির কাছে ভারত শুধু একটি বিশাল বাজার নয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কার্য সম্পাদনের মঞ্চ হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় শিল্পপতি এবং বিনিয়োগকারীদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রীমতী সীতারমণ ভারতের উন্নয়ন, সংস্কারের গতি প্রকৃতি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্রমবর্ধমান সুবিধাগুলি তুলে ধরেন। অর্থমন্ত্রী স্থিতিশীল অর্থনৈতিক বিকাশ, দক্ষ প্রতিভা, বিশ্বমানের পরিকাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি এবং ধারাবাহিক সংস্কারের এক দশকের কথা তুলে ধরে ভারতে বিনিয়োগের আবেদন জানান। বৈঠকে ভারতের জন্য এবং বিশ্বের জন্য ভারতেই উৎপাদনের ওপর জোর দেওয়া হয়। আধার, ইউপিআই, ডিজিলকার, ওএনডিসি এবং ইন্ডিয়া স্ট্যাকের মতো ডিজিটাল গণপরিকাঠামোগুলির কথাও তিনি উল্লেখ করেন। আত্মনির্ভর ভারত এবং আইডেক্সের মতো উদ্যোগগুলির কথা তুলে ধরে শ্রীমতী সীতারমণ ড্রোন, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে দেশীয় সক্ষমতার ওপর জোর দেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, ভারত কেবল প্রধান অর্থনৈতিক দেশ হিসেবেই নয়, বরং নিজস্ব সভ্যতা, সংস্কৃতি ও সক্ষমতার উপর আস্থাশীল একটি জাতি হিসেবেও আত্মপ্রকাশ করেছে। লখনউয়ের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, নতুন ভারতে সবচেয়ে বড় পরিবর্তন হল দেশটি এখন আর কেবল আন্তর্জাতিক নিয়মকানুন অনুসরণ করছে না, বরং নিয়ম তৈরির ক্ষেত্রেও অবদান রাখছে। ভাষা, সংস্কৃতি, সভ্যতার প্রতি জাতীয় গর্ববোধ একটি জাতির আত্মনির্ভরশীলতা এবং অগ্রগতিকে ত্বরান্বিত করে বলে তার অভিমত। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কেবল ডিগ্রি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং জাতি গঠনেও তাদের ভূমিকা থাকা প্রয়োজন বলে এদিন রাজনাথ সিং মন্তব্য করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে যাদের দেশ গঠনের প্রতি প্রবল আগ্রহ থাকবে, সেই সঙ্গে ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধের আদর্শে অবিচল হবে। তিনি আরও জানান, গত ১২ বছরে দেশের শিক্ষার গুণমান সহজলভ্যতা এবং সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গবেষণা উন্নয়নে ব্যয় দ্বিগুণ হয়েছে। ৩৪ বছর পর একটি নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হয়েছে। এই পরিবর্তনগুলো ভারতীয় তরুণদের বহু স্টার্ট আপ, ইউনিকর্ন এবং অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে উদ্বুদ্ধ করছে বলেও তিনি মনে করেন।
1: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৯, নিখোঁজ ২০০০এরও বেশি মানুষ। সরকারি সূত্রে জানা গেছে, নিখোঁজদের সন্ধানে স্থানীয় বিভিন্ন সংস্থার সঙ্গে পুলিশ যৌথভাবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ত্রাণ বিতরণ ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে বন্যা ও ভূমিধসের ফলে অবরুদ্ধ সড়কগুলি পরিষ্কার করার কাজ চলেছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও পর্যন্ত ৮৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে ২৮৭ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিকত্ব রয়েছে এমন প্রায় ১২৮ জন ব্যক্তিও নিখোঁজ। আজ রাসুয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে ৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আজ ১২০ জন ভারতীয় নাগরিক চীন হয়ে নেপালে প্রবেশ করেছেন বলে শ্রী জয়সওয়াল জানান।
0: এদিকে বিপর্যয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ ত্বরান্বিত করতে ভারতের ১১ সদস্যের একটি কারিগরি দল আজ নেপালের বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলো সরজমিনে পরিদর্শন করেছে। চিকিৎসক, প্যারামেডিক এবং সুড়ঙ্গ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত এই দলটি গতকালই কাঠমান্ডুতে পৌঁছয়। আজ তারা নোয়াকোট জেলার ত্রিশুলিতে যায় এবং সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে সহায়তা শুরু করে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, চিলিমে এবং লাংটাং এলাকায় আকাশপথে পরিদর্শনের পর ভারতীয় দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করে। সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছতে এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের সদস্যদের নিয়ে গঠিত ৮২ সদস্যের একটি যৌথ নিরাপত্তা দল গত রাত থেকে কাজ করে যাচ্ছে। নেপাল সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে নেপালি নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত ১৯১ জন কর্মীকে উদ্ধার করেছে। তবে সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকে থাকায় নেপালি কর্তৃপক্ষ ভারতের সাহায্য চায়।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের সংকটময় পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। লখনৌতে সাংবাদিকদের তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের

0: সহায়তা দিতে ভারত প্রস্তুত বলে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন।
1: নেপাল মে ক্রাইসিস পেদা হুই হিসেবে কেবল নেপালি চিন্তিত নই ভারত চিন্তিত হ্যাঁ মানে প্রধানমন্ত্রী জি নে বহুত স্পষ্ট রূপে কাহা জিতনি ভি সহায়তা কি আবশ্যকতা হোগি আর জো ভি সহায়তা আবশ্যক হোগি ও সব ভারত উপলব্ধ করানে কে লিয়ে তৈয়ার হ্যাঁ।
2: নেপালে ভয়াবহ বন্যায় 600 বেশি মানুষের মৃত্যু এবং সংকটকালে সাহায্যের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছে নেপাল তার প্রশংসা করেছে। সেদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং ভারত সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যার পর নতুন দিল্লি থেকে বিশেষ ত্রাণ সামগ্রী বিমানে করে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত উদার হিসেবে করেছেন তিনি। এদিকে বুধবার থেকে ভারত নেপালের বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে 57.6 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
0: দক্ষিণ চিতোয়ান জেলার ভোটেকাশি নদীতে ভয়াবহ বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া 229টি অজ্ঞাত পরিচয় ও দাবিদারহীন মৃতদেহ মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপালের কর্তৃপক্ষ। মৃতদেহগুলির অবস্থার অবনতি হওয়ায় এবং সংক্রমণের ঝুঁকির আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাটি চাপা দেওয়ার আগে সব মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া শনাক্তকরণ বা রেফারেন্স নম্বর ব্যবহার করে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে সম্ভব হলে মৃতদেহগুলি শনাক্ত করা যায়।
2: 26 আগস্টের আকস্মিক বন্যায় নেপাল তিব্বত অঞ্চলে আটকে পড়া মহারাষ্ট্রের 404 জন বাসিন্দার মধ্যে 338 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। তারা নিরাপদে আছেন বলেও নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে 37 জন তিব্বতের সাগা এলাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নাগপুরের 105 জন নাগরিক ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন বলে জানা গেছে। তবে মুম্বাইয়ের রিচা ট্যুরিস্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালে যাওয়া 60 জন পর্যটকের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। একটি অনলাইন লিঙ্কের মাধ্যমে আরও 6 জন নাগরিকের সম্পর্কে তথ্য পাওয়া গেলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুনছেন উপমহাদেশের খবর।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআই এর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
1: বিজেপি আজ কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র ডক্টর গুরুপ্রসাদ পাসওয়ান অভিযোগ করেছেন, কংগ্রেসের দলিত সম্প্রদায়কে অপমান করার ইতিহাস রয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার বি আর আম্বেদকরের ঐতিহ্যকে সম্মান দিয়ে তার সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলিকে তীর্থক্ষেত্রের মর্যাদা দিয়েছে। বিজেপির অপর মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেছেন, রাজনৈতিক ফায়দার জন্য কংগ্রেস হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এর আগে আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলিত সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ওড়িশায় আগামী দুদিনের জন্য ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড এবং বিদর্ভে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
1: হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তী মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় হকিতে তার অসাধারণ নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এদিকে দেশবাসীকে সুস্থ সবল রাখার জন্য আজকের দিনেই সূচনা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্ট। দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম এবং খেলাধুলাকে যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে 2019 সালের জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা করেন। খেলাধুলাকে দৈনন্দিন জীবনের নিয়মিত অংশ করে তোলার ব্যাপারে সকলকে উৎসাহিত করতে আজকের দিনটিতে দেশের সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্যকে স্মরণ করা হয়। জাতীয় ক্রীড়া দিবস 2026 উপলক্ষে দেশজুড়ে 3 দিনের একটি প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। এবছর 1 ঘন্টা খেল কে ময়দান মে এই আহ্বানের মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া এবং অর্জুন রাম মেঘওয়াল এই প্রচারের অংশ হিসেবে একটি ক্রিকেট

0: ম্যাচে অংশ নেন। সংবাদ মাধ্যমকে ডক্টর মান্ডবিয়া সুস্থ ও সবল থাকার জন্য মানুষের প্রতি সপ্তাহে অন্তত এক ঘন্টা খেলার মাঠে সময় কাটানোর আহ্বান জানিয়েছেন। সরকার ভারতের ক্রীড়া পরিকাঠামো এবং ব্যবস্থায় ধারাবাহিক বিনিয়োগ করে চলেছে এবং বিশ্বমঞ্চে এর ফলাফল ক্রমশ দৃশ্যমান হচ্ছে। প্রধান আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলিতে ভারতের পারফরমেন্স অলিম্পিক প্যারাঅলিম্পিক বিভিন্ন ক্রীড়া বিভাগে দেশটির ক্রমবর্ধমান শক্তিকেই প্রতিফলিত করে।
1: আর্জেন্টিনা FIH মহিলাদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। নেদারল্যান্ডের আমস্টেলভিনে আজ ফাইনালে নেদারল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচটি নির্ধারিত সময় 1-1 গোলে শেষ হয়। পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা 3-1 গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জয় করল। আগামীকাল পুরুষদের হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানি খেলবে স্পেনের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এদিকে মহিলাদের বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় ভারত পঞ্চম স্থান লাভ করায় হকি ইন্ডিয়া ভারতীয় মহিলা দলকে 50 লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার আমস্টেলভিনে বিশ্বের 5 নম্বর জার্মানিকে 3-1 গোলে হারিয়ে দেয় ভারত। 1974-এর প্রথম বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করার পর এটিই ভারতের সেরা পারফরম্যান্স।
0: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত আগামীকাল মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 এই ম্যাচ শুরু হবে। গতকাল উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ড হংকংকে হারিয়ে দিয়েছিল।
1: দুবাইতে আজ মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরশাহীকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরশাহীকে ব্যাট করতে পাঠায়। জয়ের জন্য 80 রানের লক্ষ্যমাত্রা রাখে সংযুক্ত আরব আমিরশাহী। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 7 ওভার 5 বলে মাত্র 1 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
0: পূর্বাঞ্চলে আগামীকাল 4 দিনের দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে 1 নম্বর মাঠে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। অপর মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ওই সময় দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সকাল 9:30।
1: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস 3-1 গোলে রেলওয়ে FC-কে হারিয়ে দিয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব 2-0 গোলে পাঠচক্রকে এবং বিধাননগর স্টেডিয়ামে অন্য ম্যাচে জর্জ টেলিগ্রাফ 1-0 গোলে বিধাননগর স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছেছেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে কথা হবে।
0: কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক সম্মেলনে ভারতের ধারাবাহিক সংস্কারের এক দশকের কথা তুলে ধরে বিনিয়োগের আবেদন জানিয়েছেন।
1: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেপালের সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রাণ সাহায্যে ভারতের উদ্যোগকে নেপালের প্রশংসা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

হাঁটছেন রাজা অয়দিপাউস, হাঁটছেন রক্তকরবীর রাজা। মধুবংশীর গলিতে দেখা দিচ্ছে কখনো চাঁদ বণিক, অবিস্মরণীয় এক নাম। সে স্বরগ্রামের ওঠানামাই কাঁপুন কাঁপুন জীবনের রঙ্গমঞ্চে, সে কণ্ঠ ধ্বনিত হয় যখন হেঁটে যায় বুঝি এক কালখণ্ড, ভাস্কর্যের মতো থামিয়ে রাখেন জীবন তর্জনীতে। আনন্দময় জীবন, বিতিকিচ্ছির জীবন, গোধূলির মায়াবী জীবন। বাংলা

0: নাটকের সময়লিপিতে অতিলৌকিক সে নাম শম্ভুমিত্র। শ্রী শম্ভুমিত্র বহু রকম চরিত্র করেন অভিনয়, চলে যান সবই নয়। লিখছেন অমিতাভ চৌধুরী। রঙ্গমঞ্চের শম্ভুমিত্র চলচ্চিত্রের পর্দাতেও স্মৃতিধার্য। কাহিনী নির্মাতা, চিত্রনাট্যকার, পরিচালক শম্ভুমিত্র। আজ মূলত চলচ্চিত্রের শম্ভুমিত্রকে ফিরে দেখা। আগস্টের 22 শম্ভুমিত্রের পেরিয়ে আসা জন্মদিন। এই হারানো দিনের গানে জাগবে তাঁর জীবনের অল্প আলোর তারা। কথা মুখে আজকের হারানো দিনের গানে আছি আমি সৃজিতা, শ্রোতাবন্ধু আপনাদের সঙ্গে।
1: কোনদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই, সেখানেই মেলে এক খেই আর এক আশার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ, যেখানে মুখোমুখি চায় পরস্পরে। একদিন যেও না হারিয়ে।
0: ১৯৪৩ সালের মে মাস স্থাপিত হয় ভারতীয় গণনাট্য সংঘ। এই সময়কার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিস্থিতি এবং পরিবেশ বুঝতেই পারছেন কেমন ছিল। শম্ভুমিত্রের মনে যদি নতুন থিয়েটারের ভাবনা অঙ্কুরিত হয়ে থাকে, তাহলে বলা যায় এই সময়ের পরিবেশ আনুকূল্য ঘটিয়েছে। এই সময়ের প্রভাব তার নাট্যভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চল্লিশের দশকের শুরুতে কলকাতায় তখন অন্য ধরনের নাটক লেখার এবং অভিনয়ের সূত্রপাত হয়েছে। মে মাসে গণনাট্য সংঘের প্রযোজনায় অভিনীত হয়েছে বিনয় ঘোষের ল্যাবরেটরি এবং বিজন ভট্টাচার্যের আগুন। ল্যাবরেটরি নাটকের প্রধান ভূমিকায় অভিনয় ছাড়াও শম্ভুমিত্র নিয়েছিলেন পরিচালনার দায়িত্ব। অভিনেতা শম্ভুমিত্র সেই প্রথম দেখা দেন পরিচালক রূপে। এখান থেকেই শম্ভুমিত্রের অন্য পরিচয়ের দিকে আজ যাব। ১৯৪৫ সালে ভারতীয় গণনাট্য সংঘ ঠিক করে চলচ্চিত্র প্রযোজনা করবে। তখন খাজা আহমেদ আব্বাসের চলচ্চিত্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সুবাদে তার নাম ওঠে পরিচালক হিসেবে। বিজন ভট্টাচার্যের নবান্নকে অন্যতম অবলম্বন হিসেবে বেছে নেওয়া হয়। ছবি হবে নবান্ন নাটককে কেন্দ্র করে, নাম ধরতি কে লাল, পরিচালক খাজা আহমেদ আব্বাস, সহকারী পরিচালক শম্ভুমিত্র। চলচ্চিত্রের সঙ্গে সরাসরি যোগাযোগ শম্ভুমিত্রের সেই প্রথম। আইপিটি এর প্রযোজনায় ধরতি কে লাল রীতিমতো সাড়া জাগিয়েছিল। ধরতি কে লাল ছবির সফলতা শম্ভুমিত্রের মধ্যে চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। 1947 থেকে

1953। 7 বছরে প্রায় 10টি ছবিতে অভিনয় করেন। অভিযাত্রী, ধাত্রী দেবতা, আওয়ার ইন্ডিয়া, বোধোদয়, এমন আরও কত ছবি। সমাজ ভালো লোকের কপালে চোর বলে লেবেল এঁটে তাকে অপরাধী প্রতিপন্ন করে। এই বিষয়কে থিম করে শম্ভুমিত্র এবং অমিত মৈত্র এক চিত্রনাট্য তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন চোর। 1953 সালে রাজ কাপুরকে নায়ক করে আর কে স্টুডিওতে ডাবল ভার্সন ছবির কাজ শুরু হয়। বাংলা নাম একদিন রাত্রে, হিন্দি জাগতে রাহো। 1956 সালে কলকাতায় একদিন রাত্রে এবং বোম্বাইয়ে জাগতে রাহো মুক্তি পায়। নাটকের পাশাপাশি সিনেমার প্রতি একটা আকর্ষণ বোধ করেছিলেন শম্ভুমিত্র। কলকাতায় ফিরে এসে কয়েকজন মিলে চলচ্চিত্র প্রয়াস সংস্থা নামে এক প্রযোজক সংস্থা গড়ে তোলেন। ওই সংস্থার হয়ে 1959 সালে শুভ বিবাহ ছবিটির পরিচালনা করেন শম্ভুমিত্র এবং অমিত মৈত্র। এই সংস্থার হয়ে আরও 2টি ছবির কাহিনী গঠন এবং অভিনয়ে জড়িয়েছিলেন মানিক এবং কাঞ্চনরঙ্গ। মুক্তি পেয়েছিল 1961 এবং 1964 সালে। শম্ভুমিত্র, আসলে চাওয়া বলতে যা বোঝায়, সিনেমা নামের মাধ্যমটিকে ভালোভাবে রপ্ত করেছিলেন এবং জানতে চেয়েছিলেন সেই চাওয়ার মাধ্যমে শম্ভুমিত্র। আসুন গান শুনি তাঁর অভিনীত ছবির।

আইপিটি এর প্রথম ছবি ধরতি কে লাল শম্ভুমিত্রের অভিজ্ঞতার দিকে যাই। 1950 সালের চিত্রবাণী পুজো সংখ্যাতে প্রকাশিত আমি যা দেখেছি এই প্রবন্ধে শম্ভুমিত্র লিখেছেন, 1945-46 সালে ধরতি কে লালের শুটিং হয়েছিল। প্রথম দিকে আউটডোর শুটিংয়ের জন্য আমরা পুনের কাছাকাছি দীক্ষা বলে একটা জায়গায় গিয়েছিলাম। আসল আউটডোর শুটিংয়ের মজা আমরা পেলুম ধুলিয়া স্টেশন থেকে 20 দূরের একটা মারাঠি গ্রামে। গ্রামটির নাম কাপাদেও। কাপাদেও গ্রামটা ছিল একটা সরু পাহাড়ি নদীর ওপারে। আমার বেশ মনে আছে আশেপাশের গ্রাম থেকে চাষি পরিবারগুলির কয়েক হাজার মানুষ রোজ চলে আসত শুটিং স্পটে। ওরা অংশ নিত আমাদের শুটিংয়ে। বাচ্চা কোলে কাঁখে মহিলারাও সামিল হতো আমাদের সাথে। আমরা ঠিক করলাম একটা দল গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে চলেছে, এরকম একটা দৃশ্যের শুটিং করব। তার

আমরা ওদের মধ্যে থেকে চারটি দল ঠিক করে নিলাম। তো তিনটে দলের ওই চলে যাওয়ার দৃশ্যের ছবি তোলার পর আমাদের মনে হলো যে আর শ্যুট করবার দরকার নেই। তাছাড়া আমাদের হিসেবের বাইরে গিয়ে রিলও খরচ হচ্ছিল অনেক। কিন্তু এদিকে এই চতুর্থ দলটি পুরো তৈরি শ্যুটিংয়ের জন্য, এখন আমরা আর ছবি তুলব না জেনে ওরা খুব মুষড়ে পড়ল। তখন আমরা নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলাম যে ওদের সান্ত্বনা দেবার জন্য আমরা ওই চতুর্থ দলটিকে নিয়ে শ্যুটিংয়ের মতো একটা কিছু করব, কিন্তু ক্যামেরা চালু করব না। এতে ওরা খুশিও হবে আর আমাদেরও ফিল্মের স্টক বাঁচবে। তারপর যথারীতি স্টার্ট ক্যামেরা বলে চিৎকার করা হলো এবং ওই চতুর্থ দলটি বিশ্বাসের সঙ্গে এগোতে থাকলো। তারপর যেটা ঘটলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ওই দলটি শুধু এগোলোই না, আগে ওদের যেরকম করতে বলা হয়েছিল ঠিক সেই রকম অভিনয়ও শুরু করে দিল। গ্রাম ছেড়ে যাবার সময় মানুষের মধ্যে যে কষ্ট, মানসিক যন্ত্রণা, যে অভাববোধ তৈরি হয়, তা ওরা আগের দলগুলির মতোই যথাযথভাবে প্রকাশ করতে শুরু করলো। ওদের কেউ কেউ অবসন্নতায় রাস্তার পাশে পড়ে গেল, কয়েকজন জলের জন্য আত্মভাবে হাহাকার করতে শুরু করলো, বাকিরা কোনো কিছুতে বিচলিত না হয়ে সামনে এগোতে থাকলো। সবটাই এত বিশ্বাসযোগ্যতার সাথে ওরা করছিল যে আমরা বাধ্য হলাম ক্যামেরা চালু করতে। আমরা এক প্রকার বাধ্য হলাম, ওদের ছবি তুললাম। আমার সে অভিজ্ঞতা একেবারে নতুন। আমি যেন হঠাৎ করেই আমার দেশের বাস্তবতার মুখোমুখি গিয়ে দাঁড়ালাম। শহুরে আমি মুহূর্তের মধ্যে অনুভব করলাম আমি যেন এদের কেউ না, বাইরের কেউ। হাজার বছরের পুরনো বিরাট এই প্রাচীন সভ্যতার আমি যেন কেউ না। এই দেশের আত্মাকে উপলব্ধি করতে হলে আমাকে আরও গভীরে পৌঁছতে হবে, আমাকে এখনও বুঝতে হবে অনেক কিছুই।

1948-এ গণনাট্য ত্যাগ করার সিদ্ধান্ত নেন শম্ভুমিত্র। সন্মার্গ সপর্যায়ে নিজেই লিখেছেন, ততদিনে তিনি বিবাহিত, এই সময়

ওর সঙ্গে ম্যালেরিয়ার উপর তৈরি হতে যাওয়া একটা ছবিতে কাজ করি। এম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এটা তৈরি করছে। আমি এই প্রস্তাবের প্রায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই, কারণ আমার এর আগে তথ্যচিত্রে অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। এই প্রজেক্টে যুক্ত হয়ে জেলস আর বেলিমোরিয়ার একসঙ্গে কাজ করা থেকে আমি অনেক কিছু শিখলাম। আমি বুঝলাম যে একটি ভালো কাজ, একটি অর্থপূর্ণ ছবি তৈরির ক্ষেত্রে সেই ছবির পরিচালক এবং ক্যামেরাম্যানের মধ্যে সঠিক বোঝাপড়া কতটা জরুরি। তরুণ ক্যামেরাম্যান ফলি বেলিমোরিয়া আমাকে অবাক করেছিল। ওটাই ছিল ওর প্রথম স্বাধীনভাবে ছবিতে কাজ করার অভিজ্ঞতা। খুব খুঁতখুঁতে ছিল আর প্রচণ্ড খাটতে পারত। অক্লান্ত খাটুনির পর সেটে ওর তৈরি আলোর নাটকীয় মুড আমাকে মুগ্ধ করতে। এর আগে ধরতিকে লাল ছবি তৈরির সময়কার একের পর এক বাস্তব ঘটনার অভিজ্ঞতায় শম্ভুমিত্রের অন্তরাত্মা আলোকিত হয়েছিল। তিনি লিখছেন, আমরা তথাকথিত শহুরে ভদ্রলোক পরিচালকেরা তখনও পর্যন্ত আমাদের চলচ্চিত্রে এই বিরাট দেশকে প্রজেক্ট করতে পারিনি। আমরা আমাদের নির্মিত চলচ্চিত্রে এই দেশের অপার অগাধ সৌন্দর্য বা কঠিন বাস্তব কোনোটিকেই সঠিকভাবে চলচ্চিত্রায়িত করতে পারিনি। জিলসের সঙ্গে কাজ করার পর কি বলেছিলেন জানেন শ্রোতাবন্ধু শম্ভুমিত্র? একজন অভিনেতা হিসেবে আমি অনুভব করলাম স্টুডিওর বাইরে ছবির শুটিংয়ে চাষি সেজে একদল সত্যকার কৃষিজীবী মানুষদের সঙ্গে সমান তালে চাষবাসের কাজ করার অভিনয় করা কত শক্ত। কৃষিকাজে ওদের সহজাত পারঙ্গমতা, শারীরিক আন্দোলন, অননুকরণীয় সহজ ছন্দ আমাকে মুগ্ধ করত। আমাদের স্টুডিও নির্ভর কৃত্রিম আলোর তুলনায়, অভিনয়ের তুলনায় ওদের চলন যে কত ভিন্ন, কত স্বাভাবিক, কত আলাদা তা বলবার নয়। অচেনা ভারতবর্ষ আর তার গ্রামীণ মানুষজনের সঙ্গে পরিচিত হওয়া অন্য শম্ভুমিত্র।

ধরতিকে লাল বাদ দিলে সে সময়ের মধ্যে কলকাতায় শুভমিত্র অভিনয় করেছিলেন মাত্র দুটি বাংলা ছবিতে, হেমেন গুপ্তের পরিচালনায় অভিযাত্রী এবং কালীপ্রসাদ ঘোষের ধাত্রীদেবতায়। 1947 অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার বছরেই বোম্বে থেকে কলকাতায় ফেরবার পর প্রথম সিনেমায় অভিনয় করেন হেমেন গুপ্তের অভিযাত্রীতে। হেমেন গুপ্ত পরিচালক হিসেবে তার দ্বিতীয় ছবি রেখেছিলেন এই অভিযাত্রীকে। এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন বিখ্যাত জ্যোতির্ময় রায়। তখন বিমল রায়ের উদয়ের পথে চিত্রনাট্য লিখে অচিরেই নাম করেছেন যে জ্যোতির্ময় রায়। এই ছবিতে শম্ভুমিত্রের অভিনয়ের থেকেও তার সুরেলা উচ্চারণকে বেশি তাৎপর্যপূর্ণ মনে করে ব্যবহার করেছিলেন পরিচালক। জ্যোতির্ময় রায়ের লেখা এই ছবির চিত্রনাট্যেও সে সুযোগ রাখা হয়েছিল। সঙ্গীত পরিচালনা করেছিলেন এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়। পরের বছরই শম্ভুমিত্র অভিনয় করেন হেমেন গুপ্তের তৃতীয় ছবি ভুলি নাইতে। নায়ক এবং নায়িকা হিসেবে ছিলেন প্রদীপ কুমার এবং নিবেদিতা দাস। সেই প্রথম তাঁদের দুজনের চলচ্চিত্রে পা রাখা। ভুলি নাইতে শম্ভুমিত্রের কাজ করার অভিজ্ঞতা চমৎকার। হেমেন গুপ্ত পরিচালিত এই দুটি ছবিতেই শম্ভুমিত্র অভিনয় করেন সুঅভিনেতা রাধামোহন ভট্টাচার্যের সঙ্গে। সেই রাধামোহন ভট্টাচার্য বিমল রায়ের পরিচালনায় উদয়ের পথের নায়ক অনুপ চরিত্রে ব্যতিক্রমী অভিনয় করে তখন এক ভিন্ন ভাবমূর্তি তৈরি করেছেন যিনি। আসলে পরবর্তীকালে শম্ভুমিত্রের পরিচালনায় বহুরূপীর রক্তকরবী নাটকে এই রাধামোহন ভট্টাচার্যকে রাজার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। এরপর বলতে হয় ধাত্রীদেবতার কথা। 1948 মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন রাজলক্ষ্মী দেবী ছায়া দেবীদের সঙ্গে। কলকাতার তিনটি হলে মুক্তি পেয়েছিল এই ছবি। এই সব ছবিতে শম্ভুমিত্রের থিয়েটারে অভিনয় কার্যত সেলুলয়েডে বন্দি করে রাখা আছে। ফটোগ্রাফ থিয়েটার বলা হয় যাকে, তাঁর অভিনয় যেন ঠিক তেমন।

আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে আছি চলচ্চিত্রের শম্ভুমিত্রের আলাপচারিতায়। আগামীকাল রবিবার অগস্টের 30 তারিখ আপনাদের জন্য হারানো দিনের গানে কি অপেক্ষা করছে তাই শুনে নেওয়ার পালা। যাবো না গো যাবো না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এ তো নিছক একা থাকা নয় বরং নিজের সঙ্গে থাকা। গান পরে গান গাই তবু রই বসে একা। বাইরের জগতের কোলাহল থেকে সরে গিয়ে রবীন্দ্রনাথ যখনই ভেতরের জগতে ডুব দিয়েছেন তখনই জন্ম নিয়েছে এমন অসংখ্য কবিতা, গান ও ভাবনা। হাজার লোকের মাঝে রয়েছে একেলা যে, জীবনানন্দের এই একাকিত্ব তো দুর্বলতা নয় বরং আত্মবোধ। এই নির্জনতায় একলা হয়ে যাওয়া যেন নিজের অবচেতন মনের দরজা খুলে দেয়। সেই নির্জন এককের গান ও একাকিত্বের নানান ভাবনা গুঞ্জরিত হোক আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে। রেডিওর এপারে মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার একলা হবে আপনাদের অপেক্ষায়। ভারতীয় সময় ঠিক রাত 11:00 মৈত্রী প্রচার তরঙ্গে।

ফিরে আসি শম্ভু মিত্র এবং তার চলচ্চিত্র জীবনে। 1952 থেকে বেশ অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন পরপর মহারাজা নন্দকুমার, নরেশ মিত্রের পরিচালনায় বউ ঠাকুরানির হাট, দেবকী বসু পরিচালিত পথিকে, এবং তারপর সেই বহু প্রতীক্ষিত অধ্যায় একদিন রাত্রে। শাওলি মিত্র লিখেছেন, ওই চিত্রনাট্যটি নিয়ে শম্ভু বোম্বে শহরে ঘুরছেন বিক্রির আশায়, সঙ্গী গীতিকার সরকার প্রেম ধাওয়ান। একদিন শম্ভু মিত্র প্রখ্যাত

চলচ্চিত্র পরিচালক শ্রী বিমল রায়কে পড়ে শোনাতে গিয়েছিলেন চিত্রনাট্যরূপ। অসংখ্য মজার দৃশ্যে ঠাসাশে চিত্রনাট্য শুনে বিমল রায়ের কোনো প্রতিক্রিয়া নেই, গম্ভীর মুখে শুনে চলেছেন। আর এদিকে অস্বস্তি বাড়ছে শম্ভুমিত্রের, মনে মনে হয়তো ভাবছেন হয়তো বিমল রায়ের একেবারেই ভালো লাগছে না। তার স্ত্রী মনুবীনা দেবী তখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে খবর আসে বিমল রায়কে যেতে হবে, দুঃখ প্রকাশ করে বেরিয়ে গেলেন। পুরো চিত্রনাট্য আর পড়ার সুযোগই পাওয়া গেল না। স্পষ্টতই হতাশ শম্ভুমিত্র অগত্যা চলে যান সেখান থেকে। মনে খানিক ক্ষোভ, আত্মবিশ্বাসেও ধাক্কা লেগেছে। তারপরই প্রেম ধাওয়ান খানিক জোর করে ঢু মারেন রাজ কাপুরের স্টুডিওতে। মনে আশা ছিল যদি পছন্দ হয়। শম্ভুমিত্র যদিও একটু দ্বিধার মধ্যেই ছিলেন, কারণটি গুরুতর। চিত্রনাট্যকার হিসেবে তিনি ভালোই জানতেন এই ছবিতে নার্গিসজির করবার মতো কোনো চরিত্র নেই। নার্গিসজির নায়িকা চরিত্র নেই, শুধু তাই নয়, করবার মতো কোনো তেমন চরিত্রই নেই। এই চিত্রনাট্যে কি আগ্রহী হবেন রাজ কাপুর? এক রাশ অনিশ্চয়তা নিয়ে শোনানো হয় চিত্রনাট্য। রাজ কাপুর এবং নার্গিস দুজনেই একসঙ্গে বসে শুনতে শুনতে হেসে লুটোপুটি খেয়ে বাড়ি বাড়ি শুনতে চাইলেন। প্রতিক্রিয়া খুব ভালো। জানান, এই ছবিতে রাজ কাপুর নিজেই তার ব্যানারে প্রযোজনা করবেন, কিন্তু পরিচালক হতে হবে স্বয়ং শম্ভুমিত্রকে। শম্ভুমিত্র তখন স্বীকৃতি চান তার বন্ধু অমিত মৈত্রর, কারণ অমিত মৈত্র এই চিত্রনাট্যের অন্যতম রচয়িতা। তাছাড়া সিনেমা তৈরির হাতে কলমে অভিজ্ঞতা রয়েছে অমিত মৈত্রর। মেনে নিয়েছিলেন রাজ কাপুর, সিদ্ধান্ত হয় বাংলা এবং হিন্দি ডাবল ভার্সন ফিল্ম হবে একদিন রাত্রে। আর কে ফিল্মের ব্যানারে তৈরি হয় একদিন রাত্রে এবং জাগতে রাহ 1956 সালের আগস্টের 24 তারিখ এই কলকাতায়। দর্পণা, ইন্দিরা এবং প্রাচীতে মুক্তি পায় এক ভবঘুরের গল্প একদিন রাত্রে। পুরস্কৃত হয় 1957 সালে চেকোস্লোভাকিয়ার কার্লোভিভারিতে অনুষ্ঠিত 10ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মজার বিষয়, যে ছবিতে প্রোটাগনিস্টের মুখে তেমন কোনো ডায়লগ ছিল না, শুধু হাস্যরসের ঠাস বুনন, সমাজের নানা অসঙ্গতির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এক ছবি, প্রথম পূর্ণাঙ্গ পরিচালক শম্ভুমিত্রের ছবি।

কেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি।

0: বিহাই বৈশা বিহাই সব সত্যি সব সত্যি।
1: হ্যাঁ সব সত্যি। 1959 সাল নাগাদ এই যে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র এবং অমিত মৈত্র সবাই মিলে তৈরি করলেন চলচ্চিত্র তৈরির উদ্দেশ্যে চলচ্চিত্র প্রয়াস সংস্থা। সত্যি তো, ছবি তৈরি হবে এবং প্রযোজনা করবে এই সংগঠন। তৈরি হলো এই সংস্থার ব্যানারে প্রথম ছবি শুভ বিবাহ, মুক্তি পেল 1959 সালের নভেম্বরের 20 তারিখ উত্তরা পূরবী উজ্জ্বলাতে। 11 রিলের সাদা কালো 35 মিলিমিটার ছবি, কাহিনী চিত্রনাট্য নির্দেশনা শম্ভু মিত্র এবং অমিত মৈত্র, চিত্রগ্রহণ করেছিলেন দেওজি ভাই। আসলে এই ছবিতে কি চমৎকারিত্ব ছিল, অভিনয় ছিল, নির্দেশনায় ছিল, ছিলেন অপরিচিত অভিনেতারাও। তারপর চলচ্চিত্র প্রয়াস সংস্থার প্রথম ছবি শুভ বিবাহর বিজ্ঞাপনটি কেমন ছিল জানেন? আপনারা কি বলেন, বিবাহটা সামাজিক না ব্যক্তিক? সমাজের মুখ চেয়ে মানুষ আত্মবলি দেবে, না নিজের সুখের খোঁজে সমাজকে অবহেলা করে তাকে ভাঙবে? গায়ত্রী কেন তার বিয়ের দিন বাড়ি থেকে পালালো? লিখছেন শম্ভু মিত্র।

1957 সালে রূপমঞ্চ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শম্ভুমিত্র বেশ স্পষ্ট করে চলচ্চিত্র পরিচালনায় তার আগ্রহের কথা বলেছিলেন। মঞ্চে আমার নির্দেশক হবার চাইতে অভিনেতা হওয়ার ইচ্ছেই প্রবলতর, কারণ আমি আমার সহ অভিনেতা ও দর্শকেরা এই তিনে মিলে প্রতি অভিনয়ে এমন গভীর থেকে গভীরতর উপলব্ধির পর্যায়ে নিয়ে চলে যাই যে শিল্পী হিসেবে নিজের চেতন ও অচেতন ব্যক্তিত্বের একটা মুক্তি অনুভব করি, একটা স্বচ্ছন্দ স্বাধীনতাময় মুক্তি যেখানে খণ্ডের সঙ্গে সম্পূর্ণের সম্পর্ক স্বাধীনতার ভিত্তিতে। কিন্তু চলচ্চিত্রে অভিনেতার সে সুযোগ নেই, সে নির্দেশকের ছকে বাঁধা খুঁটি। কাজেই নির্দেশক যদি পাকা হন তাহলে আমি অভিনয় পারি বা না পারি, সংস্থাপনের গুণে আমার অভিনয় জনচিত্ত হরণ করবে। একদিন রাত্রের একটি চরিত্র সম্পর্কে আমরা তা করেছি এবং ফলাফল লাভক হয়েছে। তাই চলচ্চিত্রে অভিনয় করার চাইতে নির্দেশকের কাজ আমাকে অনেক বেশি আকৃষ্ট করে, সেখানে আমার স্বাধীনতা অপরিমেয়। ছবিতে খণ্ডের সঙ্গে সম্পূর্ণের সম্পর্কের ছন্দ আমার ইচ্ছানুযায়ী, আর কারুর নয়, অভিনেতার তো নয়।

মঞ্চে হাঁটছেন শম্ভুমিত্র, পর্দায় শম্ভুমিত্র, আলোতে আলোতে ঢাকা। বহুরূপে দেখার চেষ্টা করলাম তাকে, খানিক অচেনা তাতে বেশি ছিল। কথা চুলুক নিরন্তর, আধুনিক রঙ্গমঞ্চের রাজা যে এই শম্ভুমিত্র। আপনাদের সঙ্গে আজকের হারানো দিনের গানে ছিলাম আমি সৃজিতা। শুভরাত্রি শ্রোতা বন্ধু। যেতে যেতে শম্ভুমিত্র অভিনীত ছবির গান।

হাওয়া বয় শনশন তারারা কাঁপে, হাওয়া বয় শনশন তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে, কার চুল এলোমেলো কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল কেবা তা মাপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে, হাওয়া বয় শনশন তারারা কাঁপে, দিনগুলো কুড়োতে কত কি

ধারালো, ব্যথা কই সে ফলা বেঁধেছে যা ধারালো, হাওয়া বয় শনশন তারারা কাঁপে, জেনে কি বা প্রয়োজন অনেক দূরের বন রাঙা হলো কুসুমে না বন্ধি তাপে, হৃদয়ে মরছে পড়া পুরনো খাপে, তবু হাওয়া বয় শনশন তারারা কাঁপে, আর হাওয়া বয় শনশন তারারা কাঁপে।

আকাশবাণী মৈত্রের দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 13 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 8 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 12:20। চলে এলাম একটি নতুন দিনে। হ্যাঁ, আজ রবিবার 30 আগস্ট 2026। নতুন দিনের শুরুতেই আপনাদের জন্য রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠান এখন থেকে রাত 2 পর্যন্ত। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। গানটির গীতিকার ও সুরকার অতনু চক্রবর্তী।

আধুনিক গানের অনুষ্ঠানে পণ্ডিত অজয় চক্রবর্তীর পর এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানটির গীতিকার সুকান্ত ভট্টাচার্য, সুর দিয়েছেন সলিল চৌধুরী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানটি শুনলেন শুভমিতার কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গানটি শিল্পী কুমার শানু, গানটির গীতিকার ও সুরকার রাজু সাহা। শিল্পী কুমার শানু।

গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে পরের গানটি শিল্পী সুপ্রতীক দাস, গানটির গীতিকার ও সুরকার সুশান্ত মুখোপাধ্যায়।

এবারের গানটির শিল্পী রমি বন্দ্যোপাধ্যায়। গানটির গীতিকার শুভাশিস দাস মজুমদার, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

গানটি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে পরের গানটি শুনুন শিল্পী রূপঙ্করের কণ্ঠে। গানটির গীতিকার কৌশিক সেনগুপ্ত, সুর দিয়েছেন কল্যাণ সেন বরাট। শিল্পী রূপঙ্কর।

গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। গানটির গীতিকার ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, সুর দিয়েছেন ডক্টর শান্তনু মল্লিক, শিল্পী ইন্দ্রাণী সেন।

আধুনিক গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনবেন কৌশিক গোস্বামীর কণ্ঠে। গানটির গীতিকার শঙ্কর পাল চৌধুরী, সুর দিয়েছেন শিল্পী নিজেই, শিল্পী কৌশিক গোস্বামী।

0: জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়।

প্রণব রায়ের কথায় সুবল দাশগুপ্তের সুরে গানটি শুনলেন জগন্ময় মিত্রের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনুন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গান শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানটি এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:01 হয়ে 40 সেকেন্ড। এখন থেকে রাত 3 পর্যন্ত আপনাদের জন্য থাকছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজকে প্রথম গানটি শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, ছবির নাম ডাকবাক্স।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনুন মানুষী ছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারে গানটি শুনুন মঙ্গলদ্বীপ ছবি থেকে, শিল্পী পঙ্কজ উদাস।

গানটা শুনলেন মঙ্গলদ্বীপ ছবি থেকে পঙ্কজ উদাসের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনুন অমর সঙ্গী ছবি থেকে, শিল্পী আশা ভোসলে।

গানটি শুনলেন অমর সঙ্গী ছবি থেকে, আশা ভোসলের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 3:06। সময়টা বলছে এখন সময় নানা রঙের গান এই অনুষ্ঠানটির। এখন থেকে ভোর 4 পর্যন্ত নানা রঙের গান এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনবেন। প্রথমে পরপর 2 নজরুল গীতি। প্রথম গানটি শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

নানা রঙের গান এই অনুষ্ঠানে পরপর দুখানি নজরুলগীতি শুনলেন। এবারে পরপর দুটি রাগ প্রধান গান, প্রথম গানটি বেগম আক্তারের কণ্ঠে।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। নজরুলগীতি ও রাগ প্রধান গানের পর এবারে শুনবেন লোকগীতি। প্রথমে শিল্পী দেবপ্রিয়া।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। সবশেষে দুটো ভক্তিগীতি শুনবেন। প্রথম গানটি ইন্দ্রলীন সেনের কণ্ঠে, শিল্পী ইন্দ্রনীল সেন।

ভক্তিগীতি শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। নানা রঙের গান এই অনুষ্ঠানটি এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে টিকটিক করে সময় বলে দিচ্ছে, সময় হয়ে গিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন ইন্দ্রনীল ভাদুড়ি এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনছেন প্রভাতী। এবার শুনবেন শরৎবাদন, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গত ছিলেন রূপক মিত্র। শুরু হচ্ছে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী, আপনার প্রিয় চ্যানেলে।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে

ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 30 আগস্ট রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ আগস্টের শেষ দিন, দেখতে দেখতে আগস্ট মাসটাও প্রায় চলে গেল। শেষ দিন বলবো না, আরো একদিন বাকি আছে। কিন্তু দেখুন, এই যে কথা দিয়েছিলাম, আগস্ট মাস জুড়ে আমরা নানান বিপ্লবীদের কথা বলবো, কারণ আগস্ট মানেই স্বাধীনতার মাস। তো বিভিন্ন কারণে প্রত্যেকটা শুক্র, শনি, রবি আমরা তাঁদের কথা, তাদের জীবনের কথা, তাদের আদর্শের কথা, তাদের জীবনের মূল্যবোধের কথা হয়তো বলা হয়নি। আর এমনও নয় যে আগস্ট ছাড়া অন্য কোনো সময় আমরা তাঁদেরকে স্মরণ করব না। আসলে তারা তো প্রাতঃস্মরণীয়, প্রতিদিন তাদের স্মরণ করার কথা, কারণ তাঁদের জীবনের বিনিময়ে এসেছে আমরা পেয়েছি স্বাধীনতা। আর সেই স্বাধীন জীবন তাদের এক অপার্থিব দান। আজ আমরা স্বাধীন কারণ সেই মানুষগুলির আত্মবলিদান। তারা প্রত্যেকে অনন্য, আর সেই সূত্র ধরেই আজ আগস্টের শেষ চিরন্তনীতে আজ শুনব এমনই আরেকজন মানুষের কথা, যিনি অনেক কষ্ট, অপমান, অসম্মান সয়েছেন শুধু দেশকে স্বাধীন করার জন্য। চলুন শুরু করি আজ এমনই একজন মানুষের কথা, একজন বিপ্লবীর কথা।

বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী। আজ বলবো তাঁর কথা। জন্মেছিলেন 1888 হাওড়ার বালিতে। বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় আর মা গিরিবালা দেবী। সেই সময়কার সামাজিক রীতি আজকে আমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু তাই ছিল। 1888 জন্মে 1899 মাত্রই 11 বছর বয়সে বিয়ে হয়ে গেল ননীবালার। কিন্তু বিয়ের 5 বছরের মাথায় 1904 তার স্বামী চলে গেলেন, মানে মারা গেলেন। তার বয়স তখন মাত্র 16। ফিরে এলেন ননীবালা বৈধব্য নিয়ে বাবার কাছে, কিন্তু শেষ হয়ে গেল তার জীবন। বোধ হয় তখন থেকে শুরু হল, জন্ম হল আরেক ননীবালার, বিপ্লবী ননীবালা, দেশপ্রেমিক ননীবালা দেবী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শোভনা রায়ের কণ্ঠে শুনছিলাম আমার মুক্তি আলোয় আলোয়। এই আলো কার কাছে কিভাবে আসে, কার মুক্তি কিভাবে তার মননে চিন্তনে সাড়া দেয়, সে কেবলমাত্র সেই জানে।

হ্যাঁ, এই ডাক এসেছিল জল রে জল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। তাই তো, আজ মাতৃভূমির সেই আহ্বানে সাড়া দিয়েই ঝাঁপ দিয়েছিলেন সেই সময়কার অসংখ্য তরুণ তরুণী, যারা নিজের জীবনকে তুচ্ছ করে, সমস্ত কষ্টকে তুচ্ছ করে দেশকে মুক্তির সেই যে ডাক উঠেছিল সেই ডাকে সাড়া দিয়েছিলেন। ননীবালা বৈধব্য নিয়ে মাত্র 16 বছর বয়সে বাবার কাছে ফিরে তো এলেন, তারপর কিভাবে তিনি এইরকম একটা কাজে, দেশের কাজে চলে এলেন বলবো সে কথাই। বলবো ননীবালার জীবনের গল্পের সঙ্গে সঙ্গে এই কথা, কিভাবে তিনি হয়ে উঠলেন বিপ্লবী ননীবালা। আমরা তো

নিষ্ঠুর চার্লস ট্রেগার্টের কথা জানি, তাই না? যিনি কলকাতা পুলিশে যোগদান করেছিলেন সেই 1901 সালে, তারপরে গোয়েন্দা বিভাগের প্রধান হয়েছিলেন, কিন্তু তার নিষ্ঠুরতা যেন একটা ইতিহাস হয়েছিল। বিপ্লবীদের উপর তার নানান রকমের অত্যাচার ছিল। তাদের কয়েকদিন উপবাস করিয়ে রেখে, পিছনে হাত করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে, রুলের প্রহার এবং আরো নানান রকমের অত্যাচার, এই ছিল টেগার্টের অত্যাচারের রীতি। আর এইরকম একটা বিপজ্জনক সময়ে ননিবালার সম্পর্কে ভাইয়ের ছেলে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছেই বিপ্লবের দীক্ষা পেলেন বাল্য বিধবা ননিবালা দেবী। দেশকে ভালোবেসে বিপ্লবীদের হয়ে তিনি নানান ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতে শুরু করলেন এবং নিপুণ দক্ষতায় সে কাজ সম্পন্ন করতেও পারলেন। অনেক কাছের মানুষও টের পেত না যে ননিবালা বিপ্লবী দলের সক্রিয় সদস্য। তিনি বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন, এক জায়গার নেতাদের নির্দেশ ও নানান দরকারি খবর অন্য জায়গার বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন, সংগৃহীত অস্ত্রশস্ত্র গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন। এই সমস্ত কাজ নির্ভয়ের সঙ্গে এবং চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে খুব সুন্দরভাবে পালন করতেন ননিবালা দেবী। কত রকম ঘটনা ঘটে! 1915 সালের সেপ্টেম্বর ভারত জার্মান যোগাযোগ, তারপরের বিভিন্ন ঘটনার খবর পেয়ে সেই সম্পর্কে পুলিশ কলকাতা শ্রমজীবী সমবায় নামে একটা প্রতিষ্ঠানে তল্লাশি করতে শুরু করল। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হলেন এবং তার সঙ্গী রামচন্দ্র মজুমদার। তিনি গ্রেপ্তার হয়ে 3 নম্বর রেগুলেশনে স্ট্রেট প্রিজনার হলেন। এই পলাতক অমর চ্যাটার্জি আর কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন ননিবালা দেবী রিশরাতে। এদিকে গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার একটা মাউজার পিস্তল কোথায় রেখে গিয়েছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। বিপ্লবীদের দরকার ছিল সেটির, কিন্তু কিভাবে সেটির সন্ধান জানা যাবে জানব আমরা সে কথাই। সেই গল্প, সেই ঘটনা। চারপাশে সুখের শেষ নেই, কিন্তু বিপ্লবীদের সুখের অবকাশ নেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় এই গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যি তো সুখ তখনও অনেক ছিল, আজও আমরা সুখের সন্ধানে সারা জীবন ঘুরে বেড়াই, কিন্তু ওই যে মানুষগুলি যারা পরাধীন দেশকে মুক্ত করব, স্বাধীন করব এই একটামাত্র লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছিলেন, তারাও কি নিছকেই সুখের কথা ভাবতে পারতেন না? না, তারা ভাবেননি, কারণ তারা জানতেন যে ও সুখ বিফল সুখ। গানের আগে বলছিলাম দুঃসাহসী ননীবালা দেবী। কেন দুঃসাহসী? একটু আগে বললাম ঋষিরাতে তিনি তার ভ্রাতুষ্পুত্র এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় দুমাস আশ্রয় দিয়ে রাখলেন, কিন্তু গ্রেপ্তার হওয়ার সময় রামচন্দ্র মজুমদার তিনি একটা পিস্তল কোথায় রেখে গিয়েছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। কিন্তু বিপ্লবীদের যে দরকার সেই মাউজার পিস্তলটির, কিভাবে সন্ধান পাওয়া যায়? অতএব জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজ আনতে চললেন দুঃসাহসী ননীবালা দেবী, বিধবা ননীবালা দেবী, রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তার সঙ্গে প্রেসিডেন্সি জেলে দেখা করতে এলেন। সেদিনের সমাজে যা কেউ কল্পনাও করতে পারে

হতো না, তাই করলেন তিনি। আর 1915-16 সাল, সেই যে যুগটা, আমরা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাই করতে পারবো না যে তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা ভাবা যায় না। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও নয়। আর আজকের সমাজ ও সেদিনের সমাজের মধ্যে যে বিরাট ব্যবধান, তা তো বলাই বাহুল্য। বিধবা ননীবালা সধবার সাজে সিঁদুর পরে এক গলা ঘোমটা দিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন জেলে। পুলিশের চোখে ধুলো দিয়ে পিস্তলের সন্ধান জেনে বেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে, এতটাই তিনি সাহসী ছিলেন। আর পুলিশ ক্রমে জানতে পারল যে ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন, কিন্তু এটা জানতে পারেননি যে রিশরাতে তিনিই ছিলেন তাদের আশ্রয়দাত্রী। পুলিশের নজর এড়াতে 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হল। তবে রিশরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। তখন আবার এলেন ননীবালা দেবী গৃহকর্ত্রীর বেশে। এখানে এই সময়ে আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকেও এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চ্যাটার্জি। তো এই বড় পিসি আর ননীবালা দেবী দুটো আলাদা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন পলাতক বিপ্লবীদের। পলাতক হয়ে আছেন সেখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী প্রমুখেরা। এরা সকলেই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া নিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। আর নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতক বিপ্লবীরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, পুলিশ হয়রান হয়ে ফিরত। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটা বাড়িতে তল্লাশি আর বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননীবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হল না, কারণ পুলিশ তখন তৎপর হয়ে উঠেছিল ননীবালা দেবীকে গ্রেপ্তার করার জন্য। তার বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে পুলিশ এলিসিয়াম রোতে নিয়ে গিয়ে 10টা থেকে 5টা অবধি বসিয়ে রেখে জেরা করত ননীবালা দেবী কোথায় আছেন তা জানতে, কিন্তু বাবা তো জানেন না। ননীবালা দেবী পলাতক হলেন। তার এক বাল্যবন্ধু দাদা প্রভোদ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার। তো সেই বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননীবালাকে সঙ্গে করে নিয়ে যেতে। ননীবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ারে গেলেন প্রায় 16-17 দিন পরে। পুলিশ সন্ধান পেয়ে যখন ননীবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ারে গিয়েছে বেচারি, তখন ননীবালা দেবীর কলেরা চলছে 3 দিন ধরে। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার পরদিন নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন পেশোয়ারে হাজতে থাকার পর একটু সুস্থ হলেই তাকে নিয়ে আসা হল কাশীর জেলে। না, প্রায় তিনি তখন সেরে উঠছেন, কিন্তু কাশীতে আনার কয়েকদিন পরই প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করতেন তাকে। ননীবালা দেবী সব অস্বীকার করতেন, বলতেন কাউকেই চেনেন না, কিচ্ছু জানেন না। আর সেই পুলিশ সুপারিনটেন্ডেন্টের খুব খারাপ কথাবার্তা, খুব বাজে ভাষা, ননীবালা সেসব শুনেও সেই সমস্ত অপমানের পরেও নীরব থাকতেন। কাশি জেলে সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা খুবই ছোট পানিশমেন্ট সেল, তাতে দরজা ছিল একটাই, আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানলা বা সামান্য ছিদ্রটুকুও ছিল না। সেখানে 3 দিন প্রায় আধ ঘন্টা ধরে ননীবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখা হতো। কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননীবালা দেবীর অর্ধমৃত অবস্থা, তবুও মুখ দিয়ে কোনো স্বীকারোক্তি বের করা যায়নি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ছিলাম নিশীথ সাধুকার কণ্ঠে ডিএল রায়ের এই গানটি, আজি গাও মহাগীত। যাই হোক, ননিবালা দেবীর কথায় আসি, কেননা ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তো পুলিশ হাল ছেড়ে দিয়ে ননিবালা দেবীকে কাশীর জেল থেকে নিয়ে এলো কলকাতার প্রেসিডেন্সি জেলে। সেখানে 1818 সালের 3 নম্বর রেগুলেশনে ধারা প্রয়োগ হল তার বিরুদ্ধে। প্রথম মহিলা রাজবন্দী হিসেবে প্রেসিডেন্সি জেলে এলেন ননিবালা দেবী। এখানে এসেই তিনি খাওয়া বন্ধ করে দিলেন, মানে অনশন শুরু করলেন। জেল কর্তৃপক্ষ এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তাকে অনুরোধ করে খাওয়াতে পারলেন না। ননিবালা দেবী বললেন বাইরে গেলে খাবেন। প্রতিদিন সকাল 9টায় নিয়ে যেত তাকে গোয়েন্দা অফিসে এলএসএম রোতে। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি, উনি তাকে জেরা করতেন। গোল্ডি বলতেন আপনাকে এখানেই থাকতে হবে, তাই বলুন কি করলে খাবেন। তখন উনি বলতেন যা চাইব তাই করবেন। করব, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে দিন, তাহলেই আমি খাব। তখন গোল্ডি বললেন আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন, আর গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে সেই মুহূর্তে ফেলে দিলেন। আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা দেবী এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। ছেড়ে ফেলব তোমার দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমার দেশের মানুষের কোনো মান সম্মান থাকতে নেই। কিন্তু দ্বিতীয় চড় মারবার আগেই অন্য সিআইডিরা তাকে ধরে ফেললেন। জেলের মধ্যেই একদিন শেউরির দুকুড়িবালা দেবীর সঙ্গে তার পরিচয় হল। সকলের